আকাশ বাণী মুর্শিদাবাদ। আজ বৃহস্পতিবার, 24শে বৈশাখ 1948 শকাব্দ, 30শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 14ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:55। আজ সূর্যোদয় 5:01। সূর্যাস্ত হবে 6:06। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে।

অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে আকাশবাণীর মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। একই সঙ্গে অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপ থেকে। এখন অমৃতবাণী প্রমথ চৌধুরীর রচনা থেকে।

কাব্যচর্চা না করলে মানুষ জীবনের একটা বড় আনন্দ থেকে স্বেচ্ছায় বঞ্চিত হয়। এ আনন্দের ভাণ্ডার সর্বসাধারণের ভোগের জন্য সঞ্চিত রয়েছে। সুতরাং কোনো সভ্যজাতি কশিনকালে তার দিকে পেট ফেরায়নি, এ দেশেও নয়, বিদেশেও নয়। বরং যে জাতির যত বেশি লোক যত বেশি বই পড়ে সে জাতি তত সভ্য, এমন কথা বললে বোধ হয় অন্যায় বলা হয় না। নিদ্রা কলহে দিন যাপন করার চাইতে কাব্যচর্চায় কালাতিপাত করা যে প্রশংসনীয়, এমন কথা সংস্কৃততেই আছে। বিনা উপস্তক দুই সরস্বতীর দান হলেও ও দুই গ্রহণ করবার সমান শক্তি এক দেহে প্রায় থাকে না। বিনা বাদন বিশেষ সাধনা সাধ্য, পুস্তক পঠন অপেক্ষাকৃত ঢের সহজ। সুতরাং বই পড়ার অধিকার যত লোকের আছে, বিনা বাজাবার অধিকার তার শিকির শিকি লোকেরও নেই। এই কারণে সকলকে জোর করে বিদ্যাশিক্ষা দেবার ব্যবস্থা এ যুগের সকল সভ্য দেশেই আছে, কিন্তু কাউকে জোর করে সঙ্গীত শিক্ষা দেবার ব্যবস্থা কোনো অসভ্য দেশেও নেই। আমাদের বই পড়তেই হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে। কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। ও চর্চা মানুষ কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে

যে লাইব্রেরির মধ্যেই আমাদের জাত মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরির প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে। আমার মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতেও কিছু বেশি।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনছিলেন, শিল্পীরা ছিলেন অদিতি গুপ্ত, মনোময় ভট্টাচার্য এবং শ্রেয়া গুহঠাকুরতা।

আজ সকাল 8টায় লাইভ ফোন ইন, শুভ সকাল। আজকের বিষয় বই পড়া। আজ রাত 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে, বিষয় রাখিব যতনে, উপস্থাপনা জয়িতা সরকার।

অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে। অনুগ্রহ করে অপেক্ষা করুন, আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদের জন্য।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফরের শুরুতে আবুধাবি যাবেন। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে 2-দিনব্যাপী বৈঠক করবেন। ইরান যুদ্ধ, বিশ্বের জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা। IPL ক্রিকেটে গতকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য, প্রতি কুইন্টালে 622 টাকা। এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সেসেমি বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে MSP ধার্য করা হয়েছে 2,461 টাকা। এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4,023 টাকা, বাজরার জন্য 2,900 টাকা এবং অড়হর ডালের জন্য 8,450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
1: খরিফ কে লিয়ে যে ফেসলা লিয়া গিয়া উসমে জিতনে ভি খরিফ কে ক্রপস হ্যায় উন সব মে কস্ট প্লাস 50% ইয়া 50 সে অধিক টোটাল 2,60,000 করোড় রুপে কিসানোঁ কো পে আউট জায়েগা ইস পুরে ফেসলে সে অর ইস সাল কা অ্যানুয়াল খরিফ প্রোকিউরমেন্ট হোগা 824 লাখ মেট্রিক টন LMT।
0: 2026-27 বিপণন বর্ষে 824 লক্ষ মেট্রিক টন ফসল সংগৃহীত হবে বলে আশা করা হচ্ছে। এজন্য কৃষকরা পাবেন আনুমানিক 2,60,000 কোটি টাকা। মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্পও অনুমোদন করেছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা।

0: তথ্য সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য প্রায় 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় জিএমআর নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড জিএনআইএএল নাগপুরের ডক্টর বাবা সাহেব আম্বেদকর বিমানবন্দরকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার কাজ করবে। বার্ষিক 3 কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি সিসিইএ আহমেদাবাদের সার্খেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেল লাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। জন্য প্রায় 20,667 কোটি টাকা খরচ পড়বে। 2030-31 সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। এক সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, যা তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি নিয়ে আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ধোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নাগপুর বিমানবন্দর সংক্রান্ত সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বিমানবন্দরটি বিমান চলাচল ও কার্গো পরিবহনের একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে, যা বাণিজ্য ও সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি এই 5টি দেশ সফর করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বের তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবিলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে, ফলে দুই দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসীর সুযোগ সুবিধার কথা নিয়েও আলোচনা করবেন তাঁরা। 5 মাসের মধ্যে এই দ্বিতীয়বার তারা সাক্ষাৎ করবেন। চলতি বছরের জানুয়ারি মাসে আল নাহিয়ান দিল্লি সফর করেন। আবুধাবিতে বৈঠকের পর আগামীকাল প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফর করবেন। 2017 সালের পর এটি হবে তার ওই দেশ দ্বিতীয় সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজ্য সরকার একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে। মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ পরপর 2টি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকেই মন্ত্রী ও সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মন্ত্রী, বিধায়ক ও সরকারি আধিকারিকদের গাড়ি ব্যবহারের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছেন এবং জনগণকে গণপরিবহন ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত রাজ্যের মধ্যে গণপরিবহনের মাধ্যমেই যাতায়াত করবেন বলে জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কনভয় গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁদের কনভয় গাড়ির সংখ্যা অর্ধেকেরও কম করেছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় বিভিন্ন অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পেশ হতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 21 মে থেকে 26 মে পর্যন্ত অসম বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এই অধিবেশনের প্রথম দিকে নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করবেন। 26 মে সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিলটি সভায় উত্থাপন করবে। মুখ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত এই আইনের লক্ষ্য হল বিবাহের আইনি বয়সসীমা, বহুবিবাহ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্কের মতো বিষয়গুলির সমাধান করা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভদোহী জেলায়, মারা গেছেন ১৫ জন। বহু আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মির্জাপুরে ১০ জন, ফতেহপুরে ৯ জন, বাদায়ুনে ৫ জন এবং বেরেলি জেলায় ৪ জন প্রাণ হারিয়েছেন। মৃতদের অনেকেই বজ্রাহত হয়ে প্রাণ হারিয়েছেন। ধূলিঝড় ও শিলাবৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ার কারণে মানুষের ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন। রাজ্যের বিভিন্ন এলাকায় গতকাল আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের ফলে বহু জায়গায় বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে ৩ জন জয়পুরের বাসিন্দা, ১ জন গুরুগ্রাম এবং ১জন নাসিকের বাসিন্দা বলে জানা গেছে। মহারাষ্ট্রের অহল্যানগর জেলা থেকেও ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থাটি। তদন্তের স্বার্থে দেশের একাধিক স্থানে একযোগে তল্লাশি চালায় CBI। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI-এর ডিরেক্টর প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটির এই মেয়াদ বৃদ্ধির অনুমোদন করেছে। চলতি মাসের ২৪ তারিখ তার অবসর গ্রহণের কথা ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল দুদিনের সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আজ থেকে ২ দিনব্যাপী তাঁর ইরান যুদ্ধ, বিশ্ব জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। কূটনৈতিক মহলের মতে আমদানি শুল্ক এবং প্রযুক্তিগত লড়াই নিয়েও দুই নেতার মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে চীনের সাহায্য হরমুজ প্রণালী পুনরায় খোলার চেষ্টা করবেন ট্রাম্প। এর সঙ্গে চীনের মার্কিন বোয়িং বিমানসহ অন্যান্য পণ্যদ্রব্য আমদানি বৃদ্ধি নিয়েও কথা বলবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধিদলকে স্বাগত জানানোর সময় একথা বলেন তিনি। IPL ক্রিকেটে গতকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে। নব রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে RCB টসে জিতে KKRকে প্রথমে ব্যাট করতে পাঠায়। রান তাড়া করতে নেমে KKR ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রান তোলে। বিরাট কোহলি অপরাজিত ১০৫ রান করে ম্যাচ সেরা হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ২০২৬-২৭ বিপণন বর্ষে ১৪টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল ৭:২৫।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। প্রথম গান শিল্পী মিতা হক।

অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে। এখন নজরুল গীতির অনুষ্ঠান, প্রথম গান অনুপ ঘোষালের কণ্ঠে।

নজরুল গীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ফিরোজা বেগমের পর সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া গান।

এতক্ষণ নজরুল গীতি শুনছিলেন, শিল্পীরা ছিলেন অনুপ ঘোষাল, অঞ্জলি মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায় এবং ফিরোজা বেগম।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে, একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। ধানের ক্ষেত্রে ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিফল দিয়ে ঢেকে রাখুন, আগামী 2 থেকে 3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আমের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করুন। মনে রাখবেন, ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, যেমন গাছ হেলে পড়া বা বেঁকে যাওয়া। সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে। জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাকা বা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃষি কার্যক্রম যেমন স্প্রে করা, সার প্রয়োগ ইত্যাদি ব্যাহত হতে পারে। প্রস্তাব রাখা হয়েছে, সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি বা সমর্থন দিন, যাতে গাছ হেলে না পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন, যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক বা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। এখন লোকগীতির অনুষ্ঠান। প্রথম গান অনিতা সাহার কণ্ঠে।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন শিল্পীরা ছিলেন অনিতা সাহা এবং শাশ্বতী দাস। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দিই আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। সকাল 7:45 বাংলা ছবির গান, সকাল 8 লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল, বিষয় বই পড়া। সকাল 9:10 বিকেল 3:30 এবং রাত 9:15 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান, বেলা 2:20 অনুষ্ঠান না বলা বাণী, উপস্থাপনা দেবী সরকার মুখোপাধ্যায়। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতির অনুষ্ঠান, ক্ষেত খামারের কথা বিকেল 5:30।

সন্ধে 6:05 এ লোকগীতি, জীবিকার জন্য সন্ধে 6:30, সন্ধে 6:40 ভক্তিগীতির অনুষ্ঠান, আজ সন্ধ্যায় সন্ধে 7:10, রাত 8:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান।

রাত 10:10 লাইভ ফোন ইন কথাও গানে, উপস্থাপনা জয়িতা সরকার, বিষয় রাখিব যতনে। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সকাল 7:25 এবং সন্ধে 7:35। আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ সকাল 7:35, সন্ধে 7:50। গ্রামীণ সংবাদ সন্ধে 6:35। আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল 9:00, বিকেল 3:00, সন্ধে 6:00 এবং রাত 8:00। আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05, বেলা 3:05, রাত 8:05 এবং রাত 9:00। বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান সন্ধে 7:30, রাত 8:10 এবং রাত 8:25। অধিবেশনের সমাপ্তি

রাত ১১টায়। শুনলেন আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী সাত দিন জেলার বিক্ষিপ্ত অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে ১০২.২ মেগাহার্টসে। একই সঙ্গে অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। অনুগ্রহ করে অপেক্ষা করুন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং স্থানীয় সংবাদের জন্য।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের 2 দিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমিরশাহী এই খবরকে মিথ্যা বলে খারিজ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে 2 দিনব্যাপী বৈঠক করবেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি সফর করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে 2 নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বের তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবেলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে, ফলে 2 দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী সুযোগ সুবিধার বিষয় নিয়েও কথা বলবেন তারা। 5 মাসের মধ্যে এই দ্বিতীয়বার তারা সাক্ষাৎ করলেন। চলতি বছরের জানুয়ারি মাসে আল নাহিয়ান দিল্লি সফর করবেন।
1: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: আবুধাবিতে বৈঠকের পর আগামীকাল প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরে যাবেন। 2017 সালের পর এটি হবে তাঁর সেদেশ দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলিয়াম, আলেকজান্ডার ও রানি ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী রব জেটনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এ সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা, এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সেসেমি বা তিলের জন্য প্রতি কুইন্টালে 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে MSP ধার্য করা হয়েছে 2661 টাকা। এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অড়হর ডালের জন্য 8450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
2: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 2,60,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
0: 2026-27 বিপণন বর্ষে 824 লক্ষ মেট্রিক টন ফসল সংগৃহীত হবে বলে আশা করা হচ্ছে। এজন্য কৃষকরা পাবেন আনুমানিক 2,60,000 কোটি টাকা। মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য আনুমানিক 3,00,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, যা তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি নিয়ে আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ঢোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নাগপুর বিমানবন্দর সংক্রান্ত সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বিমানবন্দরটি বিমান চলাচল ও কার্গো পরিবহনের একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন। উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভদোহি জেলায়। মারা গেছেন ১৫ জন, আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। মির্জাপুরে ১০ জন, ফতেহপুরে ৯ জন, বাদায়ুনে ৫ জন এবং বেরেলি জেলায় ৪ জন প্রাণ হারিয়েছেন। ধূলিঝড় ও শিলাবৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ায় মানুষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তারা দিল্লি পৌঁছেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন। আগামীকাল ব্রিক্স ২০ বলে একটি বিশেষ অধিবেশনে যোগ দেবেন তারা। সেখানে পারস্পরিক সহনশীলতা, সহযোগিতা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। অন্য একটি পর্বে বিশেষ প্রশাসনিক সংস্কার নিয়েও কথা বলবেন তারা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় একথা বলেন তিনি।
3: The last few years have seen a steady and sustained growth in our bilateral partnership. Its economic and energy dimensions have become more pronounced. Our political cooperation is even more valuable in an uncertain and volatile global environment. We have expanded our collaboration in science and technology. The mobility of talents and skills has acquired greater salience, and our interest in ensuring better connectivity is deeper.
0: এদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বাহ্যিক প্রতিযোগিতা সত্ত্বেও ভারতে জ্বালানি সরবরাহ সব চুক্তি পূরণ করা হবে। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, অন্যায্য এবং অসৎ প্রতিযোগিতা যাতে দ্বিপাক্ষিক চুক্তির কোনো ক্ষতি না করে রাশিয়া তা নিশ্চিত করবে। কুরানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। লাভরভ আরও বলেন, রাশিয়া গ্যাস, তেল এবং কয়লার মতো হাইড্রোকার্বন সরবরাহ বজায় রাখবে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত গোপনে সংযুক্ত আরব আমিরশাহী সফর করেছেন। সে দেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট নাহিয়ান ঐতিহাসিক এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী খবর অস্বীকার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় আমিরশাহীর বিদেশ মন্ত্রক বলেছে, এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বচ্ছ এবং তা শুধুমাত্র আব্রাহাম অ্যাকর্ডসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল দুই দিনের সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আজ থেকে দুদিনব্যাপী তারা ইরান যুদ্ধ, বিশ্বে জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের ধর্মশালায় এইচপিএসএস স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে ৭:৩০। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচ দেশ সফরের শুরুতে আবুধাবি যাবেন। ছয় দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের দুদিনের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৬-২৭ বিপণন বর্ষের ১৪টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজও চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক গতকাল শপথ নেন। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। অপর এক নির্দেশিকায় সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ ইত্যাদি পশু বলি দেওয়া যাবে না বলে জানানো হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। নতুন আবেদনকারীদের জন্য খোলা হচ্ছে পৃথক পোর্টাল। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। স্কুলগুলির গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে 31 মে করা হয়েছে। রাজ্যের সব সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দিয়েছে রাজ্য সরকার। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজও চলবে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ নেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন। বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা আগামীকাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফেই গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন, চাষীরা পণ্যের সঠিক মূল্য পাবেন।
1: এগ্রিকালচার যারা প্রোডাকশন করেন, ইনক্লুডস পটেটো, ফুড গ্রেন, অয়েলসিড, ফ্রুটস, ভেজিটেবল, এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষী, আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগে সরকার দিয়েছেন আমরা সেটা বন্ধ করলাম, এবং কোন ইন্টারস্টেট বর্ডারে কোন ল এনফোর্সমেন্ট অথরিটি কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে কেউ হয়রানি করতে পারবে না।
0: সাত দিনের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল 41 দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে রাজ্যের নিজস্ব আয় বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য সহ সব গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ তিনি নিজেই খতিয়ে দেখবেন বলে জানান। স্নাতক স্তরে অনলাইনে ভর্তির প্রক্রিয়া আগামী সোমবার থেকে শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্বপন দাশগুপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সদ্য নির্বাচিত চিকিৎসক বিধায়কদের স্বাস্থ্য দপ্তরের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে বলা হয়েছে। সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর বলি দেওয়া যাবে না বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 কার্যকর করতে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলেই সংশ্লিষ্ট পশু বলির উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে এবং বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে সে স্থায়ীভাবে কাজ করতে অক্ষম হলে বলি দেওয়ার অনুমতি মিলবে। শংসাপত্র থাকলেও প্রকাশ্য স্থানে বা রাস্তার ধারে পশু বলি দেওয়া যাবে না। পুরসভার কসাইখানা বা প্রশাসন অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতেই তা করা যাবে। সরকারি নির্দেশে স্পষ্ট করা হয়েছে, আইন কার্যকর করার স্বার্থে প্রশাসনের অনুমোদিত বিধানসভায় গতকাল তিনি সাংবাদিকদের বলেন, যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্ভুক্ত নন তাদের জন্য একটি পৃথক পোর্টাল খোলা হচ্ছে, সেখানেই তারা সহজে নাম নথিভুক্ত করতে পারবেন। 1 জুন থেকেই প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। মৃত বা অন্য দেশের নাগরিক যাতে কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করা হবে।
2: যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে, যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে অপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা অপিল করেছে, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য অপিল করেছে তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না।
0: দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে দুদফায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং দ্বিতীয় দফায় 22 মে রাত 8টা থেকে 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। দেখো, গার্ডার বসানোর কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে আংশিক যান নিয়ন্ত্রণে মেট্রো কর্তৃপক্ষ অনুমতি চাইলেও পূর্বতন সরকার তা না দেওয়ায় দীর্ঘদিন এই কাজ থমকেছিল। এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। আজই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেবে স্কুল। এবারই প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। রাজ্যে সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে 31 মে করা হয়েছে। 1 জুন স্কুল খুলবে। স্কুল শিক্ষা কমিশনার গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছেন, তবে পার্বত্য এলাকার স্কুলগুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। রাজ্যের সব সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দিয়েছে রাজ্য সরকার। উচ্চশিক্ষা দপ্তরের তরফে গতকাল এই মর্মের নির্দেশিকা জারি হয়েছে। নতুন সরকার অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ ও চাকরির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করেছে। সেই অনুযায়ী কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দেওয়ার এই সিদ্ধান্ত। এর ফলে পরিচালন সমিতির সভাপতি ও অন্যান্য মনোনীত সদস্যদের মেয়াদ বাতিল হয়ে গেল। উল্লেখ্য, গত 1 দশকে রাজ্যের বিভিন্ন কলেজে পরিচালন সমিতিতে শাসক দলের নেতাদের প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল। স্বচ্ছতা ফেরাতেই এই উদ্যোগ বলে জানা গেছে। রাজ্য সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে অনিয়ম সংক্রান্ত 4টি মামলায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত

0: তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নবান্নে সাংবাদিক বৈঠকে জানান, দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচাতে বিচার প্রক্রিয়া শুরুর কাজ অনুমোদন করেনি পূর্বতন সরকার। তার সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে, তাই দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য এই ছাড়পত্র দেওয়া হল। মাওবাদী নেতা অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছেন, অর্ণব দামের বিরুদ্ধে ২৪ জন পুলিশ কর্মীকে হত্যা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে যা অত্যন্ত গুরুতর। পাশাপাশি তিনজন আক্রান্ত সাক্ষী তাকে পরবর্তীকালে চিহ্নিত করেছে, ফলে তার জামিন মঞ্জুর করা সম্ভব নয়। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির কারণে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আজ দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে। নাইট রাইডার্স আগামী শনিবার ইডেনে পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজও চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ ১৪৪ জন বিধায়ক গতকাল শপথ নেন। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। অপর এক নির্দেশিকায় সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ ইত্যাদি পশু বলি দেওয়া যাবে না বলে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর সকাল ৯:১৫।
1: অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে ১০২.২ মেগাহার্টসে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এখন বাংলা ছবির গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন প্রথম গান, ছবির নাম চিরকুমার সভা।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই একথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শুভ সকাল, নমস্কার, স্বাগত সবাই আজকের আয়োজনে। সঙ্গে আছি আপনাদের বন্ধু মুক্তি হক। অজানাকে জানা আর অচেনাকে চেনার যে চিরন্তন আগ্রহ আমাদের সবার আছে, সেই আকাঙ্ক্ষা পূরণের সব থেকে সহজ রাস্তা হলো বই পড়া। আর এই বই পড়া জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম, যা মানুষের চিন্তা শক্তি আর আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, মানসিক চাপ কমায়, আমাদের মনের ক্ষমতা বৃদ্ধি করে। আমাদের মানুষের মনের অন্ধকার দূর করে আমাদের সুশিক্ষিত আর আলোকিত এক সমাজ গঠনে এগিয়ে দেয়। আজকের শুভ সকাল অনুষ্ঠানে সবার জন্য তাই বিষয়টা বই পড়া। আপনারা বলুন, বই পড়া আপনার জীবনে কতখানি, আপনার কোনো প্রিয় বইয়ের স্মৃতি, বই নিয়ে আপনার ভালো লাগা এমনকি খারাপ লাগাটা বলতে পারেন। অর্থাৎ আমাদের জীবনের অন্যতম প্রকৃত আর নিঃশব্দ এক বন্ধু, যে কখনো খারাপ করে না, বরং সব সময় ভালো করে, আমাদের ভালো চায়, সেই বই বা বই পড়া নিয়ে আপনার ভাবনা চাই এই আয়োজনের আজকের শুভ সকালে। সরাসরি কথা এই নাম্বারে 9434921300 অথবা 0348225964848 হোয়াটসঅ্যাপ বার্তা 9434921300

0: 9434921300 তে কোন বন্ধু আছেন? নমস্কার। হ্যালো।
1: হ্যাঁ হ্যালো।
0: হ্যালো, শুনছি, বলুন।
1: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: দাদা বলুন। দাদা
1: কেমন আছেন আপনি?
0: মজুতকার।
1: অনেকদিন পর কথা হচ্ছে আপনার সঙ্গে।
0: ঠিক আছে, বিষয় নিয়ে বলি।
1: হ্যাঁ, বই পড়া। হ্যাঁ, তো দেখুন বই, হ্যাঁ, মানে পড়তে যতটা ভালো লাগে, যদি ধরুন কোনো একটা আমি একটা বই পড়ছি, হলো, এবার যেখানটাতে আমার খুব ভালো লাগবে সেই বইটা আমি কোথায় আগে শেষ করব, এটা হচ্ছে আমার নীতি। হ্যাঁ, কিন্তু বই পড়ার অভ্যাসটা এখন দেখছি ইদানিং আবার ফিরে এসেছে অনেকের মধ্যে। এই যে দীর্ঘদিন যে অনুষ্ঠানটা যখন বন্ধ ছিল, আমি অনেককে দেখেছি বই পড়তে, এবং এই যে অভ্যাসটা গড়ে উঠেছে দীর্ঘদিন বন্ধ থাকার ফলে, সেই অভ্যাস, মানুষ তো আসলে অভ্যাসের দাস, সেই অভ্যাসটা যদি রয়ে যায়, হ্যাঁ, আখেরে কিন্তু লাভ হবে আমাদেরই।
0: আপনারও কি ফিরে এসেছে বই পড়ার অভ্যেস? হ্যালো।
1: হ্যাঁ হ্যাঁ আপনার, মানে কি বলবো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, হ্যাঁ, গল্প, ওই যে মহেশ, সেটা পড়ছিলাম। তারপরে ধরুন আরো নানা রকম যে রবি বাসরীর যে গল্পগুলো হয়, হ্যাঁ, সেগুলোও পড়ছিলাম। আর কিছু পত্র পত্রিকা আমি তার নিয়মিত পড়ি, হ্যাঁ, পত্রপত্রিকা আমি নিয়মিত পড়ি, এবং সেখান থেকে যেগুলো আমার ভালো লাগে, যেগুলো সেগুলো আমি কোটেশন নিয়ে ডায়েরিতে তুলে রাখি, এবং পরবর্তী ক্ষেত্রে এই যে আপনাদের সঙ্গে কথা বলছি, হ্যাঁ, সেটা আমার ভাগ করতে, মানে শেয়ার করতে সুবিধা হয়, হ্যাঁ, সেই তথ্যগুলো জানাতে বা সেই তথ্যগুলো, হ্যাঁ, লোকে, মানে শ্রোতা বন্ধুদের সামনে উপস্থাপন করতে আমার ভীষণ ভালো লাগে, এবং সেটাতে আমি এই বই থেকেই কিন্তু পাই। আর বই পড়ার অভ্যাসটা আমার বরাবরই ছিল, এখন আরো একটু বেশি বেড়ে গেছে। মানে এই দুপুরটা আমার কাটে বই নিয়ে, আর তার সঙ্গে আমার থাকে রেডিও, হ্যাঁ, রেডিও এবং বই পড়া। আর তার সঙ্গে সঙ্গে দেখুন কিছু কিছু গানও আমি ওই, মানে যে ইয়ে থেকে শিখেছি, গীতবিতান থেকে, মানে কিছু কিছু গান, সেই গীতবিতান বইটাও আমি, হ্যাঁ, তুলে নিয়ে বাড়িতে আমার কন্যার একটা পুরোনো হারমোনিয়াম ছিল, সেখান থেকে কিছু গানও আমি তুলে নিয়েছি রবীন্দ্রসঙ্গীত। তো এইভাবেই আমার, মানে বই পড়ার সঙ্গে আমার ধন্যবাদ, ধন্যবাদ দাদা,
0: ভালো থাকুন, আবার কথা বলবো।
1: হ্যাঁ, ঠিক ঠিক ঠিক।
0: বন্ধুদের বার্তা এসেছে, গুনতে পারবো না, অজস্র। ছোট বাচ্চাদের ছোট থেকে বই পড়ানো অভ্যেস করাবেন সকলে, সকলের কাছে এই আবেদন করছেন চুয়াপুর জলকল থেকে রীতা দে। ধন্যবাদ বন্ধু। আব্দুল হাদি খৈরাটি বেলাইপাড়া সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে, এমন একটা বিষয় যা কোনো সময় আমাদের ভ্রান্ত পথে নিয়ে যাবে না, যত পড়ব তত বেশি সমৃদ্ধ হতে পারব। বই এমন একটা সৃজনশীল বন্ধু যে কোনো দিন নিরাশ করে না। পৃথিবীতে যারা বড় হয়েছেন সকলেই বই পড়ে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। বই পড়া মানে শিক্ষা জগৎ সম্পর্কে জানতে পারা, তাই আমরা বই পড়ব এবং বহির্জগতের সাথে পরিচিত হবার পথ সুগম করব। আব্দুল হাদি লিখছেন বেলাইপাড়া খৈরাটি সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে। হ্যালো।
2: হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে?
0: একদম পরিষ্কার।
2: নমস্কার, আমি বহরমপুর হায়দ্রাবাদ থেকে প্রসেনজিৎ ঘোষ বলছি।
0: প্রসেনজিৎ দা বলুন।
2: বই নিয়ে কথা হচ্ছে।
0: হুম,
2: বোধহয় সারাদিনও শেষ হবে না, একটা একটা করে যদি বলি।
0: আচ্ছা, তাহলে আমি একটু ছোট করে দিই ব্যাপারটাকে। আপনার জীবনে সেরা পড়া তিনটে বইয়ের নাম?
2: আমি বলবো থ্রি মাস্কেটিয়ার,
0: আলেকজান্ডার ডুমা। বেশ।
2: এক, দু নম্বর মতি নন্দীর পড়া হচ্ছে স্ট্রাইকার,
0: কোনি স্টপার, ননিদা নট আউট।
2: আচ্ছা, আর আমি আরেকটা কথা বলবো, মতি নন্দীরই আরো দুটো গল্প রয়েছে, একটা হচ্ছে যেটা আমাদের ক্রিকেট নিয়ে করা, ঠিক আছে, সেটা হচ্ছে বুড়ো ঘোড়া।
0: আর কলাপতি?
2: ওটাও পড়েছি, তবে এই মুহূর্তে মানে আমি একটা বই পড়ছি বলতে বলবো, আমি পড়ছি বলবো না, কারণ আমি যেহেতু একজন দৃষ্টি প্রতিবন্ধী, শুনছি, অডিও কি পড়ি আমি বেশিটা, সেটা হচ্ছে অপরাজিত, মানে যেটা সবাই জানে পথের পাঁচালীর একটা অংশ, সেটাতে পড়ছি। অপুর যে অপুর নতুন ইয়ে করে দেখা, সেটা দেখছি।
0: আচ্ছা প্রসেনজিৎ দা, উপন্যাস থেকে যদি ছোট গল্পে যাই, ছোট গল্পে আপনার সেরা তিনটি বই?
2: আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলবো এখানে।
0: মহেশ নাকি অভাগীর স্বর্গ?
2: না, আমি এখানে বলবো, কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমন ভাবে জিনিসগুলো করেছেন, বিন্দুর ছেলে বলুন, অনুরাধা বলুন, হ্যাঁ, মেয়ে যদি বলুন, রামের সুমতি বলুন, সব সব জায়গায় কিন্তু আমার একই মনে হয়, হ্যাঁ, চরিত্রগুলো আলাদা হলেও, হ্যাঁ বললেন তো, সবই একই মনে হয় আমার। আমি বলবো যে, তাছাড়া আমি আর একটা কথা বলবো, আমাদের যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হলো, আর ছোট গল্প আরো পড়েছি আমি, ঠিক আছে, তার মধ্যে ছোট গল্প হলো যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, যিনি যে ঐতিহাসিক যে গল্পগুলো লিখেছেন, সেই জায়গাগুলো কিন্তু আমার অনেক খুব ছুঁয়ে যায়।
0: শরদিন্দু রচনাবলীর মানে অগ্নিবাসের ৬ নম্বর খণ্ড যেটা, সেখানে এই ঐতিহাসিক গল্পগুলো আছে।
2: হ্যাঁ হ্যাঁ একদম, সেখানে আমি তুমি সন্ধ্যার মেঘ বলুন, তুঙ্গভদ্রার তীরে বলুন,
0: ওটা ৩ নম্বর উপন্যাস খণ্ড, ঐতিহাসিক উপন্যাসগুলো, গল্প নয়, গল্পগুলো আছে ৬ নম্বরে, তাই না?
2: হ্যাঁ হ্যাঁ, উপন্যাস আমি অ্যাকচুয়ালি কি বলুন, কোনো ওইভাবে আলাদা করে উপন্যাস গল্প বলবো না, মানে আমার এই লেখাগুলো খুব ভালো লাগে।
0: প্রসেনজিৎদার জন্য আমি একটা গল্পের কথা বলবো, আপনি মতি মন্দির কথা যখন বললেন, তার একটা বিখ্যাত গল্প, কিন্তু খুব না পড়া গল্প। গল্পটা হচ্ছে আমাদের এই যে জল আমরা অপচয় করি, এই অপচয় নিয়ে একটা দারুণ গল্প আছে, গল্পটার নাম জলের ঘূর্ণি ও বক বক শব্দ। যদি না পড়া থাকে একটুখানি পড়ে দেখলে খুব ভালো লাগবে।
2: লাস্ট লাস্ট একটা কথা বলবো, আমি অনেকদিন আগে পড়েছি, তখন আমার দৃষ্টি ছিল, সেটা হচ্ছে ম্যান ইটার অফ কুমায়ুন, জিম কর্বেট।
0: জিম কর্বেট,
2: হ্যাঁ, ওই বইটা পড়ে যে বাঘ, একটা মানুষের কত রকম ধারণা থাকতে পারে, একটা বাঘের পায়ের ছাপ দেখে সে বলে দিচ্ছে যে এটা মহিলা বাঘ না গর্ভবতী বাঘ, আমার খুব ভালো লেগেছিল ম্যান ইটার অফ কুমায়ুন। আর একটা লাস্ট কথা বলে দেবো, সেটা হচ্ছে মহাভারত, হ্যাঁ, পাঞ্চজন্য, যেটা
0: গজেন্দ্র কুমার মিত্র,
2: একদম একদম পাঞ্চের জন্য, তাই যে বললাম যে বলতে গেলে অনেক সময়। আমি এইটুকু লাস্ট কথা বলবো যে বই সকলে পড়ুন, কারণ বই অনেক কিছু জানতে শেখায়, অনেক কিছু বুঝতে শেখায়, সকলকে বলো বই পড়তে। ধন্যবাদ দাদা,
0: ভালো থাকুন, খুব ভালো লাগলো কথা বলে। বন্ধুরা আসুন 9434921300 আজকের বিষয় বই পড়া। সবুজপত্র পত্রিকার সম্পাদক ও সাহিত্যিক প্রমথ চৌধুরী মন্তব্য করেছিলেন, আমাদের বই পড়তেই হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। এবং ওই একই ক্ষেত্রে তিনি মন্তব্য করেছেন যেটি, সেটা অবাক করার মতো। আমার মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, এবং স্কুল কলেজের চাইতে কিছু বেশি। ব্যাপারটা ভেবে দেখবেন। 9434921300 আসুন, এসে আপনাদের মনের কথাটা বলে যান, বিষয় বই পড়া। ঢাকুরিয়া থেকে সৌভিক লিখছে।

0: বই পড়া মানে শুধু কিছু অক্ষর পড়ে যাওয়া নয়, বই পড়া মানে এক নতুন জগতের দরজা খুলে যাওয়া। একটি ভালো বই মানুষের চিন্তাভাবনা বদলে দিতে পারে, মনকে শান্ত করতে পারে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। ছোটবেলায় গল্পের বই পড়তে পড়তে যেমন কল্পনার ডানা মেলে যায়, তেমনি বড় হয়ে বিভিন্ন বই আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করে। আজকের মোবাইল ফোন আর ইন্টারনেটের যুগে বই পড়ার অভ্যেস অনেকটাই কমে যাচ্ছে, কিন্তু বই এমন এক বন্ধু যে কখনো প্রতারণা করে না। দুঃসময়ে বই মানুষকে সাহস দেয়, একাকিত্বের সঙ্গ দেয়, জীবনের পথে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ কিংবা নজরুলের লেখা পড়লে শুধু সাহিত্য নয়, আমাদের সংস্কৃতি ও মানবিকতার সঙ্গেও গভীর পরিচয় ঘটে। বই পড়ার অভ্যেস মানুষকে ভদ্র, চিন্তাশীল আর মননশীল করে তোলে। তাই প্রতিদিন অল্প সময় হলেও বইয়ের সঙ্গে বন্ধুত্ব করা খুবই জরুরি, কারণ একটি ভালো বই কখনো কখনো একজন মানুষের পুরো জীবনটাই বদলে দিতে পারে। মন্তব্য করেছেন সৌভিক সরকার কসবা হালতু থেকে। ধন্যবাদ। ফোনে কোন বন্ধু আছেন? 9434921300 অথবা 0348225964। হ্যালো।
1: হ্যালো।
0: হুম, শুনছি। হ্যাঁ, নমস্কার। শুভ সকাল, বলুন কে বলছেন?
1: আমি জয়নগর থেকে বলছি।
0: আচ্ছা, বই পড়া নিয়ে আপনার কথাগুলো শুনি।
1: হ্যাঁ, আমার বয়স কিন্তু 90।
0: আচ্ছা,
1: 10 বছর হলো চোখ হারিয়েছি। 10 বছরের মধ্যে দেখতে পাইলাম পড়া বন্ধ। ছোটবেলা থেকে সারা জীবন পড়াশোনা করে এসেছি এবং সেই যেখানে 40 বছর শিক্ষকতা করেছি, আর তাছাড়া এবং অবসর জীবন যাপন করেছি, কাগজ টাগজ পড়েছি, বিভিন্ন বই পড়েছি, নাটক, উপন্যাস, নভেল, আর সমস্ত যা পড়েছি আর কি জীবনে যা পড়া হয়েছে, তা এখন বিগত 10 বছর ধরে পড়া আমার বন্ধ। আমি দুর্ভাগা লোক, কাজে এই যে পড়া বন্ধ তার জন্য আমি যে দুঃখিত, কারণ আমার চোখে অপারেশন করতে গিয়ে নানা রকমের অসুবিধা হয়েছে এবং গ্লুকোমাও হয়েছে, যে কারণে আমি দেখতে পাই না, কোন রকমের চলাফেরা করি।
0: আচ্ছা, একটা একটা কথা বলি আপনাকে, আপনাকে একটুখানি থামাচ্ছি। আমরা যারা আপনাদের থেকে কম বয়সী, মানে আমাদের অজস্র শ্রোতা বন্ধু আছেন, তো তাদের জন্য বই পড়া নিয়ে আপনার পরামর্শটা একটুখানি শুনি।
1: আচ্ছা, সেটা তো ঠিকই, মানে অজস্র শ্রোতা বন্ধুরা আজ রয়েছে, এবং শুধু শ্রোতা বন্ধু নয়, অগণতই, মানে যে জনগণ আছে, যে জনগণ বই পড়ার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করে দেখছে এবং সমাজকে সমৃদ্ধ করে, নিজের জীবনযাপনকে সমৃদ্ধ করে আমাদের দেশের উন্নয়নের পথে এগিয়ে যায় হচ্ছে শ্রেষ্ঠ কথা। এবং জ্ঞান মানে বইয়ের মধ্য দিয়ে, বই হচ্ছে বন্ধু, পরম বন্ধু, এই বন্ধুর মতন জ্ঞান অর্জন আর কোনো ক্ষেত্রেই সম্ভব নয়। আর এখন আমাদের ক্ষেত্রে যে বই পড়া, এবং এখন আমরা যেমন রেডিও শুনি, রেডিওর সঙ্গে সম্পর্ক রেখেছি, কাজে এটাও জ্ঞান বাড়ে, এটাও জ্ঞানের পরিধি বিস্তৃত হয়। যে কারণে বইয়ের সঙ্গে সম্পর্ক রাখা দরকার সমস্ত মানুষের, যারা একটু লেখাপড়া জানেন, অর্থাৎ যারা ঠিক মানে সবাই এখন বেশিরভাগ লোকই লেখাপড়া জানেন, বইয়ের সঙ্গে সম্পর্ক রেখে বই পড়ে জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটা, সেই শুভ জ্ঞান নেয়, মানে এগুলোকে সমাজে দিয়ে সমাজকে সমৃদ্ধ করে দেশে আর এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আরো দৃঢ় করা দরকার বলে আমি মনে করি। আমি এইটুকু বলে আপনাকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।
0: ভালো থাকুন, আবারও কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, 9434921300 অথবা 0348225964 আসুন, বই পড়া নিয়ে আপনার কথাবার্তা শুনব। আছেন কেউ? হ্যালো, 0348225964। আমি বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা।

0: বই পড়া কত সহজ একটা কথা, কিন্তু তার বিস্তার কত গভীর তা সারা জীবন দিয়ে অনুমান করা যায় না। কোনো ছকে বাঁধা অভিধানে এর অর্থ মিললেও তা অনেক সময় রসময় নাও হতে পারে। নিজ অভ্যাস আর মানসিক খিদে মেটানোর প্রয়াসের সামগ্রিক ফলই দিতে পারে এর যথার্থ রসস্বাদ। বই পড়া অনেক নেশার মতো, কখনো বা প্রেমের ছোঁয়া লাগা খুশির মতো, যা শরীর ও মনকে তৃপ্ত করে। এই অভ্যাসেই গড়ে ওঠে সুচিন্তন, প্রসারিত হয় জ্ঞানের আলো, মার্জিত ও সুগঠিত হয় বিচার বুদ্ধি ও চলমান ধারা। পুঁথিগত পাঠ থেকে বাইরে এসে কখনো কখনো মনের বই পড়াটাও খুব দরকার। বাহ, সুন্দর কথা! সেখানে তো বহু পাঠের অধ্যায় যা আগামীর সহায়ক হতে পারে, হতে পারে অতি মানবিক, সেখান থেকেও অন্য এক নতুন সহজ পাঠের সন্ধান পাওয়া যায়। চমৎকার, ধন্যবাদ জানবেন চন্দ্রনাথ সাহা, কান্তনগর, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। আদিত্য মুখোপাধ্যায় লিখছেন, বই হচ্ছে জ্ঞানের আধার। বই মানে জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনার প্রতিচ্ছবি, মানব জীবনের চিন্তা চেতনার বাস্তব প্রতিফলন মুদ্রিত থাকে বইয়ের পাতায়। বই হচ্ছে আমাদের চিরন্তন বিশ্বস্ত সঙ্গী। বই মানুষকে করে তোলে মানবিক, বিজ্ঞান মনস্ক। যুগে যুগে আবির্ভূত মহামানব মনীষীদের স্বপ্ন আদর্শের কথা জানতে পারি বই পড়ে, ও নিজের মধ্যে শুভ্র চেতনার উন্মেষ ঘটাতে পারি, নিজেকে প্রকৃত মানুষ করে তুলতে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শিক্ষাই যথেষ্ট নয়, সঙ্গে পড়তে হবে নানা ধরনের বই। একটি ভালো বই আমাদের নিঃসঙ্গতা ঘোচানোর সঙ্গে জ্ঞান ও আনন্দ লাভেরও শ্রেষ্ঠ উপায়। বই ঘুচিয়ে দেয় অজ্ঞতার অন্ধকার। বই আমাদের চিন্তাশীল, সৎ ও সহানুভূতিশীল হতে অনুপ্রাণিত করে। নিজের মেধা মননশীলতা বিকাশের জন্য বই পড়া একান্ত প্রয়োজন, মন্তব্য করেছেন আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে। বন্ধুরা, আসুন আপনাদের কথাবার্তা নিয়ে বিষয় বই পড়া। লিখছেন রফিকুল মণ্ডল, রানীনগর বাজার থেকে। আজকের বিষয় বই পড়া। এমন একটা জিনিস বই, একটা জিনিস যারা লেখে তাদের ব্যক্তিগত জীবনে চলার পথে ভুল ত্রুটি সব কিছু বুঝে, তাদের অভিজ্ঞতা আমরা পড়ে আমরাও নিজে শিখতে পারি নতুনভাবে চলার রাস্তা। শুভ সকাল জানিয়েছেন মৃণাল পাল। আমি সারগাছি বিনকার মুর্শিদাবাদ থেকে মৃণাল পাল বলছি। বলছেন, আমি ভাবতা নেতাজি হাই স্কুলের ছাত্র। বিষয় বই পড়া। বই পড়া মানেই আমার মনে পড়ে আমার ঠাকুরদাকে, যিনি প্রতিদিন সন্ধেবেলায় ধর্মীয় বই পড়েন, আর ঠাকুমাও পাশের গ্রামের দাদুরা শুনতে আসতেন, খুব ভালো লাগত, আমিও মাঝে মাঝে শুনতাম। এটুকু বলে আমার পত্র শেষ করলাম। এইভাবে পত্র শেষ করেছেন ভাবতা নেতাজি হাই স্কুলের ছাত্র মৃণাল পাল, বিনকার, সারগাছি, মুর্শিদাবাদ থেকে। সুপ্রভাত দাদা ভাই। সুমিতা রায়, ঢাকুরিয়া থেকে। বই পড়লে জ্ঞান অর্জন হয়, শিক্ষা বাড়ে, বই পড়লে মন ভালো থাকে। আমার শরৎচন্দ্রের খণ্ড খণ্ড বই আছে, আমি পড়ি এখনও। বই পড়লে মনটাই চেঞ্জ হয়ে যায়, বই পড়া খুব দরকার, ইত্যাদি ইত্যাদি। ঢাকুরিয়া থেকে লিখছেন আমাদের সুমিতা দিদি, সুমিতা রায়। ভালো থাকবেন, বন্ধুরা আসবেন আর কথা বলবেন নিজেদের কথা। নমস্কার, হ্যালো,
1: শুভ সকাল।
0: বলুন।
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
0: আপনার কথাগুলো শুনি, কোন বইটা খুব ভালো লেগেছিল পড়তে সেটা যদি জিজ্ঞেস করি।
1: পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
0: যদি জিজ্ঞেস করি কেন?
1: পথের দাবিতে সংগ্রাম আছে,
0: একটু একটু ডিটেইলসে। শুধু সংগ্রাম আছে,
1: এত মনে আছে।
0: আর আপনার সাম্প্রতিকতম পড়া বই?
1: আমার সাম্প্রতিকতম পড়া বই, আমি কোন মানে গ্রন্থাগারে যাই না, কারণ গ্রন্থাগার ঘুরতে গিয়েছে। আর আমি হাতের কাছে যা পাই তাই পড়ি।
0: সেই হাতের কাছে যা পেয়েছেন, শেষ বই পড়ার পড়া বইটি সম্পর্কে একটুখানি শুনবো।
1: সেই বই পড়া প্রতিদিন পড়ছি আপনার।
0: আচ্ছা, ঠিক আছে দাদা, ভালো থাকবেন।

0: অন্য বন্ধুরা অপেক্ষা করছেন আজকে এই পর্যন্ত। কেমন 9434921300 অথবা 03482259648। কাজী আবু জাফর আত্রায় বাংলাদেশ থেকে লিখছেন, প্রচুর ভালো বই আছে লাইব্রেরিতে, সেই অনুপাতে কিন্তু এখন পাঠকের অভাব। আমার পছন্দ ভ্রমণ কাহিনী এবং আত্মজীবনী। নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, বিকাশ রায়, ধীরাজ ভট্টাচার্য, এরা প্রত্যেকে আত্মজীবনী লিখেছেন। এই আত্মজীবনীগুলো আমাকে নতুন পথের দিশা দেয়। ভালো লিখেছেন কাজী আবু জাফর আত্রায় বাংলাদেশ থেকে। যাব রতন বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে, তবে তার আগে এখন শোনা যাচ্ছে বই পড়া নাকি প্রায় অবসোলিট, অর্থাৎ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বই নাকি চলতে পারছে না। নিত্য নতুন যন্ত্র, নানান ধরনের ডিভাইস, ইলেকট্রনিক মিডিয়া, দূরদর্শন পার হয়ে এখন মোবাইল ফোন, এছাড়াও লিখিত বইয়ের বদলে আমাদের হাতে এসে গেছে ইবুক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি কারণে নাকি আমাদের বই পড়া কমে গেছে এবং বই পড়াটা কমেই যেতে থাকবে। একটা সময় মানুষ আবিষ্কার করবে যে বই নামে একটা জিনিস ছিল, তাই কি? আপনারা কি বলছেন? নমস্কার। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ,
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: নিতাই দা, আপনার বই পড়া অভিজ্ঞতার কথা শুনবো।
1: হ্যাঁ, দেখুন, আমার বই পড়ার অভিজ্ঞতা মানে আমি তো বেশি দূর লেখাপড়া করতে পারিনি, তো আমার বই পড়ার অভিজ্ঞতা সেরকম নেই। মাঝে মাঝে আমি খবর কাগজগুলো একটু পড়তাম, আর এই বইতে এসে এখন আমি গীতা পড়ছি সন্ধ্যাবেলায় এক ঘন্টা করে।
0: আচ্ছা,
1: এটাই হচ্ছে আমার এখনকার দিনে আমার অভ্যাস হয়ে গেছে।
0: গীতা থেকে এমন একটা শিক্ষামূলক কথা বলুন তো যেটা আমরা সবাই শিখে নিতে পারি।
1: হ্যাঁ, সেটা তো জানি, সে গীতা থেকে তো বহু শিক্ষামূলক জিনিস আছে। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, এবং যে অন্যায় করবে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, এবং মানুষের সৎভাবে বাঁচতে হবে, এটাই হচ্ছে আমার কথা।
0: ভালো থাকুন, আবার কথা বলবো। 9434921300 অথবা 03482259648। অনেকক্ষণ কথা হলো, একটুখানি গান শুনি।
2: এই মানুষ ছিল বন মানুষের রূপে, ইতিহাসেই বলে বাদলটা।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: আপনারা আছেন শুভ সকাল অনুষ্ঠানে, আর আজকে কথাবার্তা সবই হচ্ছে বই নিয়ে। ক্লেমন্ট ইউএসএ আমেরিকা থেকে লিখছেন, রিয়া সরকার। নমস্কার দাদা, জ্ঞান অর্জনের সবচেয়ে সহজ পন্থা হলো অধ্যয়ন, অর্থাৎ বই পড়া। আমি ছোট থেকেই বই পড়তে ভালোবাসি আর এখনও সেটা বজায় রেখেছি। যখনই সময় সুযোগ পাই বই পত্রিকা হাতে নিয়ে সব সময়ই সময় কাটাই। এই প্রসঙ্গে বলি, আমার এক দৃষ্টিহীন মামাকে বই পড়ে সাহায্য করতে গিয়ে আমার কিছুটা গীতা সম্পর্কে জ্ঞান লাভ করার সুযোগ পেয়েছি। যাই হোক, সকলে সুযোগ পেলে কিছু না কিছু বই পড়ে সময় কাটালে সব দিক থেকেই হিতকর হবে বলে আমার ধারণা। রিয়া সরকার লিখছেন ক্লেমন্ট ইউএসএ থেকে, অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে লিখছেন, যদিও কোনো বন্ধুই আমাদের দূরে নন, এক ক্লিকের মধ্যেই আছেন। যেমন লিখেছেন আরেক বন্ধুনি, তিনি হচ্ছেন স্বর্ণময়ী বহরমপুর মুর্শিদাবাদ থেকে সুচিস্মিতা খাতুন। সাথে নিয়ে বই পড়া, আমি দোকানে আছি। বই পড়ার অভ্যেস একটি বিশেষ গুণ, সবার মধ্যে যা থাকে না, তবে জীবনের যে কোনো সময়ে এই অভ্যাস তৈরি হতে পারে। কোনো মানুষের সাহচর্যে তৈরি হয় এই সু অভ্যাস। আমার এক বন্ধু, তিনি বিশেষ শুভাকাঙ্ক্ষী, একসময় বলেছিলেন প্রতিদিন এক পাতা হলেও বই পড়তে, নিজের স্বাভাবিক চলনে যা অনেক পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। তাঁর হাত ধরেই পরিচিত হয়েছিলাম মহাশ্বেতা দেবীর স্তনদায়িনী গল্পটির সঙ্গে। তারপর থেকে কতবার যে পড়েছি, যতবার পড়ি ততবার বুকের ভেতরে খুব কষ্ট হয়। আজকের এই বিষয় আমাদের সবাইকে সমৃদ্ধ করবে, লিখছেন স্বর্ণময়ী বহরমপুর মুর্শিদাবাদ থেকে সুচিস্মিতা খাতুন। সুচিস্মিতার জন্য ধন্যবাদ। বই আমাদের সঙ্গে থাকুক নিরন্তর, আর বন্ধুরা আসবেন ফোনে এবং মেসেজে ঠিক তেমনিভাবে নিরন্তর। রজত বিশ্বাস চাঁদপুর বানপুর নদিয়া থেকে লিখছেন, মানুষের জীবনে বিভিন্ন সু অভ্যাসের মধ্যে অন্যতম হল এই বই পড়ার অভ্যেস। বই আমাদের সারা জীবনের সাথী। ছোটবেলায় বই থেকে শুরু করে উঁচু ক্লাসের বই, আবার গল্পের বই থেকে নানা উপন্যাসের বই, সব আমাদের সাথে জড়িয়ে আছে। বই পড়লে জ্ঞানের ভাণ্ডার আরও সমৃদ্ধ হয়ে ওঠে। এখন তো অনলাইনের যুগে অনেকেই ই বুক পড়তে ভালোবাসেন, কিন্তু সত্যি কি এইভাবে আসল বইয়ের চাহিদা মেটানো যায়? বই হাতে নিয়ে পড়া নতুন বইয়ের পৃষ্ঠার গন্ধ, আহা, সত্যি মন ছুঁয়ে যায়। মন ছোঁয়ানোর মতো চিঠি লিখেছেন রজত বিশ্বাস চাঁদপুর বানপুর নদিয়া থেকে। এদিকে বন্ধুরা আসবেন, এসে যাচ্ছেন তাদের নিজ নিজ বক্তব্য নিয়ে। শুনব সেসব বক্তব্য 9434921300 অথবা 9434921300। কোন বন্ধু আছেন? নমস্কার।
2: শুভ সকাল দাদা ভাই।
1: শুভ সকাল, কে আছেন?
2: হ্যাঁ, আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
1: জীবনের প্রথম বই কি?
2: হ্যাঁ, প্রথম বই বলতে দেখুন দাদা ভাই, আমরা যখন ছোট ছিলাম

0: তখন আমাদের বাড়ির কাছেই একদম লাইব্রেরি, মানে এক পা বাড়ালেই লাইব্রেরি। তো এখনকার ছেলেদের যেমন মোবাইল, মানে সবসময় মোবাইলের নেশা, তখন কিন্তু আমার একটাই নেশা ছিল, স্কুল থেকে বাড়ি এসে কতক্ষণে একবার লাইব্রেরিতে গিয়ে ওই মানে বাঁটুল দি গ্রেট, তারপরে হাঁদা ভোঁদা,
1: নন্টি ফন্টি,
0: হ্যাঁ ওইসব গল্পের বইগুলো মানে ছুটে এসে কোনো রকমে দুটো মুখে গুঁজে দিয়েই মানে ছুটতাম লাইব্রেরিতে। তো লাইব্রেরিয়ান কাকু দেখলো যে এদের তো খুব নেশা বই পড়ার, হ্যাঁ এসেই বই নিয়ে বসে যায়। তো কাকু বলল, তাহলে তোরা তো প্রত্যেক দিন চলে আসছিস, তাহলে তোরা এক কাজ কর, তোরা আমাদের একটা টিম ছিল, আমরা কয়েকজন, আমার ভাই ছিল তার মধ্যে, আরো আরো ছিল রাধারানী বলে,
1: আর আপনারা আর আপনারা তিন বোন ছিলেন?
0: না আমি এক বোন এক ভাই।
1: আচ্ছা,
0: হ্যাঁ তো আমরা দিয়ে কাকু বলল, তাহলে তোরা তোরা কার্ড বানা, হ্যাঁ তাহলে তোদের বাড়িতে নিয়ে যেতে পারবি বইগুলো, বাড়িতে পড়তে পারবি। তো এর জন্য অনেকবার মায়ের কাছে বকুনি মার খেয়েছি যে পড়ার বই না পড়ে শুধু গল্পের বইগুলো পড়ছিস, তোরা স্কুলের পড়ার বইগুলো কখন পড়বি। তো এখনো কার্ড আছে, এবং মাঝে মাঝে আমি এখন আমার ভাইজিরা যাই পড়ে, আর মাঝে মাঝে গেলে আমি ভাই নালে ভাইজিরা কেউ আনে, ওই বইগুলো এখন আমি আবার নতুন করে পড়ি। এবং আমার সব থেকে ভালো লাগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের বইগুলো পড়তে। আমি পড়েছিলাম আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি, বিন্দুর ছেলে, মেজদি, হ্যাঁ অনেকগুলো ভালো ভালো বই আমার এখনো মনে।
1: আচ্ছা, যদি জিজ্ঞেস করি দিদি, যদি জিজ্ঞেস
0: হ্যাঁ
1: করি সাম্প্রতিকভাবে শেষ বই কোনটা পড়েছেন আপনি, কোনটা পড়া?
0: এখন সেভাবে খুব একটা বই পড়া হয় না।
1: তাও কতদিন
0: হ্যাঁ
1: আগে, কতদিন আগে শেষ বইটা পড়েছেন? 5 বছর?
0: শেষ বই বলতে হ্যাঁ বছর খানেক আগে পড়েছিলাম।
1: কি বই?
0: হ্যাঁ বইটা নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো গল্পটা খুব সুন্দর, ভালোই লেগেছিল।
1: একটা কথা বলি দিদি, হ্যালো,
0: হ্যাঁ
1: দেখুন
0: হ্যাঁ বলুন।
1: আমরা বড়রা মনে করতে পারছি না সাম্প্রতিক অতীতে শেষ কবে বই পড়েছিলাম বা কি বই পড়েছিলাম। তাহলে যারা অল্প বয়স, যারা ছাত্রছাত্রী, এখনকার সময়ের মানুষ, তাদেরকে আমরা কি বলে বলবো যে বই পড়, তাই না? সেই অভ্যাসটা আমাদেরকে নতুন ভাবে ফিরিয়ে আনতে হবে আগামী প্রজন্মের জন্য।
0: আর একটা কথা বলি, আমার ছোট্ট ননি, ওর মেসেজ অনেকদিন পাচ্ছি না, আমি ননিকে অনুরোধ করছি তুমি মেসেজ লেখো।
1: আপনার বার্তা তার কাছে পৌঁছে দিলাম, ভালো থাকবেন, কথা বলে খুব ভালো লাগলো। সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখছেন, জ্ঞানের লিখিত ভাণ্ডারের শ্রেষ্ঠ বন্ধু বই, ছাপা অক্ষরে বইয়ের সুবাস, পরিচিত বন্ধুর প্রিয় ঘ্রাণ, এখন কাগজের ছাপা বইয়ের স্থান নিয়েছে ইবুক। এই বয়সে ধর্মগ্রন্থের দিকে আকর্ষণ বাড়লেও বিভূতিভূষণ ও শরৎ সাহিত্য ও পত্রিকায় সুযোগ পেলে উঁকি দিই। বাস্তব সত্য, বর্তমান প্রজন্মের বিশেষ পর্যায়ের বইয়ের আকর্ষণ বাড়ছে, যার প্রমাণ পাই বই মেলায় বই কেনা অনুসন্ধানের আগ্রহ দেখে। সোমনাথ দাস লিখছেন সোনামুখী বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। ধন্যবাদ বন্ধুরা, বাকি কথা একটুখানি পরে হবে, অনেকক্ষণ কথা হয়েছে, একটা গান হোক, তারপরে ফিরি পরের কথায়।

0: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
2: নমস্কার, কোন বন্ধু আছেন? কে বলছেন?
3: নিখিল মন্ডল, খাগড়া থেকে বলছি।
2: আর একবার বলুন নামটা।
3: নিখিল মন্ডল, খাগড়া, জয়জয় খাগড়া।
2: বলুন, আপনার ঠিকানা বোধহয় আগে ছিল পুনিয়া মুর্শিদাবাদ।
3: পানিয়া আমার এখানে তো বাড়ি জয়জয় খাগড়া।
2: আচ্ছা, বলুন।
3: আচ্ছা স্যার, খুব সুন্দর বিষয়, বই পড়া বিষয়টা খুব ভালো অভ্যাসের ব্যাপার।
2: আপনার প্রিয় কয়েকটা পড়া বইয়ের নাম শুনি।
3: আচ্ছা স্যার, আমার কাছে হাতে যে বইটা আছে সেটা হচ্ছে বীরাঙ্গনা কাব্য,
2: মাইকেল
3: মধুসূদন দত্ত। আচ্ছা, এতে আপনার ওই চতুর্দশ পদী পদাবলীর আঙ্গিকে রচিত একটি কবিতা কাব্য বলিত।
2: পৌরাণিক কয়েকজন বীরাঙ্গনা নারীর কথা বলা হয়েছে।
3: পৌরাণিক কয়েকজন স্যার, আপনার প্রথম 11টা প্রেমিক প্রেমিকের প্রতি পত্র, আর পরিশিষ্টি আছে, নামগুলো বলবো স্যার, এগুলো আপনার 5টা আছে আপনার পরিশিষ্টি।
2: বইটা পড়ে কেমন লাগলো?
3: আমাদের মূল কথাগুলো বলি, দুষ্যন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কৈকেয়ী, লক্ষণের প্রতি সুপর্ণখা, অর্জুনের প্রতি দ্রৌপদী, ইত্যাদি 11টা
2: চিঠি লেখা।
3: আর আপনার এর পরিশিষ্টে 5টা আছে, ধৃতরাষ্ট্রের প্রতি গান্ধারী, যজাতির প্রতি শর্মিষ্ঠা, নারায়ণের প্রতি লক্ষ্মী, নলের প্রতি দময়ন্তী।
2: কোনটা পড়ে সব থেকে ভালো লাগলো দাদা? হ্যালো,
3: হ্যাঁ হ্যাঁ,
2: কোনটা পড়ে সব থেকে ভালো লাগলো?
3: সোমের প্রতি তারা, তারপর আপনার ওই অর্জুনের প্রতি দ্রৌপদী, অত্যন্ত আধুনিক দৃষ্টিভঙ্গি এবং যুক্তির মধ্যে প্রতিষ্ঠিত করেছেন তিনি এই পৌরাণিক বিষয়গুলোকে।
2: ঠিক যেরকম বিষয় নিয়ে নাথবতী অনাথবত বলে একটি নাটক বেশ কিছুদিন আগে দেখেছিলাম, শাউলি মিত্র করেছিলেন,

0: হাজারটা তো আমি দেখা হয়নি,
1: লিখিত ভাবে বই আকারেও পাওয়া যায়। দেখবেন এই যে আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে পৌরাণিক বিষয়গুলোকে দেখা, সেটা মাইকেল মধুসূদন দত্ত সম্ভবত বাংলা সাহিত্যে এনেছিলেন, সেই ধারা এখনো চলছে। আর বই নিয়ে, বই নিয়ে আমাদের কিছু, বই নিয়ে আমাদের কিছু পরামর্শ দেবেন না?
0: বই পড়া নিয়ে, বই নিয়ে তো স্যার আপনি একটু আগে বললেন সুজনাতে যে প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধটা, ওটা আমিও পড়েছিলাম, তাতে উনি বই পড়ার অনেক, আমার এই মুহূর্তে আমি ভালো করে বলতে পারবো না, উনি বই পড়ার যে সুঅভ্যাস, মানে নানাবিধ বিষয় সম্পর্কে অবহিত হতে পারেন, পাঠক পাঠককে সংযত সুন্দর করতে পারেন, পাড়া প্রতিবেশী সহসাথীদের সঙ্গে সুব্যবহার গঠন করতে সাহায্য করে।
1: বাহ, এই তো ঠিক আছে। আর বেশি সময় নেব কি, কেননা অনেকে অপেক্ষা করছেন আমাদের পিছনে। আচ্ছা, আবার কথা বলবো, কেমন? 9434921300 অথবা 0348225968। জলদি জলদি আসুন, সকাল 8:45:16 সময় ছুটছে। তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে মনোজ কুমার পাল মেসেজ করেছেন, বই পড়লে মানুষের চিত্ত প্রফুল্ল হয়, ভালো বই পড়লে মন ভালো হয়, স্বামী বিবেকানন্দের বাণীর বইগুলো অনুপ্রেরণা যোগায়, বই সুন্দর জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে অনেক সময় কেটে যায়। ধন্যবাদ জানবেন মনোজ পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। রাতমা থেকে রতন বন্দ্যোপাধ্যায়, নমস্কার দাদা, ছোট করে লিখছি, আমি নিজে দৃষ্টিহীন তাই পড়তে পারি না, কিন্তু আমার এই পড়ার ইচ্ছে কয়েকজন শুভানুধ্যায়ী পূরণ করে দিয়েছেন। প্রতিদিন সন্ধেবেলায় কনফারেন্স করে পাঠচক্র করি, সেখানে গীতা কথামৃত ইত্যাদি ধর্মগ্রন্থের পাশাপাশি অন্যান্য লেখকের বইও পড়া হয়, তাই দৃষ্টিহীনতা আমাকে বই পড়ার সুখ থেকে বঞ্চিত করতে পারেনি, বরং আরও বেশি উৎসাহিত করেছে। অসাধারণ চিঠি লিখেছেন। এই যে কনফারেন্স করে দুই বা তার থেকে বেশি জন মিলে একসঙ্গে বই পড়ার আনন্দ, ব্যাপারটা অভিনব এবং এটা আমাদের সত্যি প্রাণিত করল। ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা নেবেন, এভাবেই সঙ্গে থাকবেন। বন্ধু আছেন 9434921300 কথা বলবো তার সঙ্গে, জীবিকার কথা বলি। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃপক্ষ সহকারী লোকো পাইলটের শূন্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাইছেন। মোট শূন্যপদ অনেকগুলো, 11,127। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ এবং নির্দিষ্ট ট্রেডের আইটিআই অথবা মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ অথবা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিগ্রি অথবা ডিপ্লোমা। প্রার্থী নির্বাচন হবে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট অথবা ডকুমেন্ট ভেরিফিকেশনের ফলাফলের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামীকাল 15 মে থেকে আর চলবে 14 জুন 2026 পর্যন্ত। বিশদে জানতে অথবা অনলাইন অ্যাপ্লাই করতে ক্লিক করুন এই ওয়েবসাইটে www.rrbapply.gov.in। জীবিকার কথা তো হলো, আর আপনাদের কথা শুনবো না? নিশ্চয়ই শুনবো। কোন বন্ধু আছেন 9434921300 আছেন কেউ? যদ্দূর মনে হচ্ছে বন্ধুরা আসবেন, তবে শীষ মোহাম্মদ শীশান মেসেজ করেছেন, সারা জীবন তো বইয়ের সঙ্গে কাটিয়ে এলাম, বই আমরা আস্তে আস্তে পড়ি না, প্রথমে জোরে জোরে পড়ি, তারপরে আস্তে আস্তে, তারপর চোখ দিয়ে। আমি দ্রুত পঠনে অভ্যস্ত, ছেলেবেলায় কিংবা বড়বেলায় হাতের কাছে যে বই পেয়েছি পড়েছি। মনে পড়ে লাইব্রেরি থেকে এনেছিলাম একটা বই, ঝিন্দের বন্দি, সিঁড়িতে বসে বসে পড়ে ফেলেছিলাম। কত বই পড়েছি, জিম কর্বেট, উইলিয়াম শেক্সপিয়ার, কমেডি ট্র্যাজেডি, রবীন্দ্রনাথ, বর্তমানে আমাকে একজন প্রেজেন্ট করেছেন পূর্ব পশ্চিম, ওইটা পড়তে পারছি না, এ কারণে চোখে অপারেশন হয়েছে। হাজার

0: টিম হাউস পাইকপাড়া নৈহাটি বীরভূম থেকে 9434921300 তে। বন্ধু হ্যালো।
1: হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার। দাদা ভাই নমস্কার।
0: আচ্ছা দিদি ভাই, দাদা ভাই নমস্কার, বলুন।
1: হ্যাঁ দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলা বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল বলছি।
0: প্রবীর দা, শুনি আপনার পড়া বই, তিনটে বইয়ের কথা শুনবো।
1: হ্যাঁ, তিনটের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দাদা ভাই মহেশ আমার প্রাণের দাগ কেটে দিয়েছে। তার সাথে আরেকটা মানে দাগ কেটেছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের, সেইটাও আমার কাছে দাগ কেটেছে। আরেকটা বই হচ্ছে, হ্যাঁ শেষ বই হচ্ছে আমার, হ্যাঁ আরেকটা বই হচ্ছে এখন গীতা পাঠ করছি। গীতাটা আমার কাছে এমন একদম মরণের শয়নে স্বপনে সব সময় আমার সঙ্গে রয়েছে এবং আমি প্রত্যেক দিন পাঠ করি এবং সেইটা নিয়ে এখন বেঁচে আছি দাদা ভাই। আর এমনি গল্পের বই তো পড়ার ফাঁকে ফাঁকে ফাঁকে গীতাটাকেই আর কি এখন সঙ্গী করে নিয়ে চলছি দাদা ভাই। এইটাই আমার এখন মানে বন্ধু কাম আমার সঙ্গী, এই হচ্ছে।
0: ভালো থাকুন, আবারও কথা বলবো। বন্ধুরা আসছেন, আমার ভুলটা শুধরে দেওয়ার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ মুক্তিদা, ওটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হবে। লিখছেন শীষ মোহাম্মদ শিশান, কিছু মনে করবেন না প্লিজ, সঙ্গে আছেন, সঙ্গে থাকুন যেভাবে এতদিন ছিলেন। বই পড়া আমার নেশা, কঠিন নেশা, শেষ না হওয়া পর্যন্ত বই বন্ধু হতো না। শঙ্করের লেখা রূপ তাপস আমার মনে দাগ কেটেছিল, নিজের ছেলের মূর্তি তৈরি করে বিক্রি করে শেষে পাগল হয়েছিল। নাম লেখেননি কেন, কোথা থেকে লিখছেন সেটিও লেখেননি। যতদূর মনে হয় দেখা যাচ্ছে নামটি লক্ষ্মী নারায়ণ চৌধুরী। অনুগ্রহ করে কোথা থেকে আর কে লিখছেন সেটি বলবেন, তাহলে আমাদের সুবিধা হয়। উত্তর চর মাঝারদিয়া রানীনগর মুর্শিদাবাদ থেকে লিখছেন নজরুল ইসলাম। বই না পড়লে জ্ঞানের শ্রীবৃদ্ধি হয় না, সমাজ সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা হয় না। বই পড়লে জীবজগৎ সম্পর্কে জানতে পারা যায়, দেশ বিদেশের ইতিহাস জানা যায়। শরৎচন্দ্রের পথের দাবি লড়াই সংগ্রাম ও স্বাধীনতার পথ দেখায়, রামের সুমতি ভালোবাসার পথ দেখায়, আর কি। নজরুল ইসলাম লিখছেন চর মাজারদিয়ার রানীনগর মুর্শিদাবাদ থেকে। সৃজিতা সাউ লিখছেন বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। বই পড়ার যে কত রকমের স্টাইল হয় তা আমি অনেক দেখেছি ছোটবেলায়। যেমন দূরে দূরে বই পড়া, গান শুনতে শুনতে বই পড়া, পায়চারি করতে করতে বই পড়া। আমার পাড়ার এক দাদা ছিলেন, প্রত্যহ ভোরবেলা তার স্বরে বই পড়তেন, তা প্রায় 500 মিটার দূর থেকে শোনা যেত। আমার মেসোমশাই আছেন বই পড়ার একজন পোকা, আমাদের বাড়িতে এলে সারাদিন বইয়ের ভেতরে মুখ গুঁজে পড়ে থাকতেন। এখন মেসোমশাইয়ের বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পান না, কিন্তু নাটক বা যাত্রা শোনার আগ্রহ তাঁর প্রচুর। শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। সম্ভবত শেষের দিকে আমরা পৌঁছেছি, বন্ধুরা আসবেন। হ্যালো, কেউ আছেন? 9434। হ্যাঁ বলুন। আপনার পড়া বেস্ট বই কোনটি
1: দাদা ভাই? আমি নিয়মিত কোনো বই পড়ি না।
0: বেশ, সর্বশেষ সর্বশেষ কত বছর আগে বই পড়েছেন?
1: হ্যাঁ দাদা ভাই বলি, আমাকে বলতে পারেন একটু?
0: হুম নিশ্চয়ই।
1: আমি স্কুলে যখন ভর্তি হই সেই থেকে স্কুল ছাড়া পর্যন্ত বই পড়েছি, আর এখন কাজের চাপের জন্য বই পড়তে পারি না। তবে আমি হাতের কাছে যেটা পাই সেটাই পড়ি, যেমন নিউজ পেপার পড়ি, পঞ্জিকা পড়ি, এইসবগুলো আমি পড়ি দাদা ভাই। তবে নিয়মিত পড়ি না, আমি হাতের কাছে পেলেই পড়ি।
0: খবরের কাগজ, খবর কাগজকে আমরা বই বলতে পারি কি দাদা, প্লিজ? নিজে নিজে বই পড়ুন এবং ছোটদেরকে বই সম্পর্কে ধারণা করান। কেননা প্রথমেই বলেছি, আমাদের বিশেষ একজনের কথা চিনি বলেছেন, বইয়ের দরকার আমাদের দেশে অন্তত হাসপাতালের চাইতে কিছু বেশি। কেমন মনের অসুখ সারাই বই, ভালো থাকবেন, নমস্কার। স্কুলের কথা যখন এলো, প্রত্যক্ষ এক অভিজ্ঞতার কথা বলে শেষ করব আমাদের আজকের প্রসঙ্গ। ঘটনাচক্রে কাজের সূত্রে সারা বছর অসংখ্য ছাত্র ছাত্রীদের সঙ্গে সময় কাটাতে হয়, তাদের অমূল্য মনের যত্ন নেওয়ার কাজটা মন দিয়েই তো করতে হয়। তো একদিন

এক স্টপ ক্যাপে একটি উঁচু ক্লাসের ছেলে মেয়েদের লিখতে দেওয়া হয়েছিল একটি ছোট প্রবন্ধ, আমরা যাকে রচনা বলে থাকি। বিষয় ছিল আমার প্রিয় বই। তো অনেকেই অনেক রকম বইয়ের কথা লিখেছে, কেউ পথের পাঁচালী, কেউ আরণ্যক, কেউ আবোল তাবোল, কেউ বা শরৎচন্দ্রের কোনো বিখ্যাত উপন্যাসের কথা লিখে ফেলেছে। অনেক লেখার মধ্যে একটির লেখককে ডেকে পাঠালাম। কাচুমাচু অপরাধী মুখ করে আমার সামনে দাঁড়িয়ে তখন 17 বছরের সদ্য তরুণ। আমি জিজ্ঞেস করার পরে জানা গেল সে যা বিশ্বাস করে তাই লিখেছে। আমি ওর মাথার চুলে হাত দিয়ে সব চুল এলোমেলো করে দিলাম। ভিজে ভিজে চোখে সে আমায় নিচু হয়ে পায়ে হাত দিল। তার লেখা থেকেই আপনাদের শোনাই। ছোটবেলা থেকেই অনেক বইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব। ক্লাসের বইয়ের সঙ্গে সঙ্গে আরও অনেক বই আমি পড়েছি। সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, নানা বই এসেছে আমার জীবনে। সামনের দিনগুলোতে হয়তো আরও আরও কত বইয়ের দেখা পাব। তারা আমার বন্ধু, সখা, আমার আশ্রয়, আমার একলা পথের দিশা। তারা সবাই, সকলে আমার প্রিয় বই। তবু এত বইয়ের ভিড়েও আমার পড়ার টেবিলের নানা বইয়ের ভিড় সরাতে সরাতে হঠাৎ হঠাৎ কখনো আমার চোখে পড়ে মাত্র কয়েক পৃষ্ঠার হালকা গোলাপি মলাটের সরু চেহারার সেই বইটি। ভেতরে তার আমার জীবনের অপূর্ব সব মণিমাণিক্য আছে। জল পড়ে, পাতা নড়ে, কর কর, খল খল, ঘট ঘট, জল জল। বইটির নাম উপরে লেখা আছে, হয়তো বিবর্ণ হয়েছে, এখন বোঝা যায় তার নাম বর্ণপরিচয়। আমি অনেক বই পড়েছি, তবে হঠাৎ এই বই সম্পর্কে আমার সামনে পড়লে এই বইটা যদি আসে, গভীর ভালোবাসায় আমার বুক ভরে। আমি খুব ধীরে ধীরে মৃদুভাবে স্পর্শ করি সেই সব অলৌকিক বর্ণ আর অক্ষর সমষ্টিকে, যারা আমার শৈশব জুড়ে ছিল। আমার খুব মনে হয় ওই কালো কালো অক্ষরগুলির মধ্যে আমি আমার মায়ের স্পর্শ পাচ্ছি।

সঙ্গে মেসেজে আছেন মধুমঙ্গল পাল। বই কখনো হাসায়, কখনো ভাবায়, কখনো জীবনের অনেক শিক্ষা দেয়। মধুমঙ্গল পাল, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ থেকে। খায়রুল বাশার ছবি তুলে পাঠিয়েছেন তার বক্তব্য, সঙ্গে থাকে।

স্টুডিওর ঘড়ি চোখ পাকাচ্ছে, বলছে সময় শেষ, আবার কথা হবে অন্য কোনো দিন। আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা নিয়মিত ভালো থাকুন, সুস্থ থাকুন, বইয়ের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। সকলের শুভ হোক, সুন্দর থাকুন যিনি যেখানে আছেন। এতক্ষণ আপনাদের

সূত্রে ছিলাম আপনাদের বন্ধু মুক্তি হক। আয়োজনের কারিগরি সখা ছিলেন অমিতাভ চ্যাটার্জি। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকের শুভ সকাল। একটু পরেই, গানের পরেই দিল্লি কেন্দ্রের হিন্দি খবর।

0: कैसे बना ये गाना
1: मेहंदी हसन साहब का। यहाँ पे
2: आकाशवाणी कोलकाता গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন সকাল দশটা বেজে ২৫ সেকেন্ড। গানের ভেলা, গানের ভেলায় আজ বৃহস্পতিবার

লোকগানের আসরে যখন বারবার বসেছি, আপনারা অনেকেই অনন্তবালা বৈষ্ণবীর গান শোনার অনুরোধ বলবো নাকি দাবি বলবো অথবা ইচ্ছে প্রকাশ করেছেন সেটাই বলি। তো আজকে মনে হলো অনন্তবালা বৈষ্ণবীর গান দিয়ে শুরু করি। এই যে বৈষ্ণবী, তারা যখন দৌড়ে দৌড়ে মানুষকে গান শোনাতে আসতেন, এখন তো আর আসেন না তেমন করে। মাটি লগ্ন যে লোকজীবন, মাটির মানুষ তাদের মাটির উঠোনে গোবর্ণী কোনো উঠোনে যে জীবন যাপন, সেখানে কোথাও একটা ধর্মভাব থাকে, পাপ পুণ্যের একটা বিভেদ রেখা থাকে। মানুষ একটু সাংসারিক জীবনের মধ্যে থেকেও ভালো কাজ করতে চান যাতে পূর্ণ অর্জন হয়। না বাবা, মিথ্যা বলতে নেই, মিথ্যে বললে পাপ হয়।

না, চুরি করতে নেই, চুরি করলে পাপ হয়। এই যে প্রতিদিনের যাপিত জীবনে ছোট ছোট করে পাপ পুণ্যের বোধ এবং পাপ পুণ্য দিয়ে বিচার করা আপন কর্মকে, আপন গৃহকর্মকে, অতি সাধারণ মানুষ তারা, ধুলোমাখা মানুষ, সাধারণ মানুষ, কিন্তু পাপ পুণ্য বোধ নিয়ে বাঁচেন। তাদের মধ্যে এই যে পাপ পুণ্য বোধ, ধর্মবোধ, সত্যবোধ, এটা সত্য, এটা মিথ্যে, এটা ধর্ম, এটা অধর্ম, তাতে কিন্তু একটা জিনিস ছিল, অভাব ছিল, অনটন ছিল, চোখে জল ছিল, কিন্তু বুকের মধ্যে স্বস্তি ছিল, তৃপ্তি ছিল, আনন্দ ছিল। আমি ধর্মে আছি, আমি পাপে নেই, পাপ করতে নেই। বাবা ছেলেমেয়েদের এই শিক্ষা দিতেন, যেমন তেমন করে গুটিয়ে নাও, গুছিয়ে নাও, কোনো বোধ রেখো না। পাপ কি আর চোখে দেখা যায়, পুণ্য কি আর চোখে দেখা যায়, ধর্মের আকার কেমন, গোলাকার না ত্রিভুজাকৃতি, এই যে বেয়ারাপনা, সেসব ছিল না, পাটোয়ারি ব্যাপার স্যাপার ছিল না। সেই পাপ পুণ্য বোধকে জাগিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল বাউল, ফকির, বৈষ্ণব, বৈষ্ণবী, যারা মাটির উঠোনে এসে লোকজীবনকে গান শোনাতেন। তাই একটা সময় ছিল যখন লোকগান ছিল এই ধরনের, যার মধ্যে পাপ পুণ্য বোধ, ধর্মবোধ, লোকগানের মধ্যে হাস্যরস খুব কম থাকতো, তখন লোকগানের মধ্যে জীবন রস থাকতো অনেক বেশি। মানুষের চিত্তকে যাতে ঊর্ধ্বমুখী করা যায়, এই ছিল লোকগানের ভাবনা। আজকের লোকগানের আসরে আমরা সেই সব গান নিয়ে বসেছি। কেমন, একটু পুরনো দিনের গান হয়তো হবে, কিন্তু আসল লক্ষ্যটা হলো যে আমার চিত্তকে কেমন করে লোকগান উন্নত করতে পারে, অবনত নয়, সমাজকে উন্নত রাখার পক্ষে এই লোকশিল্পীদের, লোকজীবনের সঙ্গে জড়িয়ে থাকা, প্রাত্যহিক জীবনে জড়িয়ে থাকা এইসব মানুষজনের একটা বড় ভূমিকা ছিল। তাই মাটির উঠোনের এই লোকশিল্পীদের আমার আভূমি প্রণতি জানিয়ে আজকের লোকগানের আসর, পরের গান।

আজকে গান শুনতে শুনতে আমরা গানের কথাগুলিকে একটু খেয়াল করব। পরাণ গেলে এই দেহকে আর কেউ পাত্তা দেবে না, শরীরে যখন প্রাণ থাকে না তখন কি হয়, শরীরকে দাহ করার দরকার হয়, শরীরকে দাফন করার দরকার হয়, কবর দেওয়ার দরকার হয়। এই শরীর বোধে আমি সর্বক্ষণ রয়েছি, শরীরের মধ্যে যে প্রাণ পরাণ, এই যে সোনার পাখি, লালন বলছেন অচিন পাখি, সেই পাখি কিসে তৃপ্ত হয়? অশান্তির মধ্যে থাকলে সে পাখি অশান্ত থাকে, সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, মিথ্যে করলে, দুষ্কর্ম করলে, কেউ না জানুক কিন্তু ভেতরটা কেমন যেন টনটন করে। তৃপ্তি, ভেতরে প্রশান্তি তখনই আসে যখন এই পাখি শান্ত থাকে। আমরা কেবল খাঁচাকে নিয়ে যাপন করি আমাদের সামাজিক রাষ্ট্রিক জীবন, পারিবারিক জীবন, কেবল দেখনদারি, তখন এই বাউল ফকির তারা তাদের উচ্চারণ দিয়ে, তাদের হৃদয়ের উচ্চারণ দিয়ে আমাদেরকে কেবল পরিশুদ্ধির কথা বলে। তাই লোকগান হয়ে ওঠে পরিশুদ্ধির গান, আত্মশুদ্ধির গান, পরিমার্জনার গান। কার কণ্ঠে শুনলাম? বিষ্ণুপদ দাস। আপনারা যারা উসখুস করছেন টেলিফোন করার জন্য, কেননা টেলিফোনের আলো সমানে জ্বলে যাচ্ছে, গান তো শুনছেন না, ফোন করতে চাইছেন, আপনাদেরকে আশ্বস্ত করি আমরা 10:45 পর ফোনে কথা হবে। তাই ফোন নাম্বার এখনও বলিনি, এখন নিবিষ্ট হয়ে চুপটি করে গান শুনুন। ওই উঠোনে এখন তো বাস্তবে কেউ আসেন না গান শোনাতে, গানের ভেলা সেই ফকির, গানের ভেলা সেই বাউল, গানের ভেলা সেই বৈষ্ণব, সেই বৈষ্ণবী আপনাকে এসেছে আত্মপরিমার্জনার আত্মশুদ্ধির গান শোনাতে। মন ভরে না, আশ মেটে না অনন্তবালার কণ্ঠে একটি গান শুনে, তাই আবার তাঁর কণ্ঠে আরেকটি গান, অনন্তবালা বৈষ্ণবী, পরের গান।

কোনো কোনো গান শুনতে শুনতে চোখ বুজে আসে না, কেননা বাইরের দৃষ্টি বন্ধ না করলে তো অন্তরের দৃষ্টি খোলে না। উত্তরকাশীতে এক সাধুজি বলেছিলেন, বাইরের চোখ দিয়ে আর কতটুকু দেখো বাবা, চোখ বন্ধ করেই তো জগৎকে দেখা যায়, বাইরের জগৎকে নয়, চোখ বন্ধ করে দেখা যায় অন্তর জগৎকে। আর অন্তর্জগতের দরজা, ভেতর ঘরের দরজা খুলে দেয় এই সব গান, যে সুরে এই গানটি শুনলাম। আরেকটি গান শুনি, এ কণ্ঠ আপনাদের চেনা, কিন্তু ওই চোখ বুজে শুনতে শুনতে আপন ঘরের ভেতরেই যেন এক অন্য ঘর তৈরি হয়। লোকগান কখনো কখনো আমার অন্তরে, আমাদের আপন অন্তরে এই ভেতর ঘরকে নির্মাণ করেন। বাবুই পাখি যেমন পরম যত্নে তার বাসা বানায়, ঠিক তেমনি করে আমার ভেতরে যে অচিন পাখি, পরাণ পাখি, তার বাসা বুনে দেয় এই লোকগানের ফকির।

প্রতিদিন ভোর উঠে ভোরে জেগে উঠি, সে শরীর জাগে, চেতন কি জাগে, চৈতন্য কি জাগে, অন্তরের দরজা কি খোলে, লোকগান মনে করিয়ে দেয় জাগো জাগো জাগো। এই জাগরণ অন্তরের জাগরণ, এই জাগরণ অন্ধকার থেকে আলোর পথে জাগরণ, এই জাগরণ মিথ্যে থেকে সত্যের পথে জাগরণ। এই লোকগানে কি অনায়াসে মনে করিয়ে দেয় আসে তো মা সাদকা মায়া, আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, আমাকে মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে চলো, আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো। লোকগানই তো সহজভাবে ভারতীয় জীবনের সুরটিকে বারবার আমাদের উঠোনে পৌঁছে দেয়, শিশুর অধ্যাত্ম সুর, শিশুর চৈতন্যের সুর। এ কণ্ঠ নিশ্চয়ই অচেনা নয় আপনাদের হেমান্না দে, আর সেই ছবিটা মনে পড়ছে নিশ্চয়ই, তারাশঙ্করের গণদেবতা। গণদেবতাকে জাগিয়ে দিতে পারে যে কান, সেই তো লোকগান। কেননা গণদেবতার যে জীবন, লোকজীবন, সেই জীবন কিন্তু তারাশঙ্কর বারবার বারবার সামনে আনতে চেয়েছেন। মাটির জীবন সেই জীবনে মাথা তুলে দাঁড়াতে পারে সত্যকে নির্ভর করে, সত্যকে আবিষ্কার করে। সে সত্য কোথায় থাকে? প্রথমত থাকে আমার আপন অন্তরে। আমি যদি সত্যকে চিনতে না পারি, তাহলে বাইরের সত্যকেও আমি চিনতে পারব না, তখন বাইরের মিথ্যে আমাকে বেশি করে টানবে। আর ভেতরে যদি সত্য থাকে, তাহলে বাইরের মিথ্যে টানলেও তখন আপন বোধ তৈরি হবে, না না না না, ও তো মিথ্যে, ওই মিথ্যে আমি জড়াবো কেন, ওই পাপে আমি জড়াবো কেন, আমি তো অমৃতের সন্তান, আমার মধ্যেই তো সত্য, আমার মধ্যেই তো ধর্ম,

আমি কেন অধর্মের পথে যাব? লোকগান এই আলোর জীবনকে চিনিয়ে দেয় আমাদের। পরের গান।

লোকগান যেমন জাগাতে পারে, তেমনি হাসাতে পারে, নাচাতে পারে, জীবনকে ভোগের উপভোগের দিকেও নিয়ে যেতে পারে। আসলে লোকগান সার্বিকভাবে জীবনকে গড়ে দিতে পারে। আগে হয়তো এত সমৃদ্ধি ছিল না, এত বৈভব ছিল না, কিন্তু মানুষের মনে কেমন যেন একটা তৃপ্তি বোধ ছিল, তাই না? ভাবুন তো, একটা মাত্র একতারা কিংবা দোতারা কিংবা ছোট্ট একটা খঞ্জনি আর কণ্ঠের সুর, তাতেই যেন মন বলে উঠত, আহা ওগো বৈষ্ণবী আরেকখানা গাও না, ও বাউল আরেকখানা গাও, এসো এখানে বসো। ওই উঠোনে পাশে হয়তো পেয়ারা গাছ, তার একটু ছোট্ট ছায়া, অথবা আম গাছের ছায়ায় বসে তিনি আরেকখানা গান ধরলেন। ও মা ঠাকরেন, আজ তাহলে চারটি অন্ন পাবা গো? হ্যাঁ হ্যাঁ, এখানেই খেয়ে যেও তুমি, একটু গুড় আর জল, এই তো আপ্যায়ন। অনেক কিছু ছিল না, কিন্তু ছিল যেটা মাটির উঠোনে, তা ছিল আন্তরিকতা। কোথায় গেল সেসব? লোকগান এখনো সেই অন্তরের কথাই বলে, সেই আন্তরিকতার কথাই বলে। নীলিমা বন্দ্যোপাধ্যায়ের পর সাধন মৈত্র।

স্টুডিও ঘড়িতে 10টা বেজে 32 মিনিট হয়ে 32 সেকেন্ড, তার মানে তো অর্ধেক সময় চলে গেল। অন্তরের অর্ধেকটা দরজা কি খুলল? রে, এ বড় কঠিন প্রশ্ন। আরেকটা গান শুনি, দেখুন তো এই কণ্ঠ চেনা যায় কিনা। না,

1961 সালের এই রেকর্ড মমতাজ আলী খান। আমাদের কোথায় কষ্ট হয় জানেন, যে এইসব গান কে লিখেছেন, কে সুরারোপ করেছেন, এসব তথ্য বরাবরের জন্য আড়ালে থেকে গেল। বহু খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না। আমরা এতটাই ইতিহাস বিস্মৃত অথবা ইতিহাস সম্পর্কে এতটাই অসচেতন কোনো কোনো ক্ষেত্রে, যে সত্যি তো এই যে চমৎকার কথা কে লিখেছেন, কেউ তো লিখেছেন, রেকর্ডে লেখা আছে ট্র্যাডিশনাল। ফলে গান হয়তো অনেকদিন পরে শুনলাম, কিন্তু যদি জানতে ইচ্ছে করলো কে লিখেছেন, কে সুর দিয়েছেন, আমাদের জানার অথবা জানানোর কোনো উপায় নেই। আমি আবেদন রাখবো আপনাদের কাছে, আপনারা তো রসিক মানুষ, অনেকের কাছে অনেক রকমের তথ্য থাকে আমরা জানি, যদি অনুগ্রহ করে এসব গান, যে গানগুলি শুনছি অনেকগুলিতেই গীতিকারকে সুরকারকে নেই, ট্র্যাডিশনাল রয়েছে, তো যদি জানা থাকে অনুগ্রহ করে আমাদের যদি জানান গানের ভেলা, আজকে তারিখটা দেবেন। তারপর প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, এখানে লিখে জানাতে পারেন। অথবা আপনারা গানের ফেলার জন্য তো আলাদা মেল আইডি নেই, কিন্তু সবিনয় নিবেদনে যদি মেল করতে পারেন এই গানের ফেলার উল্লেখ করে, আর এই গান তার সঙ্গে যদি জানা থাকে তথ্য, তাহলে আমাদের একটু সুবিধে হয়, জানাবেন কেমন, যদি আপনার জানা থাকে। আমি পরের গানে যাই।

দেখুন, এই 1961 সাল থেকে চলে এলাম একদম সাম্প্রতিক সময়ে। তখন গানের কথা বদলালো না, কিন্তু পরিবেশন বদলে গেল। তার মিউজিক, তার অর্কেস্ট্রেশন, লালনের গান।

0: মাটির গান কি অনায়াসে মঞ্চের গান হয়ে ওঠে, এই তো সময়ের পরিবর্তন। আমি অপার হয়ে বসে আছি টেলিফোনের জন্য, 0332213-1342। হ্যাঁ, কার কণ্ঠে শুনলাম গানটি? তাপসী রায়চৌধুরী। এবার টেলিফোনে যাব, টেলিফোনের আলো জ্বলছে। কে আছেন ফোনে? হ্যালো, কে আছেন?
1: বলছি আমি আসানসোল থেকে বলছি, বলি একটা গোষ্ঠগোপাল দাসের গান শোনাবেন?
0: আপনার নাম, আপনার নামটা একটু বলুন।
1: আমার নামটা হচ্ছে আজাদ আনসারি।
0: আচ্ছা আনসারি বাবু, এই যে এতক্ষণ আমরা শুনলাম 46 মিনিট গানের ভেলা, কি পেলেন?
1: না যাতে এসে মানে একটা গোষ্ঠগোপাল দাসের যদি গানটা শুনিয়ে।
0: আচ্ছা, কিছু পাননি তাহলে এখনো? গোষ্ঠগোপাল দাসের গানটা শুনলে তবে আপনি পাবেন। বেশ, দেখি চেষ্টা করে। আর কেউ যদি ফোনে আসেন, মানে শুধুই কিছুই পাওয়া গেল না 46 মিনিটে, একটু দেখি সরাসরি যদি আরেকজনের সঙ্গে। হ্যালো,
2: নমস্কার দাদা।
0: নমস্কার,
2: আমি আনন্দ প্রামাণিক বলছি, পূর্ব বর্ধমান দক্ষিণবাড়ি গ্রাম থেকে।
0: আচ্ছা আনন্দ,
2: আমার বচনভঙ্গি তো খুব সুন্দর মধুর লাগছে। হ্যাঁ, অনেক কিছুই পাচ্ছি, হয়তো বলতে পারছি না গুছিয়ে।
0: হ্যাঁ,
2: গানে যদি শোনান যে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজারে, তাহলে হয়তো মনটা সেখানে চলে যেত আর কি। ধন্যবাদ।
0: বেশ আনন্দবাবু, মাটির উঠোনই তো কখনো কখনো বৃন্দাবন হয়ে ওঠে, যদি যদি ওই চোখ বুঝে ভেতর ঘরের আলোটাকে জ্বালানো যায়। 10:47 হয়ে 23 সেকেন্ড, একের পর এক যদি অনুরোধ আসতে থাকে তাহলে তো কতটুকু আর শোনাতে পারবো। আমি এই কি পাওয়া গেল এই 46 মিনিটে সেইটা একটু জানতে চাই। কে বলছেন?
3: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
3: আর সুখদেব পাল বলি, বেড়ুগ্রাম থেকে।
0: হ্যাঁ বেড়ুবাবু, কি পেলেন?
3: একটা গান শুনতে খুব ভালো লাগলো।
0: আচ্ছা, আর
3: আমার পছন্দ কিছু নাই, আপনার কথা যদি শুনবো, কারণ আপনি যেভাবে সাজাইছেন তাতে শুনতে খুব ভালো লাগছে।
0: বেশ বেশ বেশ, তাহলে না আজকে কিছু খাওয়াবো না, শুধু খাই খাই। ভালো থাকবেন বেড়ুবাবু, খুব ভালো থাকবেন। আর কি ফোনে যাব? আচ্ছা আরেকটা ফোন নিয়ে নিই, কেমন? নাহলে আবার রাগ করবেন। অনুরাগে থাকুন, রাগ করবেন না। এই তো আমার কথাই আমাকে শোনাচ্ছেন। কি বলছেন? হ্যালো। হ্যাঁ,
4: আমি হাওড়া জেলার মুন্সিয়ার থেকে বলছি।
0: হ্যাঁ, কি বলছেন?
4: আমি শুভ্রা পাল।
0: শুভ্রা পাল, আপনার কিন্তু হাসিটা আমি দেখতে পাচ্ছি।
4: হ্যাঁ,
0: আপনার হাসিটা আমি দেখতে পাচ্ছি,
4: খুব ভালো লাগছে, রোজই গানের ধারা শুনি।
0: আচ্ছা,
4: আর ফোনে চেষ্টা করি কিন্তু কোনদিন পাইনি।
0: এই তো আজকে পেয়ে গেলেন।
4: হ্যাঁ, আজকে দেখছি পেলাম, কিন্তু মন্তব্য কিছু বলার তো মনে আসে না, শোনাও হয় না, কাজেই ভালো লাগছে এইটুকুনি বলতে পারি।
0: বেশ বেশ বেশ, এই যে আজকে আজকে পেয়ে গেলেন লাইন,
4: আজকে দেখছি যে কেউ ফোন করছে না।
0: নাম থাকলেই আবার বদনাম করবেন, দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। দু একটা গানের কথা এসছে, যদি দেখি শোনাতে পারি, কেমন? তার আগে একটা গান শুনি।

ডুবসাগরটা কোথায় যেন ঠিকানাটা? ওই বাউল নির্দেশ করেন, চোখ বুঝে দেখো। আমরা যখন বাইরের ঠিকানা খুঁজি তখন তো চোখ খুলেই খুঁজতে হয়, কিন্তু চৈতন্য দিয়ে যখন ঠিকানা খোঁজা তখন ভেতরে, আপন ঘরে, ভেতর ঘরে, সেখানে যদি রূপ থাকে তাহলে সেই অরূপকে আমরা চিনে উঠতে পারি। বাউল গান, লোকগান, ফকিরি গান, তা আমাদের এই ভেতরের অন্বেষণকে আরেকটু বাড়িয়ে দেয়। আজকের লোকগানের আসর যদি আমাকে অন্তর্মুখী করে তোলে তাহলে আজকের আসরের সার্থকতা কি যেন বললেন, বৃন্দাবন। সে তো বাইরে কোথাও আছে, কিন্তু আসল বৃন্দাবন সে তো আপন অন্তরে। লক্ষ্মণ দাস বাউলের পর কার্তিক দাস বাউল, এটি আসরের শেষ গান।

গানের ভেলা আজ এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে এখন বেলা 11:06। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে। উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায় এবং মল্লিকা চৌধুরী।

0: আরে আখি, আজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিন্তু ভীষণ খুশি, একদম রেডি টেডি হয়ে চলে এসেছো। মুখে তোমার সর্বক্ষণই হাসি থাকে যদিও, তবে চোখে এমন উচ্ছ্বাস, মানে ব্যাপারটি কি বলো তো? কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে নাকি?
1: আসলে মল্লিকার সঙ্গে যেদিনই আমার অনুষ্ঠান থাকে সেদিনকে আমার মনটা একটু বেশি খুশি থাকে। আর মানে মল্লিকার সঙ্গে বসা মানে কোথাও একটু হারিয়ে যাওয়া। আর চলতে চলতে অনুষ্ঠানে আমরা যদি না চলি, না ঘুরতে টুরতে না যাই, তাহলে কি আর ভালো লাগে বলো?
0: একেবারে।
1: আর শুধু ঘুরতে যাওয়ার প্ল্যান নয় মল্লিকা, আজ সকাল থেকে আমার মনটা কেমন যেন একটু হালকা হালকা লাগছে।
0: কেন কেন হালকা লাগার কারণ কি?
1: আজকে ভোরবেলা খুব গরম পড়েছে তো, আর ভোরবেলা আমি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, তো যখন সুযোগ হলো, মানে রোজ তো তাড়াতাড়ি ওঠা হয় না, তো আমি একটু ছাদে গিয়েছিলাম। আর ছাদে দাঁড়িয়ে দেখি যে মাথার উপর এক ঝাঁক পাখি উড়ে গেল। আর সেই মুহূর্তটা থেকে আমার মনে হলো যে আমরা কোন কেন ঠিক এইভাবে, মানে ঠিক এইভাবে উড়ে যেতে পারি না। মানে আমার নাম তো আখি, আমাকে ছোট থেকে অনেকেই আখি পাখি বলতো বটে, কিন্তু
0: এই আমার ডাকনাম কিন্তু দোয়েল। তোমরা দুজনেই চলে এসেছি
1: সেটাই।
0: আর ঠিক তুমি যখন উড়ে যাওয়ার কথা বললে আমার তখন ওই লাইনটার কথা মনে পড়লো, যে যদি উড়ে যেতে দাও আর কি, তবে গা ভাসিয়ে দাও, নাকি ঠিক বললাম কি? যদি উড়ে যেতে চাই তবে গা ভাসিয়ে দাও, সামথিং লাইক দ্যাট। যাক, বন্ধুরা ঠিক করে দেবে। কিন্তু আপাতত হ্যাঁ, আমরা আজকে কোথায় চলে এসেছি? আজকে আমরা চলে এসেছি গীতাঞ্জলি সম্প্রচার তরঙ্গে, প্রচার তরঙ্গে। আজকে চলতে চলতে অনুষ্ঠানে আমি চলে এসেছি, আমি মল্লিকা, এবং আমার সঙ্গে আজকে আছে
1: আমি আখি।
0: আর আজকে তাহলে কি নিয়ে গল্প করব?
1: আজকে যেহেতু আখি এবং মল্লিকা দুজনেই, মল্লিকার আবার ডাকনাম দোয়েল, যেহেতু এই পাখির সাথে রিলেটেড রয়েছে এবং চলতে চলতে অনুষ্ঠান, তাই আমরা চলতে চলতে হারিয়ে যাব পাখিদের সঙ্গে। আজকে আমাদের অনুষ্ঠানে কি থাকবে?
0: পরিযায়ীদের নিয়ে কথা বলছি, মানে বিভিন্ন, দেখো সবসময় আমরা ধরেই থাকি যে পরিযায়ী মানে ঠিক শীতকালই আসে সেই পাখিরা, সেটা তো নয়, গরমকালেও যেন তো অনেক পাখি আসে, এবং সেই বিষয়ে আজকে একটা বিস্তারিতভাবে আড্ডা হবে বন্ধুদের সঙ্গে। কিন্তু তার আগে এটা তো জানিয়ে দিতে হবে আখি, যে মানে বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে কি করে? আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করবার দুটো উপায় আছে। একটা উপায় হচ্ছে বন্ধু কিন্তু আমাদেরকে ফোন করতে পারে, আমাদের ফোন নম্বর খোলা, আমাদের ফোন নম্বর হচ্ছে 0332231314। অথবা আরেকটা উপায় আছে আখি, কি বলে দাও?
1: আমাদের ফেসবুক পেজে, আমাদের যুববাণী কলকাতার ফেসবুক পেজে আজকের অনুষ্ঠানের একটা সুন্দর পোস্টার রয়েছে, সেখানে আমার আর মল্লিকার ছবিও রয়েছে, আর সেই পোস্টারের নিচে তোমরা কমেন্ট করে চটপট আমাদের জানিয়ে দাও যে তোমরা আমাদের সঙ্গে আজকের এই আড্ডায় যুক্ত হয়ে ঠিক কেমন লাগছে তোমাদের। আর এই যে সকালবেলায় আমি যেমনটা দেখেছিলাম যে দূর দেশ থেকে হাজার হাজার পাখি যেন এসে এক ঝাঁক পাখি মাথার উপর দিয়ে উড়ে চলে গেল।
0: আবার একটু আমি কাটছি, সেটা হচ্ছে যে তুমিও এটা বলবে, কারণ আমাদের যে আরেকটি অনুষ্ঠান হয় সঞ্চয়িতাতে সকালবেলা সুপ্রভাতের অনুষ্ঠান, সেখানে যখন আমরা অনুষ্ঠান করতে আসি তখন তো আমাদেরকে ভোরবেলা বেরোতে হয়, তখন কিন্তু আমরা যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আসি আকাশবাণীতে, মানে সেটা মানে অভূতপূর্ণ
1: সত্যি। তাই সারা দিনে আর কখনোই সেই সময়টাকে ফিরে পাওয়া যায় না
0: একেবারে, মানে ওই যে সূর্যোদয় হচ্ছে, তার মধ্যে এরকম ঝাঁকে ঝাঁকে পাখিরা মানে বেরোচ্ছে তাদের বাসা ছেড়ে, এটা মানে সত্যি অনবদ্য একটা অভিজ্ঞতা, কি বলো?
1: হ্যাঁ একেবারেই তাই। আর এই প্রচন্ড গরমে তুমি কি জানো মল্লিকা, যে আমাদের দেশের বিভিন্ন নদী, বিল, জলাভূমি এবং বনাঞ্চলে এসে আশ্রয় নেয় নানা পাখি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর এটা ভাবলেই কেমন একটা মনের মধ্যে বিস্ময় জাগে, যে মনে হয় পৃথিবীটা কত বড়। সেই একটা কবিতা রয়েছে না সুকুমার রায়ের, পৃথিবীটা এত বড় নাকি?
0: একেবারে একেবারে একেবারে। আমার তো আবার জীবনানন্দের ওই লাইনটার কথাও মনে পড়ে গেল, যে অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। যেহেতু আমিও দোয়েল, ওই তাই দোয়েলের লাইন আমার মনে পড়ে গেল। আমার ভীষণ পছন্দের একটি কবিতা, আশা করি বন্ধুদেরও ভীষণ পছন্দের। তো যাই হোক, মানে এই নামটা বাবাই রেখেছিল, তো আজকে তার কথাও মনে পড়ছে। তবে হ্যাঁ, তুমি যা বলছিলে সত্যি, মানে দেখো আমরা কিন্তু সাধারণত ওই যে একটু আগেই তোমাকে বললাম যে শীতকালই আমরা ভাবি যে পাখিরা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এখানে আসে, বা আমাদের এখানেও মানে ভারতবর্ষ থেকে অন্যান্য জায়গায় তারা যায়, কিন্তু সেটা কিন্তু নয়। গরমকালেও কিন্তু যেন প্রচুর পাখি আসে, আবার কিছু পাখি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, মানে ধরো খাবারের জন্য, কেউ কেউ যায় নিরাপদ আশ্রয়ের জন্য, হ্যাঁ, বা প্রজননের জন্য। এটা তো আমরা সবাই পড়েছি মোটামুটি, হ্যাঁ, জিওগ্রাফিতে। তো এই পুরো বিষয়টার সঙ্গে জড়িয়ে থাকে কিন্তু আমাদের জলাভূমি, আমাদের জীব বৈচিত্র্য, মানে ওই যেটাকে আমরা ইংরেজিতে বায়োডাইভার্সিটি বলি, আর আমাদের পরিবেশ, তাই তো?
1: একদমই তাই। আর সেই কারণেই আজকের আড্ডাটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে। আর আজকে আমরা গল্প তো করবই পরিযায়ী পাখিদের নিয়ে, সেটা তো আমরা বলেই দিয়েছি, কিন্তু মানে
0: আজকে 14ই মে, তো আজকে দিনটা কেন স্পেশাল রাখি সেটা একটু বলে দাও।
1: কারণ আজ ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্থডে।
0: একেবারে একেবারে।
1: আর তাই আজকে আমরা পাড়ি দেব এক অন্যরকম সফরে। এই সফরে থাকবে আকাশ, নীল নদী, খাল বিল, জলাভূমি আর হাজার হাজার পাখির ডানার সঙ্গে
0: একসঙ্গে উড়ব সবাই মিলে। আমার আবারও আরেকটা ভীষণ পছন্দের লাইন মনে পড়ে আছে, সেটা হচ্ছে যে দাও ফিরে সে অরণ্য, লও হে নগর, লও এ নগর। সুতরাং মানে এই কবিতাগুলো আমরা মানে যখন কথা বলতে বসি, আমার কোথাও যেন এই সব ছোটবেলাকার স্মৃতি, এত কবিতা এত গান আমরা যেগুলো শিখেছি বড় হয়ে উঠেছি দাদের সঙ্গে, সবকিছু কোথাও বোধহয় মিলেমিশে একাকার, মানে প্রকৃতির মধ্যে গিয়ে দাঁড়ালেই বোধহয় সেই গানগুলো সেই স্মৃতিগুলো কোথাও মানে চলকে চলকে পড়ে না আমাদের,
1: মানে মনে স্মৃতিগুলো প্রকৃতি থেকেই নেওয়া, আবার প্রকৃতির কোন দৃশ্য দেখতে দেখতে সেই স্মৃতিগুলো আবার ফিরে আসে।
0: একেবারে।
1: তবে উড়ে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে আজকের অনুষ্ঠান শুনতে শুনতে যদি তোমার নিজের কোনো কথা মনে পড়ে, নিজের কোনো অভিজ্ঞতার কথা,
0: বা একটু আগে বললাম তোমাকে,
1: একদমই, আর এই গরমকালে হয় না যে আমরা অনেকেই আমাদের বাড়ির জানলার পাশে কিংবা বারান্দায় একটা ছোট্ট জায়গায় একটু জল রেখে দিই, একটু কিছু খাবার রেখে দিই, মানে আশায় থাকি যে কোনো পাখি হয়তো তৃষ্ণার্ত বোধ করে আসবে, এবং হয়ও কিন্তু, বলতে এটা কিন্তু হয়,
0: বিশেষত শহরাঞ্চলে বা শহরতলিতে, মানে আমাদের যেখানে গাছ তো খুব কমে যাচ্ছে এবং তাদের থাকার জায়গা কমে যাচ্ছে, জলাশয় কমে যাচ্ছে, সেখানে যদি আমরা প্রত্যেকে এই যারা ফ্ল্যাটে থাকি তারা যদি, তোমরা যারা বাড়িতে থাকো তাদের তো একেবারে আলাদাই অনেক জায়গা থাকে, তারা ছাদে উঠোনে যে কোনো জায়গায় তারা জল রাখতে পারে, খাবার রাখতে পারে, কিন্তু যারা ফ্ল্যাটে থাকি তাদের যদি বারান্দায় ছোট্ট কোনো একটু যদি এরকম ঝুলিয়ে দেওয়া যায় খাবার খাবারের কিছু, তাহলে পাখিদের যে কি সুবিধে হয়, আমি বলবো পশুদের জন্য বোধহয় এটা করা উচিত,
1: এবং আমাদের নিজেদেরও। তুমি একটু আগেই যে বললে না যে পরিবেশ থেকেই নেওয়া ওই স্মৃতি, আবার ওই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে তা ফিরে আসে, এবং তুমি ধরো একটা কাজ টাজ করে একটু বাড়িতে ফিরলে কিংবা ঘরমাক্ত হয়ে বারান্দায় গিয়ে একটু দাঁড়ালে, ওই তোমার ছোট ছোট গাছ যেগুলো তুমি লাগিয়েছো সেখানে যখন ছোট ছোট পাখিগুলো এসে তাদের আশ্রয় খুঁজে পায়, সেটা কিন্তু সত্যিই খুব শান্তি।
0: এই জানো, তুমি বারান্দার কথা বলছো, আমাদের বহু বছর আগে মানে আমার ছোটবেলার একটা না এরকম মিনি বাস ছিল খেলনার, বেশ বেশ খুব ছোট না গো, বেশ বড় সরু আর কি, তো তার মধ্যে সেটা না বড় হতে হতে একটু নষ্ট হয়ে গেল, তখন আমি ওটা বারান্দায় রাখতাম, যে আমার গাছগাছালির মধ্যে একটু থাকলো, একটু ভালো লাগতো দেখতে, মিনিবাসের আবার লাল রং ছিল জানো। একদিন গিয়ে দেখলাম যে ওর ভেতরে একটি পায়রা, পায়রাই বোধহয় আমার যা মনে পড়ছে যতদূর সম্ভব, একটা পায়রা ডিম পেড়েছে। তো পায়রা ঠিক আছে, সর্বত্রই পায়রা ঘুরে বেড়ায়, পায়রা সবসময় পায়রাদের সঙ্গে আমাদের ওঠা বসা করা উচিত নয় সেটা বিজ্ঞান বলে, কারণ ওদের মলমূত্র থেকে আমাদের অনেক রোগ ব্যাধি হতে পারে, কিন্তু সেই যে ডিমটা পেড়ে গেল সে না যত এসে তাকে দেখতো তার থেকে বেশি আমি আর উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকতাম যে ফুটেছে কতটা এগোলো, হ্যাঁ এবার একটু কভার করে রাখি,
1: মানে ওই তোমার ভাঙা বাসটাও কারোর আশ্রয় হয়ে দাঁড়িয়েছিল।
0: সে যে কি মধুর একটি অভিজ্ঞতা। আবার আবার জানো একবার একবার কি হয়েছে, এরকম অনেক গাছপালা তো থাকে একটা ফাঁকা টপ, তার মধ্যে কোনো পাখি এসে হয়তো বীজ ফেলেছে, সেখান থেকে একটা বট গাছ হলো।
1: এইটা কিন্তু তুমি দারুণ বললে, মানে আমাদের বাড়িতেও পাখি রয়েছে এবং নানা রকম যে খাবার দাবার তাদেরকে দিই, তো সেখানে না না টিয়া চন্দ্রনা পাখি, টিয়া পাখি রয়েছে, তো ওই হয় না যে সূর্যমুখীর বীজ পাখিদের খেতে দিতে হয়, তো ওরা ওগুলো রীতিমতো খায়, ওগুলো রোজই তাদের রুটিনের খাবার থাকে এবং বীজ খেয়ে সেগুলোকে ফেলে যথারীতি। আমি না আশাই করিনি একটা গাছ ধীরে ধীরে, মানে যেখানে পাখিটা থাকে তার নিচের ছোট্ট অল্প জায়গা মাটি সেখানে ধীরে ধীরে বাড়ছে, আমি খুব একটা লক্ষ্য করিনি। একদিন হঠাৎ ঘুম থেকে উঠে দেখি ওমা ওখানে একটা সুন্দর কুঁড়ি হয়েছে এবং সেটা একটা বড় সানফ্লাওয়ার, সূর্যমুখীর ফুলও হয়েছে, মানে উপরি পাওনা।
0: সত্যি সত্যি মানে ভাবো জীবন কিভাবে নিজের রাস্তা খুঁজে নেয়, ঠিক মানে ঠিক সময়ে ঠিকভাবে সে কিন্তু প্রস্ফুটিত হবেই হবে। সুতরাং ঠিক সেইভাবেই এই পাখি, গাছ, প্রকৃতি, এর মধ্যে আজকে আমরা দুজন হারিয়ে গেছি আর বন্ধুকেও বোধহয় নিয়ে আসতে পেরেছি বা পারছি। আর আপাতত একটু গান না শুনলে কি আমাদের আসল জমজমাটি হয় বলো? হয় না। তাই জন্য বন্ধুদের জন্য আমাদের ভীষণ পছন্দের গায়িকা শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে থাকলো এই সবার পছন্দের মিষ্টি গানটা। শুনতে থাকো যুববাণী, ফিরছি এক্ষুনি।

0: ফিরে এলাম এই মিষ্টি গানটা শোনার পরে। আর আমাদের ভীষণ পছন্দের ছিল এই গানটা, তাই তো? আঁকি
1: একেবারেই তাই। গানটা কিন্তু আমাদের দুজনেরই খুব পছন্দের, এবং তার সঙ্গে সঙ্গে গানের মধ্যে যে পাখির কথা রয়েছে,
0: ফিরে আসার কথা, যাওয়ার কথা, সবকিছু একদম মিলিমিশে একাকার আজকে। আর আজকে কে আছি আঁকি একটু বলে দাও।
1: আজকে আমাদের আড্ডায় তো রয়েছি আমরা দুজনে, তুমি মল্লিকা আর তোমার সঙ্গে আমি আঁকি রয়েছি। তবে একটা প্রশ্ন কিন্তু আমার অনেকক্ষণ ধরেই মনে আসছে, মানে যখন থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে বা এই পরিযায়ী পাখিদের নিয়ে যতক্ষণ আমরা গল্প করছি, তখন থেকে একটা প্রশ্ন কিন্তু আমার মনে আসছে। আর সেটা হচ্ছে যে এই যে তুমি পরিযায়ী পাখি বলছো, তো এই পরিযায়ী পাখি বলতে ঠিক কি বোঝায় বলো তো?
0: দেখো, একেবারেই শুরু থেকে শুরু করা ভালো। খুব সহজ ভাষায় বললে, যেসব পাখি বছরের একটা নির্দিষ্ট সময় এক জায়গা থেকে অন্য কোন একটা জায়গায় চলে যায়, মানে এটা আমি শুরুতেও তোমায় বলেছি, সেটা ধরো কোনো একটা বিশেষ কারণে, তাদেরকেই কিন্তু আমরা পরিযায়ী পাখি বলি। ধরো কোনো জায়গায় খুব বেশি ঠান্ডা পড়ে গেল বা ধরো খাবার কমে গেল, তখন কিন্তু পাখিরা হাজার হাজার কিলোমিটার দূরে অন্য দেশে বা রাজ্যে কিন্তু সেখানে উড়ে যায় আর কি, বা পাড়ি দেয়, আবার একটা নির্দিষ্ট সময় কাটিয়ে তারা কিন্তু নিজেদের জায়গায় ফিরেও আসে। এটা আসলে প্রকৃতির একটা অসাধারণ নিয়ম, এবং এটা গোটা বিষয়টাকে, মানে কোন একটা নিয়মের কথা, এই গোটা পুরো বিষয়টা কি বলছে, মানে তোমার এই পুরো জিনিসটা দেখে তোমার কি মনে হচ্ছে যে এটা কি কি ইন্ডিকেট করছে?
1: এটা তো হ্যাঁ ঠিক বলেছো,
0: কি বলে,
1: পরিবর্তনই তো জীবন, তাই না? মানে জীবন তো পরিবর্তনের
0: মতো বলে দিল আঁকি। হ্যাঁ, একেবারে একেবারে, কারণ চেঞ্জ ইজ দ্য ওনলি কনস্ট্যান্ট থিং অন আর্থ, এটা একেবারেই সত্যি। তবে এখানে পরিবর্তন কিন্তু বার্ষিক, হ্যাঁ, এবং নিয়ম মেনে। আর ওই যে ওই নির্দিষ্ট সময়টার কথা বলছিলাম, ওটা কিন্তু অতিবাহিত হয়ে যাওয়ার পরে তখন কিন্তু আবার তাদের ফিরে আসার পালাও হয়। আসলে দেখো, এই দোলাচল, মানে এই যাওয়া আসাতেই কিন্তু আমাদের গোটা জীবন কেটে যায় আর কি, তাই না? আর একটু আগে তোমাকে বলছিলাম না যে আজকে, না তুমিই বলছিলে বোধ হয় যে আজকে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্থডে, তাই ভাবলাম আজকে এই পাখিদের নিয়ে কথা বলি।
1: একদমই তাই। আর ভাবতে অবাক লাগে, আর আমার কিন্তু ভাবতে অবাক লাগে যে একটা ছোট্ট প্রাণী, মানে আমরা যখন ছোট থাকি বা কোনোদিন ধরো কম খেলাম, তখন মা কিন্তু বলেন যে পাখির আহার করবি না, মানে ওই একটা ছোট্ট পাখি সে কিরকম হাজার হাজার কিলোমিটার দূর থেকে উড়ে উড়ে আসে, এবং আমরা মানুষরা মানে একটু দূরে যেতে গেলেই কত কি ভাবি যে এতটা পথ যেতে হবে, কি করে যাব, পথে কি কি ঘটতে পারে। আর ওইটুকু একটা ছোট্ট প্রাণী, তারা কিরকম অনায়াসে, মানে নির্দ্বিধায় সব ভাবনা চিন্তা ভুলে একদম সামনের পথটাকে শুধু দেখে কেমন অচেনা অচেনা নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ায়।
0: একেবারে একেবারে, মানে নিজেদের ভেতরেই বোধ হয় কোথাও একটা ক্যাম্পাস কম্পাস ফিট করা থাকে, তাই না? মানে প্রকৃতি তাই করে দিয়েছে। আর আশ্চর্যের ব্যাপার এইটাই যে পাখিদের জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো কিন্তু এই জলাভূমি, জানো তো। এবং বিজ্ঞানীরা বলেন যে সূর্যের অবস্থান, বাতাসের দিক, এমনকি পৃথিবীর চৌম্বক যে শক্তি আছে তাদের উপরেও কিন্তু নির্ভর করে এদের এই যাতায়াত আর কি, বা পথ চিনে।
1: তার মানে পাখিদের কিন্তু জিপিএস দরকার পড়ে
0: না, ওদের ভেতরেই, ওই যে তোমায় বললাম ওর ভেতরেই, ওদের ভেতরেই একটা কম্পাস থাকে একেবারে। হ্যাঁ,
1: আর এই এই ব্যাপারটা খুবই আশ্চর্য। আর এই যে পাখিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তুমি বললে জলাভূমি, কারণ সেখানে জল আছে আর খাবার দাবার রয়েছে, খাদ্যের প্রচুর পরিমাণে রসদ রয়েছে, এবং বাসস্থানের জন্য গাছপালা রয়েছে। মানে খাবার এবং আশ্রয় সব মিলিয়ে পাখিদের জন্য জলাভূমি হলো একেবারে নিরাপদ জায়গা,
0: একেবারে আদর্শ জায়গা। আর সেই কারণেই পৃথিবীর বিভিন্ন জলাভূমি পরিযায়ী পাখিদের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষের এত বৈচিত্র্যময় যে পরিবেশ আছে, সেখানে কিন্তু প্রতি বছর মানে অসংখ্য পাখি আসে, মানে ঝাঁকে ঝাঁকে পাখি আসে আর কি।
1: একদমই তাই। আর আজকে সকালবেলা ওইটাই দেখলাম, বুঝলে মল্লিকা,
0: তাই নাকি?
1: ছাদে দাঁড়িয়ে যে অতগুলো পাখি আকাশ দিয়ে উড়ে গেল, কিন্তু এবার
0: বোধহয় পরিযায়ী কি, তোমার পাড়া থেকেই অন্য পাড়ায় যাচ্ছে খাবার খুঁজতে, এটা হতে পারে।
1: তবে আজকের এই বিশেষ দিনে তাদের দেখা পেলাম, এটাই সৌভাগ্য আমার কাছে।
0: একেবারে একেবারে।
1: আচ্ছা, তো আমি তোমার কাছে জানতে চাইবো, বা আমরা দুজনে মিলে একটু ঘেটে ঘুটে আজকে আড্ডায় দেখতেই পারি যে আমাদের নিজের রাজ্যে, মানে পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন পরিযায়ী পাখিরা এই সময় আসে, কোথায় গিয়ে তারা থাকে, কিভাবে সেখানটাকে স্বর্গরাজ্যে পরিণত করে।
0: একেবারে একেবারে। আর পশ্চিমবঙ্গে নদী আছে, বন আছে, সমুদ্র আছে, জলাভূমি আছে, তাই এখানে নানা ধরনের পাখির দেখা মেলে। যেমন ধরো, সবার প্রথমেই আমি সুন্দরবনের কথা বলবো।
1: আর সুন্দরবনের নামটা শুনলেই আমার কিরকম একটা রহস্য রহস্য অনুভূতি।
0: চলো চলো একবার ঘুরে আসি, শীতকালে একবার যাই।
1: আবার তোমার এই ঘোরাঘুরির প্ল্যান।
0: আরে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বসেছি, বন্ধুর সঙ্গে গল্প করছি।

0: ঘোরার প্ল্যান তো থাকবে, আর আজকে চলতে চলতে অনুষ্ঠান আছে।
1: আচ্ছা ঠিক আছে, তাহলে চলতে চলতে আমরা চলে যেতেই পারি সুন্দরবনে, সেখানে ম্যানগ্রোভ বন, নদী, খাড়ি, জোয়ার ভাটা, গলদা চিংড়ি,
0: আমাকে খাওয়ার মানে যাওয়ার নিয়ে কথা বলছে, মানে আমি ঘুরতে যেতে ভালোবাসি সেটা বললো, আখি নিজের খাওয়ার কথাটা যে বললো সেইবেলা, খাওয়া ঘোরা সব একসঙ্গে, বুঝেছো তো, বাঙালিদের আর কিছু চাই না, গল্পের বই পড়া, একটু গান শোনা, খাওয়ার ঘোরা ব্যাস।
1: আর ওই যে তুমি সুন্দরবনের কথা বললে, সেখানেও কিন্তু রয়েছে কত নাম না জানা পাখি,
0: একেবারে একেবারে, যেমন ধরো ব্রাহ্মণী চিল, সাদা পেটের সিগল বলে, হ্যাঁ, তারপরে ধরো নানা ধরনের মাছরাঙা, বক, পানকৌড়ি, কত না জানা মানে আর কি পাখি। আর ভোরবেলায় যদি নদীর ধারে দাঁড়াও দেখবে কিন্তু কুয়াশার ভেতর দিয়ে কত পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে,
1: মানে
0: পুরো একদম সিনেমার মানে একটা দৃশ্য, তাই না?
1: আর ওই যে সুন্দরবন, যেখানে আমার মানে নাম শুনলেই আমার রহস্য রহস্য লাগে, সেখানে কিন্তু শুধু পাখি নয়, এখানে একটা সম্পূর্ণ আলাদা ইকোসিস্টেমও রয়েছে,
0: সম্পূর্ণ আলাদা,
1: পুরো জীব বৈচিত্র্য বলতে আমরা যেটা বুঝি সেই জীব বৈচিত্র্যটাই টিকে রয়েছে এরকম একটা জায়গায়। সেখানে বাঘ আছে, কুমির আছে, হরিণ আছে, নানান ধরনের মাছ আছে, মানে সব কিছু মিলে মিশে বিজ্ঞানের পাতায় আমরা যে চেইন সিস্টেম পড়ি, আমরা যে খাদ্য জালকের কথা পড়ি আর কি, সেই সব কিছুই দেখতে পাবো এই
0: একেবারে। আর ঠিক এই কারণেই কিন্তু সুন্দরবন আমাদেরকে মানে আমাদেরকে বলা হয় যে সুন্দরবন হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর যখন সুন্দরবন নিয়ে এত কথা হচ্ছে, তখন সুন্দরবনের ভিতর দিয়ে যে পাখিগুলো উড়ে যায় আর কি, কি পরিযায়ী পাখি সেখানে এসে বসে সেগুলো আমাদের জানা দরকার। আর শীত পড়লেই দূর দূরান্ত থেকে ওই যে শয়ে পাখি আসে, এবং তাদের মধ্যে কোথা থেকে আসে বলো তো আঁখি, জানো? নিশ্চয়ই তুমি জানো, তুমি কিছুদিন আগে আমাকে বলছিলে।
1: হ্যাঁ, দূর দূরান্ত থেকে হাজার হাজার পাখি তো সুন্দরবনে আসে, তুমি ঠিক। তো এই পাখিগুলো কিন্তু মূলত সাইবেরিয়া, চীন আর তিব্বতের মতন খুব ঠান্ডা জায়গা থেকে এই পাখিগুলো একটু উষ্ণর ছোঁয়া পেতে, একটু উষ্ণতা পেতে এখানে আসে। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সুন্দরবনে এদের ভিড় দেখতে পাবে
0: একেবারে। তাদের মধ্যে কয়েকটা নাম বলি, যেমন ধরো গুলিন্দা মানে ভিমরেল, বাটন বা গডবেট, তারপরে হচ্ছে ধরো লালপা পিপি বা রেড নেকড স্টিন্ট পাখিটির নাম, এবং বিভিন্ন প্রজাতির স্যান্ড পাইপার, তারপর ধরো প্লোভার, স্যান্ডারলিং, এই সব নাম আর কি পাখি যারা উড়ে উড়ে আসে বাড়ির থেকে। আর বিভিন্ন রকম বুনো হাঁস থাকে, পিনটেল বলে একটি পাখি আমরা দেখতে পাই, খয়রা চকচকি, মানে খয়রা চকচকিকে বলা হয় রাডি শেলডা, তারপর বালিহাঁস ইত্যাদি, এবং রাজহাঁসও দেখতে পাওয়া যায়। মানে এত ধরনের পাখি শুধু এখানেই উড়ে আসে, ভাবো সুন্দরবন অঞ্চলে।
1: এছাড়াও কিন্তু অস্প্রের মতো শিকারি পাখিও তুমি দেখতে পাবে সুন্দরবনের লোথিয়ান দ্বীপ, বনি ক্যাম্প আর সুধন্যখালি যে অঞ্চল, সেখানে যদি তুমি যাও সেখানেও কিন্তু নানান রকমের পরিযায়ী পাখি তুমি দেখতে
0: একেবারে একেবারে।
1: আর মল্লিকা, সুন্দরবনে তো যাবো, কিন্তু কলকাতার কাছে এমন কোন জায়গা আছে, এমন কোন জায়গায় কি ঘুরতে নিয়ে যেতে পারো যেখানে আমি নানা রকমের পরিযায়ী পাখি দেখতে পাবো?
0: অনেক আছে, তবে আরো গল্পের আগে বন্ধুরা কিন্তু ফোন লাইনে চলে এসেছে, শুনে নিই বন্ধু কি বলছেন। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি কৃষ্ণনাথ ভাদুরে বলছি।
0: আচ্ছা বলুন,
2: আচ্ছা
0: আচ্ছা, অনেক ধন্যবাদ, বলুন বলুন, পাখি নিয়ে, পরিযায়ী পাখি নিয়ে আপনার যদি কোনো গল্প থাকে বলুন আমাদের
2: সাথে। আমি একবার কি করেছিলাম, একবার আমি ছাদে আমি জল রেখে দিই পাখি যদি খায়, একটা আমি ছোট্ট মতো হলুদ রঙের একটা পাখি দেখতে পেয়েছিলাম, তো আমি সেই পাখিটার ছবি তুলে দিয়েছিলাম।
0: বাহ, আচ্ছা, অনেক ধন্যবাদ অভিজ্ঞতা আমাদের সঙ্গে। হ্যাঁ, হলুদ পাখি, এবং হলুদ পাখির গানও কিন্তু আমরা শুনবো। আর তবে তার আগে আখি যে প্রশ্নটা আমাকে করলো, সেই প্রশ্নটার উত্তরটা একটু দিয়ে দি।
1: হ্যাঁ, কলকাতার কাছে তুমি আমায় কোথায় ঘুরতে নিয়ে যাবে বলো, যেখানে গেলে আমি এই মাইগ্রেটরি বার্ড দেখতে পাবো?
0: আমাদের পূর্ব কলকাতার জলভূমি, সে তার কথা কি করে ভুলে গেলে?
1: ঠিক ঠিক ঠিক। আর এটা তো একটা রামসার সাইট,
0: একেবারে প্রায় 12,000 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই জলভূমি শুধু পাখিদের জন্য নয়, কিন্তু পুরো কলকাতা শহরের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা, জানো তো?
1: আর কারণ এখানেই শহরের বিভিন্ন বর্জ্য জল প্রাকৃতিক ভাবে পরিশোধিত হয়
0: একেবারে।
1: আর সত্যি প্রকৃতির কত ভাবে নিজের থেকে আমাদের ক্রমাগত সাহায্য করে চলেছে, তাই না?
0: এবং শুধু তাই নয় আঁখি, মানে এই জলভূমির সঙ্গে হাজার হাজার মানুষের কিন্তু জীবন এবং জীবিকা দুটোই জড়িয়ে আছে। এখানে মাছ চাষ করা হয়, এখানে অন্যান্য চাষবাস করা হয়, আবার অনেক মানুষই জলভূমির সম্পদের উপর কিন্তু নির্ভর করে নিজেদের সংসারও চালান, তাই এটা শুধুমাত্র ভ্রমণের কোনো জায়গা নয়, বরং এটা একটা সম্পূর্ণ জীবন্ত একটা পরিবেশ ব্যবস্থা, মানে একটা কমপ্লিট ইকোসিস্টেম যেটাকে আমরা বলি।
1: আর পাখিদের কথা তো বলাই যায়, মানে শীতকাল এলেই এখানে দূর দূরান্ত দেশ থেকে নানা রকমের পরিযায়ী

0: কে এসে
1: একেবারে
0: ভিড়
1: একেবারে।
0: জমায়, চারপাশ তখন পাখির ডাকে আর তাদের ওই ডানা ঝাপটানোর শব্দে ভরে ওঠে।
1: এবং শুধু শীতকালে কেন, তোমাকে যেটা বারবার
0: হুম
1: বলছিলাম
0: হুম
1: যে
0: হুম
1: গরমকালেও কিন্তু এখানে অনেক পাখি
0: হুম
1: আসে,
0: হুম হুম
1: যেমন ধরো বক, পানকৌড়ি, মাছরাঙা, জ্যাকানো বলে একটি পাখি আছে,
0: হুম
1: ওপেন বিল স্টর্ক, এরা কিন্তু প্রায় সারা বছরই জলভূমির আশেপাশে ঘুরে বেড়ায়, এটা কিন্তু আমরা ওখানে গেলেই দেখতে পাবো।
0: আর যদি বিশেষ করে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ো কিংবা বিকেলের দিকে, তাহলে কিন্তু খুব সুন্দর ভাবেই পাখিগুলোকে দেখতেই পাবে।
1: একেবারে একেবারে।
0: আর এই এদের জলের উপর ভাসতে দেখলে কিংবা ডানার ছাপটানি দেখলে, এদের এই খেলা করাটাকে দেখলে আমাদের মনটাও কিন্তু তাদের ডানার উপর উঠে ভেসে যাবে, তাই না মল্লিকা?
1: ভীষণ ভীষণ। এবং তবে একটা দুঃখের বিষয় হচ্ছে যে এখানে কিন্তু এটা গুরুত্বপূর্ণ এত একটা জায়গা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এই জায়গাটার মানে আর কি যত্ন নিচ্ছি না, আমরা কিন্তু খুব মানে অতটা কনসিয়াসলি এগুলো দেখি না, আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা দূষণ করি, হ্যাঁ প্লাস্টিক ফেলে দিই, তারপর ধরো জল দূষণ তো চলছেই অহরহ, তারপর অবৈধভাবে এই জায়গাগুলোকে ভরাট করে ফেলছি, খুব ধীরে ধীরে হচ্ছে। কিন্তু এটা না এর ফলে কি হচ্ছে বলতো, এই ইকোসিস্টেমটা যে নিজের থেকে এখানে বর্জ্য, যে আমরা যে জিনিসগুলো ওয়েস্ট জিনিস প্রোডাক্টগুলো ফেলছি, সেটা না ইকোসিস্টেমটা অটোমেটিক্যালি সেটা কি করতো, ঠিক করে ফেলতো, পরিশোধন করতো, কিন্তু সেটা করতে পারছে না আর, কারণ আমরা আরও দূষণ করছি আর কি হচ্ছে জায়গাটা কমিয়ে ফেলছি ভরাট করে করে, সেই কারণে কি হচ্ছে মানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে এই সব সব জায়গাটা, বিশেষত আমাদের এই যে রামসার সাইটটার কথা বলছিলাম।
0: ঠিকই তাই। আর তাই শুধু ঘুরতে চাও পারে, কিন্তু এই যে জলাভূমি এগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের
1: ভীষণভাবে
0: ভীষণভাবে, প্রকৃতি ভালো থাকলে তবেই তো আমরা ভালো থাকবো।
1: হ্যাঁ, আর এই প্রকৃতির ভালো থাকার কথা শুনতে শুনতে কিন্তু বন্ধু ইতিমধ্যেই ফোন লাইনে চলে এসেছে, শুনে নি কি বলছেন, কে আছেন, কোথা থেকে বলছেন, নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: নমস্কার, খুব ভালো লাগছে অনুষ্ঠানটা,
1: অনেক ধন্যবাদ।
2: হ্যালো,
1: আপনি আপনার নামটা বলবেন এবং কোথা থেকে?
2: আমি গণেশ মন্ডল কথা বলছি, আমার অরিজিনাল বাড়ি হচ্ছে সুন্দরবন।
1: আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি সুন্দরবনে গল্প করলাম, ভীষণ পছন্দের জায়গা।
2: দেখলাম আপনাদের আপনারা পরিযায়ী পাখির সঙ্গে ঘুরতে ঘুরতে একদম আমার অঞ্চলে চলে গেছে।
1: একেবারে একেবারে।
2: ওখানকার ওখানে বলি কি, ওখানে পাখির আলা বলে একটা জায়গার নাম করে, একটা অ্যাকচুয়ালি নামকরণ মানে বুঝতে পারছেন যে পাখিদের আলা, পাখিদের আলয় যেটা, সেখানে গেলে আপনি অবাক হয়ে যাবেন যে কত বিভিন্ন জাতি প্রজাতির পাখি তারা আশ্রয় নেয় ওখানে। তবে একটা জিনিস ঠিক, পাখিরা কিন্তু পরিযায়ী, আর ওরা সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা আবহাওয়া দারুণ বোঝে,
1: যে
2: কখন কোনটা গরমকাল, কখন শীতকাল, কখন তাদের সুইটেবল একটা সিচুয়েশন, সমস্ত কিছু বোঝে ওরা একদম। সেই জন্য ওখানে যদি কখনো যান, দেখবেন পাখিরালয় গেলে আপনি শুধু টাওয়ারের উপরে দাঁড়িয়ে দেখবেন গোটা জঙ্গলটা যেন সাদা হয়ে আছে একদম। হ্যাঁ,
1: খুব ইচ্ছে রইল, একদম একদম খুব ইচ্ছে রইল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন,
2: অনেক অনেক ধন্যবাদ, ভালো ভালো হচ্ছে,
1: একদম ভালো থাকবেন।
0: বাহ,
1: কি সুন্দর বন্ধুরা এসে তাদের মতামত জানাচ্ছে, তাদের অভিজ্ঞতা জানাচ্ছে।
0: আর এই পাখিরালয় ছাড়া পাখিদের কথা কিন্তু বলাই যায় না। আর পাখিরালয়ের যখন কথা উঠলো তখন তোমায় বলে রাখি যে আমার মামার বাড়ি কিন্তু সাঁতরাগাছিতে।
1: আরে,
0: সাঁতরাগাছির কথা উঠলে কিন্তু মনে পড়ে যায়, মানে পাখি প্রেমী যারা তাদের কাছে এই সাঁতরাগাছি জায়গাটা কিন্তু প্রচন্ড জনপ্রিয়।
1: তার মানে আমি বুঝেই গেছি, আমি ওখানে পাখি দেখতে যাবো আখির সঙ্গে, আখির মামার বাড়ি ঘুরে ওখানে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা আবার পাখি দেখে তারপর বাড়ি ফিরবো।
0: হ্যাঁ, আর আমার বাড়ির লোকজন বিশেষ করে তো আমার দিব্যা মল্লিক নাম তো জেনেই গেছে, মানে যারা আমাদের
1: দাঁড়া না, মানে একটু আলাদাই একটা মানে মনের ভেতরকার মানে মানুষ, আমি মানে বলতে গেলেও এতবার মানে মানে বলছি কারণ ওই আবেগে জড়িয়ে গেছি সত্যি।
0: একদমই তাই। তো এই যে সাঁতরাগাছির ঝিলের কথা উঠলো, পাখি প্রেমীদের কাছে তো এই জায়গাটা খুবই জনপ্রিয়। আর শীত পড়তে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অসংখ্য পরিযায়ী পাখি আসে, এবং তুমি যেটা বারবার বললে যে শুধু শীতকাল নয় গরমকালেও কিন্তু নানা রকমের পাখি এখানে এসে ভিড় করে। বিশেষ করে তুমি যদি যাও তাহলে, মানে তুমি গেছো কিন্তু কখনো গরমের সময়ও গিয়ে দেখতে পারো?
1: আমি না সাঁতরাগাছিটা অত ভালো করে ঘোরা হয়নি।
0: আচ্ছা, তবে আমার সঙ্গে,
1: আমার সঙ্গেই যাচ্ছি, আমি শীতে যাবো না, আজকে রওনা হব,
0: দেখাই যেতে পারে। তোমার তো প্রচুর প্ল্যান, এই আমাকে তুমি নিয়ে যাচ্ছিলে জলাভূমিতে, আবার সাঁতরাগাছি চলে যাচ্ছো।
1: সুন্দরবন যাবো শীতকালের দিকে, একটু গেলে সুবিধা হয়, মানে উনি যিনি ফোন করলেন তিনিও আমাদেরকে হয়তো ওই সময় যাওয়ার কথা বলবেন। তো
0: তবে আপাতত সাঁতরাগাছি যাওয়া,
1: সাঁতরাগাছি
0: তো এই গরমে যদি যাই তাহলে কিন্তু এখানে গেলে আমরা নানা রকমের হাঁস দেখতে পাবো, এবং দেখতে কিন্তু খুব অসাধারণ লাগে। যেমন ধরো
1: ওই ভীষণ পছন্দ,
0: হ্যাঁ নর্দার্ন পিন্টলেট, তুমি যে নামগুলো বললে, হ্যাঁ
1: পিন্টেল,
0: হ্যাঁ তারপর হচ্ছে
1: গাগারনি,
0: তারপর কমন টিল, মানে নানা রকম যে প্রজাতি রয়েছে হাঁসের সেগুলো কিন্তু তুমি এখানে দেখতেই পাবে। তারা হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে কিন্তু এখানে আসে। তারপর
1: শোভলার বলে আরেকটি পাখি আছে ভীষণ বিখ্যাত। আবার সত্যি মানে ভাবাই যায় না, মানে একটা ঝিল কতটা আশ্রয় দিতে পারে, কত কিছুকে আশ্রয় দিতে পারে। মানে সত্যি আমাদের বোধহয় আমাদের প্রয়োজন প্রকৃতিকে, কিন্তু প্রকৃতির বোধহয় আমাদের প্রয়োজন নেই, তাই না? আর ভোরবেলা যদি সেখানে যাই, আমি ডেফিনেটলি যাচ্ছি আঁখির সঙ্গে এখানে ঘুরতে, তবে আমি একদম শিওর যে তুমি যেটা বারবার বলছো যে ওখানে একটা আলাদাই পরিবেশ পরিমণ্ডল। আমি এই বিষয়ে, তুমি সাঁতরাগাছির বিলের কথা বললে আমার তো এখন তোমার লেক সাদার্ন অ্যাভিনিউর বিলের কথা, ওই ঝিলটার কথা মনে পড়ে যাচ্ছে, যে আমরা লেক যেটাকে বলি, ওখানেও একটা অদ্ভুত সুন্দর পরিবেশ, প্রত্যেক দিন প্রচুর মানুষ যান, এবং হয়তো ওখানে, আমি ঠিক জানি না ওখানে পরিযায়ী পাখি আসে কি না, কিন্তু ওখানে একটা অন্যরকমই একটা কমপ্লিট ইকোসিস্টেম ইন ইটসেলফ। এবং সেখানে কত পদ্ম ফুল, কত মানে আমি কদিন আগেই গিয়ে দেখলাম পানকৌড়ি ভাসছে, ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর একটা জায়গা।
0: আর শুধু পাখি দেখা নয় জানো তো, পাখিদের যে ডাক, মানে জলাভূমির জলের শব্দ, পাখিদের যে ডাক,
1: চারপাশের
0: যে শান্ত পরিবেশ, এই সবকিছু মিলিয়ে তোমার এই ব্যস্ততার শহর, মানে যেখানটা একটা যান্ত্রিক শহর, সেটা থেকে তুমি যেন একটা কোথায় হারিয়ে যাবে, মানে নিজেই খুঁজে পাবে না, অকৃত্রিম একটা শান্তির মধ্যে গিয়ে তুমি পড়বে
1: একেবারে একেবারে। তবে এই শান্তির কথা বলতে বলতে, আচ্ছা বন্ধু কিন্তু ফোন লাইনে চলে এসেছে, শুনে নেই বন্ধুরা কি বলছে। হ্যালো নমস্কার, কে বলছেন?
2: হ্যালো নমস্কার,
1: হ্যাঁ বলুন।
2: আমি ডানকুমি ছোয়ানিপাড়া থেকে কুমকুম পাল বলছি। আপনারা যে এইসব প্রাকৃতিক কথা বলছেন, আমার শুনে ভীষণ ভালো লাগছে। আমার বাড়িটা ঠিক এইরকম একটা গ্রামের মধ্যে,
1: আর এখানে
2: আমার গ্রামের নাম হচ্ছে ছোয়ানিপাড়া মাইতি মাইতিপাড়া, ডানকুমি মাইতিপাড়া, রঘুনাথপুর মাইতিপাড়া। আর ভোরবেলা মানে পাখি ডাকে রাত রাত্রি চারটারের সময়, আর গাছপাল্লা আমার বাড়ির কাছে একদম গাছপাল্লা, তারপরে একটা ছোট ঝিল, সবকিছুই আছে, বাগান, আর এত ভোরবেলা থেকে পাখি ডাকে। আর রাত্রির বেলা ওই যে আপনার ভোরের যে পাখিগুলো আছে, রাত্রির সময় থেকে দুটোর সময় থেকে মানে ঘুম ভাঙিয়ে দেয়, ঘুমোতে আর দেয়। আর আর একটা কি, আমার ডাক যেমন বলছি, ডাক পাখি, ছাপারে পাখি, বাবুই পাখি, তারপরে হাঁস মুরগি আমার বাড়ির কাছেই সব চলে, তারপরে গাছপালা সবকিছু, ছাওয়ার মধ্যে কুকুর, এমনকি কুকুরও পর্যন্ত আমার বাড়িতে আশ্রয় নেয়।
1: আর আমার
2: আর আমার আমার মেয়ে এই 21 বছর বয়স, এখন MA পড়ছে, আমার ক্লাস
1: আমাদের পাশের বাড়ির ছাতারে পাখি থেকে শুরু করে
0: থাকে, তুমি জানো মল্লিকা, মানে রাত্রিবেলা আমার ছোট কাকা কিন্তু দুখানা রুটি বাঁচিয়ে রেখে দেন, সকালবেলায় শালিক পাখি আসবে, ছাতারে পাখি আসবে, তাদেরকে খেতে দেয়,
1: ওদের ছাড়া কি চলে বলো,
0: কোথাও গিয়ে মানে
1: সংখ্যাটা
0: কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে, এটা তুমি খুব একটা মানে ভালো জিনিস লক্ষ্য করেছো।
1: এটা না অনেকগুলো ব্যাপার আছে, এর মধ্যে রেডিয়েশনটা একটা ভীষণ বড় মানে একটা কারণ কমে যাওয়ার।
0: এছাড়াও তুমি আগে যে কথাটা বললে প্লাস্টিক দূষণ, তো এই প্লাস্টিক আমরা যেখানে সেখানে ফেলে দিচ্ছি, তো এর ফলে কি হচ্ছে, আর চারিদিকে তো জলও কমে যাচ্ছে, তাই না? চারপাশে অতিরিক্ত শব্দ, এই সবের প্রভাবেও কিন্তু এই সব কিছুর প্রভাব কিন্তু গিয়ে পড়ছে ওই পাখিদের উপর
1: একেবারে একেবারে।
0: তাই এই সব জায়গাগুলো কিন্তু আমাদের রক্ষা করা প্রচন্ড ভাবে জরুরি, তাই না?
1: আচ্ছা এতগুলো জায়গার কথা বললাম, এবার কিন্তু আমার উত্তরবঙ্গের কুলিক পাখিরালয়ের কথা মনে পড়ছে, এটাও কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা, তুমি একটু এই বিষয়ে বলো তো। মানে তুমি তো হ্যাঁ কদিন আগে আমাকে বলছিলে যে মল্লিকা এই এই পাখিরালয়ের বিষয়ে আমি কথা বলবো, আমরা চলো এইগুলো নিয়ে ঘাঁটি।
0: তুমি যেটা বললে যে রায়গঞ্জের কুলিক পাখিরালয়, এটা কিন্তু এশিয়ার অন্যতম বড় একটা পাখিরালয়, আর বর্ষার সময় হাজার হাজার ওপেন বিল স্টক আর নাইট হেরন এখানে কিন্তু এসে বাসা বাঁধে, আর তখন পুরো জায়গাটা কিন্তু একদম পাখিদের বিশাল এক একটা রাজত্বে পরিণত হয়।
1: একেবারে একেবারে ঠিক বলেছো।
0: ওই সেই ছোটবেলায় তুমি নিশ্চয়ই ওই গানটা শুনেছো, পাখিদের ওই পাঠশালাতে।
1: তারপরে
0: তারপরে তো মল্লিকাই বলবে।

0: সবচেয়ে
1: সুন্দর ব্যাপার হলো এখানে পাখিরা কিন্তু শুধুমাত্র ঘুরতে আসে না, ওই যে তোমাকে বলেছিলাম শুরুতে যে তারা ডিম পারে, তাদের বাচ্চা সেখানেই বড় হয়, তারা আবার সেসব মিটিয়ে তার কিন্তু আবার ফিরেও যায়। তাই এই জায়গাটা ওদের কাছে একটা নিরাপদ আশ্রয়ের মতো, যেখানে ওরা নিজেদের পরিবারকে কিন্তু বড় করতে পারে।
0: ঠিক তাই। আর আমাদের মতন কত মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে এইসব পাখিদের, তাই না? বিশেষ করে এরপর তো বর্ষা আসছে, মানে সেই পড়বে,
1: সে প্রিয় ঋতু। আমি না অধীর চাতক পাখির মতো হাঁ করে বসে থাকি, কতক্ষণে একটা ফোঁটা,
0: সেই আবার পাখির গল্প ফিরে ফিরে আসবে।
1: মানে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একবার বারান্দায় গিয়ে দেখি একটু কি বৃষ্টির দিক, মানে মনে হচ্ছে একটু মেঘলা হচ্ছে। আজকেই মাকে জিজ্ঞাসা করছি, মা মেঘলা হলো, নামবে কি বৃষ্টি?
0: আমি কিন্তু আবার বারবার ফোনেতে দেখি যে কত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টির।
1: মনে মনে কিন্তু আমরা মোটামুটি সকলেই চাতক, এবং কেউ একটু কম ভালোবাসে, কেউ একটু বেশি, কিন্তু বৃষ্টি রোদ্দুর সব মিলিমিশে আমাদের জীবন, প্রকৃতি নিয়ে আমাদের জীবন। আর একটু আগে, হ্যাঁ,
0: এই বর্ষার সময় কিন্তু, মানে যেই ঋতুটা তোমার সবচেয়ে পছন্দের, সেই ভরসা জাগানো বর্ষাতেই কিন্তু গাছ ভর্তি পাখি বাসা বাঁধে। আর সাদা সাদা পাখি, এক গাছ পাখি দেখতে কেমন ভালো লাগে বলো,
1: দুর্দান্ত দুর্দান্ত। আর আমি যেটা একটু এখনই বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমাদের এক বন্ধু হলুদ পাখির কথা বললো, এবং হলুদ পাখির কথা বলতে গিয়ে আমার মনে পড়লো আমাদের ভীষণ পছন্দের একটি গান আছে ক্যাকটাস ব্যান্ডের, এখন না হয় সেই গানটা শুনে নি, বন্ধুদের কাছেও সেই গানটা রাখি, কারণ বন্ধুদেরও নিশ্চয়ই ভীষণ পছন্দের একটি গান। চলো তাহলে শুনে ফেলি ক্যাকটাসের হলুদ পাখি, ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুবাণী।

0: শুনছো যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে সঙ্গে রয়েছে আমি তোমার যুববাণীর বন্ধু আখি, আর আমার সঙ্গে রয়েছে আর এক বন্ধু
1: মল্লিকা। হ্যাঁ একেবারে। আর আখি আর আমি ওইটাই গল্প করছিলাম যে আজকে আখিও কিন্তু সবুজের ওপর একটা জামা পরে এসেছে, একেবারে আমরা কিন্তু মিশে গেছি গাছের সঙ্গে প্রকৃতির মাঝে, একেবারে পাখিদের সঙ্গে উড়ে টুড়ে চলে যাব। তবে আমরা কিন্তু একটু আগে পাখিরা লয় নিয়ে গল্প করছিলাম, এবং তারও আগে গল্পেতে ঢোকার আগে একটু বন্ধু ফোন করছে, শুনে নি বন্ধু কি বলছে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বর্ধমানের ফরিদপুর থেকে বলছি।
1: ও বলুন বলুন।
2: বলছি আমাদের মানে আমাদের গ্রামের মধ্যে একটা বড় পুকুর রয়েছে।
1: আচ্ছা,
2: সেখানে মানে শীতকালে অনেক ধরনের পাখি আছে।
1: আচ্ছা আচ্ছা, যেমন নাম বলো কয়েকটা।
2: মানে পাখিগুলো আছে না তো, মানে সেরকম পাখি সেরকম পাখি আমরা কোনোদিনই দেখিনি।
1: তাহলে এবার একটা কাজ রইল যে শীতকাল আবার আসলে কিন্তু তুমি একটা নোট ডাউন করে রাখবে। খুব ভালো লাগলো বন্ধু। হ্যাঁ শুনতে থাকো, খুব ভালো লাগলো বন্ধুর সঙ্গে কথা বলে। আর হ্যাঁ এইভাবেই তোমরা আমাদেরকে কল করতে থাকো আর জানাতে থাকো।
0: আর পূর্ব বর্ধমান থেকে যখন বন্ধু ফোন করেছিল মল্লিকা, তখন আমরা পূর্ব বর্ধমানে চুপি চুপি একটু বেড়াতে চলে যাই।
1: চলো চুপির চরে ঘুরে আসি, যেখানে বন্ধুও বলছিল যে ওদের ওখানেও শীতকালে প্রচুর পড়ে যায়, একই যায়, এবং আমরা সেই কথাতেই আসতাম।
0: তো দামোদর নদীর চর আর জলাভূমিগুলোতে তখন কিন্তু শীতকালে একেবারে পাখিতে ভরে ওঠে।
1: হ্যাঁ, যেখানে ধরো রাজি শেলডাক বলে একটি পাখি যায়, রার হেডেড গুজ যায়, রেড হেডেড পোচার যায়, রেড ক্রেস্টেড পোচার যায়, এবং নানান ধরনের হাঁস বক আর জলচর পাখিও কিন্তু দেখা যায়।
0: যে বন্ধু তোমাকে ফোন করেছিল একটু আগে পূর্ব বর্ধমান থেকে, যে জানে না যে কি কি পাখি আসে, মানে খুব নিষ্পাপ ভাবে বললো, কি করে বলবো আমি তো জানি না, সে কিন্তু অনেকগুলো নাম জানতে পেরে গেল, তাই না?
1: এবং তার হোমটাস্ক থাকলো যে হোমওয়ার্ক থাকলো যে পরবর্তীকালে আবার আমরা যখন এই নিয়ে আলোচনা করবো সে যেন আমাদেরকে আরো একটা লিস্ট তৈরি করে দিয়ে দেয়, তাই তো?
0: আর মল্লিকা এই যে জায়গার কথা বলতে গেলে তো একটার পর একটা জায়গায় এসেই
1: যায়।
0: তো এবার আমার কিন্তু মনে পড়লো সবুজ দ্বীপের কথা। প্রকৃতির মাঝে ছোট্ট শান্ত পরিবেশ, চারপাশে জল সবুজে ঘেরা, সেই সবুজ দ্বীপ
1: একেবারে। হ্যাঁ মানে সেখানে শীতকালে কিন্তু আবার ওই একই কথা যে নানান ধরনের পরিযায়ী পাখি আসে, যেমন আবার ওই বিভিন্ন হাঁস ধরো জাকানো আসে, কুট আর ছোট ছোট জলচর পাখি দেখা যায়। এখানে কিন্তু বেশিরভাগ ছোট ছোট পাখি দেখতে পাই আমরা। তো এখানে অনেক পাখি প্রেমী ফটোগ্রাফার তাদেরকেও কিন্তু দেখা যায়, মানে তারা একেবারে নির্দিষ্ট ওই সময় নাগাদ যায় যাতে তারা এই ছবিগুলো তুলতে পারেন।
0: আর সত্যি বলো তো মল্লিকা, আমাদের আশেপাশে মানে খুব কাছাকাছি এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে,
1: সত্যি আমরা জানি না বলো।
0: হ্যাঁ একদমই তাই, আর শুধু শীতকাল নয় গরমকালেও এখানে নানা রকমের পাখি আসছে,
1: যেমন ধরো ব্লু টেলার্ড বিটার বা নীললেজ মৌমাছি খেকো।
0: বাবা বাবা,
1: গরমের সময় এরা পশ্চিমবঙ্গের কিছু এলাকায় আসে বাসা বাঁধতে, মাটির ঢালে ছোট ছোট গর্ত করে তারা কিন্তু বাসা বানায়, এবং খুব সুন্দর রঙের এই পাখিগুলোকে একসঙ্গে উঠতে দেখতে পারলে মানে আমাদের যে কি ভালো লাগে, খুব রেয়ার, এটা খুব একটা দেখা যায় না সব জায়গা থেকে, কিন্তু যে কি অপূর্ব লাগে আঁখি সেই দৃশ্য মানে আমি বোঝাতে পারবো না।
0: তার মানে মল্লিকা আমাদের যে চিরাচরিত একটা ধারণা রয়েছে যে শীতকালেই পরিযায়ী পাখিরা আসে, তা কিন্তু একেবারেই নয়, তাই
1: না? না একেবারেই নয়। আর কেউ শীতের অতিথি, কেউ গরমের কালে মানে গরমের বন্ধু আর কি আমাদের সঙ্গে দেখা করতে আসে গরমের ছুটির সময়। হ্যাঁ প্রকৃতির এই চলাচলটাই কিন্তু সবচেয়ে আশ্চর্যের। আর হাজার হাজার কিলোমিটার দূর থেকে তারা কিন্তু ঠিক নিজের পথ খুঁজে নেয় এবং খুঁজে নিয়ে পৌঁছে যায় আমাদের কাছে।
0: আরও একটা কথা যে এই সব বিল বা জলাভূমিগুলো যদি না থাকতো তাহলে কিন্তু পাখিদের খুবই সমস্যা হতো, কারণ এই জলাভূমিগুলোই তাদের খাবারের উৎস, আশ্রয় এবং নিরাপদ ছাতা দেয়। তাই শুধু পাখি দেখলে হবে না, আবারও বারবার বলবো আমরা কিন্তু এই জায়গাগুলোকে এই জলাভূমিগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। আর শুধু পশ্চিমবঙ্গ নয়,
1: একটু এবার একটু হ্যাঁ একটু বেরোই, চলো একটু
0: অনেকক্ষণ ব্যাগটা গুছিয়ে ট্রেন ট্রেন ধরে আরেকটু দূরে যাই।
1: হ্যাঁ এবার একবারে কোথায় যাবে, উড়িষ্যাতে যাই চলো।
0: হ্যাঁ হ্যাঁ,
1: উড়িষ্যার চিলিকা হ্রদে যাই চলো। মানে সত্যি চিলিকা মানেই কিন্তু সেখানে পাখির একটা শহর, এবং এশিয়ার সবচেয়ে বড় নোনা জলের হ্রদগুলোর মধ্যে এটা কিন্তু একটা, এবং শীতকালে সেখানে সাইবেরিয়া মঙ্গোলিয়া মধ্য এশিয়া থেকে কিন্তু লাখ লাখ পাখি আসে।
0: আর সেই ফ্লেমিঙ্গো পাখি
1: মানে
0: যাকে দেখলে চোখ ফেরানোই যায় না, গোলাপি রঙের সেই বিশাল ঠোঁট, তাই না?
1: হ্যাঁ এবং তবে জানো তো এই উড়িষ্যার ফ্লেমিঙ্গো গুলোকে একটু অন্যরকম দেখতে হয়, সামান্য একটু তারতম্য থাকে, কিন্তু হ্যাঁ ফ্লেমিঙ্গোই বটে ওরা।

0: তবে আমার দেখার যে কি ইচ্ছে,
1: না এটাই আমিও মল্লিকার সঙ্গে সহমত যে আমিও ফ্লেমিঙ্গো ছবিতেই এঁকেছি, দেখা এখনো হয়ে ওঠেনি,
0: মানে আমি যখন যাই তখন ওরা থাকে না আর কি, সেই সময় আগে তাই দেখা হয় না, খুব ইচ্ছে করে চোখের সামনে থেকে ফ্লেমিঙ্গোদের দেখবো, আমার ভীষণ পছন্দের এক পাখি। আর শুধু ফ্লেমিঙ্গো না, পেলিকান, গ্রে লাক গুজ, নর্দার্ন পিনটেল, শভলার, এরকম বহু পাখি কিন্তু আসে ওই জায়গায়।
1: আর ফ্লেমিঙ্গো পাখির কথা যখন বললাম, তখন ফ্লেমিঙ্গো পাখির জন্য কিন্তু গুজরাটের যে রান অফ কচ্ছ রয়েছে, মানে কচ্ছর যে জায়গাটা আর কি, সেই জায়গাটাও কিন্তু খুব বিখ্যাত, সেখানেও কিন্তু ফ্লেমিঙ্গো দেখতে পাওয়া যায়
0: একেবারে একেবারে। এবং সাদা মরুভূমির মধ্যে সেই বিশাল জলাভূমি অঞ্চলে হাজার হাজার ফ্লেমিঙ্গো কিন্তু উড়ে আসে, তারা বাসা বাঁধে, মানে থাকে আর কি, প্রজনন হয়, এবং সেই জায়গাটাকে কিন্তু ফ্লেমিঙ্গো সিটি বলে, মানে
1: তাদের দিকে যদি তুমি একবার তাকাও, মানে তাদের ওই উড়ে যাওয়া, তাদের চোখের চাউনি, তাহলে কিন্তু তাদের দিক থেকে আর চোখই সরাতে পারবো।
0: আমি খালি পড়াশোনা করেছি, ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, আমি যেদিনকে মানে সামনাসামনি দেখবো, আমি সত্যি আমার বোধ হয় আমার জীবন সার্থক হবে, কারণ আমার মনে হয় যতটা না আমরা, এটা আমার কথা না, খুব বিখ্যাত এক দার্শনিকের কথা যে আমরা বইতে পড়ি, বইতে পড়ে অনেকটা ঘোরা যায়, কিন্তু যারা প্রকৃত অর্থে ঘুরতে যান না বা যেতে পারেন না, তাদের কিন্তু ওই একটা চ্যাপ্টার, চ্যাপ্টার অফ লাইফটাই জানা হয়, পুরোটা গোটা গল্পটা কিন্তু তাদের জানা সম্ভব হয় না। তাই ঘুরতে যাওয়াটা কিন্তু অতি মানে খুব জরুরি, অতি আবশ্যক। এবং চলে আসি তাহলে রান অফ কাচ থেকে এবার একটু অন্যদিকে চলে আসি, এবার একটু মধ্যপ্রদেশের দিকে যাই,
1: চলো।
0: হ্যাঁ, ভোজ, ভোজ ওয়াটারল্যান্ডের কথাতে আসছি। এই জলভূমিটাও জানো তো কিন্তু শুধুমাত্র মধ্যপ্রদেশের নয়, পুরো ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ওয়েটল্যান্ড বা জলাভূমি হিসেবে কিন্তু পরিচিত।
1: একেবারেই তাই। আর এখানে শীতকালে দূর দূরান্ত থেকে বহু পরিযায়ী পাখি আসে, যার মধ্যে হাঁস, বক, তারপর হচ্ছে
0: কর্মোরান্ট, তারপর পেইন্টেড স্টর্ক, তারপর স্পট বিল্ট ডাগ,
1: এদেরও দেখতে পাওয়া যায়। তো এইসব জলচর পাখিদের দেখাও মেলে এই ভোজ ওয়েটল্যান্ডে, তাই তো?
0: হ্যাঁ, এবং এখানে কিন্তু মানুষের তৈরি করা দুটো বড় হ্রদ কে কেন্দ্র করে জায়গাটা কিন্তু গড়ে উঠেছে, বুঝেছো তো? এটা কিন্তু হিউম্যান মেড, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা একটা বিশাল প্রাকৃতিক বাসস্থানে কিন্তু পরিণত হয়েছে। আর শুধু পাখিই নয়, এখানে মাছ, জলজ উদ্ভিদ, কচ্ছপ সহ বহু প্রাণীর বসবাস, তাই হ্যাঁ, এটা কিন্তু একটা জীব বৈচিত্র্যের দিক থেকেও ভীষণভাবে গুরুত্বপূর্ণ জায়গাটা।
1: আর তুমি মধ্যপ্রদেশে যখন গেলে, আমি তখন উত্তরপ্রদেশে যাই,
0: চলো।
1: তো উত্তরপ্রদেশের যে সমাজপুর বা নবাবগঞ্জ পাখিরালয় রয়েছে, সেটাও কিন্তু খুব বিখ্যাত জায়গা। শীতের সময় এই জায়গাগুলোতেও যেমন নানা রকমের পাখিরা এসে তাদের অস্থায়ী বাড়ি তৈরি করে, ঠিক তেমনই সমাজপুর পাখিরালয়ে বিভিন্ন ধরনের বুনো হাঁস, রাজহাঁস, হিরণ আর নানান বিদেশি পাখি দেখতে পাওয়া যায়।
0: একেবারে
1: অন্যদিকে রয়েছে নবাবগঞ্জ পাখিরালয়, সেখানেও কিন্তু শহীদ চন্দ্রশেখর আজাদ পাখিরালয় বা অভয়ারণ্য রয়েছে, মানে এই জায়গাটি ওই শহীদ চন্দ্রশেখর আজাদ পাখি অভয়ারণ্য নামেও পরিচিত। তো সেখানে গেলেও আমরা কিন্তু নানান রকমের পাখি দেখতে পাবো, তাই তো?
0: একেবারে একেবারে। আর পাখি দেখতে দেখতে কিন্তু বন্ধু চলে এসেছে ফোন লাইনে। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার।
2: নমস্কার, আমি মহারাষ্ট্র থেকে তানিশা বলছি। আমার আদি বাড়ি,
0: অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ বলুন।
2: একদম চুপির পাশে, আর খুব ছোটবেলায় আমার যখন 4 বছর মতো বয়স, তখন একবার বাবার সাথে আমি শীতকালে গেছিলাম সকালবেলা, তখন জানতাম না চুপি কি বা এই পাখিরালয় এরকম পরিযায়ী পাখি সম্বন্ধে আমার কোনো কনসেপ্টই ছিল না, কিন্তু তখন তো পাখির মেলা দেখেছিলাম, অত পাখি দেখে আমার যে কি ভালো লেগেছিল আমি বলতে পারবো না। আর কর্মসূত্রে একবার গুজরাট যাওয়ার সৌভাগ্য হয়েছিল, এবং তখন আমি ফ্লেমিঙ্গো সিটি একদম চোখ থেকে প্রত্যক্ষ করেছিলাম, আমার এত সুন্দর লেগেছিল ফ্লেমিঙ্গো গুলো দেখে, মনে হচ্ছিল যেটা আর কিছু চাই না, আমি যেন ওখানেই থেকে যাই।
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু আমাদেরকে ফোন করার জন্য এবং নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবং আমাদের আজকে প্রাপ্তি কিভাবে হচ্ছে আখি, তুমি একবার বলো।
1: আমরা
0: নামগুলো বলছি,
1: উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আমরা শুধু মানে জায়গাগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি না, সেখানের যে বন্ধুরা রয়েছেন তারা সোজাসুজি এসে আমাদেরকে মানে একদম সারপ্রাইজ দিয়ে দিচ্ছে।
0: এই যে কি বড় প্রাপ্তি, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আরেক বন্ধু চলে এসেছে ফোন নম্বরে, ফোন লাইনে শুনতে থাকি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। না, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার গল্পে ফেরা যাক।
1: এবারে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে বলো?
0: এবারে একটু চলো কেওলাদেও ন্যাশনাল পার্কে যাই। হ্যাঁ, এটা কিন্তু বিশ্ববিখ্যাত একটা জায়গা। আগে যেটাকে ভরতপুর পাখিরালয় বলা হতো, এই জায়গাটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ভীষণভাবে স্বীকৃত, এবং মরুভূমির রাজ্য রাজস্থানে এমন এক সবুজ জলাভূমি, সত্যিই আশ্চর্যের। এখানে পৃথিবীর নানান দেশ থেকে হাজার হাজার পাখি কিন্তু উড়ে আসে,

0: অসাধারণ একটি যাত্রী। ছোট্ট শরীর নিয়ে তারা সমুদ্র, নদী, পাহাড়, পর্বত পেরিয়ে ক্রমশ এক দেশ থেকে অন্য দেশে উড়ে চলে।
1: এবং সেইভাবেই আমাদের কাছে আরো এক বন্ধু চলে এসেছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার।
2: অন্য দেশে উড়ে চলে এবং সেইভাবেই,
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন। নমস্কার।
2: অন্য দেশে উড়ে চলে এবং সেইভাবেই,
1: না কোনোভাবেই,
2: নমস্কার।
1: হ্যাঁ, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আচ্ছা, এইবারে চলো তাহলে বাকি গল্প ফেরাতে হবে বন্ধুদের কাছে। তো আচ্ছা, গান কি এখন শুনো না? গানটা আরেকটু পরে শোনাবো বন্ধুকে, আরেকটু পরে শোনাই বরঞ্চ।
0: আমরা একটু আড্ডা,
1: হ্যাঁ, এবং আড্ডার মধ্যে আসলে এমন জমজমের একটা আড্ডা হচ্ছে। বন্ধুরাও ফোন করছে, বন্ধু আরেক বন্ধু চলে এসেছে ফোন লাইনে, শুনে নি কি বলছেন সে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না, শোনা যাচ্ছে না। বন্ধু তোমরা কিন্তু ফোন করতে পারো, আর কিছুক্ষণ সময় হাতে আছে। আমাদের ফোন নম্বর হচ্ছে 0332213 1342। আর বলতে বলতে বন্ধু আরেক বন্ধু চলে এসেছে, আর কি শুনে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আকাশবাণী কলকাতা।
1: হ্যাঁ বলুন।
3: আমি পশ্চিম মেদিনীপুর জেলার বেল্লা থানা থেকে বলছি, নাঙ্গর ব্লকের বাসিন্দা আমি।
1: আচ্ছা আচ্ছা বলুন, আজকের অনুষ্ঠান
3: সম্পর্কে। আমি রেডিও শুনতে খুব ভালোবাসি, বুঝতে পারছেন?
1: আচ্ছা,
3: আমি রেডিও শুনছি, আমাদের পিয়ারা বাগান আছে মাঠের দিকে, আমরা মাঠে কাজ করি, আমরা মাঠের চাষি লোক আর কি, বুঝতে পারছেন? আমাদের ওই গ্রামাঞ্চলে বিভিন্ন ওই যে খাল যা জল মানে চাষের যে জমিগুলো আছে আর কি, চাষের জমিতে আমরা দেখতে পাই বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয় আষাঢ় শ্রাবণ মাসে, একটা খুব বড় বড় ধরনের সাদা এবং কালো মেশানো এত বড় বড় পাখি আসে। আমাদের অনেকে বলেন যে ওটা নাকি মানিক পাখি, কেউ বলেন শামখোল পাখি, বুঝতে পারছেন? ওরা মাছ টাছ ধরে ধরে খায়, এখানে থাকে। আর সারাদিন আমাদের যে গ্রামাঞ্চলে আমরা ওই শীতের সময় বা গরমের সময় ভোরবেলায় এক ধরনের হলুদ পাখি আমাদের সকালে ঘুম ভাঙায়, ওদের সুন্দর কথাটা হচ্ছে একবারে মানুষের মতো, ওরা বলে তোর পোকাই গো।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা ভাগ করে নেবার জন্য। আপনারা কিন্তু শুনতে থাকুন, আর একটু সময় আমাদের হাতে আছে। তবে এবার একটু গল্পে ফিরে আসি, সেটা হচ্ছে ছোট্ট করে আরেকটা জায়গার নাম কিন্তু আমাদের বলতেই হবে।
0: আচ্ছা, সে কথা না হয় বলবো, তবে তুমি আমাকে কিছুক্ষণ আগে রামসার সাইটের কথা বলছো।
1: হ্যাঁ হ্যাঁ, রামসার সাইটের নিয়ে তো কথা হলো প্রচুর, তবে আরেকটা জায়গার নাম এখন বলতেই হবে, সেটা হচ্ছে লোকটাক লেক। এবং শুধু এটা কিন্তু দেখো উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মিঠে জলের হ্রদ।
0: হ্যাঁ একদমই তাই,
1: এবং এখানেও কিন্তু প্রচুর পরিযায়ী পাখি আসে। হ্যাঁ, এবং শীতের সময় দূর দূরান্ত থেকে ওই পাখি তো আসছে এখানে, বিশেষ করে মধ্য এশিয়া, সাইবেরিয়া এবং চীনের দিক থেকে অনেক অনেক জলচর পাখি কিন্তু এখানে দেখা মেলে।
0: তাহলে এখানে আমরা কি কি ধরনের পাখি দেখতে পাই?
1: যেমন ধরো নর্দার্ন পিনটেল, রাডিশেল ডাক, ম্যালার্ড, গডওয়াল, তারপর কমন টিল, টাফটেড ডাক, এদের প্রত্যেকের কিন্তু বাংলা একটি করে নাম আছে। এবং এরকম বহু প্রজাতির হাঁস জাতীয় পাখিও এখানে দেখা যায়, যেমন ধরো বক, তারপর আর কি বলতো,
0: পানকৌড়ি।
1: হ্যাঁ হ্যাঁ, পানকৌড়ি,
0: তারপর এই জল মুরগি শীতের সকালে যখন কুয়াশার মধ্যে হ্রদের জলে হাজার হাজার পাখি ভেসে ওঠে, তখন সত্যি সেই দৃশ্যটা একেবারে অপূর্ব লাগে, তাই না?
1: একটা জিনিস এই বিষয়ে এই লোকটাক লেকের ব্যাপারে বলতেই হবে, সেটা হচ্ছে এখানে একটা না খুব অদ্ভুত একটা জিনিস আছে, সেটাকে বলে ফুমদি। এগুলো কিন্তু আসলে ভাসমান এক একটা ঘাস, মাটি এবং জৈব পদার্থ দিয়ে কিন্তু তৈরি হয়। এদের ছোট ছোট দ্বীপের মতো কিন্তু দেখতে লাগে, এবং এই ফুমদির উপরে অনেক পাখি কিন্তু বিশ্রাম নেয়, খাবার খোঁজে, এবং অনেক মানে অন্য ধরনের প্রাণীও কিন্তু থাকে।
0: মানে এই লোকটাক হ্রদটাই একটা জীবন্ত ইকোসিস্টেমের
1: একেবারে একেবারে। তবে বারবার যে কথাটা আমি আঁকি দুজনেই বলছি, সেটা হচ্ছে আমাদের এই জলাভূমিগুলোকে কিন্তু বাঁচাতে হবে, ভালো রাখতে হবে, কারণ একে অন্যের সঙ্গে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য দুজন দুজনের কিন্তু যত্ন নিতে হবে। ওরাও যেমন ভাবে আমাদেরকে ভরণ পোষণ করে প্রকৃতি, তেমন ভাবে আমাদেরকেও কিন্তু দেখতে হবে।
0: আর এই ভরণ পোষণ বা এই ভালো থাকা থেকে আসে সুস্টেইনেবল ডেভেলপমেন্ট।
1: হ্যাঁ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এবং সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের প্রচুর সমীক্ষা হয়, সেইগুলো নিয়ে আমাদের একটু জানা উচিত, এবং সেইভাবেই কিন্তু আমাদের চলা উচিত, যাতে শুধুমাত্র আমরা ব্যবহার করলাম সম্পদ, পৃথিবীর সম্পদ, সেটা নয়, পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি। আচ্ছা, তবে এত তো গল্প হলো আজকে, গল্পের মানে এখানে আসর থেকে কিন্তু উঠতে ইচ্ছা করছে না, তবে ইতিমধ্যে ঘড়ি কিন্তু চোখ রাঙাতে শুরু করে দিয়েছে, এবং
0: গল্প অনেক বাকি হয়ে গেল।

0: একটা বিষয় যেটা নিয়ে গল্প করতে বসলে কিন্তু গল্প থামে না,
1: থামে না, এবং আমাদের তবুও যেতে হবে সময়ের নিয়ম, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময়। আমি আর রাখি আজকে আপাতত তোমাদেরকে বলছি টাটা, খুব ভালো থাকার বন্ধু। তুমি কিন্তু মেল করতে পারো, আমাদের মেল আইডি হচ্ছে yuvavnikulkat@gmail.com। এবং যেতে যেতে তোমার জন্য রাখছি একটা মিষ্টি গান অনুপম রায়ের কণ্ঠে, শুনতে থাকো যুববাণী, খুব ভালো থেকো, টাটা।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন দুপুর ১২টা। এখন শুনবেন বেহালায় রবীন্দ্রসঙ্গীতের সুর, বাজিয়েছেন সন্দীপন গঙ্গোপাধ্যায়।

বেহালায় রবীন্দ্রসঙ্গীতের সুর শুনলেন, বাজিয়েছেন সন্দীপন গঙ্গোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আজ 14 মে সন্ধ্যে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুংরি এবং দাত্রায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি স্টুডিও ঘড়িতে এখন দুপুর 12:15। শুরু হচ্ছে লোকগীতি, শিল্পী মনিকা রায় কুণ্ডু।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। রাজ্য বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ নেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নির্বাচিত বিধায়করা শপথ নিচ্ছেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমে জয়ী বিধায়করা। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। আজই তিনি মনোনয়ন জমা করেছেন। সর্বসম্মতিক্রমে রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, বিধানসভার নিয়ম অনুযায়ী নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হওয়ার পর অধ্যক্ষ পদে ভোট নেওয়া হয়। তবে রথীন্দ্র বোসের নামের পাল্টা হিসেবে বিরোধীরা যদি কোন প্রার্থী না দেয় তাহলে ভোটাভুটির প্রয়োজন পড়বে না, সেক্ষেত্রে সর্বসম্মতিক্রমেই তিনি বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হবেন। এদিকে দলের তরফে তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে রথীন্দ্রবাবু জানিয়েছেন। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। ফল ঘোষণা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, পাশের হার 91.23%।
2: টোটাল এনরোলমেন্ট 635,931 জন, অ্যাপিয়ার করেছে 626,258 জন এবং পাস করেছে 571,355 জন। টোটাল পার্সেন্টেজ মেল ফিমেল নিয়ে 91.23%। প্রথম হয়েছে আদৃত পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল নরেন্দ্রপুর, মার্কস পেয়েছে 496/500।
1: পাশের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, সেখানে পাশের হার 94.19%। এরপর যথাক্রমে রয়েছে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং। প্রথম দশে স্থান পেয়েছেন 64 জন। 496 পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল ও স্কুল থেকে ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল, এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু 495 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। 494 পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন 5 জন। রাজ্যের প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের মধ্যে 18 জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। স্কুলের এই সাফল্যে সন্তোষ ব্যক্ত করেছেন মিশনের প্রধান শিক্ষক ইষ্টেশানন্দজী মহারাজ। আজই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। রাজ্যে সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে 31 মে করা হয়েছে। 1 জুন স্কুল খুলবে। স্কুল শিক্ষা কমিশনার, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদের সভাপতিকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। তবে পার্বত্য এলাকার স্কুলগুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। 11 মে থেকে গরমের ছুটি শুরু হয়েছিল, স্কুল খোলার কথা ছিল 18 মে। যদিও বিভিন্ন শিক্ষক সংগঠন সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি 2016 প্যানেলে অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরানোর ব্যাপারে সক্রিয় রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সব জেলা শাসককে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। নিয়োগ দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট গত বছর 3 এপ্রিল এসএসসির প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মী বেতন ফেরাতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পাবেন বলে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। বিধানসভায় গতকাল তিনি সাংবাদিকদের বলেন, যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্ভুক্ত নন তাদের জন্য একটি পৃথক পোর্টাল খোলা হচ্ছে। সেখানে তারা সহজেই নাম নথিভুক্ত করতে পারবেন। 1 জুন থেকে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। মৃত বা অন্য দেশের নাগরিক যাতে কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ, দেশে খেলনা প্রসারের নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ নারিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পুরুলিয়ার বারোমেশার রামনগর এলাকায় এক নাবালিকার বিয়ে রুখে দিয়েছে পুলিশ ও ব্লক প্রশাসন। মেইল মারফত বিয়ের খবর পেয়ে পুলিশ ওই মেয়েটির বাড়ি পৌঁছয়। মেয়ের বাবা ও তার পরিবারকে বিয়ের কুফল সম্পর্কে অবহিত করা হয়। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির কারণে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর দুপুর 12:50।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7-11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কোথাও কোথাও। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
0: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান।
3: কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার উত্তর দুর্গাপুর গ্রামে বসেছে গ্রামীণ যুববন্ধুদের আসর। অনুষ্ঠানে আমি সায়ন্তিকা মণ্ডল তো আছি, আরও আছে আমার সামনে এবং আশেপাশে অনেক যুববন্ধু। তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কিছু কথা তো শুনবই, তার সাথে শুনে নেব কিছু গান। তো প্রথমেই আমাদের গান শোনাবে মানসী ভট্টাচার্য। তো তুমি কি গান শোনাবে?
4: আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবো।
3: আচ্ছা চলো শুনে নিই একটি রবীন্দ্রসঙ্গীত।

0: খুব ভালো হয়েছে মানসীর গান। এবার চলে যাব আমাদের যুবা বন্ধু সৌম্যর কাছে। সৌম্য, তুমি এখন কি করছো?
1: আমি এখন ডিএলএড পড়ছি, আমার গ্র্যাজুয়েশন বছর দুয়েক হলো কমপ্লিট হয়েছে।
0: ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে?
1: ভবিষ্যতে যেরকম ডিএলএড পড়ছি সেই হিসেবে ভবিষ্যতে শিক্ষক হওয়ারই ইচ্ছে আছে, প্রবল ইচ্ছে। আর এছাড়া গান চর্চা করছি, গানে এগোনোর ইচ্ছে আছে আর কি।
0: আচ্ছা, আজকে তাহলে কি গান শোনাবে?
1: আজকে আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা একটি গান গাইছি।

0: খুব ভালো হয়েছে সৌম্যর গান। এবার চলে যাব আমাদের পরের যুবা বন্ধুর কাছে, অর্চিষ্মিতা চক্রবর্তী। তো অর্চিষ্মিতা, তুমি এখন কি করছো?
1: আমি এখন ক্লাস 11-এ পড়ছি, 11 সায়েন্সে।
0: আচ্ছা, তুমি আজকের আমাদের কি শোনাবে?
1: আজকে আমি একটি লালন ফকিরের গান শোনাবো।
0: আচ্ছা বেশ।

আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে।

0: অনে আমার মনের মানুষের শানে মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে।
1: খুব সুন্দর একটি লালন ফকিরের গান শুনে নিলাম অর্চিষ্মিতা চক্রবর্তীর মুখ থেকে। চলে যাই আমরা পরের বন্ধুর কাছে। আমাদের পরবর্তী বন্ধুর নাম
2: অমৃতা মণ্ডল।
1: তুমি এখন কি করছো?
2: আমি এখন পড়াশোনা করি আর সঙ্গে আঁকা গান শিখি।
1: আচ্ছা, তুমি আজকে কি গেয়ে শোনাবে?
2: আমি এখন একটি দ্বিজেন্দ্র গীতি গেয়ে শোনাবো।

0: খুব সুন্দর একটি দ্বিজেন্দ্র গীতি গেয়ে শোনালো অমৃতা মণ্ডল। তো আমাদের পরের বন্ধু তিতিরসা কয়াল। তো তিতিরসা, তুমি এখন কি করো?
1: আমি এখন পড়াশোনা করছি। আমি গান তো শিখি, তার সাথে পাশাপাশি আমার আঁকার প্রতিও একটা ন্যাক রয়েছে।
0: আচ্ছা, তুমি এই যুববন্ধুদের আসরে, এই যুববন্ধুদের উদ্দেশ্যে তুমি আজকের কি গান শোনাবে?
1: আমি আজকে একটা লোকসঙ্গীত শোনাচ্ছি।
0: ঠিক আছে।

দিলার, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু তুমি নামার হয়ে নিলাম, আমি খাজনা পাতি।

হরির মালিক নই, হরির জাগা পরের জমিন হর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই।

আমরা তো এখন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এবার একটা আধুনিক গান শুনে নিই। আধুনিক গান শোনাচ্ছে মানসী ভট্টাচার্য।

করব, তবে বন্ধুরা তোমরা তো জানো বর্তমানে বিশ্বের যে ভয়ঙ্কর পরিস্থিতি, যুদ্ধের কারণে কত মানুষ অসহায় হয়ে পড়েছে। আসলে যুদ্ধ কখনোই মঙ্গলময় নয়, তাই আজকের আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই গানে গানে। যুদ্ধবিরতির গান পরিবেশন করছে জয়শ্রী হাইত, রাজন্না হাইত ও কাকলি বাগ মণ্ডল। গানটির কথা ও সুর আনন্দ হাইত।

0: আমরা আমাদের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। এতক্ষণ আমাদের সঙ্গে যে বন্ধুরা ছিলেন তাদের নামগুলো আরেকবার জানিয়ে দিই। মানসী ভট্টাচার্য, সৌম্য মুখার্জি, অর্চিস্মিতা চক্রবর্তী।
1: শুনছিলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। তার আগে বলি আমাদের চলতি অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আবারও আপনারা শুনবেন বেলা 1:30 থেকে 2:20 শুনবেন নাবলা বাণী। 3:05 হিন্দি এবং ইংরেজি খবর, 3:10 দিনান্তিকা, 3:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 5:00 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 5:15 নজরুল গীতি, 5:30 কিষাণ বাণী, 6:00 হিন্দি খবর, 6:05 লোকগীতে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এখন শুনুন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: Kutse.
1: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: প্রধানমন্ত্রী আগামীকালই নেদারল্যান্ডস যাবেন। 2017 সালের পর এটিই হবে তাঁর সে দেশে দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী আগামী রবিবার সুইডেনের গোথেনবার্গে পৌঁছবেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, গ্রিন ট্রানজিশন এবং স্টার্টআপের মতো বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা হবে। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে যাবেন। সেখানে তিনি রাজা পঞ্চম হ্যারল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইটালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ মাত্র 20 বছরের মধ্যে দেশের সব মানুষের আস্থা অর্জন করেছে। আজ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এনডিআরএফের বিশেষ অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, যে কোনো বিপর্যয় ঘটলে এনডিআরএফের কর্মীরা যে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন তা অত্যন্ত প্রশংসনীয়। আজ এই অনুষ্ঠানে এনডিআরএফের কর্মী ও আধিকারিকদের উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিতে প্রেসিডেন্ট স্কলার সম্মান প্রদান করা হয়। সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যারিফ রেট কোটা এবং কান্ট্রি স্পেসিফিক কোটা, অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এবং অন্য দেশে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিশেষ চুক্তির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। সবচেয়ে বেশি 17 জনের প্রাণহানি হয়েছে প্রয়াগরাজে। ভাদোহী জেলায় মৃত্যু হয়েছে 15 জনের, মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বাদাউনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। 100 জনের বেশি মানুষ আহত, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগ প্রাণহানি হয়েছে বজ্রাহত হয়ে। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী 24 ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 26 মে সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিলটি সভায় উত্থাপন করবে। মুখ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত এই আইনের লক্ষ্য হল বিবাহের আইনি বয়সসীমা, বহু বিবাহ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্কের মতো বিষয়গুলো সমাধান করা। তিনি স্পষ্ট করে দেন যে ধর্মীয় রীতিনীতি এই বিলের আওতামুক্ত থাকবে। উত্তরাখণ্ড এবং গুজরাটের পর অসম দেশের তৃতীয় রাজ্য হিসেবে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চলেছে। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীত হিসেবে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাইতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কলকাতায় মুখ্যমন্ত্রী জানান, একই সঙ্গে জাতীয় সঙ্গীত জনগণমন প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। এ বিষয়ে শিক্ষা দপ্তর আজ বিজ্ঞপ্তি জারি করবে বলে তিনি জানান। আগামী সোমবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতা হাইকোর্টে এক মামলায় আইনজীবী হিসেবে সওয়াল করেছেন। প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে তিনি রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে এক দলীয় প্রার্থীর দায়ের করা মামলায় সওয়াল করেন। পশ্চিমবঙ্গে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, গতবারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। প্রথম দশে স্থান পেয়েছেন 64 জন। 496 নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আদৃত পাল। ওই স্কুল থেকেই ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল এবং পুরুলিয়ার

রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে জিষ্ণু কুণ্ডু 495 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল দুদিনের সফরে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছবেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তিনি আজ ইরান যুদ্ধ, বিশ্বের জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসেছেন। কূটনৈতিক মহলের মতে আমদানি শুল্ক এবং প্রযুক্তিগত লড়াই নিয়েও দুই নেতার মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে চীনের সাহায্যে হরমুজ প্রণালী পুনরায় খোলার চেষ্টা করবেন ট্রাম্প। রাশিয়া গতকাল ইউক্রেনে এক বিশাল ড্রোন হামলা চালিয়েছে। ন্যাটো সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় এলাকার গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত অনেকে। ইউক্রেন জানিয়েছে রাশিয়া প্রায় 800 ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমাজ মাধ্যমের এক বার্তায় বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের সময় রাশিয়ার এই হামলা বিশেষ তাৎপর্যপূর্ণ। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের চেলিয়ানে HPCS স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পাঞ্জাব পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে এবং সমসংখ্যক ম্যাচে মুম্বাই 6 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। অন্যদিকে গতকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে আজ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি এই 5 দেশ সফর শুরু করছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলছে। আগামীকাল অষ্টাদশ বিধানসভার অধিবেশনে অধ্যক্ষ নির্বাচন করা হবে। এই পদে বিজেপি প্রার্থী করেছে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোসকে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগে সামিল হওয়ার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%। 496 পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদ্রিত পাল। ভোট পরবর্তী হিংসার অভিযোগে করা মামলায় আজ কলকাতা হাইকোর্টে শুনানিতে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘ টালবাহানার পর কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ নেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নির্বাচিত বিধায়করা শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা। একটি প্রতিবেদন।
1: গতকালের পর আজও রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দুই দফায় আজ 140 জন বিধায়ক শপথ নিচ্ছেন। শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার তাপস রায়। এদিকে রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য আগামীকাল বিধানসভায় অধিবেশন বসছে। ইতিমধ্যেই সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দিলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করেছেন সর্বসম্মতিক্রমে রথীন বোস পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন। পরে মুখ্যমন্ত্রী বিধানসভায় রথীন্দ্র বোসকে অভিনন্দন জানান। সাংবাদিকদের তিনি বলেন, অধ্যক্ষ পদ পরিচালনার জন্য রাজনৈতিক অভিজ্ঞতা,
2: আপনাদের সকলের সহযোগিতাও আমরা চাইব এবং আশা করব পরম্পরা মেনে, যাতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনে যে ঐতিহ্য নজির রয়েছে সেই ঐতিহ্য তারা বজায় রাখবেন।
0: উল্লেখ্য, বিধানসভা

0: অনুযায়ী নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হওয়ার পর অধ্যক্ষ পদে ভোট নেওয়া হয়। তবে রথীন্দ্র বোসের নামের পাল্টা হিসেবে বিরোধীরা যদি কোনো প্রার্থী না দেয় তাহলে ভোটাভুটির প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে সর্বসম্মতিক্রমেই তিনি বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হবেন। একই সঙ্গে বর্তমান বিধানসভায় শাসক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থী জয়ী হওয়া নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এদিকে দলের তরফে তাঁকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে তা বিধানসভার মর্যাদা রক্ষায় নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে রথীনবাবু জানান। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি অধ্যক্ষ পদে মনোনীত হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগে সামিল হওয়ার জন্য রাজ্যের মানুষকে আহ্বান জানিয়েছেন। এক বার্তায় রাজ্যপাল বলেন, দায়িত্বশীল আচরণ, জন অংশীদারিত্ব এবং আত্মনির্ভরতার দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়েই দেশকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব। জ্বালানি সাশ্রয়, গণপরিবহন ও কার্পুলিং এর ব্যবহার, ভোকাল ফর লোকালকে সমর্থন, দেশীয় পর্যটনের প্রসার, সম্পদের দায়িত্বশীল ব্যবহার, ভোজ্য তেলের অপচয় কমানো, অপ্রয়োজনীয় আমদানি হ্রাস, সোনা কেনার ক্ষেত্রে সংযম এবং কৃষিকাজে জৈব সার ব্যবহারে উৎসাহ দেওয়ার মতো পদক্ষেপ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করে তুলবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প সংস্থা ও কর্মক্ষেত্রে ভার্চুয়াল বৈঠক এবং সম্ভব হলে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি চালু করার আবেদন জানিয়েছেন রাজ্যপাল। তার মতে এর ফলে জাতীয় সম্পদ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। বার্তায় রাজ্যপাল আরও বলেন, ভারতের প্রকৃত শক্তি নিহিত রয়েছে জন অংশীদারিত্বে। ঐক্যবদ্ধভাবে দায়িত্ব ও সেবার মানসিকতা নিয়ে নাগরিকরা এগিয়ে আসলে দেশ গঠনের শক্তিশালী ভিত তৈরি হবে বলেও শ্রী রবি মত প্রকাশ করেছেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলা ওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণের জন্য বাইপাসের কিছু অংশে দুদফায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 18ই মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং দ্বিতীয় দফায় 22শে মে রাত 8টা থেকে 25শে মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। উল্লেখ্য, গার্ডার বসানোর কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে আংশিক যান নিয়ন্ত্রণে মেট্রো কর্তৃপক্ষ অনুমতি চাইলেও পূর্বতন সরকার তা না দেওয়ায় দীর্ঘদিন এই কাজ থমকে ছিল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, গতবারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। প্রথম দশে স্থান পেয়েছেন 64 জন।
1: টোটাল পার্সেন্টেজ মেল ফিমেল নিয়ে 91.23%। মেল ক্যামি 282,820, পাস করেছে 251,125 জন। ফিমেল ক্যান্ডিডেট এনরোল করেছে 353,111 জন, পাস করেছে 320,230 জন।
0: ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু 495 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। 494 পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন পাঁচজন। রাজ্যের প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের মধ্যে 18 জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। স্কুলের এই সাফল্যে সন্তোষ ব্যক্ত করেছেন মিশনের প্রধান শিক্ষক ইষ্টেশানন্দজি মহারাজ।
2: মেধা তালিকায় এখনো পর্যন্ত সপ্তম স্থান বাদ দিলে সমস্ত স্থানে আমাদের ছেলেরা আছে। সর্বমোট 18 জন ছাত্র 1-10 মধ্যে রয়েছে। 2020 সালেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দুটি সাবজেক্টের পরীক্ষা বন্ধ হয়েছিল, কিন্তু তারপরেও যে ফলাফল প্রকাশিত হয়েছিল তাতেও 18 জন ছাত্র 1-10 ছিল। 2023 সালেও আমাদের স্কুল থেকে বেশ 9 ছাত্র ছিল।
0: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ভিডিও কলে উচ্চ মাধ্যমিকের প্রথম আদ্রিত পাল ও তার বাবা মায়ের সঙ্গে কথা বলেছেন। স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার থেকে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। এ ব্যাপারে শিক্ষা দপ্তর আজ বিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জাতীয় সঙ্গীত জনগণ মনও একই সঙ্গে প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। আগামী সোমবার থেকে এই নির্দেশিকা কার্যকর হচ্ছে। ভোট পরবর্তী হিংসার মামলায় শুনানিতে অংশ নেওয়ার জন্য আজ কলকাতা হাইকোর্টে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় এবং রণক মুখার্জির দায়ের করা মামলায় আজ মমতা ব্যানার্জির সঙ্গে প্রধান বিচারপতি

0: বেঞ্চে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মমতা ব্যানার্জি বলেন, ভোটের ফল প্রকাশের পর এখনও পর্যন্ত রাজ্যে 10 জন প্রাণ হারিয়েছেন, তার বাড়ির সামনে সর্বক্ষণ হৈহল্লা চলছে বলে অভিযোগ করেন তিনি। সার্বিকভাবে নিরাপত্তার গাফিলতির দিকটি তিনি তুলে ধরেন। এর পাল্টা হিসেবে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বলেন, মামলা করার আগে বাস্তব ঘটনার প্রমাণ আদালতে পেশ করা উচিত। জনস্বার্থে মামলা দায়েরের উদ্দেশ্য নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। দুপক্ষের বক্তব্য শেষে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সওয়াল করতে শুরু করলে আজ এজলাসে তাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন কয়েকজন। আদালতের বাইরেও মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে স্লোগান শুরু হলে সাময়িক উত্তেজনা ছড়ায়। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য জানিয়েছেন, এখনও পর্যন্ত যেসব হিংসার খবর পাওয়া যাচ্ছে তাতে তৃণমূল কংগ্রেস কর্মীরাই জড়িত।
1: বিজেপি ক্ষমতায় এসেছে বলেই এরা এখনো জীবিত আছেন, কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে, যা হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি তিনজনকে খুন করেছে আর বাদ বাকি তৃণমূলকে মেরেছে।
0: দীর্ঘ টালবাহানার পর কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দিয়েছেন। শ্রী বিশ্বাসের বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখল, আর্থিক তছরূপ এবং বেআইনি কারবারের অভিযোগে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ইডি লুকআউট নোটিশ জারি করে। ইতিমধ্যেই এরপরে সিজিও কমপ্লেক্সে হাজির জেরা শুরু হয়েছে। পশ্চিম বর্ধমানের ইসিএল এর কুনুষ্টরিয়া এলাকায় পর্শিয়া কলিয়ারিতে এক ভয়াবহ খনি দুর্ঘটনায় দেবায়ন মুন্ডা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত 15 জনের বেশি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলছে। আগামীকাল অষ্টাদশ বিধানসভার অধিবেশনে অধ্যক্ষ নির্বাচন করা হবে। এই পদে বিজেপি প্রার্থী করেছে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোসকে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: অলিফিয়া নার্সিংহোম, অলিফিয়া নার্সিংহোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আমারও বলি 9830468136। অলিফিয়া নার্সিংহোম।
4: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে ডিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
5: আরবিআই একথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।

নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অফুরান ভালোবাসা। সকলে ভালো আছেন তো? জানি সকলে ভালো আছেন।

দারুণ অগ্নিবাণী। দুপুরের এই অলস রোদ জানলার কান্নি ছুঁয়ে যখন ধীরে ধীরে ঘরে নামে, কর্মব্যস্ত জীবনের মাঝেও কিন্তু তখন মন একটু থেমে যেতে চায়, তাই না বন্ধুরা? দুপুর মানেই যেন একটুখানি অবসর, এক কাপ চায়ের ধোয়া আর স্মৃতিমাখা কিছু গান, তাই না?

তপ্ত দুপুর মানেই হল রোদ, রোদের তীব্রতা, ক্লান্তি এবং প্রকৃতির এক অদ্ভুত নিস্তব্ধতা, তাই না বন্ধুরা? পাখিদের কলরব থেমে যায়, চারিদিকে নিঝুম হয়ে আসে, আর আগুনের মতো রোদ যেন সব কিছু জ্বালিয়ে দিতে চায়। তবে এই কাঠফাটা রোদের মাঝেই লুকিয়ে থাকে এক অন্যরকম কাব্যিক সৌন্দর্য, অলস সময় এবং কিছুটা শান্তির আশ্রয়, তাই না?

বন্ধুরা, এবার সময় এসেছে আপনাদের এ মাসে এক কলমের দিনদারির বিষয় জানিয়ে দেওয়ার। আপনারা অনেকেই শুনে জানেন, তবু বলে দিই একবার, রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের খেলা নাটকে শান্তা ও প্রমোদা চরিত্র, এই দুই নারীকে ঘিরে রাখেন তাদের প্রিয় মানুষ পুরুষেরা। কিন্তু সেই পুরুষের মনের তল পেতে অপেক্ষা, বিরহ, ভুল বোঝাবুঝি সব কিছুর মধ্যে দিয়ে চরিত্রগুলো পরিণতিতে পৌঁছয়, তাই না? পাঠকের অনুভাবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান আমাদের 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল আইডি জানেন, আপনারা আমাদের মেল করুন। আমাদের মেল আইডি mahila.mahol.air@gmail.com। আবার বলছি বন্ধুরা, mahila@kolkata@gmail.com mahila.mahol.air@kolkata@gmail.com। আপনারা চাইলে আমাকে চিঠিও পাঠাতে পারেন, আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আপনাকে জানা, তবু বলে দিই আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। বন্ধুরা, চিঠি বা মেইল পাঠান, যেটাই পাঠান, শেষ তারিখ কিন্তু 23 মে 2026। মনে রাখবেন, চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ কিন্তু বন্ধুরা 23 মে 2026। আমরা আপনাদের চিঠি এবং মেইলের প্রতীক্ষায় থাকব।

বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই এ মাসে আমার কলমের বিষয়। আমার কলমের বিষয় কোলাহল পেরিয়ে। মেয়েদের মনের অনেক ইচ্ছে ইচ্ছেই থেকে যায়, তাই না? বাস্তবে রূপ পায় না সমাজ বা পরিবারের কথা ভেবে। সেরকমই একটা ইচ্ছের কথা কখনো মনে হয় পালিয়ে যায়। কয়েকদিনের জন্য ঠিক নিজের মতন করে নিজের সঙ্গে ঘুরে আসি, তাই না? আমার তো খুবই মনে হয় এরকম। সেখানে শব্দ কম, এমন কোনো জায়গা যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি বেশি থাকবে, যেখানে ভালোবাসা অফুরান। নিজেদের সেই ছুটির ঠিকানায় গল্প আজ আমাদের জানাতে আপনারা লিখে পাঠান কোলাহল পেরিয়ে শিরোনামে, 150 শব্দের মধ্যে। মনে রাখবে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করতে পারেন, আমাদের মেইল আইডি আপনাকে জানা, তবু বলে দিই, mohilamahol.airkolkata@gmail.com। আবারও বলি, mahilamahol@airkolkata@gmail.com, mohilamahol.airkolkata@gmail.com। আপনারা যদি মনে করেন আমাদের চিঠিও পাঠাতে পারেন, আমরা কিন্তু আপনাদের চিঠির অপেক্ষাতেও থাকি। আমাদের চিঠির ঠিকানা আপনাদের জানা, তবু চিঠি পাঠানোর ঠিকানাটা একবার বলে দিই, আমার কলম মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। বন্ধুরা, মনে রাখবেন চিঠি বা মেল দুটি ক্ষেত্রে পাঠানোর শেষ তারিখ কিন্তু 23 মে 2026। আবারও বলছি, চিঠি বা মেল দুটি ক্ষেত্রেই আমাদের কাছে পাঠানোর শেষ তারিখ কিন্তু 23 মে 2026। তাহলে দেরি কেন, একদম চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। কেমন

বন্ধুরা, কথা হচ্ছে তপ্ত দুপুরে। তপ্ত দুপুরে রোদ যেমন সব কিছুকে ঝলসে দেয়, তেমনি তীব্র প্রেমও হৃদয়ে গভীর আবেগের সৃষ্টি করে, তাই না? প্রচণ্ড গরমে যেমন এক ফোঁটা জলের জন্য পিপাসা জাগে, তেমনি বিরহে প্রিয় মানুষের জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। বন্ধুরা, এবার যাবার পালা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, শুনলেন মহিলা মহল, আকাশবাণী মুর্শিদাবাদ। স্টুডিওর ঘড়িতে এখন 2:21 হয়ে 5 সেকেন্ড। সময় এখন দূরে কাছে সমস্ত বন্ধুদের স্বাগত জানানো আজকের না বলা বাণীতে। বসে পড়েছি আপনাদের চিঠিপত্র সঙ্গে নিয়ে। আমাদের নানান অনুষ্ঠান শুনে আপনাদের প্রতিক্রিয়া পড়তে মন্দ লাগে না। কারো ভালো লাগে, কারো অনুযোগ অভিযোগ, কারো ছন্দবদ্ধ চিঠি, সত্যি। চলুন তাহলে আপনাদের সঙ্গে ভাগ করে নিই সেই অনুভূতিটুকু। আজ প্রথম চিঠি পড়ব শীষ মোহাম্মদ শিশান, ড্রিম হাউস পাইকপাড়া নহলাটি বীরভূম থেকে লিখছেন আপনি। না বলা বাণী 11 মে 2026, বিষয় আদেশ করেন জামুর গুরুজনে। উপস্থাপিকা সৈয়দা মুসারাত নাজরিন। অনুষ্ঠান শুভ সকাল। প্রিয় নাবলা বাণী, আজকের বিষয়টা খুব সুন্দর। গুরুজন কাকে বলে? গুরুজনের এখন খুব অভাব। আগে আমাদের খেলে ফিরতে দেরি হলেই পড়ে যেতাম দাদাদের পাল্লায়। দেরি কেন, কখন আজান পড়ে গেছে, কেউ কেউ আবার দু একটা চাঁটাও মেরে দিত। এরপরে পড়তাম বড়দা কিংবা মেজদা, তারাও খুব বকুনি দিয়েছে এবং পড়ার সময় আমাদের পড়া দেখিয়ে দিয়েছেন। বাবাকে তো প্রচণ্ড ভয় করতাম, আবার ভালোবাসতাম, কেননা তিনি আমার সাথে অনেক গল্প করতেন। আরব্য

রজনী, ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, বিভিন্ন দেশের রূপকথা এবং তার নিজের বানানো গল্প আমায় শোনাতেন। বাবা ইংরেজিতে দক্ষ ছিলেন। মাঝে মাঝে আমি একটু বিদ্রোহী হয়ে উঠতাম। একবার অঙ্ক করতে গিয়ে আমি ঠিক করেছি, তিনি বললেন, না ঠিক হয়নি। আমি বললাম, চলো যেতে হবে, এই অঙ্কটা একজন লোক বাতি স্তম্ভে আলো জ্বালায়। অঙ্কটা যখন সরজমিনে এঁকে দেখালাম, তখন উনি বুঝতে পারলেন, তখন আমাকে ধন্যবাদ দিলেন। আমি অঙ্ক অঙ্কন করে দেখিয়ে দিতাম। ইংরেজিতেও একবার মনে আছে আমি বলেছিলাম, এ কলকাতা থেকে পরশু ব্যাক করব। কিন্তু উনি সকলের সামনে আমাকে ধমকে উঠলেন এবং বললেন, ব্যাক বলবে না, বলো রিটার্ন। আজ আমি ভুলিনি, তাই আদেশ তাদের শিরোধার্য করেছি। কখনো বিদ্রোহ করেছি এবং এটা মনে করেছি ভুল শিক্ষা দেওয়ার চেয়ে সঠিক শিক্ষা দেওয়া বেশি উচিত। তবে পাড়ার মোড়ের গার্জেনরা আর আসবেন না কোনো দিন, কারণ এখন মা বাবা বলবে, আমার ছেলে দেরি করবে কি করবে না তাতে তোমার কি। ঠিক তাই, আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে বেড়ে উঠেছি, আমরা পাড়ার কেউ বকাঝকা করবে ভাবতেই পারতাম না, সেটা অন্যায়। ভাবতাম ওনার সেই অধিকার আছে, তিনি আমার চেয়ে বয়সে বড়, তার আর্থিক অবস্থান, তার শিক্ষাগত যোগ্যতা এসব কিচ্ছু আমাদের কাছে বিবেচ্য ছিল না। বিবেচ্য ছিল না তার পোশাক, তার চলা, তার বলা। একটা জিনিসই জানতাম, তিনি আমার চেয়ে বয়সে বড়। আমরা এইভাবেই বড়দের শ্রদ্ধা সম্মান করতে শিখেছি। শিখিয়েছেন কে? শিখিয়েছেন আমাদের অভিভাবক অভিভাবিকারা। তারা বলেছেন মান্যতা দিতে হবে সকলকে। তোমার চেয়ে যে বয়সে বড় তিনি তোমার গুরুজন। পড়লাম শেষ মোহাম্মদ শিশানের লেখা চিঠি। আপনি নিজেও পেশায় মাস্টারমশাই ছিলেন আমি জানি। চলুন একটি গানের পর আসি পরের চিঠিতে।

এবারে পড়বো দ্বিতীয় চিঠি। দ্বিতীয় চিঠি আদিত্য মুখোপাধ্যায় লিখেছেন ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। কি লিখছেন আদিত্যবাবু দেখা যাক। গত 10/5/2026 রবিবার উপস্থাপিকা মোহর বন্দ্যোপাধ্যায় মাতৃদিবসের দিন বিষয় রেখেছিলেন মায়ের মতো ভালো। প্রথমে আমি সম্মান জানাই সময়কে, কারণ সময় মনের ইচ্ছে এবং কথাগুলো বলার সুযোগ এবং পরিবেশ আমাদের দেয়। বন্ধু, তোমাকে মায়ের মতো নয়, আমার আর এক মায়ের কথা বলি। উনি হচ্ছেন আমার মামিমা। উনার স্নেহের ছায়া পেয়েছিলাম শিশুবেলায়। প্রাইমারি থেকে মাধ্যমিক পাশ করা পর্যন্ত থেকেছি মামার বাড়িতে। আমি ও মামাতো ভাই সমবয়সী। আমাদের শিক্ষা, আমাদের বড় হয়ে ওঠা, আমাদের বদমাইশি সব কিছুই মামা ও মামিমার শাসন এবং স্নেহের ছায়ায়। বর্ষাতে জলে ভিজে গরমের দিনে ঘণ্টার পর ঘণ্টা সাঁতার কাটার জন্য যেমন পেয়েছি উত্তম মধ্যম বকুনি, সেইভাবেই শরীর খারাপ হলে পেয়েছি মামিমার স্নেহের হাতের পরশ। মনে পড়ে জ্বর হলে রাত্রি জেগে মাথায় জলপট্টি দেওয়া। ছোটবেলায় আমার নাক দিয়ে প্রায় রক্ত পড়ত। দেখেছি মামিমার ব্যাকুলতা। দুর্বাঘাসের রস কোলে শুইয়ে নাকের ছিদ্রে দিতেন আর কাঁদতেন। পরীক্ষার আগে আমার ও ভাইয়ের সঙ্গে উনিও ভোরবেলায় উঠে চা তৈরি করে দিয়ে আমাদের পাশে বসে থাকতেন। ওনার একটাই সংকল্প ছিল, আমি ও ভাই যেন প্রকৃত মানুষ হই। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, দুইজন মায়ের স্নেহের হাতের পরশ পেয়েছি। আমার মাকে হারিয়েছি 1999 সালে। আমার দ্বিতীয় মা মামিমা আছেন। ওনার সঙ্গে যখন কথা বলি আমি হারিয়ে যাই অতীতে, সেই জগৎটাকে খুঁজে আমার পাগল মন। কিছুদিন পূর্বে মামিমার কাছে গিয়েছিলাম। উনি আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, তুই বড় রোগা হয়ে গেছিস, সাবধানে থাকবি। না বলা বানি আমি চোখের জল আটকাতে পারিনি। করুণাময়কে শ্রদ্ধা জানিয়ে বলি, হে ঈশ্বর, তুমি আমার মাকে তোমার চরণে ঠাঁই দিয়েছ, তুমি আমার মামিমাকে ভালো রেখো। মাতৃহারার এক কষ্ট আমার মধ্যে ফল্গু নদীর মতো বয়ে চলেছে। মামিমার কথা আর স্পর্শে সে কষ্টে লাগায় ভালো থাকার প্রলেপ। শেষে বলি, বিশ্বের সকল মা ও মায়ের মতদের জন্য ভক্তিপূর্ণ প্রণাম। ভালো থাকুন আমার সমস্ত মায়েরা। লিখলেন আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। পড়লাম আপনার চিঠি।

এবারে পড়ব সোমনাথ চট্টোপাধ্যায় লেখা চিঠি। গ্রামের নাম ডিহা, পোস্ট হাতিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে লিখছেন। ইংরেজি 9/5/2026। শুভ সকালের বিষয় ছিল আপন রবি। আমি এই বিষয় নিয়েই কিছু বলবার চেষ্টা করছি বন্ধু। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন মুহুর বন্দ্যোপাধ্যায়। খুবই সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করলেন। তাঁর লেখনীতে, রবি ঠাকুরের লেখনীতে মানবতাবাদ, প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রেম এবং আধ্যাত্মিকতার বিষয়গুলি আমাকে বিশেষভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর রচনাগুলি বাঙালি সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। বিশ্ব সাহিত্যে তাঁর অবদান এক কথায় অনস্বীকার্য। কবিগুরুর রচনাগুলি কালজয়ী, অর্থাৎ সেগুলি সময়ের সীমানা ছাড়িয়ে সর্বকালের পাঠকদের মন ছুঁয়ে যায়। তাঁর গান, কবিতা, গল্প বাঙালি জীবনে এখনও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর রচনায় প্রকৃতির বর্ণনা বিশেষভাবে লক্ষণীয়। তিনি প্রকৃতিকে শুধু বর্ণনা করেননি, বরং তাঁর সাথে মানব জীবনের সম্পর্কও তুলে ধরেছেন। কবিগুরুর রচনায় প্রেম একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি প্রেমকে একাধারে মানবিক ও ঐশ্বরিক দূত হিসেবে বর্ণনা করেছেন। চির সখাহে ছেড়ো না মোরে ছেড়ো না, সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন স্বজনে সঙ্গে রহ। কবিগুরুর এই গান চিরকাল, সমস্ত সময় চিরনতুন। বেশ কয়েক বছর আগের একটি ঘটনা। আমার বাবা আমাদের হেতিয়া পাঠাগার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রচনা সমগ্র এনে দিয়েছিলেন আমাকে পড়বার জন্য। আমি সেই রচনা সমগ্র পাঠদানের মধ্য দিয়ে আমি আমার জীবনের মূল্যবোধগুলি খুঁজে পেয়েছিলাম। ছন্দহীন জীবনে কবিগুরু তিনি আমার ছন্দ এনে দিয়েছেন। আমার জীবন দর্শনকে তিনি পাল্টে দিয়েছেন আমূলভাবে। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সখা হয়ে যেমন শ্রীকৃষ্ণ অর্জুনদের রক্ষা করেছিলেন, তেমনই কবিগুরু আমাদের জীবন দর্শনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সর্বতোভাবে রয়েছেন। তিনি তো দিশাহীন জীবনে আলোর সন্ধান দেন। গীতাঞ্জলি কবিতায় বলেছেন, আই বিটারলি উইভড অ্যান্ড উইশড দ্যাট আই হ্যাড দ্য হার্ট টু গিভ দি মাই অল। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তিনি আমার জ্ঞানদাতা, তিনি সত্যিকারের অর্থে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন, নিয়ে গেছেন। তিনি তো আমার আপন রবি, আমার রবি।

এবারে পড়বো রতন ব্যানার্জির লেখা চিঠি। রাতমা রামপুরহাট বীরভূম থেকে লিখেছেন, গত 10ই মে মোহর দিদির পরিচালনায় শুভ সকালের বিষয় ছিল মায়ের মতো ভালো। অনেক শ্রোতাবন্ধুর কথা শুনলাম, দিদিভাইও অনেক কথাই বললেন, তবে ইঙ্গিতটা ছিল মায়ের মতো ভালো কি কেউ অন্য আছে, মানে মায়ের মতো ভালো অন্য কেউ আছে কি? হয়তো মায়ের বিকল্প হয় না, তবুও যদি কেউ মাতৃ স্নেহে ভালোবেসে কাছে টেনে নেয়, সেটাও তো আলোচ্য বিষয়ের মধ্যে আসে। আমি মাধ্যমিক পাশের পর সাঁথিয়াতে একটা মেসে থাকতাম কয়েকজন বন্ধু মিলে। সেখানে একজন মায়ের সাথে পরিচয় হয়েছিল, তার অনেক অবদান আমার ছাত্র জীবনে রয়েছে। যখনই অসুস্থ হয়েছি তখনই সে পিসিমণি নিজে ওষুধ নিয়ে এসে খাইয়ে দিয়েছেন, বাড়ি থেকে খাবার বানিয়ে এনে খাইয়ে দিয়ে গেছেন। এমনকি যখনই কোনো আর্থিক সমস্যায় পড়েছি তখনই সাহায্য করেছেন। মায়ের মতো ভালো সে পিসিমণিকে পেয়েছিলাম। আজ নাবলা বাণীর আসরে তার কথা স্মরণ করে কৃতজ্ঞ চিত্তে তাকে প্রণাম জানাই। বহুদিন তার সাথে কথা হয়নি, কিন্তু এখনও যোগাযোগ আছে। আজ একবার ভাবছি কথা বলবো। এখন পিসিমণির বয়স অনেক, শারীরিকভাবে যোগাযোগ করা হয়ে ওঠে না, কিন্তু টেলিফোনিক সম্পর্কটা আজও বজায় রেখেছি। সকলে ভালো থাকবেন, সকল মাকে আমার প্রণাম। লিখলেন রতন ব্যানার্জি, রাতমা রামপুরহাট বীরভূম থেকে। এবারে শ্রীমতী উসনেহার খাতুন, গ্রাম জামনা, পোস্ট মহলন্দি, কান্দি মুর্শিদাবাদ থেকে লিখছেন, 12/5/2026 তারিখের শুভ সকালের বিষয় ছিল সেবাই সামাজিকতা, সেবাই জীবন। উপস্থাপিকা ছিলেন অর্চিতা দিদি। আমার নমস্কার নেবেন। আজকে আন্তর্জাতিক নার্স দিবস, এই উপলক্ষে শুভ সকালের বিষয়টা ঠিক ছিল। 12/5/2026 শুভ সকাল নিয়ে আপনি লিখছেন। এই বিষয়ে অপরশীল গুরুত্ব আছে বুঝলাম না কথাটি। গুরুত্ব আছে, সেবাই পরম ধর্ম, সেবার মতো আর ধর্ম পৃথিবীতে হয় না। তার কারণ আত্মজনের পাশে থেকে আত্মীয়দের সাহায্য সহযোগিতা করা মানুষের ধর্ম। কেউ বিপদে পড়লে, অসুস্থ হলে বা কষ্ট পেলে তার পাশে থেকে তার যাবতীয় উপকার সাধন করে তাকে সুস্থ করার প্রধান ধর্ম, সুস্থ করাই প্রধান ধর্ম। আজকের এই তারিখে আন্তর্জাতিক নার্সিং দিবস হিসেবে গোটা পৃথিবীতে উদযাপিত হচ্ছে। নার্সেরা যেভাবে রোগীদের সেবা যত্ন করে সুস্থ করে তোলে তা এক পরম ধর্ম হিসেবে বিবেচিত হয়। তাই আমাদের প্রতিটি মানুষের কর্তব্য যে আপদে বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করা আমাদের পবিত্রতম কর্তব্য। লিখলেন উসনেহার খাতুন, গ্রামের নাম জামনা, পোস্ট মহলন্দি, থানাকান্দি, জেলা মুর্শিদাবাদ। এবারে পড়ব জয়নাল আবেদিনের লেখা চিঠি। বন্ধাইপাড়া, গোয়ালজান, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে আপনি লিখছেন, আমার নমস্কার নেবেন। মায়ের মতো ভালো পৃথিবীতে আর দেখতে পাওয়া যায় না, তবু মায়ের মতো ভালো ব্যবহার অনেক মহিলাই করে থাকেন। তবু আমি বলছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম হৃদয় উজাড় করে প্রাণ ভরা ভালোবাসা দিতে পারে মা। পশু পাখিরা নিজের বাচ্চাদের প্রাণভরা ভালোবাসা স্নেহ দিয়ে থাকে, সেই বাচ্চাদের অন্নের সংস্থান যেমন করে, যেমন করে হোক সংগ্রহ করে, তার বাচ্চাদের খাইয়ে থাকে, যত্ন ও লালন পালন করে বড় করে তোলে এবং পৃথিবীতে তারা বিচরণ করতে পারে, তার জন্য সাহায্য সহযোগিতা করে বড় করে তোলে। এইভাবেই পরম যত্ন এবং স্নেহের মধ্য দিয়ে পৃথিবীর জীবকুল এবং প্রাণীকুলের মধ্যে মায়ের মতো ভালো আর কেউ হতে পারেন না। তবুও
মায়ের মতন ভালো চিন্তা করে সমস্ত মহিলার সঙ্গে, সমস্ত প্রাণীকুলের মাতৃকুলের সঙ্গে মায়ের মতন দেখে, মায়ের মতো ভালোবেসে শ্রদ্ধা করে নিজের ব্যবহারকে সমৃদ্ধ করা দরকার। তাহলেই জীবজগৎ শান্তিপূর্ণ অবস্থায় থাকে। সমস্ত ধর্মের নির্দেশগুলির মধ্যে মায়ের স্থান সর্বোচ্চ, সর্বপ্রথম স্থান দেওয়া হয়েছে। তাই মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, সেবা যত্ন কেউ করতে পারবে না। মায়ের মতো অন্যান্য মহিলাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে সমাজকে সুন্দর, সমৃদ্ধিশালী, শান্তিপূর্ণ অবস্থায় পৃথিবীর সকল লোকের উদ্দেশ্য হওয়া উচিত বলে মনে করি। একটু অগোছালো চিঠি, তবু মনে হচ্ছে কোথাও মায়ের প্রতি শ্রদ্ধা। কিন্তু মা তো মাই হন, কিন্তু মায়ের মতো মহিলাদের সংখ্যাও কিন্তু পৃথিবীতে কম নয়। শরৎ সাহিত্যে শরৎচন্দ্রের নানান লেখায় মাতৃসমা অনেকগুলো মুখ আমাদের চোখে ভেসে ওঠে, যারা অপার স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখে বর দিদি, মেজ দিদি। আবার গর্ভে ধারণ না করেও মা হওয়া যায়, বিন্দুর ছেলে তেমনই দেখিয়েছে। বিন্দুর ছেলে, এরকম অসংখ্য মাতৃসমা মায়েরা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছেন। চলে আসি পরের চিঠিতে। এবারে চিঠি লিখছেন এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। না বলা বাণী, আকাশবাণী, মুর্শিদাবাদ। কবে লিখছেন আপনি? আপনি লিখছেন মধু মাসের শুভেচ্ছা রইল। জানি না, আমরা তো বসন্তকালকেই বলি বরং। মধু মাসের কথা বলি, মধু ঋতুর কথা বলি। আকাশবাণী মুর্শিদাবাদ বেতার কেন্দ্র আমার অত্যন্ত প্রিয়। শুভ সকাল অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। গত 10/5/2026 তারিখে বিশ্ব মা দিবসে মাকে নিয়ে শুভ সকাল অনুষ্ঠানটি শুনলাম। মাকে নিয়ে বিভিন্ন শ্রোতার কথাবার্তা ভালো লাগলো। এবার মাকে নিয়ে আমার কিছু কথা। মা মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ, পৃথিবীর সবচেয়ে মধুরতম শ্রুতিমধুর শব্দ এটি। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথা। তাই বলা যায় মা মানেই নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্ত ঠিকানা। মায়ের মতো আপন মানুষ পৃথিবীতে আর কেউ হয় না। তিনি সন্তানের সুখে হাসেন, দুঃখে কাঁদেন, নিজের কষ্ট লুকিয়ে সন্তানকে আগলে রাখেন সব সময়। মায়ের স্নেহে জীবনের কঠিন কাজও সহজ মনে হয়, আর মমতার ছায়া সন্তানের সবচেয়ে বড় আশ্রয়। একজন মা বিনিময় ছাড়া শুধু দিয়েই যেতে জানেন। সন্তানের ভুল ত্রুটি ক্ষমা করার হৃদয় সবচেয়ে বড় তারই। মায়ের দোয়া সন্তানের জীবনে সাহস এবং শক্তি এনে দেয়। তার ত্যাগের মূল্য কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। জীবনের প্রতিটি সফলতার পেছনে মায়ের অবদান জড়িয়ে থাকে। তাই সত্যি বলা যায় মায়ের মতো আপন কেউ নেই পৃথিবীতে। শুভেচ্ছা জানিয়ে লিখলেন এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে এ চিঠি। তাই তো আমরা বলতে পারি এভাবেই, আমাদের কৃতজ্ঞতা দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে।

এবারে পড়ব আজকের অনুষ্ঠান নিয়ে লিখেছেন নূরবানু খাতুন পাইকপাড়া বীরভূম থেকে। আজকে শুভ সকালের বিষয় ছিল বই পড়া। উপস্থাপক ছিলেন মুক্তি হক। প্রিয় না বলা বাণী, বই আমাদের পরম বন্ধু। বই পড়ুন, অন্যকে পড়ান। বই আপনাকে ঠকাবে না, ঘুম আসছে না, বই পড়ুন মন দিয়ে। মন ভালো করছে না, বই পড়ুন, জ্ঞান অর্জন করবেন, কোনো কিছু নতুন জানবেন। বই আপনার পাশে, আপনার মন খারাপে আমি কিন্তু তুলে নিয়ে গীত বিতান। আমার ভালো লাগায়, মন ভালো করায় আমি আজও গীত বিতানের সাহায্য নিই। লিখলেন নূরবানু খাতুন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। ধন্যবাদ না বলা বাণীতে আপনাদের অনুভূতি, আপনাদের ভালো লাগা এভাবেই প্রকাশ করেছেন আপনারা। সকলকে আপনাদের চিঠির জন্য অসংখ্য ধন্যবাদ। তবে যারা বলেন মাই শেষ কথা, তাহলে মায়ের মতন যারা, তারা অপার স্নেহ দিয়ে যারা লালন করেন, পালন করেন, এই সভ্যতাকে নতুন কিছু উপাদান তুলে দেন, তাদের ভুলি কী করে বলুন। আর এই গান শুনতে শুনতে শেষ করব আজকের না বলা বাণী। ভালো থাকবেন সকলে। আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আমি দেবী সরকার মুখোপাধ্যায়।

নমস্কার বন্ধুরা, দূরে কাছে সমস্ত বন্ধুদের সঙ্গে করে নিয়ে আর একটি নতুন দিনে নতুন দিনান্তিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আপনাদের শ্রবণ সঙ্গী বন্ধু আমি দেবী, উপরান্তে রয়েছেন আপনারা। আমরা অনেকেই খুব খাদ্যরসিক, খেতে ভালোবাসি, অনেকে প্রচুর পরিমাণে খেতে ভালোবাসেন, সেটাই তার তৃপ্তি, তার আত্মতৃপ্তি পরিমাণের উপর। আবার অনেকেই ভ্যারাইটিকে বেশি গুরুত্ব দেন, থালা বেশ সাজানো গোছানো হতে হবে, রকমারি পদ থাকবে, তেতো থেকে শুরু করে একেবারে টক পর্যন্ত। অনেকে খুব মিতহারী, অল্প খান, কেউ সপাকি, নিজের একবার সেদ্ধ ভাত নিজের জন্য করে নেন। তো মানুষ ভেদে খাবারের পছন্দের তালিকা ভিন্ন, রুচি ভিন্ন, পছন্দ ভিন্ন, পরিমাণ ভিন্ন। আচ্ছা, যদি বিখ্যাত মানুষদের কথাই বলি তাহলে তো বাঙালিদের তালিকায় একেবারে সর্বাগ্রে আসেন রবীন্দ্রনাথ। তিনি এই যে শুধু ভারত নয়, একেবারে এক বর্ধিষ্ণু বাড়ির, রুচিশীল বাড়ির, শিক্ষিত বাড়ির, অর্থবান বাড়ির সন্তান। কেমন ছিল তাদের খাওয়া দাওয়া, তাঁর পছন্দের তালিকা কেমন ছিল? এই যে তিনি কখনো কলকাতায় থাকতেন জোড়াসাঁকো এই ঠাকুর বাড়িতে, ভৃত্য চাকর পরিবেষ্টিত, রান্না হচ্ছে, ঠাকুর বাড়ির মহিলারা সেখানে তরকারি করছেন, রাঁধুনি রান্না করছেন, এক একজনের পছন্দের তালিকা মিলিয়ে এক এক রকম রান্না হচ্ছে। আবার এই রবীন্দ্রনাথই যখন চলে যাচ্ছেন শিলাইদহতে পতিসরে, তখন দেখা যাচ্ছে রান্না করছিলেন তার ছুটি মৃণাল দেবী, মৃণালিনী দেবী। আবার এই রবীন্দ্রনাথ যখন তার পদ্মা বোটে একেবারে মাঝ পদ্মায় বোটে আয়েস করছেন, তখন তার খাবার তালিকাটা কেমন ছিল, কী কী খেতে পছন্দ করতেন? জলে থাকা মানুষ মাছের ভক্ত ছিলেন, মাংস তখন চালু ছিল, ডিম খেতেন, এরকম অনেক প্রশ্ন যখন মনে ঘুরপাক খায়। আবার ঠিক পাশাপাশি ভাবতে ইচ্ছে করেছে, যে মানুষ মাসের পর মাস জাহাজ যাত্রা করছেন, পৃথিবীর নানান প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, কখনো চীন, কখনো জাপান, কখনো ইটালি, তখন কী খাচ্ছেন, পেতেন তখন বাঙালি খাবার? এরকম অনেকগুলি কথা যখন মনে

0: ভোর পাক খায়। তখন একবার খুঁজে দেখতে দেখাতে ইচ্ছে করে রবীন্দ্রনাথের পছন্দের খাবার তালিকা। তবে ওই কবিতার নিশ্চয় আপনারা অনেকেই শুনেছেন, পড়েওছেন, আম সত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি ডলি। কিরকম খাদ্যরসিক, ভাবুন, আম সত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি ডলি খাচ্ছেন তিনি, হাপুস হুপুস করে খাচ্ছেন। আর এমন খাওয়া খাচ্ছেন যে পিঁপড়েও এসে এক ফোঁটা পাবে না, পিঁপিরা কাঁদিয়া যায় পাতে। তাহলে কতখানি খাদ্যরসিক, নিশ্চয়ই জামবাটি ভর্তি, ঘন, একেবারে গায়ের দুধ জাল দেওয়া, মোটা পুরু করে সর পড়েছে, তাতে মেখেছেন আমসত্ত্ব, তাতে আবার একটা মর্তমান কলা দিয়েছেন, তার সঙ্গে ভাত মেখে চটকে খাচ্ছেন, গন্ধে, মানে এই শব্দগুলো শুনতে শুনতেই তো আমার নিজেরই মুখটা ভিজে যাচ্ছে। কি সুন্দর করে খাচ্ছেন, তার বর্ণনা দিচ্ছেন। তাহলে রবীন্দ্রনাথের রকমারি খাবার তালিকা দেখবেন নাকি একবার, খুঁজে দেখি পছন্দের তালিকায় কী ছিল, মাছ মাংস ডিম নিরামিষ, নাকি তিনি খাবার নিয়ে সেখানেও রসিকতা করছেন, সেখানেও রিসার্চ করছেন। চলুন দেখাই আপনাদের। আরে খাওয়ার কথা বলতে গিয়ে খাবার গান শোনাতে ইচ্ছে করছে।
1: খাবো খাবো করছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে, পেতে দে না কুশাসন। খাবো

কাটলেট মাংস পোলাও, চপ কাটলেট মাংস পোলাও, আলু বখরার চাটনি পোলাও, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, খাবো খাবো করছে আমার পাগলা মন। তাহলে দিকে নি টোপা টোপা অরুচি নাই সন্দেশে মোর, অরুচি নাই সন্দেশে মজা ভাই লাগে যখন পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, রসগোল্লার হাড়ি আনো বলি হাড়ি, রসগোল্লার হাড়ি আনো, সেই রসে হইনি মগন ওই আহা সেই।

আমার পেটের মধ্যে বাবা জ্বলছে আগুন, ওরে বাপে বাপ নিভবে না বাবা দমকলে। এটা খাবো না ওটা খাবো, না না সেটা খাবো, না না এটা খাবো। কি খাই কি খাই, ভাঙা খাই, গোটা খাই, মাছ খাই, ডিম খাই, ঝাল খাই, নিম খাই, খাই খাই খাই খাই খাই খাই খাই, আরে খাই খাই খাই খাই খাই খাই খাই, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, লুচি পুরি ঝুড়ি ঝুড়ি ছানা বড়া গোটা করি খাবো রে, টকটক ঝাল ঝাল নুন নুন মোগলাই খাবো রে, আরে যত পাই তত খাই, ধরে ধরে মাথা খাই, আরো পেলে আরো খাই খাবো রে, হাতি খাই ঘোড়া খাই উট খাই ভাড়া খাই রাজা খাই প্রজা খাই খাবো রে, মাথা জিম জিম ভাই ভেবে হিম হিম খাই গোটা দুনিয়াটা ভাই খাবো রে। এ জ্বালা বুঝবে না ভাই ভুগছে যারা, ওরে বাবা অম্বলে, এই আগুন নিব্বে যদি রাবড়ি করো বরিশন, এই আগুন নিব্বে যদি রাবড়ি করো বরিশন, খাবো খাবো বুঝছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত বুঝি।

আমরা যেমন দিনের শুরুটা করি এক কাপ গরম ধুমায়িত চা দিয়ে, রবীন্দ্রনাথের খাবার তালিকা পরিবেশন করতে গিয়ে প্রথমেই বলব, রবীন্দ্রনাথের পছন্দের চা ছিল চীনে চা। আমার কথা নয়, লিখছেন রানীচন্দ। রানী লিখছেন, রবীন্দ্রনাথের চীনে চা খেতে ভালোবাসতেন, তবে তার চায়ে দুধ এবং চিনির আধিক্য থাকত, যা চীনা এবং জাপানি চায়ের রীতির সঙ্গে রীতির থেকে একেবারে আলাদা। বলতে গেলে তার পানীয় ছিল গরম জলে চিনি সমেত দুধ, ভেতরে দু একটি শুকনো বেল বা জুঁয়ের সুগন্ধে চায়ের পাতা। চীন দেশীয়রা রবীন্দ্রনাথের সম্মানে একবার বিরাট ভোজ দিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য পদ ছিল হাজার বছরের ডিম, থাউজেন্ডস ইয়ার্স এগ। হাঁস বা মুরগির ডিমকে দীর্ঘদিন ধরে নুন লেবুর জলে ডুবিয়ে রেখে তারপর ধানের খোসার মধ্যে আরও বেশ কয়েক সপ্তাহ রাসায়নিক বিক্রিয়ার পর ডিমগুলি যে অবতারে টেবিলে আসে তা আর যাই হোক বাঙালির মুখে রুচবে না, কিন্তু খেতেই হবে, কবির সম্মানে ভোজ, না খেলে হোস্ট অপমানিত হবেন যে। সেই সফরের সঙ্গী ছিলেন ক্ষেতিমোহন সেন আর নন্দলাল বসু। তাঁরা ডিম খেয়ে অসুস্থ হয়ে পড়লেন, নন্দলালের পেটে সাংঘাতিক ব্যথা, কবির কিন্তু হেলদোল নেই, ম্যাজিকের মতো হজম করে ফেলেছেন শতাব্দী প্রাচীন ডিম। নন্দলাল ও ক্ষেতিমোহন তো অবাক এই কাণ্ড দেখে। আসল কথাটা এবারে ভাঙলেন আমাদের কবি রবীন্দ্রনাথ। সবগুলো ডিম নাকি তিনি লম্বা দাড়ির আড়াল দিয়ে জোব্বার নিচে চালান করে দিয়েছেন, একটাও খাননি। লম্বা জোব্বা আর দাড়ির কি কম সুবিধে, বলছেন মজার মানুষ রবীন্দ্রনাথ। একটি জোব্বার আড়ালে একটি থলির মধ্যে রবীন্দ্রনাথ মেনু কার্ড সংগ্রহ করতেন। তার সম্মানে যেসব ভোজসভার আয়োজন হতো, যে সকল বিদেশি রেস্টুরেন্টে তিনি খেতেন, তার মেনু কার্ডগুলি জোড়াসাঁকো রান্নাঘরে পৌঁছত। রবীন্দ্রনাথ তো শুধু খাদ্যরসিকই নন, পাক প্রণালী নিয়েও তার সমান উৎসাহ। দেশেই বাকি আর বিদেশেই বাকি, যখনই নতুন কোনো খাবার খেয়ে পছন্দ হয়েছে, তৎক্ষণাৎ জেনে নিয়েছেন তার রেসিপি, মৃণালিনী দেবীর কাছে খেতে চেয়েছেন সেই সব খাবার। মৃণালিনী স্বল্পায়ু, 30 পূর্ণ হবার আগেই কবির হৃদয় এবং জোড়াসাঁকো শান্তিনিকেতন আধার করে তিনি চলে গেলেন। রান্নাঘরের এক্সপেরিমেন্ট চালু রইল কিন্তু কবিরই উৎসাহে। প্রাচ্য পাশ্চাত্য মিলিয়ে ফিউশন রান্না হবে, মহিলা এবং পাচকরা বিস্তর মাথা ঘামিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করতেন অপরূপ সব মিশ্রপদ। আচ্ছা, সব খাবার খেয়ে তারিফ করতেন, সেসব পদের তারিফ করতেন রবীন্দ্রনাথ? হাজার হলেও এক্সপেরিমেন্ট তো তারই নির্দেশে। রান্নাঘরে ফিউশন রান্না চালু হলেও কবি নিজে কতটা সেটি উপভোগ করেছেন বলা শক্ত। তবে তার নাতবউ অমিতা দেবী যখনই বাঙালি রান্নায় পাশ্চাত্যের ছোঁয়া এনেছেন, কবি বিরক্ত হয়েছেন, বাড়ির রান্নায় বিদেশি গন্ধ একেবারেই তার না পছন্দ। তবে সব কিছুর পরেও যেটা বলতে হয়, ঠাকুরবাড়িতে বিদেশি রান্নার ধারাটি আনেন রবীন্দ্রনাথ ঠাকুরই। রোস্ট, কাটলেট, স্যুপ তার হাত ধরেই ঠাকুরবাড়ির রান্নাঘরে ঢুকেছিল। মিষ্টির মধ্যে পাই নোনতা জলখাবারে প্যাটি, আনারস থেকে রোস্ট করা পাঁঠার মাংস, আইসক্রিম বড্ড প্রিয় ছিল কবির, সেই সঙ্গে কাবাব ছিল পছন্দের তালিকায়, তুর্কি কাবাব, মিঠা কাবাব খুব ভালোবাসতেন খেতে। দুপুরের খাবারে বাঙালি রান্নাই খেতেন, রাত্রে চলত হালকা স্যুপ, মাছ মাংস, পুডিং। ট্র্যাডিশনাল বাঙালি রান্নার বাইরে এই ছিল তাঁর বিদেশি খাদ্যরুচি। ভাবছেন সব শেষ করে দিলাম, একটা মানুষের এত দীর্ঘ জীবনের খাদ্য তালিকা একটি দিনান্তিকায় শেষ হবার কখনো না। চলুন বাকি কথা শোনানোর আগে বরং এই যে নানান রকম সুস্বাদু খাবার পানীয় যা পাচ্ছি না হাতের নাগালের বাইরে, যা যথেষ্ট দামি, তা নিয়ে তো আমাদের আক্ষেপের শেষ নেই, বলুন
কিন্তু মন তো চাই, জীবও চাই সেই আস্বাদ পেতে, কিন্তু চাইলেই বা পাচ্ছে কোথায়? যদি এমন হতো, যদি কুমড়োর মতো হতো।

0: বিজ্ঞানের বলে অনেক কিছুই ভবিষ্যতে সম্ভব হবে বলে কবি মনে করতেন। কবির রান্না নিয়ে এক্সপেরিমেন্টের গল্প একদিনে শেষ হবার নয়। আসলে প্রতি মুহূর্তে চাইতেন নতুন কিছুর সঙ্গে পরিচিত হতে, পরিচিত করাতে। চা পানের কথা বললাম, ঠিক তেমনই বিউলির ডাল রান্না হবে, তাতে হিং দেওয়া হবে, মৌরি দেওয়া হবে, আদাবাটা দেওয়া হবে, আর ওপরে ছড়িয়ে দিতে হবে অল্প করে গন্ধরাজ লেবুর রস। এটি তার মায়ের হাতের রান্না, সেই স্বাদ শেষ বয়সে এসে যখন নাত বউয়ের কাছ থেকে পাচ্ছেন, তখন মনে হতো মায় যেন ফিরে এসেছেন। আবার হালকা রান্না, পাঁঠার মাংসের রান্না, পাঁঠার বাংলা, এটিও খুব হালকা স্বাদের রান্না, এ নিয়ে কোনো দ্বিধা নেই। আসলে এই রান্নায় সিদ্ধ ছিলেন মৃণালিনী দেবী। যেদিন কবির হাতের সামনে হাতের নাগালে এসে পড়তো এমন রান্না, সেদিন মনে হতো সেই রান্নার মধ্য দিয়ে ফিরে পেয়েছেন তার মৃণালকে। আজীবন খাবার সঙ্গে এক্সপেরিমেন্ট করে গেছেন, নইলে কেউ ভাবতে পারে যে পেঁয়াজ দিয়ে পায়েস হবে? অবাক হয়েছিলেন বাড়ির লোকেরা শুনে, বিশেষত মহিলা কুল। কিন্তু সত্যি সত্যি একদিন কবিকে অবাক করে সে পেঁয়াজের পায়েস পরিবেশন করেছিলেন তার আর এক আত্মীয়া। কবিকে খেতে দিয়েছেন বাটি চামচায় করে, কবি খাচ্ছেন, আর যিনি পরিবেশন করেছেন তিনি মিটি মিটি হাসছেন। দেখি, জিজ্ঞাসা করি, কি খাচ্ছেন? কবি খাচ্ছেন, চামচা একবার করে মুখে দিচ্ছেন আর ভাবছেন এটি কি হতে পারে। শেষ পর্যন্ত কনক্লুশনে তিনি নিজেই পৌঁছলেন যে এটি লিচুর পায়েস। পরিবেশনকারী তখন হো হো করে হেসে ফেললেন, বললেন, অনেকদিন আগে বলেছিলেন না যে পেঁয়াজের পায়েস খাবেন আপনি? যেটি খাচ্ছেন সেটি হচ্ছে পেঁয়াজের পায়েস। ঠিক এমনি করেই ক্যাস্টর অয়েল দিয়ে লুচি ভাজা যায় কিনা সেটাও তাকে দেখতে হবে। আবার একদিন হুকুম করলেন গিন্নিকে, আচ্ছা তেলে যদি লুচি হয় তাহলে জলে কেন নয়? সেটিও তো তাকে করে খাওয়াতে হয়েছিল। এই হচ্ছেন রবীন্দ্রনাথ, খাওয়া নিয়ে তার নিত্য নতুন বায়না, নিত্য নতুন এক্সপেরিমেন্ট। আবার শিলাইদহে থাকাকালীন, পতিসরে থাকাকালীন, কচ্ছপ যখন বালির মধ্যে ডিম পেড়ে যেত, সে ডিমও খুঁজে এনে খেতে হয়েছে, খেয়েছেন। আপনাদের মনে পড়ছে আব্দুল মাঝিকে? আব্দুল মাঝি লম্বা দাড়ি, ছুঁচলো দাড়ি, তার এনে দিতেন কবিকে কচ্ছপের ডিম। মনে করুন, দেখুন, ঠিক মনে পড়ে যাবে। আসলে খাওয়া নিয়ে যেমন তিনি একটা সুন্দর কবিতা লিখতে পারেন, যে কবিতা একেবারে বাঙালির অন্তরে ঢুকে গেছে, তিনি নিজে যে কতখানি খাদ্য রসিক, রসিক মানে তাকে প্রচুর পরিমাণে খেতে হবে, প্রচুর পরিমাণে চাই, নানান ভ্যারাইটি চাই, তা নয়। খাবার পরিবেশন, খাবার রন্ধন, তার সমস্ত কিছুর মধ্যে একটা আন্তরিকতা, একটু পটুত্ব, একটু ভালোবাসা মিশে থাকতে হবে। আসলে খাবারের সঙ্গে ছিল আজীবনের নারীর টান। আমসত্ব দুধে ফেলি, তাহাতে কদলী দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপিরা কাঁদিয়া যায় পাতে। ইনি হলেন খাদ্যরসিক রবীন্দ্রনাথ। একটা ক্ষুদ্র অংশ দেখাবার চেষ্টা করলাম, না হয় বাকিটা অন্য কোনো দিন হবে। আজকের দিনান্তিকা শেষ করি এখানেই। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবী সরকার মুখোপাধ্যায়। ভালো থাকবেন সকলে, নমস্কার।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: সুখ দুঃখ বাঁটনে কে লিয়ে দোস্ত সবসে বড়া সাহারা হতে হ্যাঁ। দোস্তকে সাথ বিতায়া হর পল জিন্দগি কি আসলি কমাই হ্যাঁ। ইসি দোস্তি কে বিনা জীবন মে এক গহরাপন গহরা সুনাপন আ সকতা হ্যাঁ। তো বিলকুল আপ দোস্ত বনাইয়ে। আগর আপকো অকেলে রহনে কি আদত হ্যা, আপকো লোগো সে মিলনা জুলনা কম পসন্দ হ্যাঁ, তব তো সোশ্যাল মিডিয়া এক বহুত আচ্ছা জরিয়া হ্যাঁ। লেকিন সোশ্যাল মিডিয়া পর আগর আপ দোস্ত বনা রহে হ্যাঁ, তো লোগো পর আঁখ মুন কর ভরোসা মত কিজিয়ে, ক্যোঁকি ওয়াহাঁ পর ভি আপকো ধোকা দেনে ওয়ালে দোস্ত মিল সকতে
2: হ্যাঁ। আর এক হামারা হামারে সাথি নে সন্দেশ দিয়া হ্যায় কি রেডিও তো হামারা বচপন সে সাথি রাহা হ্যায়। এক সময় থা এক বার কে লিয়ে খানা ভুল জাতে থে, পর সখি সহেলি সুননা নহীঁ ভুলতে থে, নহীঁ ভুল পাতে থে। পর আজ ব্যস্ততা কে চলতে বস সখি সহেলি সুন পাতে হ্যায়। পরিবার কি জিম্মেদারি কে সাথ সাথ হাম আপকো সচ্চা দোস্ত মানতে হ্যায়। তো ভাই হামারে লিয়ে আপ হামারে সচ্চে দোস্ত হ্যায়, ক্যোঁকি শ্রোতাওঁ কে বগৈর, হামারি সখি ওর সহেলিওঁ কে বগৈর তো ইয়ে প্রোগ্রাম পুরা অধুরা হ্যায়। ইসকা ইয়ে জো রিশতা হ্যায়, ইসকি ডোর আগর এক তরফ স্টুডিও হ্যায় তো দূসরে তরফ আপ সব হ্যায়, আপ হি সবসে ইসকি সুন্দরতা হ্যায়।
1: বিলকুল, আগর সোচি হাম দোনো হি মিলকর সারি বাতে করেঙ্গে তো ওর ইনকে কমেন্টস নহীঁ হোঁগে তো প্রোগ্রাম কিতনা খালি খালি সা লাগেগা না।
2: বিলকুল, ইনকে বিনা তো সব ওয়েসে হি সব কুছ সুনা হ্যায়।
1: হ্যাঁ, তো ভাই চলিয়ে সুনাপন দূর করে এক ওর সন্দেশ পড়তে হ্যায়। দোস্তি কি মিসাল দেখনা হ্যায় তো হামারে বিবিধ ভারতীকে ফেসবুককে মিত্রকে দেখিয়ে, ওয়াহাঁ হর রোজ মিলতে হ্যায় ওর পার্সোনাল মুলাকাত ভি করতে হ্যায়।
2: ক্যা বাত হ্যায় ভাই, ইয়ে তো বহুত হি সুন্দর বাত হ্যায়।
1: তো আব দোস্তি কি বাতে বহুত হুই, ক্যুঁ না এক দোস্তি সে ভরা গীত সুন লে।
2: চলিয়ে

हसीना, अरे सुनो हसीना, काजल वाली मेरा कुछ पता न

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী মনোজ মুরলী নায়ার।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। শ্রোতাবন্ধুদের জানিয়ে দিই, বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত আকাশবাণী মুর্শিদাবাদ 90-এর যুবা এই অনুষ্ঠানের বেতার প্রতিবেদন শোনা যাবে আজ সন্ধে 6টা বেজে 40 মিনিটে। ঘোষণাটি শুনলেন

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন মনোজ মুরলী নায়ার, শ্রাবণী সেন এবং শেষ গানে ছিলেন রূপঙ্কর বাগচি, মনোজ মুরলী নায়ার এবং মনোময় ভট্টাচার্য। আকাশবাণী মুর্শিদাবাদ।

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত আকাশবাণী মুর্শিদাবাদ নব্বইয়ের যুবা এই অনুষ্ঠানের বেতার প্রতিবেদন শোনা যাবে আজ সন্ধ্যে ৬টা বেজে ৪০ মিনিটে। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। প্রথম গানে মান্না দে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। আজকের শিল্পীরা ছিলেন মান্না দে, হৈমন্তী শুক্লা এবং শেষ গানে সুপ্রতীক দাস। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত আকাশবাণী মুর্শিদাবাদ নবয়ের যুবা অনুষ্ঠানের বেতার প্রতিবেদন শোনা যাবে আজ সন্ধে ৬টা বেজে ৪০ মিনিটে। একই সঙ্গে জানিয়ে দিই, আজ রাত ১০টা বেজে ১০ মিনিটে লাইভ ফোন ইন কথাও কানে অনুষ্ঠানের বিষয় রাখিব যতনে। আপনারা আসবেন এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225964। ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী মুর্শিদাবাদ।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। বন্ধুরা, আমরা যারা পলু পালন করি বা মালবেরির চাষ করি, পলু পালন করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই। খুব ছোটোখাটো বিষয়গুলো আমরা কিন্তু যেগুলো আমরা অ্যাভয়েড করে যাই, কিন্তু সেইগুলোই কিন্তু পরে আবার বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে পলু পালনে যা করণীয়, মানে আমাদেরকে কি কি করলে আমরা পলু পালনে অধিক লাভ পেতে পারি বা কোন কোন জাত আমরা নিলে আমরা বেশি লাভবান হব, সেই সব বিষয় নিয়েই আমরা আলোচনা করব আজকে। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি সেন্ট্রাল সেরিকালচার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সায়েন্টিস্ট বি ডক্টর প্লাবনী রায়কে। প্লাবনীদি, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
1: অনেক অনেক ধন্যবাদ, সুপ্রভাত জানাই সবাইকে। আমার নাম ডক্টর প্লাবনী রায়, আমি সেন্ট্রাল সিল্ক বোর্ড সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউট বহরমপুরে বিজ্ঞানী হিসাবে কাজ করছি এখন।
0: প্রথমে আমরা একটু জেনে নিই যে পলু পালন করতে গেলে বা পলু পালনে বেশি যদি আমাদেরকে লাভ করতে হয় তাহলে কোন কোন বিষয়গুলো একটু লক্ষ্য রাখা দরকার।
1: এবারে পলু পালনের জন্য বিভিন্ন ক্রপের সিজন থাকে, তো আমরা যেমন জানি যে জানুয়ারি থেকে ডিসেম্বরে আমাদের পশ্চিমবঙ্গের এই আবহাওয়া বা ক্লাইমেটের অনেক রকমের চেঞ্জেস আসে। কখনো ঠান্ডা হয়, এখন যেমন জুন মে জুন মাসে বৃষ্টি স্টার্ট হয়েছে, এরপরে শীতকাল হবে। তো সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে প্রথমে যদি বলি আমি মালবেরি পাতার চাষ, তুঁত গাছের চাষের ক্ষেত্রে, সেক্ষেত্রেও যেমন টেম্পারেচার ক্লাইমেটের একটা ভূমিকা আছে বা মাটির একটা ভূমিকা আছে, তার সাথে তার প্রুনিং কিভাবে করছেন আপনারা, কি করে তাতে ফার্টিলাইজার কি দিচ্ছেন, কি প্রক্রিয়া হচ্ছে, কতটা দিচ্ছেন, সেগুলো ডিপেন্ড করছে। আর যদি আমি রেয়ারিংয়ের কথা বলি, তাহলে সেক্ষেত্রে তো যেহেতু আমাদের যে পলু বা সিল্কওয়ার্ম সেটাও তো একটা জীব, এবারে যে কোনো জীবকেই বাঁচতে হলে একটা নর্মাল তাদের একটা টেম্পারেচারের দরকার হয়। কিন্তু যেহেতু জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে টেম্পারেচার উপর নিচে হচ্ছে, কখনো বেশি কখনো কম, বা আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি, বৃষ্টিপাতের অনুপাত, এই সমস্ত কিছু উপর ডিপেন্ড করছে যে আমাদের পলু চাষের বা আমরা যেভাবে রেয়ারিং করব তার থেকে যে লাভটা যদি আমাদের বেশি বাড়াতে হয়, তাহলে সঠিক সময় সঠিক পদ্ধতি কোন সিজনে কী রকমের ভাবে করব, কি কি ব্যবস্থাপনা আগের থেকে কি কি কন্ট্রোল মেজার্সগুলো নিব, সেগুলো খুব গুরুত্বপূর্ণ।
0: তো প্রথমে একটু আমরা জেনে নিই নতুন যে জাতগুলো রয়েছে সে কোন জাতগুলো ব্যবহার করবে।
1: এবারে দেখুন, রিসেন্টলি আমাদের এপ্রিলের 3 তারিখ নাগাদ ব্রাশিং মানে শেষ হয়েছিল বৈশাখ মাসের যে ক্রপিং সিজনটা চলে, আর 23 থেকে 25-এর মধ্যে সেই রেয়ারিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে বৈশাখ মাসে, যেহেতু বৈশাখী ক্রপের ক্ষেত্রে যেহেতু টেম্পারেচারটা একটুখানি ডাউন থাকে, এই যে আসছে সময়ে বা এই মুহূর্তে যে জুন মাসে আরেকটা ব্রাশিং স্টার্ট হবে, এখন আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার অনেকটাই আপ হয়ে গেছে, আর তার সাথে সাথে বৃষ্টির পরিমাণটাও আমরা দেখছি ফ্রিকোয়েন্টলি আমাদের বৃষ্টি হচ্ছে, আর্দ্রতা বেশি হচ্ছে। সেক্ষেত্রে যদি আমি বলি যে মাঠে যেখানে জল জমছে, নিচু জমি অনেক আছে পশ্চিমবঙ্গে, এরকম অনেক জায়গা আছে, ডিস্ট্রিক্ট আছে, নদিয়া বলুন, মালদা বলুন, যেখানে নিচু জমি, সেখানে ফ্ল্যাট প্রন ভ্যারাইটি আপনাকে মালবেরি তুঁত গাছের ক্ষেত্রে ইউজ করতে হবে। আবার বৃষ্টি যখন বেশি হয় তখন পাতার ক্ষেত্রেও এবং পলির ক্ষেত্রেও অনেক রকমের রোগ দেখা যায়। সাধারণত বৃষ্টি বা জল বেশি হলেই তো পচন ধরবে বা কোনো পোকামাকড়ে বেশি রোগ স্টার্ট হয়, তো এই সময় আমাদের এরকম রেজিস্ট্যান্ট ভ্যারাইটি পলুর ক্ষেত্রে হোক বা আমাদের গাছের ক্ষেত্রে ফ্লাড প্রন ভ্যারাইটিগুলোকে বেশি করে ব্যবহার করতে হবে বা ওগুলোকে কাজে লাগাতে হবে।
0: আর পলু পালন করার আগে আমাদেরকে কি কি সতর্কতা নিতে হবে বা ঘরটাকে কিভাবে পরিষ্কার করতে হবে সেই বিষয়গুলো?
1: এবারে যেই আমি যেই ক্রপটা আসছে এখন আমাদের এখানে জুন মাসে যেটা স্টার্ট হবে জয়টা ক্রপ, সেটার জন্য কিছু মানে টিপস মতো দিতে চাইছি। সেটা হচ্ছে বৈশাখী ক্রপ স্টার্ট যখন শেষ হলো এপ্রিল মাসে, তার ঠিক 1-2 সপ্তাহের মধ্যে আমাদেরকে প্রুনিং করে নিতে হবে। প্রুনিং করতে হবে, কাটিং করতে হবে, শুটগুলোকে হারভেস্ট করতে হবে, যাতে আমরা আরও ভালো উৎপাদন পরবর্তী এই জুন মাসে যে ক্রপটা আছে তাতে ভালো উৎপাদন, ভালো পাতার কোয়ালিটি যাতে পেতে পারি। আরেকটা জিনিস, এখন মনসুন সিজন, রেইনফল অনেক বেশি, কোথাও কোথাও জমে যাচ্ছে জল তো তার জন্য এই যে আমাদের ক্ষেত আছে বা যেখানে আমরা পলু পোকার জন্য যে তুঁত গাছটা লাগাচ্ছি সেখানে প্রপার ড্রেনেজ সিস্টেম করতে হবে। যদি জল বেশি হয়ে যায় অবশ্যই শেকড়ে বিশেষ করে রোগ ধরবে বা পাতার মধ্যে ব্রাউন ডিজিজ হবে, তো সেগুলো যাতে না হয় তার জন্য প্রপারলি আগের থেকে এই সময় থেকেই এপ্রিলের লাস্ট থেকেই করা উচিত ছিল বা এই সময় থেকেই আমাদের ড্রেনেজটা ভালো করতে হবে, স্পেসিংটা প্রপার রাখতে হবে। এবারে একটা গাছে যদি কোনো পোকা ধরেছে বা কোনো টুকরা ডিজিজ হয়েছে শেকড়ের, যদি কোনো রোগ হয়ে থাকে প্রপার যদি আমরা উইডিং না করি, মাঝখানের উইডগুলোকে যেগুলো পার্থেনিয়াম হোক বা যে কোনো উইড হোক সেগুলোকে যদি না সরাই সেখান থেকে সেই রোগগুলো ছড়াতে পারে সহজেই। তো প্রপার স্পেসিং আমাদেরকে মালবেরির ক্ষেত্রে করতে হবে। আর ঘর শোধনের ব্যাপারটা হচ্ছে যখন আমরা জুন মাসে স্টার্ট করব তার আগে আগে আমাদের ভালো মতো ব্লিচিং পাউডার হোক বা লাইম হোক, স্লেক লাইম যেটাকে বলে চুন, সেটা দিয়ে আমাদেরকে ঘরটাকে ভালো করে শোধন করতে হবে, জল দিয়ে করতে হবে। আর যেহেতু বর্ষাকালে আর্দ্রতার ভাবটা বেশি, যেরকম বললাম যে পোকা মাকড় বা ডিজিজের সংখ্যাটা একটু পরিমাণটা একটু বেশি হয়ে যায় পলুর ক্ষেত্রে, তো প্রপার ভেন্টিলেশন রাখাটা খুব দরকার। আমরা যখন এই পাতা কাটি সকালে কেটে সেটাকে দুবার খাওয়াচ্ছি বা তিনবার খাওয়াচ্ছি, যে প্র্যাকটিসটা আমাদের লোকালি চলছে, সেক্ষেত্রে কি হয় এখন বাইরেও তো বৃষ্টি হচ্ছে, তো পাতার মধ্যে জল ধারণের ক্ষমতাটাও বেশি, ময়েশ্চার কোয়ান্টিটি বেশি। এবারে যখন আমরা সেই পাতাটাকে ঘরের যেখানে রেয়ারিং হচ্ছে সেই ঘরে যদি রেখে দিই, একদিন পুরো দিন রাখলাম বা দুদিন রাখলাম বা কেটেই রেখে দিলাম, সেক্ষেত্রে কি হয় সেই পাতাটাও কিছুটা ময়েশ্চার আমাদের ঘরের মধ্যে ছাড়ে। তার জন্য সেই ময়েশ্চারটা আমাদের ঘরে যে পলু পালন করছি, আমরা রিয়ারিং করছি, যে মাউন্টেজেস আছে সেগুলোর মধ্যে কিন্তু সেই পাতার জলের জন্য ডিজিজ ছড়াতে পারে। তো এই দিকে খুব ধ্যান রাখতে হবে যে কাটা পাতাগুলো বা লিভস ডালগুলো কোনোভাবেই রিয়ারিং রুমের মধ্যে বদ্ধ ঘরে রাখা যাবে না। আর প্রপার ভেন্টিলেশন রাখুন যাতে হাওয়া বাতাস সবসময় ওখান দিয়ে পাস করে, সেই দিকে ধ্যান রাখুন। আর টেম্পারেচার যেহেতু বেশি, যেমন আমরা জানি যে ইয়ং স্টেজের টেম্পারেচার ম্যাক্সিমাম আমরা 27 থেকে 28 ডিগ্রি অবধি পলু পোকার ক্ষেত্রে যেতে পারে, আর যত ম্যাচিওর হবে সেই টেম্পারেচারটা আরও কম হবে, 25 থেকে 26 ডিগ্রির মধ্যে রাখতে হবে। তো সেক্ষেত্রে জানালা খুলে দিলাম আর ওখান দিয়ে তাপ ঢুকছে আর সন্ধ্যাবেলা বন্ধ করে দিলাম, তাতে তাপমাত্রাটা ঘরের অনেকটা বেড়ে যায়। তো সেইটার দিকে সতর্কতাও আমাদের দিকে রাখতে হবে, কারণ সেটা যদি হয় তাহলে পলুর মধ্যে হঠাৎ করে আপনি দেখবেন গ্রেসারি হচ্ছে, মাস্কারডাইন হচ্ছে। তো এই সমস্ত জিনিসের দিকে বাঁচতে হলে আপনাদের ওই চুন প্রয়োগ করতে হবে, মাঝে মাঝে বেডটাকে ভালো করে ক্লিন করতে হবে, বা স্পেসিং বাড়ান একটার পর একটা যাতে ট্রে না চলে আসে, বা প্রপার যাতে তাদের মধ্যেও হাওয়াটা খেলে ঠিক করে, জলের পরিমাণ যাতে বেশি না, বারবার করে বলছি এই সময় জলের পরিমাণটা যদি বেশি হয়, যদি ভেজা পাতাও যদি পলুকে খাওয়াচ্ছেন তাহলে সেটাও কিন্তু অনেক হার্মফুল। তো এই সমস্ত ছোট ছোট,
0: জুন জুলাই তো মানে প্রচন্ড গরম থাকবে সেই সময়,
1: গরমও থাকবে, তো সেই গরম থেকেও আমাদের রক্ষা পেতে হবে। তার জন্য যে ভেন্টিলেটর থাকে বা যে জানলা থাকে বা ঘরের তাপমাত্রা যদি খুব বেড়ে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে অ্যাটলিস্ট আমাদের কাছে খড় আছে, যে সেই খড়গুলোকে রাখেন ঘরের চারপাশে, তো তার উপরে একটা বস্তা দিয়ে সেটাকে ভেজা ভেজা করে রাখেন, তাহলে অবশ্যই কিছুটা হলেও টেম্পারেচারটা কমবে। তো সেই সমস্ত দিকে একটুখানি নিজেদের যে প্রচলিত আমরা টেকনিক্সগুলো ইউজ করে থাকি সেগুলোকেও একটুখানি সঠিক সময় ইউজ করতে স্টার্ট করে দিন এখন।
0: মালবেরি চাষের ক্ষেত্রে রোগগুলো এই সময় দেখা দিতে পারে বা আগামী দিনে দেখা দিতে পারে,
1: পাতার ক্ষেত্রে যেমন বললাম যে বৃষ্টিতে সবথেকে বেশি রোগ হয়, শীতকালে যেমন একটু কমে যায় বৃষ্টির ক্ষেত্রে সবথেকে বেশি রোগ হয়, সেই জন্য পাতার ব্রাউন স্পট দেখতে পারেন আপনারা, টুকরা ডিজিজটা তো আপনারা জানেন যে চলছে। তাছাড়া এখন হচ্ছে আপনার শেকড়ের দিকে খুব ধ্যান দিতে হবে, কারণ জায়গায় জায়গায় জল স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, জল এই জমে থাকার জন্য শেকড় পচে যাচ্ছে বা শেকড়ে বিভিন্ন রকম রোগ দেখা যাচ্ছে,
0: গাছটাই নষ্ট হয়ে যেতে,
1: হ্যাঁ গাছ নষ্ট হতে পারে, কারণ অনেক দিনের গাছও থাকে অনেক সময় 30 বছর বা তার থেকেও বেশি, তো সেগুলোর উপর যত্ন নিতে হবে, জল জমতে দেওয়া যাবে না মালবেরিতে বেশি দিন।
0: পলু পালনের ক্ষেত্রে আর কি কি সতর্কতা নিতে হবে?
1: পলু পালনের ক্ষেত্রে এই সময় প্রপারলি আপনারা বেড ক্লিনিং করুন, যখনই সেটার একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাচ্ছে, ইনস্টারগুলো চেঞ্জ হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, প্রপারলি বেড ক্লিনিং করুন। তার মধ্যে মাঝে মাঝে যদি দেখতে পারেন যে কোনো পোকাতে, সতর্কতা বজায় রাখুন, পর্যবেক্ষণ ভালো করে করুন, অনেকগুলো পলুর মাঝখানে ধরুন একটা পলুতে গ্রেসারি রোগের মতো কিছু দেখা যাচ্ছে, কিছুই যদি সন্দেহজনক হয় সেটাকে প্রথমেই মানে ডিসকার্ড করে দিতে হবে। সেরকমই পাতাও যখন দিচ্ছেন কোনো পলুতে, পলু ক্ষেত্রে খাওয়ার জন্য, তখনও দেখবেন পাতাগুলো যাতে কোনোভাবেই ভেজা না থাকে, একদম সেটাকে ঘরের টেম্পারেচারে শুষ্ক করে সেই পাতাগুলোকে কেটে প্রপারলি সাইজ মতো পলুকে দিতে হবে। আর চুন ডাস্টিং একটু মানে বেশি করুন এই সময়, তাহলে রোগ প্রতিরোধ করতে পারবেন সহজেই।
0: তো এইসব নিয়মকানুনগুলো যদি আমরা ঠিকঠাক করে যদি পালন করি, তাহলে কিন্তু যে সামনে যে পলু পালনের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই লাভবান হতে পারবো, তাই তো?
1: হ্যাঁ একদম, এই সমস্ত জিনিসগুলোকে এখন থেকেই মাথায় রাখুন। জুন মাসে স্টার্ট হচ্ছে, তো নিজের থেকেই একটুখানি সতর্কতা রাখুন। গাছের ক্ষেত্রেও বলছি বারবার যে বৃষ্টি হলে জল জমতে দিবেন না, এটা একটা পয়েন্ট। আর হচ্ছে টেম্পারেচারের আপ ডাউন এখন হচ্ছে, কখনো রাতে একটুখানি ঠান্ডা হয়ে যাচ্ছে, তো ঘরের টেম্পারেচারের দিকেও ধ্যান রাখুন।
0: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা পলু পালনে যদি আমাদেরকে অধিক লাভ পেতে হয়, তাহলে আমাদেরকে কি কি করণীয় বা কোন কোন বিষয়গুলোর ওপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেই বিষয় নিয়ে কিন্তু এতক্ষণ আমরা আলোচনা করলাম। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সায়েন্টিস্ট বি ডক্টর প্লাবনী রায়কে। প্লাবনীদি, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: ধন্যবাদ জানাই সবাইকে, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित
0: 55 रुपए से 200 रुपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं
0: प्रधानमंत्री किसान मानधन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी
3: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান
4: বন্ধুরা আজ আমরা এসেছি রানীনগর 2 নম্বর ব্লকের গোধনপাড়া গ্রামে আর এই গ্রামে এসে আমরা পেয়েছি এই গ্রামেরই কয়েকজন কৃষক বন্ধুকে আসুন পরিচয় করি আপনার নাম
5: আবুল কালাম
4: আবুল কালাম
5: হ্যাঁ
4: আপনার নাম কি
6: আনোয়ার হোসেন শেখ
4: আনোয়ার হোসেন শেখ তো আপনার জমি কতটা আছে
6: জমি এখন 4-5 বিঘা হবে বন্ধু টন্ডুকলি এক কথাই
4: মানে নিজের জমি কতটা
6: নিজের জমি 2 বিঘা মতন হবে
4: 2 বিঘা জমি আর মানে লিজ নিয়েছেন নাকি বন্ধক নিয়ে
6: বন্ধক
4: সেটা কতটা আছে
6: বিঘা 4 মত
4: 4 তার মানে মোটামুটি 6-7 বিঘা
6: হ্যাঁ এরকম
4: জমি চাষ করেন তো এই 6-7 বিঘা জমিতে কি কি চাষ করেন
6: আপাতত এখন লঙ্কা আছে কলাই আছে আর কুত্তি কলাই আছে আর আপাতত ধান আছে আর রাই খানিকটা আছে
4: ধান তো মানে ওঠার মধ্যে ওঠার মুখে আপনার কতটা আছে
5: আমার 2 বিঘা জমি জমি বেশি নাই
4: 1.5 বিঘা জমি তো এই 1.5 বিঘা জমিতে মোটামুটি সেচের কি ব্যবস্থা আছে
5: সেচের ব্যবস্থা শ্যালো মেশিন আছে
4: মানে সব জমিতে
5: হ্যাঁ ওই 1.5 বিঘা জমির উপরে শ্যালো মেশিন আছে মেশিন ভিড়ানো হয়েছে ওই আবাদ করি
4: তার মানে আপনি মানে বছরে 3টে ফসলই পান নাকি
5: 3টে করা যায় না 2টে করতে হয়
4: তো এখন কি কি আছে জমিতে আপনার
6: আমার জমিতে তো বললাম বেগুন আছে লঙ্কা আর ধান আর আপাতত কুত্তি কলাই
4: বেগুনটা কি জাতের লাগিয়েছিল
6: বেগুনটা বলতে গেলে চায়না বেগুন
4: কি চায়না বেগুন এটা কিরকম ফলন হয় কেমন
6: ফলন বলতে গেলে আর কিরকম আর সবজি আবাদের আর কি বলবো ফলন হাটে দেনাইলে পরে এটা দুমন করে উঠল এই
4: দুমন করে মানে এই বেগুনটা উঠবে কখন
6: উঠছে
4: এখন উঠছে
5: এখন উঠতে লাগবে
4: তো লাগিয়েছিলেন কখন এটা
6: ভাদ্র মাসের দিকে শ্রাবণ ভাদ্র মাসে হবে
4: ভাদ্র মাসের দিকে লাগিয়েছিলেন কতটা
6: জায়গা
4: দু কাঠায় তো এটা কি গত বছর লাগিয়েছিলেন বেগুন
6: লাগাই তো প্রতি বছরই
4: প্রতি বছর লাগান প্রতি বছর কি মানে একই জাত লাগান নাকি
6: এ তো যখন যেরকম পারলাম সুযোগে তখন সেরকম লাগালাম এই
4: তো গত বছর কেমন মানে খরচ হয়েছিল কেমন আপনার
6: খরচা মিনিমাম বেগুন ধারেতে দু কাঠা জমিতে কমকে নিলে 1000 টাকা খরচা হবে
4: 4000 টাকা আর আপনার বিক্রি করেছেন
6: কত বাড়িতে খাইয়ে দেয় তো 4000 হবে নাহলে 5000 হবে বাড়িতে খাইয়ে দেয় বিক্রি হয়
4: ৪০০০ খরচ করে যেন 4000ই উঠলো নাকি লাভটা কি হলো আপনার
6: লাভ বলতে গেলে বাড়িতে খাই কেটাই লাভ
4: খেলেন ওটাই লাভ
6: ওটাই লাভ
4: আমরা আরেকজন কৃষক বন্ধুকে পেয়েছি আপনার নাম
7: চমৎকার মণ্ডল
4: চমৎকার মণ্ডল আপনার এখন বয়স কত
7: আমার বয়স
4: 75 হয়ে গেছে তো এই 75 বছর বয়স তো হলো এখন মানে এই বয়সে এখনো চাষাবাদ করে যান নাকি
7: হ্যাঁ আমি চাষাবাদ
4: মানে এখনো জমি জায়গা দেখাশোনা করেন তো আগে আপনি কেমন দেখেছিলেন যে জমিতে ফসল কেমন হতো আর এখন কেমন হচ্ছে এটা একটু বলতে পারবেন যে এখন
7: এখন মোটামুটি সার মাটি দিলে খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে
4: আগে যখন ছোটবেলা ছিলেন
7: তখন অত ধর ফসল ফলাইতে পারিনি আমরা
4: ছোট ফসলটা
7: এখন বেশি ফলাচ্ছে
4: তখন তো মনে হয় বছরে কি একটা দুটো ফসল পেতে এখন 3টে ফসল
7: পাওয়া যায় 3টে পাওয়া যায়
4: মানে সেচ ব্যবস্থা আছে আপনার
7: আছে
4: সেচ ব্যবস্থা আছে
7: শ্যালো আছে
4: শ্যালো আছে
7: পাশে ডিপ আছে
4: তার মানে বছরে এখন আপনার 3টে ফসল পান
7: 3টে ফসল পান
4: 3টে ফসল পান তো কি কি লাগান আপনার
7: আমি ধান লাগাই মসুর লাগাই গম লাগাই বেগুন মরিচ সব
4: সবজি
7: হ্যাঁ সব রকম জমিতে একটু বেশি তো সব রকম ফসল
4: সব রকমই ফসল মানে এই মানে এই জমি জায়গার উপরে
7: জমি জমার উপরে
4: সংসার
7: আমার চলছে
4: তো বাড়িতে তো দেখছি আপনার গরু আছে
7: গরু আছে
4: গরু আছে নাকি
7: হ্যাঁ গরু আছে
4: গরুগুলো কি জাতের এই যে গরু গরুগুলো
7: গরু আছে জার্সি আছে হরিয়ানা আছে এসব গরু আছে
4: এটা এটা কি কবে থেকে গরুটা পুষছেন কবে থেকে
7: গরু 2 বছর থেকে
4: পুষছে বছর 2 বছর থেকে পুষছে এখন গরুতে কতগুলোতে দুধ হয়?
7: দুধ আমার চারটে গরু 35-40 কেজি করে হচ্ছে ডেলি।
4: ডেলি 35-40 মানে দুবেলায় হয়?
7: দুবেলায়।
4: তো কি করেন দুধটা?
7: সমিতিতে
4: সমিতি আছে মানে ভাগীরথী নাকি? না আপনার ভাগীরথীতে
7: ভাগীরথী
4: যায়। গরুকে মানে খাওয়া দাওয়া কখন করেন, কিভাবে করেন?
7: গরু আমরা নিজেরাই খাওয়াই, আমাদের মেয়েছের কোনো ই নাই, মেয়েছের বেলা তো খাওয়াই আমাদের
4: সবাই মিলে।
7: সবাই মিলে দেখাশোনা একটু একটু করতে হয়, রাখাল কৃষ্ণ থাকে, ওরাও দেখে।
4: তো খাওয়ার জন্য কি সবুজ ঘাস কিছু চাষ করে?
7: হ্যাঁ, জব বুনি,
4: জব বুনে,
7: হ্যাঁ, গম বুনি, এসব হয়।
4: তার মানে এই গরু থেকেও কিছু মানে আমদানি হয়?
7: আমদানি হয়, গোবর সারটা হয়।
4: গোবর সারটা হয় মানে এটা জমিতে ব্যবহার করে?
7: জমিতে ব্যবহার করি।
4: বাহ। আর পুকুর টুকুর কিছু আছে নাকি?
7: পুকুর নেই আমার।
4: পুকুর নেই? তার মানে গরু আর আপনার জমি জায়গা?
7: জমি জায়গা।
4: মানে 8 মাস পার?
7: 8 মাস পার।
4: আর তারপরে বাচ্চাটা কতদিনের হয়?
7: বাচ্চাটা গাভিন হওয়ার 9 মাস পর বাচ্চা হয়।
4: বাচ্চা মানে 1-2 মাস পরই বাচ্চাটা হয়ে
7: যায়? এই তো 5-6 মাস করে গাভিন হয়ে গেছে, এখনো দুধ দিচ্ছে।
4: এখনো দুধ দিচ্ছে 5-6 মাস আর 3 মাস পর আবার বাচ্চা দিচ্ছে?
7: বাচ্চা দিবে।
4: তো ওই 8 মাস নেওয়ার পরে বন্ধ করে দেন নাকি?
7: বন্ধ করেনি, এখনো একটা বন্ধ করে দিয়েছি, আর 3টা হয়েছে
4: হচ্ছে এখন।
7: হ্যাঁ।
4: শুধু কি শঙ্কর জাতেরই গাই আছে?
7: হ্যাঁ, আমার বাড়িতে গরু আছে।
4: মানে দেশি কিছু?
7: দেশি আমার বাড়িতে গরু নাই।
4: গরু নেই কেন? দেশিটা বন্ধ করে দিলেন?
7: দুধ কম।
4: দুধ কম, এগুলো থেকে দুধ বেশি হয়?
7: বেশি হয়,
4: বেশি হয় দুধ। বাছুরগুলো কি করেন?
7: বিক্রি করে দিই।
4: বিক্রি করে দেন না, সেখান থেকেও কিছু?
7: হ্যাঁ, ভালোই হয়
4: সেখানে। বেশ, আপনার চাষবাস সম্পর্কে এবং আপনার গরু পালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু যারা রয়েছেন তাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
7: নমস্কার।
4: কি নাম আপনার?
8: আমার নাম রবি কর্মকার।
4: রবি কর্মকার, আপনার নাম কি?
9: রীতিশা মণ্ডল।
4: রীতিশা মণ্ডল, তো তোমাদের কতগুলো গরু আছে?
9: আমাদের বাড়িতে 5টা গরু আছে, এমনি বড় গরু, আর 2টো গরুর গাভিন বাচ্চা হবে।
4: ছায়মায়ে কতগুলো? তাহলে
9: ছায়মায়ে এখন 5টায় আছে।
4: ছায়মায়ে 5টা আছে। আপনার কটা আছে?
8: আমার 4টা আছে, বড় গরু আর 2টো বাচ্চা।
4: আচ্ছা, কি জাতের গরু?
8: আমার 2টো জার্সি আছে আর 2টো হলস্টেইন আছে।
4: 2টো জার্সি
8: আর 2টো হলস্টেইন বাইরে।
4: হলস্টেইন 5টা তো কি জাতের গরু? গরুগুলো কি?
9: 2টো জার্সি গরু, ও 2টো দুধ দেয়। আর এমনি গরু আছে, অতটা বড় নয়, বাচ্চা মতন।
4: সবই কি জার্সি নাকি? সবই জার্সি। তার মধ্যে 2টোতে দুধ দেয়?
9: হ্যাঁ।
4: কত করে দুধ দেয়?
9: ওই এক একবার 8 কেজি করে দুধ দেয়। 2টোতে
4: দুবেলা দুধ দেয় নাকি?
9: হ্যাঁ, দুবেলাতেই দুধ দেয়।
4: দুবেলাতে কত করে দুধ দেয়?
9: ওই সকালবেলায় মনে করুন 16 কেজি দিল হয়তো 2টোতে মিলিয়ে, আর বিকেলবেলায় যখন দুধ দেয় সন্ধ্যাবেলার দিকে একটু কম হয় তার থেকে।
4: কি করো সেই দুধগুলো?
9: সেই দুধগুলো হয়তো ঘরে কিছু রেখে 1-1.5 কেজি রেখে মানে ঘোষকে দিয়ে দিই, বিক্রি করে দিই।
4: মানে বাড়ি থেকে এসে নিয়ে যায়?
9: হ্যাঁ, আমাদের বাড়িতে এমনি ঘোষ গায়ে দোয়াতে আসে, দিয়ে হয়তো ঘরে খাওয়ার জন্য আমার বাচ্চা ছেলে আছে তার জন্য রেখে 1-1.5 কেজি রেখে দিয়ে ও ঘোষকে দিয়ে দিই।
4: কত করে দেয় দাম?
9: ওরাও দেয় 25-28 টাকা এরকম দেয়।
4: 25-28 টাকা কিলো। আপনার কতটা হয়?
8: আমার 2টো গরু গাভিন আছে 9 মাস, আর 2টো গরুই দুধ দেয়। একটাই আপনার সকালের দিকে 11 কেজি দেয়, একটা 8 কেজি দেয়, আর ওবেলায় একটা 4 কেজি দেয়, একটা 5 কেজি দেয়।
4: এই যে গরুগুলো গাভিন আছে যেগুলো, সেগুলো কি দুধ?

0: ফুটো আঠা এসব দিই, খুদের ভাত এগুলা দিই, তাহলে শরীরটাও ভালো থাকে, আবার দুধটাও একটু ভালো পাওয়া যায়।
1: বেশ, আপনাদের গোপালন সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে ধন্যবাদ, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।

এখন জানিয়ে দিই আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে গত চব্বিশ ঘণ্টায় মুর্শিদাবাদ জেলার আবহাওয়া ছিল মূলত শুষ্ক। বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী সাত দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার খবর।

এর সঙ্গে শেষ হল ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই, বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত আকাশবাণী মুর্শিদাবাদ 90 যুবা অনুষ্ঠানের বেতার প্রতিবেদন শোনা যাবে আজ সন্ধ্যে 6:40। ঘোষণাটি শুনলেন।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথাও গানে অনুষ্ঠানের বিষয় রাখিব যতনে। ফোন নাম্বার খোলা থাকবে আপনাদের জন্য 9434921300 এবং 0348225968। আসবেন কিন্তু

0: লোকগান শুনছেন এবারে শিল্পী পূর্ণ দাস বাউল।
1: ভাইরে

0: এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত লোকগান। আজকের শিল্পীরা ছিলেন অমর পাল, অনিতা সাহা, পূর্ণদাস পাউল, সাবিনা ইয়াসমিন এবং শেষ গানে দোহার। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। শ্রোতাবন্ধুদের জানিয়ে দিই, বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত আকাশবাণী মুর্শিদাবাদ 90-এর যুবা অনুষ্ঠানের বেতার প্রতিবেদন শোনা যাবে আজ সন্ধে 6:40 ঘোষণাটি শুনলেন। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
1: অনুষ্ঠান কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী। মনমোহিনী শাখা বহরমপুর, বোলপুর, মালদা, রঘুনাথগঞ্জ।
2: কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, নেতাজি রোড, খাগড়া, বহরমপুর দিচ্ছে পোশাক কেনাকাটার উপর সেল উপলক্ষে up to 50% off.
3: মনমোহিনী আপনাদের জানায় সাদর আমন্ত্রণ।
2: পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও অন্যান্য লেটেস্ট কালেকশনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার থেকে কেনাকাটা করুন আপনার পছন্দের পোশাক।
3: আর পান সেল উপলক্ষে 50% পর্যন্ত বিশেষ ছাড়।
2: কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনীতে পাবেন জেন্টস জিন্স প্যান্ট 799 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
3: জেন্টস ফর্মাল শার্ট 499 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
2: ক্যাজুয়াল শার্ট 599 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
3: লেডিস টপ 199 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
2: কুর্তি 499 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
3: এছাড়াও মনমোহিনীতে পাচ্ছেন সেলে কেনাকাটায় গার্লস টপ, লেডিস জিন্স,
2: লেডিস টপ, লেডিস প্যান্ট ও

0: গার্লস প্যান্টের কেনাকাটার উপর আপ টু 50% অফ
1: সেল উপলক্ষে মনমোহিতে পাবেন লেটেস্ট ডিজাইনের শাড়ি 399 টাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি
0: সুতি ছাপা শাড়িতে পাবেন আপ টু 15% অফ
1: বেডশিটে পাবেন 20-40% অফ
0: সেলের কেনাকাটায় আসুন মন মোহিনী পোশাক কেনাকাটা করুন আর পান 50% পর্যন্ত ছাড়
1: হ্যাঁ আপ টু 50% অফ
0: শুধু তাই নয় এছাড়াও নিয়ে যান স্প্রিং সামার কালেকশন লেটেস্ট ফ্যাশন ও আধুনিক পোশাকের সম্ভার থেকে আপনার পছন্দের রেডিমেড পোশাক
2: রকি রকস্টার সেরা যে মানি।

জমজমাট বিয়ে বাড়ি কিংবা আনন্দের উৎসবে সামিল মনমোহিনী, ক্যাজুয়াল কলেজ ক্যান্টিন কিংবা ফর্মাল অফিস ওয়্যার, স্টাইলিশ লুকস মানেই মনমোহিনী। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনীতে পাবেন শুটিং শার্টিং, জিন্স, টি শার্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, প্যান্ট। মনমোহিনীর সম্ভারে রয়েছে চুড়িদার ও চুড়িদার পিস, কোনের শাড়ি, তত্ত্বের শাড়ি, নমস্কারি, বেনারসি, মুর্শিদাবাদ সিল্ক, কাঞ্জিভরম। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী।

মন মোহিনীতে পাচ্ছেন ইক্কাত, বৈঠানি, দক্ষিণ ভারতীয় সিল্ক, জামদানি, জারদৌসি, তাঁত, বালুচরি, স্বর্ণচরি, লেহেঙ্গা, ফ্যান্সি শাড়ি, শিফন। কেনাকাটার বস্ত্র বিপণী মন মোহিনীতে পাচ্ছেন বিয়ের পাঞ্জাবি, শাল। পুরুষ ও বাচ্চাদের নানা ধরনের পোশাকের নজর কাড়া সম্ভার নিয়ে এলো মন মোহিনী। ভালোবাসার মুহূর্তগুলোকে সাজিয়ে তুলুন মন মোহিনীর মন কাড়া সম্ভারে। কেনাকাটার বস্ত্র বিপণী মন মোহিনী। যোগাযোগ মন মোহিনী, বহরমপুর, খাগড়া, মুর্শিদাবাদ, 9733143333। মন মোহিনী শুধু চোখই টানে না, মনও টানে।

0: কাটাই চিরদিন প্রিয় যে মনমোহিনী। শুনলেন অনুষ্ঠান কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী। নিবেদনে দর্শন কমিউনিকেশন, পিঙ্কি পাল সরকার এবং ঈশিতা পাল। সম্পাদনায় শুভময় ব্যানার্জি, স্টুডিও হারমোনি।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

সন্ধ্যে 6:40 বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত আকাশবাণী মুর্শিদাবাদ নবীর যুবা এই অনুষ্ঠানের বেতার প্রতিবেদন শুনবেন।

আজ সন্ধ্যায় অনুষ্ঠান সন্ধ্যে 7:10, রাত 8:40 থাকবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান, রাত 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠানে কথা ও গানে। আজকের বিষয় রাখিব যতনে। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সন্ধ্যে 7:50, গ্রামীণ সংবাদ 6:35, আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ শুনবেন রাত 9:00, এবং এছাড়াও বিজ্ঞাপনী অনুষ্ঠান থাকবে সন্ধ্যে 7:30, রাত 8:10 এবং রাত 8:25। অধিবেশনের সমাপ্তি রাত 11:00। শুনলেন আজকের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন কর্মখালী সংক্রান্ত খবর শুনবেন জীবিকার জন্য অনুষ্ঠানে। স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ সি এবং ডি বিভাগে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করছে। পদের নাম স্টেনোগ্রাফার, শূন্যপদ 731। প্রার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও স্টেনোগ্রাফি স্কিলে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 1 আগস্ট 2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 28 থেকে 30 বছরের মধ্যে। অনলাইন আবেদনের শেষ সময়সীমা আগামী 16 মে 2026। বিশদে জানতে অনলাইন আবেদনের জন্য ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে www.acc.gov.in। শুনলেন কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য আকাশবাণী

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত আকাশবাণী মুর্শিদাবাদ নবের যুবা অনুষ্ঠানের বেতার প্রতিবেদন শোনা যাবে আজ সন্ধ্যে 6:40 মিনিটে।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ী। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দিনে আজ সকাল থেকে দুদফায় 11টি জেলার 140 জন বিধায়ক শপথ নেন। উল্লেখযোগ্য বিধায়কদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ এবং চৌরঙ্গীর বিধায়ক নয়ন।

0: বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আউস গ্রামের বিধায়ক কলিতা মাঝিও শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ প্রতিম তাপস রায়। উল্লেখ্য, দুদিন মিলিয়ে মোট 290 জন বিধায়ক শপথ নিলেন। প্রথম দিনে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 141 জন বিধায়ক শপথ গ্রহণ করেন। 293 জন জয়ী সদস্যের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম এবং হুমায়ুন কবির রেজিনগর আসন ছাড়বেন বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে চণ্ডীতলার স্বাতী খন্দকার পা ভেঙে হাসপাতালে ভর্তি থাকায় তিনি শপথ নিতে পারেননি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন 21 মে। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে প্রায় 6,500 কর্মী নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে বলে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে। প্রায় 6,500 পদের জন্য নামের শর্টলিস্ট তৈরি করা হয়েছিল। আপাতত সেই তালিকা খতিয়ে দেখে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে দিলীপবাবু জানিয়েছেন।
1: 6,500 একটা শর্টলিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএমের সঙ্গে কথা বলবো। কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব কাজ ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সাটা কাজে লাগাবে কি, ইনফ্রাস্ট্রাকচার নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে।
0: তিনি আরও বলেন, পঞ্চায়েত দপ্তরে পর্যাপ্ত কর্মী না থাকায় বহু কাজ আটকে রয়েছে। একজন কর্মীকে একাধিক পঞ্চায়েতে দায়িত্ব সামলাতে হচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজের গতি। স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। একই সঙ্গে অবশ্য জাতীয় সঙ্গীত জনগণমনও প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। আগামী সোমবার 18 মে থেকেই এই নির্দেশিকা কার্যকর হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে সমস্ত স্কুলে ক্লাস শুরু আগে প্রার্থনা সভায় বন্দে মাতরম ও জনগণমনও প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়া বাধ্যতামূলক বলে শিক্ষা দপ্তর আজ এক বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রাজ্যে স্কুলগুলিতে বন্দে মাতরম বাধ্যতামূলক করাকে স্বাগত জানিয়েছেন। দিনহাটায় সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচকর মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাজেনুর রহমান ও আলী হোসেন গেতালদহ এলাকার বাসিন্দা। ভাইরাল হওয়া একটি ভিডিও সূত্রে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করে। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ ধৃতদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই মালদহে ভারত বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হতে চলেছে। মালদহের জেলাশাসকের দপ্তরে আজ এই নিয়ে জরুরি বৈঠকে বসে বিএসএফ, জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ, বিএসএফের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপুর, জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরও বৈঠকে ছিলেন। জেলার কোনো জেলায় জমি অধিগ্রহণের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে এই প্রশাসনিক বৈঠকে পর্যালোচনা করা হয়। দ্রুত জমিজট কাটিয়ে অধিগ্রহণের কাজ শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23% গতবারের তুলনায়, যা সামান্য বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার ফল ঘোষণা করে জানিয়েছেন, প্রথম 10 জনের তালিকায় স্থান পেয়েছেন 64 জন। 496 নম্বর পেয়ে প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়ের ছাত্র অদৃত পাল। রাজ্যের শীর্ষ স্থান অধিকার করায় স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি অদৃত।
2: ভালো পরীক্ষা হয়েছিল, কিন্তু এরকম এক্সপেক্ট করিনি এতটা মার্কস হবে, কিন্তু ভালো, খুশি হয়েছি। আর মেইনলি মানে মহারাজদের, আমাদের ওখানে যারা টিচাররা আছেন তাদেরই অবদানটা আমার মনে হয় সব থেকে বেশি এটার মধ্যে।

0: আন্তর্জাতিক নার্স দিবসে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে সম্মানিত হলেন জলপাইগুড়ির নার্স গীতা কর্মকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণের পর আজ তিনি বাড়ি ফিরেছেন। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী খবর 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বহরমপুর রবীন্দ্র সদনে আকাশবাণী মুর্শিদাবাদ আয়োজিত 90-এর যুবা অনুষ্ঠানের বেতার প্রতিবেদন।
2: 90টা বছর খুব কম কথা নয়। আকাশবাণী সারা দেশ জুড়ে উদযাপন করছে তার পথ চলার 90 বছর। গতকাল আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের উদ্যোগে বহরমপুর শহরের রবীন্দ্র সদন মঞ্চে উদযাপিত হল 90-এর যুবা আকাশবাণী। এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করলেন বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবা বন্ধুরা এবং বিভিন্ন প্রান্তের শ্রোতা বন্ধুরা। আকাশবাণীর মূল লক্ষ্যই হচ্ছে বহুজন হিতায়, বহুজন সুখায়। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আকাশবাণীর 90 বছরের পথ চলা আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রও সামিল এই অনুষ্ঠানে, সারা ভারতবর্ষের অন্যান্য কেন্দ্রের সঙ্গে সঙ্গে। স্বাগত ভাষণ দেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের অনুষ্ঠান আধিকারিক রীতা দে।
3: আজকের দিনে আমরা চাইব যে আমাদের নতুন প্রজন্ম তারা যাতে আমাদের আকাশবাণীর অনুষ্ঠানের সাথে সংযুক্ত হন। তার জন্য আমরা আমাদের রেডিওটা যেহেতু একটা আলাদা প্রাচীনভাবে আমরা ইউজ করতাম আগে, এখন আমাদের ব্যবহারে আমরা মোবাইলে অ্যাপে চলে এসেছি, যাতে আমরা অনেকজনের সাথে আমাদের রিলেট করতে পারি তাদের সাথে। তো আমরা জানি আমাদের আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 FM অনুষ্ঠান প্রচার হয় সকাল 6টা থেকে রাত 11টা অবধি। তো আমি চাইবো এখানে যারা সকালে রয়েছে তারা সবাই আকাশবাণীকে ভালোবেসে অনুষ্ঠান শুনে নিজেদের সমৃদ্ধন করবে, আর আমাদের যে ঐতিহ্য এটা আমরা ধরে রাখতে পারি। আমি জানি আমাদের বিশেষ অনুষ্ঠান থাকে যেরকম মহিষাসুর মর্দিনী, আমরা সকালে পুজোর আগে এটা না শুনলে আমাদের ঠিক পুজোর ভাবনাটা আমরা মেনে নিতে পারি না। সে কারণে আমি বলবো যে আকাশবাণীর সাথে যারা কাজ করছি আমরা রোজকার কাজের মধ্যে আমরা নতুনত্ব নিজেদের খুঁজে পাই, আর আমরা চেষ্টা করছি যতটা ভালোভাবে পরিবেশনা করতে পারি। আমাদের লিমিটেড রিসোর্সেস যা আছে সেই নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আমি চাইবো যে এই ফোল্ডে আরও নতুন ছেলেমেয়েরা যারা ইয়াং এজে আছে এবং তারা যাতে এই ধারাটা পাস অন করে পরের প্রজন্মকে। আমাদের যাত্রা দীর্ঘ 90 বছর ধরে চলছে, আর এই 90 বছর ধরে কেন আমরা সারা জীবনই আমরা আকাশবাণীর সাথে জুড়ে থাকতে চাই, এটাই আমার কামনা।
2: উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশনের স্বামী বিশ্বময়ানন্দ মহারাজজি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় এই অনুষ্ঠানের তার মনোজ্ঞ বক্তৃতা। আকাশ এবং বাণী এবং সেই তত্ত্বকে আরও একবার সকলের সামনে হাজির করলেন।
4: আজকের এই সুন্দর অনুষ্ঠানে ঈশ্বরের কৃপা এবং আপনাদের শ্রদ্ধাযুক্ত আমন্ত্রণে আসতে পেরে নিজেকে ধন্যই মনে হচ্ছে। বিশেষ করে এখানে যারা শ্রোতারা রয়েছেন তারা, তাদের সম্বন্ধে আমার একটা ধারণা যে এরা নিত্য আকাশবাণীর ভাবনাচিন্তার সাথে এবং এই বিশেষ বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন অন্তত মানসিকভাবে, তাদেরও আমার সশ্রদ্ধ নমস্কার। 1936 সালে যখন প্রথম ভারতবর্ষ তখনও স্বাধীন নয়, সেই ভারতবর্ষে যে আকাশবাণীর জন্ম হলো এটা ঈশ্বরের কৃপা ছাড়া অন্য কিছু নয়। কারণ লক্ষ্য করে দেখুন, তার ঠিক 100 বছর আগে শ্রীরামকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন। এবং আরও একটি কনটেক্সটের কথা ঈশ্বরের কৃপা আমার মনে পড়ল, যখন কলকাতায় আকাশবাণী আরম্ভ হচ্ছে তখন এই মুর্শিদাবাদের মানুষরা জানে না এখানেই এক

0: মহাপুরুষ সারগাছিতে, তখন রামকৃষ্ণ মঠ মিশনের তৃতীয় প্রেসিডেন্ট হিসাবে এই সারগাছিতে বাস করতেন তিনি স্বামী অখণ্ডানন্দ। তিনি তখন রামকৃষ্ণ মঠ মিশনের তৃতীয় প্রেসিডেন্ট। নাম উল্লেখ না করেই ঘটনাটি বলছি, এখন যাকে নিয়ে অনেকের মনের মধ্যে গুরুস্থানীয় মনে করেন, তিনি তারা তখন এইখানে অখণ্ডানন্দজির কাছে এসে দীক্ষা প্রাপ্ত হয়েছেন। এবং এটাও জানবেন, অখণ্ডানন্দজির গলা আমরা রেডিওতে শুনিনি, কিন্তু আকাশবাণীর তখনকার দিনের যারা আধিকারিক ছিলেন তাদের সাথে রামকৃষ্ণ মিশনের যোগটা কীরকম ছিল শুনলে অবাক হবেন। অভেদানন্দ মহারাজকে দিয়ে আকাশবাণীতে ঠাকুরের সম্বন্ধে একটা বক্তব্য রেখেছিলেন এবং সেটা খুব রিমার্কেবল। প্রথম জন্মলগ্ন থেকেই রামকৃষ্ণ মিশনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং আকাশবাণী সম্বন্ধে দু একটি তত্ত্বের কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। আপনারা খেয়াল করে দেখবেন, শাস্ত্রেতে বলা আছে যে গোটা বিশ্ব ভুবন তৈরি হয়েছে পাঁচটা উপাদানে, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। এবং আকাশবাণী নামটি যারা সিলেক্ট করেছিলেন তার অনেকটা শাস্ত্রীয় ভাবনা চিন্তা তাদের মধ্যে ছিল, কারণ বাণী মানেই হচ্ছে বচন, মানে শব্দ, শব্দ ব্রহ্মের আরম্ভ। এই আকাশ থেকেই কিন্তু এই তত্ত্বটি আরম্ভ হয় এবং এটি কর্মেন্দ্রিয়তে বচন রূপে আসে। সেই কাজটি কিন্তু এই আকাশবাণী সবসময়ের জন্য ধারাটিকে, একটা আধ্যাত্মিক ধারাকে কিন্তু বজায় রেখে চলেছে। দিকে নিয়ে যেতে চাইছি ঈশ্বরের কৃপায় যে আপনাদের ভেতরে এই আকাশবাণীর 90 বছরের বৃদ্ধ মনে হলেও চির যুবক এই আকাশবাণীকে শ্রদ্ধার জায়গায় বসিয়ে ঈশ্বরের সেবাকে, এই যে ঈশ্বরের সেবা আকাশবাণীর কর্মটি, সেই সেবাকে শ্রদ্ধা জানান এবং জীবনের আদর্শ তৈরি করুন। সম্যক তান একসঙ্গে করলে হয় সন্তান। এই সন্তানদের প্রতি ধারাটাকে নিয়ে আসবার জন্য পরিবেশ তৈরি করুন। সকলকে আমার নমস্কার।
1: প্রধান অতিথির ভাষণের পর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া ধর। তার সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আর এক দ্বার উন্মোচিত হয়।

0: আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের যুব জগতের দুজন বন্ধু এখানে আবৃত্তি পরিবেশন করে, স্বাগতা মির্জা এবং দেবলীনা সাহা।
1: কবিতা সাম্যবাদী, গাহে সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভীল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কিতাব পড়ো, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এই পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এই দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল সলিল গরজে উঠেছে দারুণ রসে, হেথাই হোথাই পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধড়ে আজকে প্রাণীর সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা।
0: এই যে 90 বছরের পথ চলা, এই যে অল ইন্ডিয়া রেডিও, এই যে আকাশবাণী নামকরণ ইত্যাদি প্রসঙ্গে আরও বিস্তারে আমাদের জানালেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের অবসরপ্রাপ্ত ঘোষক কৌশিক সেন।
2: সাহিত্যিক নরেন্দ্র দেবের একটি কবিতা দিয়ে, কবিতাটির শিরোনাম রেডিও। নরেন্দ্র দেব আপনারা জানেন বিশিষ্ট সাহিত্যিক, তাঁর তিনি এবং তার স্ত্রী রাধারানী দেবী তারা আকাশবাণীর সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন, তাঁদেরই কন্যা নবনীতা দেব সেন। তাঁর যে কবিতা সেটায় তিনি বলছেন, প্রবাসী জনের প্রিয় রমণীয় রেডিও, কালাদের কানে দিতে সংবাদ রেডিও, তিতলার ফ্ল্যাটে খোঁজো পাবে দেখা ওখানে, রাস্তার ধারে ধারে

ছোট বড় দোকানে পার হয়ে চলে আসে গিরি বন নদীও, হাটে হাড়ি ভাঙা তার স্বভাবটি যদিও, তবু ওকে ভালোবাসে দেশে দেশে বাঙালি রবি ঠাকুরের।

0: বুঝি কি মর্ম বেদিও। এই যে কবিতাটি প্রকাশিত হয়েছিল 1387-এর আলোর ফুলকি পত্রিকাটি, কিন্তু দেখুন এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ভাল্ভ রেডিও, সেই রেডিওর উল্লেখ রয়েছে, তার মানে ধরে নেওয়া যায় সেই সময়ের একটি রচনা। কিন্তু আকাশবাণীর যে পথচলা, সেই পথচলা শুরু হয় 1926 সালে বোম্বেতে প্রথম বেতার কেন্দ্র, সেটি অবশ্যই প্রাইভেট রেডিও, ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, তারা এর যাত্রাপথ শুরু করে। 1930 সালে এই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি ভারত সরকারের নিয়ন্ত্রণে আসে, তখন তার নাম দেওয়া হলো ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস। কলকাতা বেতার কেন্দ্রের একটি ট্রান্সমিটারের উদ্বোধন উপলক্ষে কবিগুরুকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু তিনি উপস্থিত থাকতে পারেননি, তিনি একটি আশীর্বাণী পাঠিয়েছিলেন। এই আশীর্বাণী 5ই আগস্ট 1938, 1935 মহীশূর রাজের বেতার কেন্দ্রের নাম আকাশবাণী, তার মানে রবীন্দ্রনাথের এই লেখনির আগেই সেই বেতার কেন্দ্রের নাম আকাশবাণী হয়। এখনো পর্যন্ত আমি জানতে পারিনি যে এখানে আকাশবাণী শব্দটি কিভাবে চয়ন করা হলো বা কিভাবে ব্যবহার করা হলো, তবে রবীন্দ্রনাথ আকাশবাণী নামটি দেননি, এটুকু কিন্তু এই তথ্য থেকে আশা করি আপনাদের কাছে প্রমাণ করতে পারছি। 1990 সাল, আকাশবাণী কলকাতায় তখন অস্থায়ী ঘোষক, আমি বহরমপুর বাসী অথচ কলকাতায় এমএ পড়ছি, সেই সময় আমাকে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয় ক্যাজুয়াল অ্যানাউন্সার হিসাবে। এখানে আকাশবাণী কলকাতা কেন্দ্রের তৎকালীন সিনিয়র অ্যানাউন্সার ছিলেন শেফালী বন্দ্যোপাধ্যায়, তাকে সহযোগিতা করবার জন্য আমরা উদ্বোধনের দিন এখানে কাজ করেছি। তারপর আমি 1992 সালে এখানে স্থায়ী পদে যোগদান করি, আর 1993 সালে আমি কলকাতা বেতার কেন্দ্রে চলে যাই। কিন্তু আমার কর্মজীবনের আমি যা যা কাজ করেছি তার ভিত তৈরি করে দিয়েছে কিন্তু আকাশবাণী মুর্শিদাবাদ। প্রোডাকশনের কাজ, অনুষ্ঠান নির্মাণের কাজ, আমি কিন্তু নিজেকে কেবলমাত্র একজন অ্যানাউন্সার, একজন প্রেজেন্টারে আবদ্ধ রাখতে পারিনি বা রাখিনি, আমি একজন কমপ্লিট ব্রডকাস্টার হয়ে উঠতে পেরেছি এই আকাশবাণী মুর্শিদাবাদে কাজ করার সুবাদে।
1: এরপর নজরুলগীতি পরিবেশন করেন অদিত দাস।

0: আমরা প্রতি মুহূর্তে যখন এখনকার যুব সমাজকে নিয়ে চিন্তিত, তাদের সামনে কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই, আমরা আশঙ্কিত। তাদের জীবন মোবাইলময়, তারা স্বার্থপর, তারা পরের কথা ভাবে না। তারই মাঝে কিছু কিছু যুবা বন্ধু দৃষ্টান্ত স্থাপন করছে, তাদের জীবন দিয়ে, তাদের পথ চলা দিয়ে, তাদের এগিয়ে চলা দিয়ে। তারা মানবিক, তারা সমস্ত অনুভূতি নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আমাদের মাঝে হাজির ছিলেন জঙ্গিপুর কলেজের NSS রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক সৌভিক চ্যাটার্জি, তেমনই একজন যুবা যিনি নিজের জীবন কথা দিয়ে অনুপ্রাণিত করলেন দূর থেকে আগত সমস্ত শ্রোতা বন্ধুদের।
1: সালটা তখন 2020, যখন চারিদিকে করোনা মহামারী গ্রাস করেছে, প্রতিদিন বহু মানুষ তাদের জীবন দিচ্ছে। তখন আমি সবেমাত্র স্কুল পাস করি, HS পাস করি এবং জঙ্গিপুর কলেজে অ্যাডমিশন নিই। প্রথমত যে কথাটি বলছিলেন ম্যাডাম, NSS, অর্থাৎ NSS হলো ন্যাশনাল সার্ভিস স্কিম, যেটা মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। সেখানে আমি এনরোলমেন্ট করি এবং আমি তখনই দেখি যে বহু মানুষ অক্সিজেনের অভাবে ভুগছে, বহু মানুষ খেতে না পেয়ে তাদের জীবন উৎসর্গ করছে। তার পাশাপাশি আমি দেখি যে রাস্তায় যে সমস্ত স্ট্রিট ডগসরা রয়েছে, সারোমিটার রয়েছে, তারাও কিন্তু খেতে পাচ্ছে না। আমি এবং আমার টিম তাদের জন্য খাবার এবং যে সমস্ত মানুষরা অক্সিজেনের অভাবে ভুগছে তাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা এবং কোভিড ভ্যাকসিনেশন, সেগুলো কিন্তু আমরা অ্যারেঞ্জ করি। শুধুমাত্র কি তাই, তা কিন্তু নয়। আজকে কিন্তু আমাদের যুবক যুবতী যারা রয়েছ, তারা বিভিন্নভাবে বিভিন্ন নেশায় আসক্ত। সেই নেশা মোবাইলের নেশা, সেই নেশা মাদকের নেশা, সেই নেশা আরও বিভিন্ন খারাপ খারাপ নেশা। কিন্তু এই নেশার বাইরে যে একটা জগৎ রয়েছে, এই নেশার বাইরে যে একটা সমাজ রয়েছে, এবং সামাজিক জীব হিসাবে যেটা আমাদের কর্তব্য, শুধুমাত্র পড়াশোনাই কিন্তু আমাদের কর্তব্য নয়। বর্তমানে আমরা একটা ইঁদুর দৌড়ে নিজেদেরকে নামিয়ে ফেলেছি, কিন্তু আজকে যদি আমি ইঁদুর দৌড়ে নামি শুধুমাত্র নেমে থাকতাম, তাহলে কিন্তু আজকে রাষ্ট্রপতি পুরস্কারের মতো বড় পুরস্কার পেতাম না। শুধুমাত্র রাষ্ট্রপতি পুরস্কার না, আমি কিছুদিন আগে আমাদের অনারেবল গভর্নরের কাছ থেকেও পুরস্কার পেয়েছি এবং খুব রিসেন্টলি হয়তো চিফ মিনিস্টার মেডেলটাও আমি পাবো, যেটা আমাদের কাছে তথ্য রয়েছে বিকাশ ভবন থেকে। এবার ব্যাপারটা হলো যে যুবক, আজকে আমাদের দেশ কিন্তু মহান যারা রয়েছেন মহিষী, যেমন স্বামী বিবেকানন্দ, যাকে আমি আদর্শ মনে করি, তিনি কি এই যুবকের কথা বলেছিলেন বা এই যুবক যুবতীর কথা বলেছিলেন যারা এখন শুধুমাত্র মোবাইলে তাদের টাইম কাটাচ্ছে রিলস দেখে, ফেসবুক করে বা ইনস্টাগ্রাম করে? না, সেই যুবকের কথা বলেছিলেন যারা উদ্যমী, যারা সহ্যশীল, যারা বীর্যশীল এবং যারা আমাদের দেশকে গঠন করবে। তাই আবার সকলকে অসংখ্য শুভেচ্ছা এবং আকাশবাড়ির এই 90 বছর যেটা পূর্ণ হয়েছে, আকাশবাড়ির প্রত্যেকটা পরিবারকে আমার শুভেচ্ছা জানাই। এবং তোমরা হয়তো 10 মিনিট কম ফেসবুক ঘেটে বা ইনস্টাগ্রাম করে আকাশবাণীকে শুনো, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করবে এবং ভবিষ্যতে এই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগিয়ে কিন্তু তোমরা হয়তো আমার মতো রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যেতে পারো।
0: এরপরে ছিল মনোজ্ঞ সঙ্গীত, লোকগীতি পরিবেশন করলেন কলকাতার শিল্পী হৈমন্তী সরকার।

0: সমস্ত কিছু মিলে আমরা আশাবাদী। 90-এর যুব আকাশবাণী এভাবেই বিভিন্ন প্রান্তের, একেবারে প্রান্তিক মানুষ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের পাশে, মানুষের পাশে বহুজন হিতায়, বহুজন সুখায়, এই মন্ত্র নিয়েই উপস্থিত রয়েছে, থাকবে দীর্ঘদিন। আকাশবাণী সকলের, প্রান্তিক মানুষ থেকে শুরু করে একেবারে সমাজের উচ্চস্তরের সকলের জন্য আকাশবাণী নানান অনুষ্ঠান নিয়ে এভাবেই চিরকাল থাকবে আপনাদের পাশে। এরপরে ছিল এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
1: মোটামুটি সেদিন যারা অংশগ্রহণ করেছিলে তোমরা প্রত্যেকেই হয়তো আসতে পারোনি, কিন্তু অনেকেই এসেছো। অনুষ্কা সাহা, অনিন্দিতা সরকার।
0: আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র এই 90 বছর উদযাপন করছে সারা বছর জুড়ে। বিভিন্ন কলেজে কুইজ কম্পিটিশন, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদি নিয়ে তারা একেবারে যুবাদের মাঝে পৌঁছে গেছিল আকাশবাণীর প্রতিনিধি। সেই সমস্ত পুরস্কার প্রাপকেরা গতকাল হাজির ছিলেন এই অনুষ্ঠানে, তাদের হাতে মেমেন্টো সার্টিফিকেট তুলে দেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের অবসরপ্রাপ্ত ঘোষক কৌশিক সেন, আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের অনুষ্ঠান আধিকারিক রীতা দে। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে উজ্জ্বল একটি দিন, আনন্দময় একটি দিন উদযাপিত হল বহরমপুর রবীন্দ্র সদন মঞ্চে। 90-এর যুব আকাশবাণী এভাবেই সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলবে, আমরা আশাবাদী। আমাদের মন্ত্রই হচ্ছে বহুজন হিতায়, বহুজন সুখায়, সেই মন্ত্রকে পাথেয় করে এগিয়ে চলেছে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র।
2: আকাশবাণীর তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে আমাদের অনুষ্ঠান শুনতে এসেছেন, দেখতে এসেছেন, এবং আমরা খুব আপ্লুত। আর সব ছাত্রছাত্রীদের সাথে কানেক্টেড হলাম, আশা করি আমাদের শ্রোতা পরিবারে আরও যোগ হবে।
0: গ্রন্থনা দেবী সরকার মুখোপাধ্যায়, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102

0: দশমিক 2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে একটু পরেই আজ সন্ধ্যায়
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

বৈশাখের পয়লায় নতুন ক্যালেন্ডার অথবা নতুন পঞ্জিকাটি হাতে পাওয়া মাত্রই পাতা উল্টে খুঁজতে থাকি। পঁচিশে বৈশাখ, এবার বাংলা ইংরেজি একই দিনে হয়েছে তো। দেখো তো কোন বার পড়েছে, নানা জায়গায় নানা অনুষ্ঠান, কারণ তিনি যে আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর।

দুঃখ সুখের টানাপোড়েন, মৃত্যু নিয়ে ভয় সকল করি জয়। যদি তুমি এসে আধারে হাতটি ধরো, তাই তো বলি প্রণাম আমার রাখব কোথায়, সবখানি তার চরণ পাতা। হ্যাঁ বন্ধুরা, মে মাসের আজ সন্ধ্যা অনুষ্ঠানের বিষয় প্রাণীর ঠাকুর রবি ঠাকুর।

এই বিষয়ে যাব আপনাদের পাঠানো চিঠিতে। প্রথম চিঠি পাঠিয়েছেন শ্রী হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছারিপাড়া মুচিপুকুর পূর্ব বর্ধমান থেকে। লিখছেন, প্রিয় আজ সন্ধ্যায়, প্রতি বছর বৈশাখ মাস এলেই প্রতিটি মানুষের মন আনন্দে ভরে ওঠে। কেননা এই বৈশাখ মাসই তো জন্মগ্রহণ করেছিলেন আমাদের সকলের আদরের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তো এই বৈশাখ মাসে যখন কলকাতায় যাই, তখন চিৎপুর এলাকা দিয়ে যেতেই মন চলে যায় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দিকে। মনে মনে তখনই গেয়ে উঠি, ওই মহামানব আসে। ছোটবেলায় সেই জলপরে পাতা নড়ে, কুমোরপাড়ার গরুর গাড়ি প্রভৃতি কবিতা দিয়ে রবীন্দ্রনাথের সাথে পরিচয় হবার পর থেকেই সারাটা জীবন ধরে তার চরণ স্পর্শে রয়েছি। তার জন্যই তো আমরা সকলেই গেয়ে থাকি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তারপর থেকে বয়স একটু একটু করে বাড়তে থাকার ফলে রবির প্রতি আমার মন আরও আকৃষ্ট হয়ে যেন বলতে থাকি, আমারও পড়ানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। স্কুলে, পাড়ার ক্লাবে, জাতীয় প্রতিষ্ঠানে যেখানে কোনো অনুষ্ঠান হোক না কেন, রবি ঠাকুরের গান দিয়ে আজও তাই অনুষ্ঠানের সূচনা হয়। ক্ষণস্থায়ী মানব জীবনে চলতে গিয়ে কত ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ, আঘাত মৃত্যু আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হয়। তাই সব ক্ষেত্রে যাতে মানুষ সটল থাকে, তার জন্যই তিনি বলেছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, জীবনও দহনও লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল বিজয়ী। এভাবেই দেশে বিদেশে সবখানে তার চরণ পাতা রয়েছে। তাই তো মনে মনে ভাবি, প্রণাম আমার রাখব কোথায়। নমস্কার সহ পাঠিয়েছেন হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছারিপাড়া মুচিপুকুর পাড় পূর্ব বর্ধমান থেকে।

0: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঁগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।

প্রাণের ঠাকুর রবি ঠাকুর, এই বিষয়ে যাব পরের চিঠিতে। চিঠি পাঠিয়েছেন ডলি দেবী বন্দ্যোপাধ্যায়, দিগবার, বাঁকুড়া থেকে। লিখেছেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই রবির চরণ, সব দিক সব দিকেই প্রণাম। তোমার চরণে প্রাণ আমার বেঁধেছি ভালোবাসার বন্ধনে, আমার চেতনায় তুমি আমার ভালোবাসার, তুমি আমার পথ প্রদর্শক। তুমি বিপদে আমাকে ভয় না করে একলা চলার মন্ত্র শেখাও। তুমি মানব প্রেমী দেশপ্রেমী, তোমাকে তোমাকে আমাদের শত কোটি প্রণাম। ডলি দেবী বন্দ্যোপাধ্যায়, দিগবার, বাঁকুড়া থেকে।

শেষ চিঠিতে সৌমিত্র মজুমদার পূর্বাচল পল্লী রহরা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, হ্যাঁ তিনি এমনই একজন বিরল ব্যক্তিত্ব যে তাকে স্মরণ করেই আমাদের প্রতিটি নতুন দিন শুরু হয়। প্রতি রাতেও ঘুমোতে যাই তার অফুরন্ত সৃষ্টিকে স্মরণ করেই। আমাদের জীবনের প্রতিটি ক্ষণে প্রতিটি স্তরেই সত্যি তার উল্লেখযোগ্য উপস্থিতি। তার সৃষ্টি সম্ভারে চোখ রাখলেই বিলক্ষণ টের পাওয়া যায় জীবনের কোন ধাপে তিনি নেই। সুখে দুঃখে বিরহে আনন্দে কষ্টে যন্ত্রণায় মুগ্ধতায় খুশিতে প্রচণ্ড বিয়োগ ব্যথায় সবখানি তাঁর যে অমূল্য এবং উল্লেখযোগ্য পদচারণা, এমন সুনিপুণভাবে বোধ করি আর কেউ এভাবে পদচিহ্ন রাখেননি। পঁচিশে বৈশাখ তাঁর জন্মদিন।

এবং ২২শে শ্রাবণ তার মহাপ্রয়াণের দিন। তাকে ঘিরে তাই তো দিকে দিকে এত উন্মাদনা, এত আন্তরিক অনুষ্ঠান, এত উৎসব। তার মহাপ্রয়াণের এতগুলো বছর অতিক্রমের পরেও তিনি যে আজও তেমনই প্রাসঙ্গিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ এই বৈশাখে তাঁর স্মৃতির প্রতি জানাই আমার অন্তরের প্রণতি। পাঠিয়েছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচলপল্লী, রহরা, উত্তর ২৪ পরগনা থেকে।

রবিসুর আমাদের অন্তরে বাঁচতে থাকুক এইভাবে, তিনি আমাদের প্রাণের আরাম, আমাদের আশ্রয়। তার শ্রীচরণে প্রণতি জানিয়ে শেষ করছি আজ সন্ধ্যার চিঠি পর্ব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ সন্ধ্যার আসর আজ এই পর্যন্তই। চিঠির সাথে জুড়েছিলেন আমাদের সাথে শ্রীহৃদয় রঞ্জন মুখোপাধ্যায় কাটোয়া, কাছারিপাড়া মুচ

পুকুর পূর্ব বর্ধমান থেকে, দলি দেবী বন্দ্যোপাধ্যায় দিগবার বাঘুরা থেকে এবং সৌমিত্র মজুমদার পূর্বাচলপল্লী রহুরা উত্তর চব্বিশ পরগনা থেকে। সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা। শুভ সন্ধ্যা।

0: শুরু করছি অনুষ্ঠান ভকত আই কেয়ার। নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
1: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
2: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হল গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
3: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120/80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগীর একদম অনেক অ্যাডভান্স স্টেজের গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চালসি হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি না সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবার গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমায়োপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমায়োপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রক দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা এখন ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে, মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেরিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে বলবো, মেশিন আছে, যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হাতে একবার ফলো আপ করবো, ৬ মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

0: এতক্ষণ আপনারা শুনলেন ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকু সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর।
1: বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে ব্রিক্স বিদেশ মন্ত্রীদের দুদিনের সম্মেলন। এর আগে উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক ব্যবস্থার ভরকেন্দ্রে রয়েছে শান্তি ও নিরাপত্তা। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান মিলতে পারে। বর্তমান জটিল ও অনিশ্চিত বিশ্বে ভিন্ন নীতিগুলিকে সমন্বিত রেখে দীর্ঘস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে।
2: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central to the global order. Recent conflicts only underline the importance of dialogue and diplomacy. There is also a deeply shared interest in strengthening cooperation against terrorism.
1: সরকার জানিয়েছে যে দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোনো ডিস্ট্রিবিউটরশিপে গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার খবর মেলেনি।
3: भारत सरकार ने कई इफेक्टिव स्टेप्स लिए हैं जिसके चलते हमारे पास नहीं है, सब जगह पर नॉर्मल ऑपरेशन चल रहे हैं।
1: বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন যে 90,000 মেট্রিক টনেরও বেশি এলপিজি বহনকারী দুটি জাহাজ 20 জনেরও বেশি কর্মী সহ গত রাতে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এ মাসের 16 তারিখে সেগুলি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। শ্রী মঙ্গল জানান, ভারতীয় বাণিজ্যিক জাহাজ MSV হাজি আলী গতকাল ভোরে ওমান উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে আগুন লেগে যাওয়ার পর সেটি ডুবে গেছে, তবে জাহাজে থাকা 14 জন ভারতীয় কর্মীকেই উদ্ধার করা হয়েছে।
4: An Indian dhow, a mechanized sailing vessel that is actually made of wood and named Haji Ali, during its voyage from Somalia to Sharjah, UAE, reportedly encountered an attack incident in Omani waters in early hours of 13th May 2026, which led to fire on board and subsequent sinking of the vessel. All 14 crew members on board were safely rescued by the Omani Coast Guard and have reached Diba Port, that is Oman. The crew is reported to be safe and necessary formalities with the local authorities have been completed. Government of India remains in close coordination with the authorities in the Sultanate of Oman, Indian mission officials and relevant maritime agencies.
1: ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং নাবিকদের বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ তাঁর মন্ত্রক এবং কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি করা 7টি আহ্বানের বিষয়ে সেখানে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে শ্রী চৌহান জানান, প্রধানমন্ত্রী আহ্বানের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রক পর্যায়ে আগামী 1 বছর কোনো সোনা ক্রয় করার হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জনস্বার্থ এবং জাতীয় স্বার্থের প্রয়োজন ছাড়া বিদেশ সফরও করা হবে না। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিন মিলিয়ে 290 জন বিধায়ক শপথ নিলেন। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ বাক্য পাঠ করেন। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নির্বাচিত বিধায়করা শপথ নেন। দ্বিতীয়ার্ধে শপথ গ্রহণ করেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। এদিকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের আজ দপ্তর বন্টন করা হয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী দেওয়া প্রস্তাব অনুযায়ী দপ্তর বন্টনে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। রামেশ্বর তেলিকে রূপান্তর ও উন্নয়ন, শ্রম কল্যাণ এবং আদিবাসী কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অতুল বোরা সামলাবেন পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, আসাম চুক্তি বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা এবং আবগারী দপ্তর। অন্যদিকে চরণ বোরোকে পরিবহন ও বোরোল্যান্ড জনকল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অজন্তা নিয়োগ, দেখাশুনো করবেন মহিলা ও শিশু উন্নয়ন এবং পর্যটন দপ্তরের। উল্লেখ্য, গত 12 মে মুখ্যমন্ত্রী এই 4 জন ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করেন। কেরলামে 10 দিন ধরে চলা জল্পনা শেষে কংগ্রেসের তরফে আজ ভিডি সতীশকে সে রাজ্যের নতুন

0: মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিং এবং দীপা দাশমুন্সি এই ঘোষণা করেছেন। তামিলনাড়ুতে আজ এআইএডিএমকে সাধারণ সম্পাদক ইডাপ্পাডি পালানিস্বামী রাজ্যপাল বিশ্বনাথ আরলিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এসপি ভেলুমানির নেতৃত্বাধীন বিক্ষুব্ধ বিধায়কদের বিরুদ্ধে একটি আবেদনপত্র রাজ্যপালের কাছে জমা দিয়েছেন। উল্লেখ, এসপি ভেলুমানির নেতৃত্বাধীন এআইএডিএমকে 25 জন বিধায়ক ওএস মানিয়ানের জারি করা হুইপ অমান্য করে টিভিকে সরকারের পক্ষে ভোট দেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানীলাওয়ালের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটেইলস বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। পশ্চিমবঙ্গে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%, পূর্ব মেদিনীপুর জেলায় 94.19% পাশের হার সহ প্রথম স্থানে রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আজ বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার আবহে উভয় নেতা সহযোগিতার উপর জোর দিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি প্রথম চীন সফর। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী খোলার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বৈঠক শেষে এক সমাবেশে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেন,
1: The American and Chinese people share much in common. We value.
2: Today, President Trump and I had in-depth exchanges on China-US relations and international and regional dynamics. We both believe that the China-US relationship is the most important bilateral relationship in the world. We must make it work and never mess it up. Both China and the United States stand to gain from cooperation and lose from confrontation.
0: আঞ্চলিক শান্তি ও সুস্থিতি রক্ষায় দুই দেশের মধ্যে সম্পর্ককে জোরদার করার উপর জোর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
1: The American and Chinese people share much in common. We value hard work, we value courage and achievement, we love our families and we love our countries. Together we have the chance to draw on these values to create a future of greater prosperity, cooperation.
0: IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। হিমাচল প্রদেশের চেলিয়ানে HPCL স্টেডিয়ামে টসে জিতে মুম্বাই পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিভিন্ন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি আরও একবার। রাত আটটায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। আটটা বেজে ১৫ মিনিটে অনুরোধের আসর। আটটা বেজে ৩০ মিনিটে অন্বেষা। প্রথমে শুনবেন বিজ্ঞানের খবর, তারপর রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা ও নির্মাণ, এই বিষয়ে অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস। রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাত্রা, শিল্পী অনিরুদ্ধনাথ। ৯টা বেজে ৩০ মিনিটে বাংলা নাটক রামকানাইয়ের নির্বুদ্ধিতা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা বাণী কুমার। ১০টায় স্বাস্থ্য অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য, তাপপ্রবাহের সতর্কতা ও গরমে সুস্বাস্থ্য ও উচ্চ রক্তচাপ, এই বিষয়ে বাইরে থেকে সাক্ষাৎকার নিয়ে এসেছেন রূপময় কোলে। ১০টা বেজে ৩০ মিনিটে রবীন্দ্রসঙ্গীতে শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়। ১০টা বেজে ৪৫ মিনিটে বেহালা, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী উস্তাদ সাবির খান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত ৮টায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। ৮টা বেজে ১৫ মিনিটে নানা রঙের গান। ৯টা বেজে ১৬ মিনিটে স্পটলাইট। ১০টা বেজে ৩০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়। ১১টা বেজে ১০ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এখন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিনে মোট 290 জন বিধায়ক শপথ নিয়েছেন। অধ্যক্ষ নির্বাচন হবে আগামীকাল। বিজেপি রাজ্যকে প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্ত করতে চায় বলে দলের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মন্তব্য করেছেন। এদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে সওয়াল করার ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। চলতি বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত। পাশের হার 91.23%। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের জন্য রবিবার মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিশিষ্ট তবলা বাদক এবং আকাশবাণী ও দূরদর্শনের প্রাক্তন শিল্পী ওস্তাদ সাবির খান প্রয়াত। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দিনে সকাল থেকে দু দফায় 11টি জেলার 140 জন বিধায়ক শপথ নেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, চৌরঙ্গীর নয়না বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝিও আজ শপথ নেন। তাঁদের শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ প্রতিম তাপস রায়। উল্লেখ্য, দুদিন মিলিয়ে মোট 290 জন বিধায়ক শপথ নিলেন। প্রথম দিনে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ গ্রহণ করেন। 293 জন জয়ী সদস্যের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং হুমায়ুন কবির রেজিনগর আসন ছাড়বেন বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে চণ্ডীতলার সাতী খন্দকার পা ভেঙে হাসপাতালে ভর্তি থাকায় শপথ নিতে পারেননি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন 21 মে। আগামীকাল নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। একটি প্রতিবেদন।
1: রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য আগামীকাল একদিনের অধিবেশন বসছে। ইতিমধ্যেই সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি, ফলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হচ্ছেন তা একরকম স্থির হয়ে গিয়েছে। প্রথা মাফিক আগামীকাল অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হবে। এরপরে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার যৌথভাবে তাকে অধ্যক্ষের আসনে বসিয়ে দেওয়ার কথা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সর্বসম্মতিক্রমে রথীন্দ্র বোস বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, অধ্যক্ষ পদ পরিচালনার জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে এই পদে মনোনীত করতে পেরে সকলেই খুশি।
2: এই পদটা চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চ শিক্ষারও কিছুটা দরকার রয়েছে। উনি নিজে একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এবং এই ধরনের মানুষ মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি, এবং উনার চালানোর ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমরা চাইব এবং আশা করব পরম্পরা মেনে, যাতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনে যে ঐতিহ্য নজির রয়েছে সেই ঐতিহ্য তারা বজায় রাখবেন।
0: এদিকে রথীনবাবু বলেছেন, দলের তরফে তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে বিধানসভার মর্যাদা রক্ষায় তিনি তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে প্রায় 6,500 কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলেছে।
3: 6,500 একটা শর্টলিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএম এর সঙ্গে কথা বলবো। কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন চারটা পঞ্চায়েত দেখেন, ফলে সব কাজ ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কি? ইনফ্রাস্ট্রাকচার নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে।
0: বিজেপি রাজ্যকে প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্ত করতে চায় বলে দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভোটের ফল ঘোষণার পর 10 জন তৃণমূল কর্মীকে হত্যা করা হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন, কারণ বিজেপি এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয়। বরং তাঁদের দলেরই 3 জন কর্মীকে হত্যা করা হয়েছে বলে সমীকবাবু পাল্টা দাবি করেন। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে রাজ্যে তৃণমূল কংগ্রেসই নিজেদের কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন। পরিসংখ্যান দিয়ে সমীকবাবু জানান, 2021 দোসরা মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে হত্যা ও 27 জন মহিলা কর্মীকে নির্যাতন করা হয়েছিল, কিন্তু পুলিশ এই ঘটনার কোনো এফআইআর নেয়নি। ভোট পরবর্তী হিংসার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন কোনো পদক্ষেপ নেননি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
4: 2021 সালের 2 মে এর পর 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়, 27 জন বিজেপির মহিলা কর্মী ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে আমরা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছে। সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? পুলিশ এফআইআর নেয়নি, কারণ তখন রাজ্যে ছিল শাসকের আইন, আর আজকে আইন।

0: মনোবিক্ষণ সুস্থ মনের ঠিকানা। নিবেদনের মনোবিক্ষণ রানীবাগান বহরমপুর।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনের ঠিকানা। মনোবিক্ষণ রানীবাগান বহরমপুরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন প্রতিদিন। মৃগী, নেশা, মানসিক অসুখ, ব্রেনের অসুখ, যৌন রোগ এবং আরও নানানবিধ অসুখের চিকিৎসাতে এখন মনোবিক্ষণে অন্য সমস্ত বিভাগের ডাক্তারবাবুরাই প্রতিদিন বসছেন আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য। মনোবিক্ষণ প্যাথোলজি ইতাদ অঞ্চলের একটি বৃহৎ ল্যাবরেটরি, যা NABL স্বীকৃত, এইমস নিউ দিল্লি এবং CMC ভেলোর দ্বারা মান্যতা প্রাপ্ত। মনোবিক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করি আপনাদের মধ্যে জনমনে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। আজকে সেরকমই একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি আমি, মনোবিক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী।
0: মনোবিক্ষণে আসতে ফোন করুন 7477799519। আবার বলছি 7477799519 এই নাম্বারে।
1: আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি নিয়ে আমরা কেউ কেউ হয়তো শুনেছি বা অনেকেই হয়তো শুনেছি, কিন্তু সম্যক ধারণা হয়তো অনেকের মধ্যেই নেই। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, কারণ এই বিষয়টি মনোবিক্ষণের একটা অন্যতম প্রধান USP, সেটা হচ্ছে কাউন্সেলিং। কাউন্সেলিং বা সাইকোথেরাপি, কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি, এই নিয়ে অনেকের মধ্যেই একটু হয়তো ধোঁয়াশা রয়েছে। আজকের এই আলোচনায় আমরা সেই ধোঁয়াশা দূর করবার চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, কাউন্সেলিং বা সাইকোথেরাপি হচ্ছে একটা বিশেষ চিকিৎসা পদ্ধতি, যেটা মানসিক অসুখের চিকিৎসাতে ব্যবহার করা হয়। মানসিক অসুখ বা মানসিক সমস্যা যাই হোক না কেন, তার ক্ষেত্রে এই যে বিশেষ চিকিৎসা পদ্ধতি, এই বিশেষ চিকিৎসা পদ্ধতি পাশ্চাত্য দেশে ভীষণই জনপ্রিয়। এই চিকিৎসা পদ্ধতিতে ওষুধ ব্যবহার করা হয় না এবং যিনি চিকিৎসা করছেন তাকে সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা বাংলাতে মনস্তত্ত্ববিদ বা মনোবিদ বলা হয়। তাহলে কাউন্সিলিং বা সাইকোথেরাপি ব্যাপারটি কি? আসলে কাউন্সিলিং কথাটা বহু প্রচলিত হলেও মূলত যেটা করা হয় সেটা সাইকোথেরাপি। সাইকোথেরাপি মানে হচ্ছে এক ধরনের মেন্টাল ট্রেনিং। মেন্টাল ট্রেনিংয়ের মাধ্যমে মানসিক সমস্যা বা মানসিক অসুখকে ঠিক করা হয়। এই ধরনের চিকিৎসাতে যেটা ধারণা করা হয় যে মূল উপপাদ্যের উপর ভিত্তি করে এই চিকিৎসা বা প্রচলিত হয়েছে বা এই চিকিৎসা ব্যবস্থায় এসেছে, সেই উপপাদ্যটি হচ্ছে এই যে বিভিন্ন মানসিক সমস্যা আছে বা মানসিক অসুখ আছে যেগুলো মূলত আমাদের চিন্তা ভাবনার কিছু বিকৃতি বা চিন্তা ভাবনার কিছু অস্বাভাবিকত্বের থেকে সৃষ্টি হয়। আমরা ছোটবেলা থেকে বিভিন্ন জিনিস দেখে শুনে বা বিভিন্ন জিনিস প্রত্যক্ষ করে অভিজ্ঞতার মাধ্যমে আমরা যখন বড় হই, তখন আমাদের নিজেদের সম্বন্ধে, আশপাশের মানুষজনের সম্বন্ধে, বিশ্ব দুনিয়াদারি সম্বন্ধে একটা বিশেষ ধরনের ধারণা তৈরি হয়ে ওঠে। এই বিশেষ ধরনের ধারণাকে আমরা বলি আমাদের থিঙ্কিং স্কিম। এই যে থিঙ্কিং স্কিম বা কগনিটিভ স্কিম, সেই অনুযায়ী আমরা কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে ঠিক কিভাবে ব্যবহার করব, কিভাবে রিয়্যাক্ট করব, কি কথা বলবো, এই গোটা জিনিসটা তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ ধরুন একই সিচুয়েশনে কোনো একজন মানুষ দেখা যাচ্ছে তিনি খুব বেশি উত্তেজিত হয়ে পড়ছেন, কোনো একজন মানুষ ঠান্ডা মাথায় সেটা হ্যান্ডেল করছেন, কোনো একজন মানুষ হয়তো খুব ভয় পেয়ে যাচ্ছেন, কোনো একজন মানুষ খুব সাহসিকতার পরিচয় দিচ্ছেন, এই যে একই পরিস্থিতিতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে রিয়্যাক্ট করছেন, এটা তাদের মানসিক যে স্কিমা বা চিন্তাভাবনার যে বৈশিষ্ট্য তার উপর নির্ভর করে। এক কথায় এই জিনিসটিকেই আমরা কারোর স্বভাব বা ব্যক্তিত্ব বলে বা আমরা বুঝি। কারোর স্বভাব বলতে বা কারোর ব্যক্তিত্ব বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা অনেকটা এই জিনিসটাই। এখন এই স্বভাব বলুন বা ব্যক্তিত্ব বলুন, এই জিনিসটা তো একদিনে তৈরি হয় না, এই জিনিসটা ধীরে ধীরে ধীরে ধীরে তৈরি হতে থাকে। ছোটবেলায় বাবা মা কিভাবে মানুষ করেছেন, যেভাবে মানুষ করেছেন, স্কুলে শিক্ষক শিক্ষিকাদের কাছে যেভাবে শিক্ষা পেয়েছেন, বন্ধুবান্ধবদের সঙ্গে মিশতে গিয়ে যেসব অভিজ্ঞতা হয়েছে, যেসব অনুভূতি হয়েছে, তার উপরে ক্লাসে কলেজে বা বিভিন্ন চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিভিন্ন মানুষজনের কাছ থেকে বিভিন্ন ব্যবহার পেয়ে আস্তে আস্তে মনের মধ্যে বিভিন্ন রকম আশা হতাশা ইচ্ছা অনিচ্ছা চিন্তা ভাবনা এগুলো গড়ে ওঠে এবং তার ভিত্তিতে একজন মানুষ কোনো একটা পরিস্থিতিতে আগে কি হতে যাচ্ছে কি হতে পারে কেন হতে পারে এর সম্বন্ধে নিজের একটা ধারণা তৈরি করে নেয়। এই যে ধারণাগুলো বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম, যারা খুব পেসিমিস্টিক, যারা সব ব্যাপারেই খুব না বোধক, যাদের চিন্তা ভাবনা তারা সব ব্যাপারেই তাদের মনে হয় যেন হবে না পারবো না করে লাভ নেই এই রকম। আবার যারা খুব অপটিমিস্টিক, যারা খুব আশাবাদী, তারা সব ব্যাপারেই হয়তো ভাবেন যে না নিশ্চয়ই হবে পারবো করবো নিশ্চয়ই ঠিক হবে ভালো হবে। এই যে আশাবাদ বা নিরাশাবাদ এই সমস্ত কিছু ছোটবেলা থেকে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে আস্তে আস্তে বড় হয়ে আমাদের মধ্যে তৈরি হয়। এখন যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা পরিস্থিতিতে মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম চাপ ঘাত প্রতিঘাত এগুলো আসতেই থাকে। আজকের জীবনে দেখুন সময় খুব কমে গিয়েছে, প্রতিযোগিতা ভীষণ বেড়ে গিয়েছে, তার ফলে মানুষের স্ট্রেস ভীষণ বেড়েছে। এই স্ট্রেসফুল সিচুয়েশনে একজন মানুষ কীভাবে রিয়্যাক্ট করছে বা কতটা সহ্য করতে পারছে বা পারছে না তার উপরে নির্ভর করছে সে মানসিকভাবে সুস্থ থাকছে না অসুস্থ হয়ে পড়ছে। যাদের মধ্যে ঘাত সহ্য করার ক্ষমতা খুব বেশি, যাদের মধ্যে টলারেট করার ক্ষমতা খুব বেশি, যাদের মধ্যে স্ট্রেস সহ্য করে নিয়ে সেটাকে মানিয়ে চলার সম্ভাবনা খুব বেশি, তাদেরকে আমরা বলি ম্যাচিওর পার্সন বা তাদের ম্যাচিওর পার্সোনালিটি।

এবং তারা পরিবেশ পরিস্থিতিকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। কিন্তু যারা সেটা পারে না, তাদের সেই পরিবেশ পরিস্থিতি হ্যান্ডেল করতে না পারার কারণে তাদের মনের মধ্যে বিভিন্ন রকমের আঘাত, বিভিন্ন রকমের কষ্ট, দুঃখ এগুলো তৈরি হয় এবং তার ফলে একটা সময় গিয়ে তারা হয়তো ভীষণ রকম হতাশা, ভীষণ রকম মনোকষ্ট এইসবে তারা ভুগতে শুরু করেন, যেটাকে আমরা ক্লিনিক্যালি আমরা বলি ডিপ্রেশন, ডিপ্রেশন বা মানসিক অবসাদ। ডিপ্রেশন বা মানসিক অবসাদ যদিও একটা মানসিক অসুখ বা ব্রেনের অসুখ, যাতে ব্রেনের বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ যেরকম থাকা উচিত তার তুলনায় কম হয়ে যায়, কোনো কোনোটা ঠিকঠাকভাবে কাজ করে না, সেগুলো যদিও হয়, কিন্তু প্রাথমিকভাবে অন্তত কিছু কিছু মানুষের ক্ষেত্রে ডিপ্রেশন জিনিসটা মূলত পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে চলতে না পারার কারণে একটা হতাশা থেকে তৈরি হয়। তো এই যে সমস্ত মানুষের কাছে পরিবেশ পরিস্থিতির সঙ্গে, আশপাশের স্ট্রেসের সঙ্গে মানিয়ে চলতে না পারার কারণে হতাশা বা অবসাদ তৈরি হচ্ছে, এই সাইকোলজি বা মনস্তত্ত্ব বিজ্ঞান ভাবে বা মনস্তত্ত্ব বিজ্ঞান তার উপপাদ্য এটাই যে এই ধরনের মানুষগুলোকে যদি পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার শিখিয়ে দেওয়া যায়, কীভাবে আশপাশের মানুষের সঙ্গে, পরিবারের মানুষের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে, অফিসের সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হয় বা কোন পরিস্থিতিতে মনের নিরাশাবাদকে আশাবাদে কীভাবে পরিবর্তিত করতে হয়, নিজের উপরে আত্মবিশ্বাস কীভাবে বাড়াতে হয়, এই সমস্ত জিনিসগুলো যদি তাদেরকে বিশ্লেষণ করে শিখিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাহলে পরে তাদের নিজেদের মনের ভেতরে যে আত্মবিশ্বাস, নিজেদের মনের ভেতরে যে ক্ষমতা, সেই জিনিসগুলো তাদের বাড়বে এবং খুব সহজে হতাশ হয়ে যাওয়া, খুব সহজে ভেঙে পড়ার ব্যাপারগুলো তাদের মধ্যে সেভাবে আসবে না। আর সেটা যদি না আসে, অর্থাৎ তাদের মধ্যে যদি নাকি আত্মবিশ্বাস বাড়ে, তাদের মধ্যে ভেঙে পড়ার সম্ভাবনা যদি কম হয়, তাদের মধ্যে এক কথায় যদি রেজিলিয়েন্স বাড়ে, অর্থাৎ ঘাত সহ হবার যে প্রবণতা বা ঘাত সহ্য করার ক্ষমতা, স্ট্রেস সহ্য করার ক্ষমতা যদি তাদের মধ্যে বাড়ে, তাহলে পরে তাদের মধ্যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা টেনশন এই ধরনের অসুখগুলো তাদের মধ্যে কম আসবে। এছাড়াও কিছু কিছু অসুখ আছে, যেমন ধরুন সূচিবায়ুর রোগ, যেখানে একটা মানুষের মধ্যে চিন্তা খুব দুশ্চিন্তা বারে বারে আসতে থাকে যে এটা বোধহয় ঠিক হয়নি, ওটা বোধহয় ভুল হলো, এটা বোধহয় অপরিষ্কার, ওটা বোধহয় আবার করতে হবে, এরকম মনের মধ্যে বারে বারে যাদের মধ্যে দুশ্চিন্তা আসতে থাকে, সন্দেহ আসতে থাকে, বারবার চেক করতে হয়, বারবার ছুঁতে হয়, পরিষ্কার করতে হয়, এইরকম যে অসুখগুলো, সেক্ষেত্রেও দেখা গেছে যে মনের ভেতরে এই যে দুশ্চিন্তা বা মনের ভেতরে এই যে সন্দেহ, এই জিনিসটাকে ট্রেনিং দিয়ে মনকে অন্যরকমভাবে ভাবতে শিখিয়ে এই অসুখটাকে অনেকটাই দূর করা যায়। এখন কাউন্সেলিং বা সাইকোথেরাপির সব থেকে বড় উপকার হচ্ছে যে যেহেতু এখানে ওষুধপত্রের প্রয়োগ হচ্ছে না, তাই এখানে ওষুধপত্রের সাইড এফেক্টেরও কোনো সম্ভাবনা থাকছে না। কিন্তু অপরপক্ষে এর বড় প্রবলেম যেটা হচ্ছে যে এর যে উন্নতি, সেই উন্নতি জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় না এবং খুব সময় সাপেক্ষ এটা একটা চিকিৎসা, এবং অনেকবার কাউন্সেলিং সেশনে আসতে হয়, কাউন্সেলিং যিনি করাচ্ছেন তার যথোপযুক্ত নিজের ট্রেনিং থাকতে হয়, নিজের বিদ্যাবুদ্ধি থাকতে হয়, তার নিজের যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হয়, এবং তা গোটা ব্যাপারটাই যেহেতু একটা কোচিংয়ের ব্যাপার, সেই কোচ যদি ঠিকঠাক না হন, কোচের যদি নিজের পড়াশোনা কম থাকে, তাহলে পরে ছাত্রের পক্ষে কিন্তু ভুল শেখাটা তার পক্ষে আরও বেশি ক্ষতিকর হয়ে ওঠে। সেই জন্য কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কে কাউন্সেলিং করছেন, তার কোয়ালিফিকেশান, তার অভিজ্ঞতা, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, সেটা একটা খুব বড় ব্যাপার। এছাড়াও হচ্ছে যে কাউন্সেলিংয়ে যেহেতু ট্রেনিং ব্যাপারটাই মূল এবং ট্রেনিং নিয়ে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তো বাড়িতে গিয়ে প্র্যাকটিস করা, নিয়মিত ট্রেনিংয়ে আসা, নিয়মিত সেশনে আসা, এই জিনিসটা কাউন্সেলিংয়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, যেটা হয়তো অনেকে সেভাবে মেনটেন করতে পারেন না। যেটা মনোবিক্ষণে খুব ভালো জিনিস সেটা হচ্ছে যে এই সাইকোথেরাপি বা কাউন্সেলিং যারা সবথেকে ভালো করতে পারেন, অর্থাৎ ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা, এই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কিন্তু সারা এতদ অঞ্চলে সমস্ত জেলাতে একমাত্র মনোবিক্ষণেই প্রতিদিন রয়েছেন, এবং এই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা হন তারা ক্লিনিক্যাল সাইকোলজিতে তাদের এমফিল ডিগ্রি থাকে। আনফর্চুনেটলি আজকাল অনেকেই নিজেদের সাইকোলজিস্ট দাবি করেন যাদের এই এমফিল ডিগ্রিটা নেই। শ্রোতা বন্ধুদের একটা কথা বারবার বলা যে আপনারা যদি কারো কাছে কাউন্সেলিং করান, তারা অবশ্যই প্রশ্ন করবেন তাকে যে আপনার কি ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিল ডিগ্রি আছে। ঠিক যেমনি সাইকিয়াট্রিতে এমডি না থাকলে তাকে সাইকিয়াট্রিস্ট বলা হয় না, শুধুমাত্র MBBS করলেই তিনি সাইকিয়াট্রিস্ট হন না, ঠিক তেমনি সাইকোলজি

0: এমএ বা এমএসসি পাশ করলেই তিনি কিন্তু সাইকোলজিস্ট, শুধু হলেও তিনি কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হন না। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট না হলে এই ধরনের অসুস্থতাকে ডিল করবার মতন উপযুক্ত ট্রেনিং কিন্তু তাদের থাকে না বললেই চলে। এবং আমি আবারও বলছি, যেহেতু এটা ট্রেনিং ভিত্তিক একটা চিকিৎসা, তাই ট্রেনারের যদি নিজের ট্রেনিং না থাকে তাহলে রোগীকে তিনি যে যথোপযুক্ত ট্রেনিং দিতে পারবেন না এ কথা বলাই বাহুল্য। মনোবীক্ষণে প্রতিদিন যে শুধু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, একাধিক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, দক্ষ ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা আছেন তাই নয়, যারা নিয়মিত এখানে কাউন্সিলিং সেশন নিতে আসতে পারছেন না তাদের জন্য এখানে অনলাইন কাউন্সিলিংয়েরও ব্যবস্থা রয়েছে। অর্থাৎ তারা অনলাইনে নাম লিখিয়ে তারা বাড়িতে বসেই ভিডিও কলিংয়ের মাধ্যমে কিন্তু কাউন্সিলিং এখানে করতে পারেন, যেটা একটা খুব বড় সুবিধা। এবং প্রচুর পেশেন্ট এখানে ভিডিও কাউন্সিলিং করে, অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে কাউন্সিলিং করে, ভিডিও কলের মাধ্যমে থেরাপি করে, তার ট্রেনিং নিয়ে বাড়িতে প্র্যাকটিস করে, এবং তার সাথে সাথে ওষুধপত্র চালিয়ে তারা কিন্তু সুস্থতার রাস্তায় অনেক দূর এগিয়ে যান। বা অনেক মানে জটিল যা মানুষ বা রোগে ভোগা মানুষ যারা বিভিন্ন জায়গাতে ওষুধপত্র খেয়ে সুস্থ হননি, এখানে এসে ওষুধ এবং কাউন্সিলিং দুটো একসাথে চালিয়ে তারা কিন্তু সুস্থ হয়েছেন, এরকম ভুড়ি ভুড়ি লক্ষণ রয়েছে। তাই শ্রোতা বন্ধুদের প্রত্যেকের কাছেই আমার অনুরোধ, যদি কারোর এরকম মনে হয় যে তার কাউন্সিলিং প্রয়োজন, তার সাইকোথেরাপি প্রয়োজন, আপনাকে মনোবীক্ষণে আসার প্রয়োজন নেই। আপনি monobikkhon.com যান, সেখানে গিয়ে সেই ওয়েবসাইটে নাম রেজিস্টার করে আমাদের যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছেন তাদের কাছে নাম লিখিয়ে আপনারা বাড়িতে বসেই ভিডিও কল করে আপনারা অনলাইনে কাউন্সিলিং শুরু করে দিন। তারপর যখন সম্ভব হবে আপনারা এখানে আসুন। কাউন্সিলিং বা সাইকোথেরাপি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি, যেটা আনফর্চুনেটলি এই জেলাতে এখনও সেভাবে হয়তো বহুল প্রচলিত নয়। ভাবলে অবাক হবেন যে বিদেশে যে কোনো রকম মানসিক অসুখের ক্ষেত্রে প্রথমে সরকার কাউন্সিলিং বা সাইকোথেরাপি করাটাকে বাধ্যতামূলক হিসাবে দেখেন, এবং সেখানে উন্নতি না হলে তখনই তারা সাইকিয়াট্রিস্টের কাছে ওষুধপত্রের জন্য পাঠান। আনফর্চুনেটলি আমাদের দেশে এটা প্রচলিত আজকে না হলেও হয়তো আজ থেকে বেশ কিছুদিন বাদে এই জিনিসটার বহুল প্রচলন হবে। ততদিনে হয়তো অনেক মানুষই এর চিকিৎসাটা না পেয়ে হয়তো ভুগতে থাকবেন বা অসুস্থ হয়ে তাদের নিজেদের যে সক্ষমতা সেটাকে হারিয়ে ফেলবেন। কাজেই আর দেরি না করে কাউন্সিলিং বা সাইকোথেরাপির সুবিধা নিতে আজকেই আসুন মনোবীক্ষণে, বা monobikkhon.com লগ অন করুন, অথবা আমাদের যে নাম্বার তাতে ফোন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলাম ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী। নমস্কার, শুভরাত্রি।
1: মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। আরও বিশদ জানতে ফোন করুন 7477799517। আবার বলছি 7477799517। মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান মুক্তধারা। নিবেদনে একে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609997275 9434640048 website www.akachemicalspvtltd.com।
3: শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখুন, যখন ওই বৈশাখ মাস আসছে আসছে, রোদ্দুরটা বেশ ভালোই জানান দিচ্ছে, আমরা বেশ একটু চিন্তায় পড়ে গেছিলাম যে না জানি কত গরম পড়ছে। সত্যি গরম পড়ছিল, এখন কিন্তু মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি হয়ে আবহাওয়াটা বেশ একটা খুব সুন্দর হয়ে গেছে। এইরকম সুন্দর আবহাওয়ায় বেশ থাকে তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু ওই আর কি, তবু দুপুরের দিকটা ধরুন বেশ রোদ্দুর হচ্ছে, আর রাতের দিকে সাধারণত বৃষ্টি। এবার ধরুন সন্ধ্যের দিকে আমাদের অনেক সময় কাজের প্রয়োজনে হোক, টিউশন হোক, বাচ্চারা বেরোতে হয়। এইবার ধরুন আপনি বাইরে বেরোলেন, ভিজে টিজে বাড়ি ফিরলেন, তারপর কি করণীয়? হ্যাঁ, পরিষ্কার হচ্ছেন, একটু গরম দুধ খেয়ে নিতে, না তারপর কি করণীয়? পরিষ্কার হচ্ছেন, দিয়ে ভাবছেন যে না আমি এবার ঠিকঠাক থাকছি, কিন্তু দেখা যাচ্ছে পরের দিন একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, একটু জোরো জোরো ভাব, জ্বর আসবে নাকি, এইসব ভাবছেন। কিন্তু কিছু কিছু আমরা মানুষ আছি যারা কিন্তু এটা নিয়ে ভাববো না, একদমই চিন্তা করবো না। কেন বলেন তো? কারণ আমাদের কাছে আছে এক মহৌষধ। কি সেই মহৌষধ?
4: ইউনানির অবদান মুক্তধারা। নানান রোগে ভোগেন যারা, সঙ্গে রাখুন হার্বাল ড্রপ মুক্তধারা। একাধিক রোগের প্রাথমিক চিকিৎসায় ফলদায়ক ঔষধ মুক্তধারা। নির্মাতা একে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড।
3: তাহলে বন্ধুরা, এবারে চলুন শুনে নিই যে যার জন্য আমরা এত কনফিডেন্ট, আমরা জানি হ্যাঁ কোনো কিছুই আমাদেরকে থামাতে পারবে না, সেই তার কথা শুনবো।
5: হ্যালো শ্রোতা বন্ধুরা, আমাদের মুক্তধারা অনুষ্ঠানটা আপনারা শুনছেন, এটা আমাদের ধারাবাহিক চলে আসছে এবং যেতেই থাকবে আশা করি। তাদের গলা ব্যথা বা কাশি হচ্ছে, এই টাইমে আবার একটু ঠান্ডা সর্দি ডাক দিয়েও ঝরবে, তো এই টাইমে কিছু কিছু আছে, গা চুলকোবে কিছুই দেখতে পাবেন না, কেউ ভাইরাস বলছেন, কেউ চুলকানি বলছেন, কেউ অন্য কিছু বলছেন। আপনার বাড়িতে তো মুক্তধারা আছে, আশা করি নিয়েছেন, ব্যবহার করেছেন, এইগুলো আপনার লেখাও আছে বিষয়টা। যদি আপনার গা চুলকায় বা গা শুমশুম করে, তাহলে স্নান করার পরে আপনি মুক্তধারা একটু দুপুরা হাতে নিয়ে একটু জল দিয়ে গুলিয়ে ভালো করে হাতে মাখিলে গোটা গায়ে মাখান, আপনার ভালো হয়ে যাবে। সেও তখনই ভালো হয়ে যাবে, সেদিনকার কথা কিছু নাই। মুক্তধারা আপনারা সবসময় কাছে রাখুন, ঘরের ডাক্তার, ঘরের বন্ধু, বাচ্চা ছেলে পেলে সকলকে বুঝিয়ে দেবেন যে মুক্তধারা মানেই যত কিছু ফার্স্ট এড বক্সে আমাদের ব্যবহার হয়, কাটা ছিঁড়া ব্যথা মাথা ধরা হাত পা জ্বালা চুলকানি পচড়া যত কিছু আছে, এক ফোঁটা দু ফোঁটার মামলা, আপনি ব্যবহার করতে লাগুন, সেরে যাবে। সর্দি লাগছে, আপনি দু ফোঁটা জিভে দিন, ঠিক হয়ে যাবে। এই যে আমরা মুক্তধারা নিয়ে বলছি এতবার, আপনাদের পেটের অসুখ বা আপনার গলার অসুখ বা বুকের অসুখ, বড় বড় অসুখ আছে, তো সেইগুলো নিয়ে আপনারা ঝুঁকি নিতে বারণ করব। আপনারা মুক্তধারা খান একটা, খেয়ে একবার আমার সাথে যোগাযোগ করুন চেম্বারে, তাহলে ভালো হয়। আর যদি আপনি ভালো বুঝি আমি এখান থেকে, তাহলে আর আপনাকে দুই একটা কিনে ফেললেই হয়তো সেরে যাবে। পুরাতন যেগুলো সেগুলো আমরা সাক্ষাতে একটু দেখা করি, আর নাহলে পরে হবে ফোনে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো যাই হোক, মুক্তধারা নিয়ে কথা নেই, মুক্তধারা সবসময়ের জন্য আমাদের পকেটে থাকবে, এটা আমরা মাথায় রাখি। কারণ মুক্তধারের এই যে অবস্থা, আপনারা কখনোই মানে আপনাকে ফেলে দিবে না, আপনার আশা অতীত কাজ হয়ে যাবে। এবং এখানে আমাদের এখন দেখুন, হাঁস মুরগি পায়রা টিয়া কোয়েল, হ্যাঁ এইসব পাখিগুলো যারা আমরা বাস করছি, শখিনও করছি আবার ব্যবসার জন্যও করছি। আপনার যদি কোনো মুরগি বা এক কেজি ওজনের পাখি, এক কেজি থেকে বললাম, 500 হলে এক ফোঁটা হবে, আধ ফোঁটা হবে, আর এক কেজি হলে পরে এক ফোঁটা হবে, সপ্তাহে একদিন করে খাওয়াবে, তাহলে অসুখগুলো হবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আবার ডিম বেশি দেবে, আবার আপনার ডিম ভেঙে যাবে না, ডিম ছোটো থাকবে না, এবং শরীর সুস্থ থাকলে যেটা হয় সেটা আপনিও বুঝতে পারছেন, আমরাও বলছি। তা আমরা এই মুক্তধারাটা সাথে সাথে আমরা বলবো যে হাঁস মুরগি পায়রা কোয়েলটিয়া পশু যারা বাস ব্যবহার করছেন, যারা আপনারা উপকার পেয়েছেন, আপনারা এই মুক্তধারা তো রাখছেন এমার্জেন্সির জন্য, আর আপনারা সেপাই হাত বলে যে আমাদের মেডিসিনটা দীর্ঘদিন চলছে, এটা আপনারা অবশ্যই খাওয়াবেন, ক্রিমিগুলো নষ্ট হয়ে যাবে, শরীর ঠিক থাকবে, হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ডিম বেশি দেবে, ডিম ভাঙবে না, পর ভাঙবে না, হ্যাঁ দেখতেও সুন্দর লাগবে। যেমন আপনার এই নিউমোনিয়া হয়ে যায় গিয়ে আপনার কি হয়, আপনার চুন চুন পায়খানা করে, জিম ধরে, হ্যাঁ মাথা তুলতে পারে না, মুখে ঘা হয়, বাইরে বক্স দেখা দিয়েছে, এইরকম নানান রকম অসুখ ওনাদের আছে। আর সেইগুলো হিসাব করিয়ে আমাদের এই মেডিসিনটা তৈরি আছে, এইটা হচ্ছে সেফাই হায়াত। এই সেফাই হায়াতটা আপনি যদি ডেলি খাওয়াতে পারেন, ভালোগুলো না আপনার 7 দিনে একবার, আর যদি আপনার অসুখ হয়ে যায় তো বাড়িতে বেঁধে রেখে ওটাকে 5 দিন খাওয়াতে হবে, দুবেলা করে সকালে আর রাত্রে, খাওয়া টাওয়ার দিবেন না, এমনি ধানের খোঁজ দিতে পারেন, ওতে সব লেখা আছে। আপনারা এই জিনিসটা অবশ্যই একটু খেয়াল রাখবেন, নকল টকল যদি বোঝেন আপনি ছবি করে আমার এই নাম্বারে পাঠাবেন, আমি দেখে আপনাকে বলে দেবো ঠিক আছে কিনা। তবে দামের সাথেও আপনি বুঝতে পারবেন, হ্যাঁ কাজের সাথেও বুঝতে পারবেন, প্যাকেট 2 নম্বর হলেও বুঝতে পারবেন, যে আপনি একটু খেয়াল করলে যে এটা দেখবেন অক্ষরে গোলমাল আছে কিংবা আপনার লেখাটা অসঙ্গত আছে, তখনই বুঝতে হবে যে নকল আছে। তো আমাদের কোম্পানিটা বুঝে নেবেন, একে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, এই জায়গাটা যদি থাকে আপনার ওষুধের মধ্যে একটা কাগজ আছে কাগজে, তাহলে জানবেন ঠিক আছে, আর যদি না থাকে তাহলে পরে আপনি আমাকে একটু ফোন করে দয়া করে জানাবেন, আমরা সেটা সব করে দেবো। তো আমরা এই বললাম আপনার সেপাহীদের কথা, তার সাথে সাথে মুক্তধারার কথাটা আগে বলে দিয়েছি। এই টাইমে আমাদের যেমন দাঁত মাজলে শিরশির কনকন করে, ফসফরাসের অভাব হয়, ক্যালসিয়ামের অভাব হয়, এর জন্য আপনার মুক্তধারা দিয়ে কুলকুচি করুন। আর পাইরোটেট বলে একটা পাউডার আছে, আবার পেস্টও আছে, যে যেটা ভালোবাসেন এটা রাত্রে একবার করে ব্যবহার করুন। আপনার কোনো ওষুধই লাগবে না, মুখের ভেতর যতগুলো রোগ আছে সব সেরে যাবে। পোকা খাওয়া দাঁতের যন্ত্রণা আরাম হয়, পোকা খাওয়া দাঁতটা একবার দেখিয়ে নেবেন। আর মুক্তধারা তো

থাকলো, যন্ত্রণা হলে একবারে একটু আধ ঘন্টার মতো বা তারও কম একটু তুলো ভিজিয়ে ওখানে বসিয়ে দিই, দেখবেন আপনার যন্ত্রণা কমে যাবে। সবসময় চেষ্টা করব আপনাদের হাতে একটা করে তুলে দেওয়া, আপনারা যে কোনো ডাক্তারখানায় আপনি পেতে পারবেন, আর আপনারা যদি না পান তো ওনাদেরকে বলুন যে আমরা এটা নেব, তাহলে ওনারা আমাদেরকে ফোন করে হয়তো অর্ডার দেবে, বা আমাদের লোক আছে প্রত্যেক ডিস্ট্রিক্টে কোথায় পাওয়া যাবে ওনার সাথে আপনার কথা বলিয়ে দেবো, তাহলে পরে ওগুলো সলভ হয়ে যাবে। এ নিয়ে কোনো সমস্যা নাই, ওষুধের কোনো এক্সপায়ার বলে নেই, কিন্তু আমাদেরকে সরকার অনুমতি মানতে হয়, সেটাও একটু দেখে নেবেন। সবসময়ের জন্য আমাদের ওষুধ বাজারে চালু আছে, কিন্তু কোনো অব্যবসায়িক হয়তো দেখা গেছে ব্যবসায় নেমেছে, ও বলে দেয় যে কোম্পানি বন্ধ হয়ে গেছে, মানে অন্য একটা আছে ওটা নিতে হবে কথায় ওর কাছে। এই জিনিসগুলো করবেন না, পয়সা দিয়ে মাল কিনবেন এক নম্বর মাল কিনবেন, ডাক্তারের দু নম্বর মানে তো খারাপ, তো সেগুলো একটু লক্ষ্য রাখুন। আপায়রটন দিয়ে দাঁত মাজুন, কোনো অসুখ হবে না, মুক্ত ধারা ব্যবহার করুন সবসময়ের জন্য। সবচাইতে বড় কথা হচ্ছে যে আমরা রাত্রি দিনে মান কাজ বার করি, এই পরিশ্রমের ফলে চোখ মুখ সবই তো আমাদের মানে দুর্বল হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, তা আমরা কি করবো, রাতে সবার সময় জিভে দুপোটা মুতরা দিয়ে জিভ নাড়িয়ে শুয়ে যাবো, ঘুমও ভালো হবে, আবার আপনার জীবাণুগুলো নষ্ট হবে এবং হজম শক্তি বেড়ে যাবে আপনার। এর জন্য হজম না হলে পরে পেটের গন্ডগোল যাবে না, পায়খানা গন্ডগোল যাবে না, বায়ুর গন্ডগোল যাবে না, তাই আপনারা সুস্থ অবস্থায় দুপোটা করে রাত্রি সবার সময় মুক্ত ধারাটা খাবেন। তো ধারা কোথাও ব্যথা থাকলে ওখানে দুপোটা দিয়ে ডলে দেবেন, মুখ গহ্বরে যদি ঘা থাকে ওখানে একটু আঙুল দিয়ে লাগাবেন, দাঁতের যন্ত্রণা যদি হয় দাঁতে ফুটো হয়ে গেছে তো ওখানে আপনি পরিষ্কার করে একটু তুলো ভিজিয়ে লাগিয়ে দিন। এই যে আপনার ঘরের ডাক্তার, আগে আপনি নিজে ব্যবহার করুন তারপর আরেকজনকে ব্যবহার করতে বলবেন, এবং আপনি যখন ব্যবহার করবেন তখন একটা ছেলে আপনার কি মেয়ে বা স্ত্রী আমরা বসে বসিয়ে দেবেন যে আমাকে এটা লাগিয়ে দাও, এই করতে হয়, তাহলে কি হলো ওনার সাহস হলো, আপনারও সাহস হলো, আর আমাদেরও সুবিধা হলে আপনি ফোনে আমার সাথে যোগাযোগ করবেন। মোটামুটি রাত্রি 7টার পরে হয়, 9টার দিকে আবার একটু বন্ধ থাকে, 9:30 থেকে 10:30 পর্যন্ত এই দু ঘন্টা। রাত দিনে মানে আছি, সারাদিন কোনো অসুবিধা নাই, আর সকাল 9টার পরে বসি চেম্বারে, ওখানটা থেকে আপনি পেয়ে যাবেন ফোনটা করলে। আচ্ছা, নাম্বারটা একটু লিখে নেন, 9600997275, এটা হচ্ছে আমার নাম্বার, আরেকবার দেখে নেন, 9600997275, আর আমাদের অফিসের নাম্বার 9434640048, আবার দেখুন 9434640048, আপনারা এই নাম্বারও ফোন করে আপনি ডিটেলস পেয়ে যাবেন, ব্যবসায় মন থাকলে এখানে পেয়ে যাবেন। আর আমাদের ওষুধ তো আপনার স্টেশনারি দোকান বলুন, ওষুধের দোকান বলুন, প্রায় দোকানে রাখা যায়, কিন্তু আমরা ওষুধের রাস্তাতে যারা ঘোরে তাদেরকেও দিই না, আমরা একমাত্র পার্টিকুলার দোকানদারকে দিই, যারা প্র্যাকটিস করছেন তাদেরকে দিই। এই ডাক্তারবাবুরাই দেখা গেল উপকার পেলো, পেলেন আপনি ওনাকে বলেন, উনি খুশি হবেন এবং রাখবেন জিনিসটা, আরও পাঁচজন আর উপকারে লাগবে। তাই আপনারা সবসময়ের জন্য আপনার ধারে কাছে যে ফার্মেসিগুলো আছে, ডাক্তারবাবুরা আছে, ওনাদেরকে বলবেন যে একটা করে অন্তত আমাদেরকে দিন, আমরা একটু ব্যবহার করে দেখি বা বুঝি। হ্যাঁ, এটা চলতে থাকবে, আপনারা দোয়া রাখবেন, আর আমাদের মুক্ত ধারা আস্তে আস্তে, এখন তো ওয়েস্টবেঙ্গল নয়, ওয়েস্টবেঙ্গল ছাড়িয়ে পুরো ইন্ডিয়াতেই চলে আপনার অনলাইনে, এটা আপনার কাছাকাছি আছেন এটা আপনি বলছি না, না পেলে তখন আপনি অনলাইনে করবেন, অ্যামাজনে পাবেন, টাটা ওয়ান, MG পাবেন, হ্যাঁ এগুলো একটু সার্চ করবেন, যারা যারা করতে জানেন তাদেরকে দিয়ে করিয়ে নেবেন। আর আপনার বয়স্ক আব্বা মা যে আছেন বাড়িতে, ওনাদের হামেশাই পেটে গোলমোল হয়, কারণ তারা ছোটাছুটি করতে পারেন না, ঠিক মতো হজম করতে পারেন না। তো এই নিয়ে আমি বলবো আপনি মুক্ত ধারাটা একটা খাওয়াবেন, এবং অনেক দিনে দেখা গেল হাঁপানি, দোকানি, কাশি, মেলা কিছুই আছে, তবু আপনারা যারা খাওয়াচ্ছেন খাওয়ান, ঠিক আছে, আপনি তার সাথে দুপোটা করে মুক্ত ধারার কি মূল্য আছে, আপনি একটু খাওয়ান, দেখবেন আপনার কতটা উপকারে আছে। আমাদের একজনে বলা হয় যে শতাধিক রোগের নিরাময় শুধু এক মুক্ত ধারায়, তাহলে এই কথাটা এখান থেকে এসেছে, আপনি যেখানে ফেলুন না কেন আপনার নিরাশ হবেন না। আচ্ছা, বলতা ভীমরুল, এই যে এখন বর্ষার সময় আপনাকে আমাকে কেউ তো বেছে কাটে না, ও পেরেই কেটে দেবে, এই যন্ত্রণাতে থাকতে পারছেন না, আপনি এক ফোঁটা লাগান, আপনার লাগাতে যাটুক দেরি ও ভালো হতে দেরি লাগবে না। তাহলে এই যে আমাদের এত বড় একটা মূল্যবান ওষুধ, সামান্য 110 টাকা, আর সাথে বেলের আর আপনার 12 বেলের দাম হচ্ছে 150 টাকা, এগুলো আপনারা ছোটোখাটো হোক পুরো অসুবিধা নাই, এটা চায়ের দোকানে বসলেই ফুরিয়ে যায়, একটা আপনি কিনে বাড়িতে অন্তত রাখুন, তারপরে আপনার সাথে আবার পরিচয় হবে, আলাপ হবে, আপনার সুবিধা অসুবিধা আপনি আমাকে জানবেন একটা খাওয়ার পর।
এমনি না খেতে যদি জানতে চান তাহলে তো

0: পারবো না, তাই আপনি যে অসুখের জন্য খাবেন একটু বলবেন, হাতে নিয়ে তারপর সেভাবে আপনি খাবেন। আর আমাদের তো সাংবাদিক সাহেব তো আপনাদেরকে জানিয়ে দিয়েছেন এবং জানাবেনও আরও কিছু, তো আমি আমার কথাটা এখানেই থাক। আপনি আর একটু আমাদের সাংবাদিক বন্ধু হাতিম উল ইসলামের সাথে দুটো কথা বলুন।
1: আমরা শুনলাম কালাম সাহেবের মুখ থেকে তার মূল্যবান কিছু পরামর্শ, মূল্যবান কথা, যা আমার আপনার সকলেরই কাজে লাগবে। আমি নিজেও ব্যবহার করছি মুক্তধারা, যাদের কোনো সমস্যা হয় তাদেরকেও বলি মুক্তধারা ব্যবহার করতে, সেফাই হায়াত ব্যবহার করতে, দাঁতের যন্ত্রণার জন্য পাইরোটেন ব্যবহার করতে। এই ব্যবহার করে আমি নিজে খুব উপকৃত হয়েছি, যার জন্য আমি খুব জোর দিয়ে বলতে পারি দীর্ঘকাল ধরে এই অনুষ্ঠানটা আমি পরিচালনা করে আসছি, যাতে সাধারণ মানুষ, আপনারা যারা বুঝতে পারেন না, যারা জানতে পারেন না এখানে এরকম একটা প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানটাকে জানানোর জন্যই আজকে আমরা এই কাজটা করে আসছি। নতুন করে বলার কিছু নেই, উনি সমস্তটা বিস্তারিত হয়ে বলেছেন। আপনারা ব্যবহার করার পর কেমন থাকলেন একটু যদি জানান, আপনাদের কথায় সামনে সপ্তাহে তুলে ধরব, আপনাদের কথায় রেডিওর মাধ্যমে আরো পাঁচটা মানুষকে জানিয়ে দেবো। ফলে আপনারা ফোন করবেন, ফোনে জিজ্ঞেস করুন, আলোচনা করুন, আমি আছি, ডাক্তার কালাম আছে আপনাদের পাশে সবসময়, আপনাদেরই বন্ধু হয়ে। ধন্যবাদ।
2: মুক্তধারা, আঘাত লাগা, ব্যথা বেদনা, মাথা ধরা, আতকপালি, মাইগ্রেনের যন্ত্রণা, মৃগি ও মূর্ছায় দুফোঁটা তুলোয় ভিজিয়ে নাকে টানুন, যন্ত্রণার স্থানে মালিশ করুন এবং পাঁচ ফোঁটা করে দিনে দুবার খান।
3: মুক্তধারা, কান পাকা, কান গলা, কানের ভিতরে ফুসকুড়ি ও ঝাঁপ লাগা হলে রাত্রে শোয়ার আগে কাঠিতে তুলো একটুখানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেন আগে, তারপরে দুফোঁটা মুক্তধারা কানের ভিতর দিয়ে দিলেন, ব্যাস একদম সেরে যাবেন।
2: মুক্তধারা নাকের ভিতর ফুসকুড়ি ও নাসা ভাঙায় এক চামচ ঠান্ডা জলে দুফোঁটা মুক্তধারা মিশিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টানুন এবং অতিরিক্ত হাঁচি হলে পাঁচ ফোঁটা করে দিনে দুবার সেবন করুন।
3: মুক্তধারা, চোখ চুলকানো, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া এবং চোখের আঞ্জনিতে কিন্তু আশ্চর্য রকমের ভালো ফল দেয় মুক্তধারা। সাবান দিয়ে প্রথমে হাত মুখ ধুয়ে নিলেন, দিয়ে মুক্তধারা দিনে দুবার করে আধ ফোঁটা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর বুলিয়ে নিন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। শুনলেন অনুষ্ঠান মুক্তধারা, নিবেদনে AKA কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275,
4: 9434640048,
3: ওয়েবসাইট www.akachemicalspvt.ltd.com, উপস্থাপনা সাদাফুন নাজমিন, প্রযোজনা হাতিমুল ইসলাম, সম্পাদনা সুখময় ব্যানার্জি।
5: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, KYC আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে KYC আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা ATM কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার KYC আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
6: RBI একথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।
8: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত আধুনিক গান। প্রথম গানে শচীন দেববর্মণ।

0: ये है विविध भारती राष्ट्रीय सेवा छाया गीत कार्यक्रम आप सुनेंगे बस थोड़ी ही देर में।
1: आकाशवाणी खबर पढ़ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ে ঘোষণা করেছে। কেরালামে কংগ্রেস নেতা ভিডি সতীশন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার তৈরির দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজ শেষ হয়েছে, আগামীকাল অধ্যক্ষ নির্বাচন। উত্তরপ্রদেশে প্রবল প্রাকৃতিক দুর্যোগে 70 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য 201 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। আজ নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে তুলে ধরার ক্ষেত্রে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলোর বিদেশমন্ত্রীদের অবসরে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা ও কূটনীতির গুরুত্বকে বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে।
2: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central to the global order. Recent conflicts only underline the importance of dialogue and diplomacy. There is also a deeply shared interest in strengthening cooperation against terrorism.
1: ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনেক দেশ এখনও জ্বালানি, খাদ্য, সার এবং স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভার্ভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামোলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনা হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। আগামীকাল সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিক্স @20 শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে।

0: যেখানে বিশ্ব শাসন ব্যবস্থা ও বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী আগামীকাল সংযুক্ত আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও নানান বিষয়ে মতবিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষ মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তাদের আলোচ্যসূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। এর আগে তিনি 2017 সেখানে যান। প্রধানমন্ত্রীর এবারের সফরে প্রতিরক্ষা, নিরাপত্তা, উদ্ভাবন, পরিবেশবান্ধব হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর ও জলসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবারে সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ কিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন্ডার লিয়েনও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছাবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকেও 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারল্ড বি ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী জোনাসের গরস্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্য ও গবেষণা সম্মেলনেও যোগ দেবেন শ্রী মোদী। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেল্লা, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছেন। এবার 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হলো অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা, নগর হাভেলি এবং দমন ও দিউ। উল্লেখ্য, প্রথম পর্বে বিহার এবং দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এসআর প্রক্রিয়া চলে। কেরালে কংগ্রেসের প্রবীণ নেতা ভি ডি সতীশন আজ সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এর আগে তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধানসভা দলের বৈঠকে ভি ডি সতীশনকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়। খবর অনুযায়ী সংসদীয় দলের এই বৈঠকে অপর প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা উপস্থিত ছিলেন না। অন্যদিকে বিদায় মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন সিপিএমের বিধানসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দিনে আজ সকাল থেকে দুদফায় 11টি জেলার 140 জন বিধায়ক শপথ নেন। উল্লেখযোগ্য বিধায়কদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝিও শপথ নেন। উল্লেখ্য, দুদিন মিলিয়ে মোট 290 জন বিধায়ক শপথ নিলেন। প্রথম দিনে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ গ্রহণ করেন। 293 জন জয়ী সদস্যের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এবং হুমায়ুন কবির রেজিনগর আসন ছাড়বেন বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে চণ্ডীতলার সাথী খান্দকার আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনি শপথ নিতে পারেননি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন আগামী 21 মে। আগামীকাল নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। মহারাষ্ট্র বিধান পরিষদের নবনির্বাচিত 10 জন সদস্য আজ সকালে উচ্চকক্ষের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মুম্বাইয়ের বিধান ভবনের সেন্ট্রাল হলে বিধান পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রাম সিন্দে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্দে, সুনেত্রা, অজিত পাওয়ার, বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকার সহ বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা উপস্থিত ছিলেন। সরকার জানিয়েছে যে দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে।
1: ভারত সরকার নে কই ইফেক্টিভ স্টেপস লিয়ে হ্যায় জিসকে চলতে হামারে পাস পেট্রোল, ডিজেল, এলপিজি অর ন্যাচুরাল গ্যাস কে পর্যাপ্ত স্টকস অ্যাভেলেবল হ্যায়। হামারি রিফাইনারিজ অপটিমাম ক্যাপাসিটি পর অপারেট কর রহি হ্যায় অর এলপিজি প্রোডাকশন ভি ইনক্রিজ কিয়া জা চুকা হ্যায়। হামারে কিসি ভি রিটেল আউটলেট পর অর এলপিজি ডিস্ট্রিবিউটরশিপ পর কোই ড্রাই আউট রিপোর্টেড নহি হ্যায়, সব জগা পর নর্মাল অপারেশন চল রহে হ্যায়।
0: কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। সোনা পাপু মামলায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আজ সকাল থেকে কলকাতার সিজিও কমপ্লেক্সে শান্তনু সিনহাকে জিজ্ঞাসাবাদ করল ইডি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টা প্রবল বৃষ্টি, ঝড় এবং বজ্রপাতে 70 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, জেলাশাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ক্ষতিপূরণ প্রদানের সর্বশেষ অবস্থা রিপোর্ট প্রতি 3 ঘণ্টা অন্তর জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, কেরল ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দিল্লি সহ একাধিক রাজ্যে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ম্যানিলায় আজ ভারত ফিলিপাইন সন্ত্রাসবাদ বিরোধী যৌথ কর্মগোষ্ঠীর দ্বিতীয় পর্যায়ে বৈঠক সম্পন্ন হয়েছে। 2 দিনব্যাপী এই বৈঠকে ভারতের পক্ষ থেকে সভাপতিত্ব করেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব ডঃ বিনোদ বাহাবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রপতি সি জিনপিং আজ বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হল বিশেষ সঙ্গীত সম্মেলন AIR@90। আজ সন্ধ্যায় আকাশবাণী কলকাতার উদ্যোগে কলকাতা জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের এক বর্ণময় সন্ধ্যার সাক্ষী থাকলেন সঙ্গীত প্রেমিকরা। অ্যান ইভিনিং অব ক্লাসিক্যাল এক্সেলেন্স শীর্ষক এই অনুষ্ঠানে আকাশবাণী কলকাতার শিল্পীদের পরিবেশনের অর্কেস্ট্রাল পারফরমেন্স অনুষ্ঠিত হয়। ভারতে দুবাইয়ের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু এবং দেশের পুরুষ ডাবলসের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি থাইল্যান্ড ওপেনের ব্যাডমিন্টন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। আইপিএল ক্রিকেটে ধরমশালায় পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ানের সামনে জয়ের জন্য 201 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। জবাবে মুম্বাই শেষ পাওয়া খবর অনুযায়ী 8 ওভারে 1 উইকেটে 80 রান সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে সহযোগিতা করবে। সংবাদ এখনকার মতো এখানে শেষ হলে পরবর্তী খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। একটু পরে কথা ও গানে।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।

যিনি যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের কথা ও গানে অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। আপনাদের সঙ্গে কথা বলার নম্বরটা আগে ভাগে জানিয়ে দিই, 9434921300 এবং 0348225968। আজকের বিষয় রাখিব যতনে।

জীবন খাতার নানা পাতায় কত ছবি আঁকা থাকে, যেগুলো মাঝে মাঝে আমরা উল্টে পাল্টে দেখি। কত সব স্মৃতির মুখ চেয়ে রয় মুখের পানে, তাই তো পারি না ভুলিতে। মাঝে মাঝে তাদের নিয়ে ঘর পাতে নিরালায় নির্জনে, সিক্ত জুথির গন্ধে আকুল হয়ে ওঠে যখন অন্তর, তখন তারাই তো আমাদের খেলার সাথী। সত্যি বলছি, হৃদয়ের কথা বলিতে ব্যাকুল মন নিয়ে ভেবেছি আর চক পেন্সিলের দাগে ভরিয়ে দেব সাদা মনের খাতার পাতা, যা এতদিন এতদিন ধরে আগলে রেখেছি পরম যত্নে। আর সেই সব সহচরীদের হাত ধরে আপনারাও আসুন না সেই সব কথা নিয়ে, যা আজও আজও রেখেছেন যত্ন সহকারে মনের মণিকোঠায়। সেই সবের ভাগিদার হই না আমরা সকলেই, কি বলেন আপনারা? আসছেন তো?

0: 9434921300। নমস্কার।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি দিদি।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকের বিষয় রাখিব যতনে।
1: রাখিব যতনে, যতনে তো অনেক কিছুই রাখতে চাই।
0: শুনি একটু তাদের কথা।
1: তাদের কথা আসলে যতনে রাখার মতন, তাদের কথা বলতে গেলে একটা মহাভারত তৈরি হয়ে যায়।
0: সংক্ষিপ্ত করে শুনি।
1: সংক্ষিপ্ত করে বলি, যতনে রাখিব আমার এক, মানে আমার শৈশবের এক বন্ধুকে।
0: আচ্ছা।
1: সে বন্ধুকে মানে আমি কোনোদিনও হয়তো ভুলতে পারবো না, সে আমার মনের কোণে থেকে যাবে। এবং তার সাথে মানে যে আমার ছোটবেলার স্মৃতি, সেই স্মৃতিগুলোকেও কিন্তু যত্ন করে রাখতে হয়। শুধু ব্যক্তি মানুষকেই যে আমরা রাখিব যতনে তা কিন্তু নয়, যতনে রাখার অনেক বিষয়,
0: অনেক কিছু থাকে আমাদের,
1: অনেক কিছু রয়েছে। এবং আজকেই বলি আমি বিশেষ স্মৃতির কথা, স্মৃতি হয়ে থেকে যাবে। আজকে আমাদের আকাশবাণী কলকাতা একটি বিশেষ অনুষ্ঠান করলেন 90 বছর উপলক্ষে। সেখানে যে বিদেশি আইজি বন্দ্যোপাধ্যায় ঠুমরি বাজনা, পণ্ডিত কুমার বোস, পণ্ডিত দেবজ্যোতি বসু বাজনা, এটা কিন্তু আমার স্মৃতিতে খুব যত্ন করে আমি রেখে দেব। এবং সম্প্রতি রবীন্দ্র জয়ন্তী যে আমরা পালন করলাম, আমাদের গানের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই যে 3 মাসের যে চেষ্টার একটি ফসল ফলল, একটি বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, সেটিও কিন্তু আমাদের খুব স্মৃতি হয়ে থেকে যাবে। এবং এত দায়িত্ব আমি পেলাম জীবনে প্রথম, আমার গানের গুরু আমাকে দায়িত্ব দিবেন যে তুমি এটা করো, তোমাকে এটা করতে হয়, এটাই তো স্মৃতি, তাই না?
0: অবশ্যই।
1: আমার প্রত্যেকটা রবীন্দ্র জয়ন্তীতে এই আমাদের অনুষ্ঠানের কথা মনে পড়বে। আবার হয়তো অনুষ্ঠান হবে, কিন্তু তাও প্রথম বলে তো একটা ব্যাপার আছে,
0: থেকে যাবে,
1: আমার রবীন্দ্র
0: জয়ন্তী
1: একদম, রবীন্দ্র জয়ন্তী এলেই আমার মনে পড়ে আমার প্রথম ক্লাস 5 এ বাবার সাথে তবলা বাজাতে, তবলা বাজানোর জন্য মঞ্চে ওঠা, বাবা যাইছেন আমি তবলা বাজাচ্ছি, কত বার বাজিয়েছি, কত গান গেয়েছি, কিন্তু এই দিনটা আমি কোনোদিনও ভুলতে পারি না। আমি এই মুহূর্তটা যে আছে, সাদা পাঞ্জাবি পরে ছোট্ট ছেলে গলায় ওড়না দিয়ে বেশ দুলে দুলে বাজাচ্ছে মাইকের সামনে, সেই যে ছোট্ট ছেলেটার কথা আমি মনে রেখেছি।
0: থাকুক ছোট্ট সায়ন, এভাবেই থাকুক সায়নের মধ্যে।
1: ঠিক উত্তরটা দিতে পারলাম দিদি, যদি ভুল ত্রুটি হয় আমার মার্জিন।
0: একদম একদম ঠিক, আমরা ঠিকটা বেছে নিলাম। অনেকগুলো স্মৃতি কথা শুনলাম, তার মধ্যে সেই ছোট্ট সায়নকেই আমরা বেছে নিলাম আজকে। ভালো থাকুক।

সঙ্গে বার্তায় রয়েছে আমাদের রতন বন্দ্যোপাধ্যায় রাতমা রামপুরহাট থেকে লিখছেন, নমস্কার। যে কোনো কিছুরই যত্নটা নিলে সেটা দীর্ঘস্থায়ী হয়, তবে বেশি যত্ন নেওয়া উচিত আমাদের সম্পর্কের, কারণ সম্পর্ক ভাঙলে তা আর তেমনভাবে পূর্বাবস্থায় ফেরে না। তাই বস্তুর পাশাপাশি সম্পর্কেরও যত্ন নেওয়া উচিত। বার্তায় রয়েছেন রতন বন্দ্যোপাধ্যায় রাতমা রামপুরহাট থেকে।

0: 9434921300। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি মনোজ কুমার পাল বলছি।
0: মনোজ কুমার পাল কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ আমি অবশ্য তামিলনাড়ু থেকে বলছি। এখন
0: শুধু তামিলনাড়ু থেকে? আচ্ছা, বৃষ্টি হচ্ছে নাকি তামিলনাড়ুতে? না, এখন কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে অনুষ্ঠান। আচ্ছা, রাখিব যতনে, এই বিষয়ে শুনবো তোমার অভিজ্ঞতা। তোমার আগলে রাখা জিনিস
1: খুব সুন্দর, মানে

0: একটা নির্মল শক্তি হলো আপনার আপনার জানালার আলো, যে অন্যদের বলে দেয় যে ভিতরের একজন ব্যক্তি এবং আপনাদের ভাগ করে নেওয়ার মতো মানুষ আছে। কিছু যত্নবান যা জানি তা হলো টাকা রোজগার করা এবং নিজের পরিবারের যত্ন নেওয়া।
1: একদম প্র্যাকটিক্যাল তুমি দেখছি।
0: হ্যাঁ,
1: খুব প্র্যাকটিক্যাল ছেলে তুমি।
0: জীবন থেকে সঞ্চিত অভিজ্ঞতা প্রত্যেক মানুষকে শিক্ষা দেয় যে সেটা যত্ন এবং ভালোবাসা।
1: আচ্ছা আচ্ছা, খুব জানতে ইচ্ছা করছে সেই তিজোরির চাবিটা কার কাছে থাকে?
0: হ্যাঁ, কি বললে?
1: সেই তিজোরির চাবিটা কোথায় থাকে, কার কাছে, কার হাতে?
0: এটা তো আমার কি বলবো থাকে ভাই,
1: নিজের কাছে রাখো। বাহ, আচ্ছা কি থাকে তাতে? একটা তো শুনলাম আমাদের অর্জিত সম্পদ রাখি, অর্থাৎ অর্থ রাখি, অন্য অর্থে, অন্য অর্থে শূন্য, তাই তো? তবে শূন্য হোক বা ভর্তি হোক, তোমার হাসিটুকু নিলাম, আগলে রাখবো, কথা দিলাম, কেমন? সঙ্গে থাক।

লম্বা দাঁড়িয়ে কলেজের পথে দেখা হয় কত মানুষের, কখনো গিয়ে বসে নদীর পাড়ে এলোমেলো হাওয়ায় নিজেকে ভিজিয়ে নি কিছুক্ষণ, বাড়ি ফিরে সেটিয়ে যায় নিজের কর্মজাগতে, মনের মধ্যে উকিঝুঁকি দেয় কত চকচকে দগধকে আমাদের অতি প্রিয় জিনিসগুলো। কিভাবে কখন কার হাত ধরে তারা আসে সে কথা না হয় থাক আজকে, তবে সূত্রহীন অঙ্কের মতো সেই সব বস্তু বা অবস্থুরা থাকে আমাদের চার প্রকোষ্ঠের হৃদয় রাজ্যে, মনে মনে তারা ভাব পাতায়। প্রতি পরীক্ষার আগের রাতে যে উৎকণ্ঠা ভয়ে সেধিয়ে থাকি আমরা, আজও সেই সব বিভীষিকেরা মনের মধ্যে জেগে রয়েছে। তবে সেই সব বিভীষিকা রাতের প্রিয়জনের হাত ধরে আসে মন্ত্রপুত সেই কলমগুলো, যারা শিখিয়ে দেয় ভয় পেও না ভয় পেও না, এগিয়ে চলো, চরই বেতি মন্ত্র রয়েছে আমার, রেখে দিয়েছি সেই সব যত্ন করে, যা যা ভর করে আমরা এগিয়ে চলি, তাই তো যত্ন করে রেখে দিই, আর যত্ন করে রেখে দেব চিরটিকাল, তাই না?

0: 9434921300। কার সঙ্গে কথা হচ্ছে?
1: বহরমপুর থেকে যুবজ্যোতি বাবু বলছি।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে, কেমন আছেন?
1: ভালো, খুব ভালো আছি।
0: তাহলে রাখিব যতনে, কোনটা রয়েছে আপনার অন্তরের মধ্যে? হ্যালো, হ্যালো, নমস্কার।
2: নমস্কার,
0: কার সঙ্গে কথা হচ্ছে?
2: উত্তম ঘোষ, কাশিম বাজার চুনাখালী নিমতলা গ্রিন ফার্ম থেকে বলছি।
0: কাশিম বাজার নিমতলা চুনাখালী থেকে বলছেন উত্তম বাবু, স্বাগত আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, সত্যি যন্ত্রের এইসব যন্ত্রণা আমাদের সহ্য করতে হয়। মাঝে মধ্যে জানেন খুব বিরক্ত লাগে, ভীষণ ভীষণ বিরক্ত। এবং 0348225968 খোলা রয়েছে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদেরই জন্য, যারা রাত জেগে বসে

0: শুনছেন রেডিও রোপারে একটুখানি কথা বলার সুযোগের জন্য। নমস্কার।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: আব্দুল খালেক বলছি, বাড়িয়ানা থেকে।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে। বিষয়ে কথা বলি?
1: হ্যাঁ, বিষয়ে রাখিব যত নাই। কথাটা কিন্তু আমি একটু বলতে চাইছি, রেখেছি যত না।
0: আচ্ছা, সেটাই শুনি।
1: হ্যাঁ, যেটুকু যত্ন রেখেছি সেটুকু আমি একটু বলতে চাইছি। আমি নবম শ্রেণীর ছাত্র।
0: আচ্ছা।
1: আমাদের বিদ্যালয়ে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আমি সেখানে আবৃত্তিতে অংশগ্রহণ করেছি। আমার আবৃত্তি ছিল কবিগুরু রবীন্দ্রনাথের ভারত তীর্থ। আমি আবৃত্তি করলাম। আবৃত্তি করার পরে আমি মঞ্চ থেকে নেমে এসেছি, এমন সময় দেখছি কে যেন আমাকে জড়িয়ে ধরেছেন। আমি স্তম্ভিত, কে আমাকে জড়িয়ে ধরলেন? আমি দেখছি আমার প্রধান শিক্ষক শ্রী শিবপ্রসাদ মণ্ডল মহাশয়। তিনি বর্তমানে ইহ জগতে নেই, চলে গেছেন আমাদের ভাষা থেকে। আপনার শান্তি কামনা করি। আমাকে বলছেন, তুমি এত ভালো কবিতা আবৃত্তি করেছ, আমি অফিসে ছিলাম, তোমার আবৃত্তিটা আমি শুনছিলাম, কিন্তু আমি আর বসে থাকতে পারলাম না, ছুটে চলে এসেছি তোমার কাছে। তুমি যেন ভবিষ্যতে আবৃত্তিতে উন্নতি করতে পারো, এটাই আমার আশীর্বাদ। আমার মনটা এমন একটাই গিয়ে পৌঁছলো যে আমি আজকে এত বড় একটা আশীর্বাদ পাচ্ছি মহাশয়ের কাছ থেকে। এটা আমার জীবনের পার্থক্য।
0: সুন্দর,
1: এটুকুই আমি সারা জীবন
0: আগলে রাখুন, আগলে রাখবেন চিরটি কাল, দেখবেন সেখান থেকে নতুন আলো দেখতে পাচ্ছেন আপনি।
1: এখনো রেখেছি, যখন রেখেছি আমি সেই স্মৃতিটুকু।
0: অবশ্যই অবশ্যই থাকবে চিরটি কাল, এই আশায় থাকি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন কেমন?
1: হ্যাঁ,

এমনই কত ভাঙা গড়ার মধ্য দিয়েই তো আমরা এগিয়ে চলি। প্রিয় বন্ধু বলে যার সাথে সই পাতা, তার ঠিকানা এখন দূর আকাশের তারায়, তবু সে আজও রয়ে গেছে মনের আকাশের একটা কোনায়। সেই খেলাপাতের সময় যখন মিছে মিছে পুতুলের বিয়ে দিতে গিয়ে হাপুস নয়নে খেলার ছলে বলে কথাগুলো, আজও মনে পড়ে। এমনি এমনি চোখে জল চলে আসে, ভিজে যায় শুকনো ধুলো, আর সেই সব স্মৃতি রেখে দিই যত্নে বুকের মাঝে। অদৃশ্য সেই বাষ্পকণারা জেগে থাকে বিহাগের করুণ সুরে, আর তারা তারা মাধবী লতার মতো জড়িয়ে থাকে হৃদয়ে। মাঝে মাঝে দুলে দুলে ওঠে আর মন গেয়ে ওঠে এই গান।

0: 0348225968। নমস্কার।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকের বিষয়ে কথা বলি।
1: রবীন্দ্র সদনে গতকালের 90 যুব আকাশবাণী অনুষ্ঠান দেখে এসে যতনে রেখেছি। প্রেম, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, অনুরাগ, এসব কমল সিদ্ধ বিষয়গুলোকে অত্যন্ত যতনে হৃদয়ের কোণে সঞ্চিত রাখতে হয়। সময়োপযোগী তার ব্যবহার চলে। সুপাত্রে কন্যাদানের মতোই সে সবে উপযোগী। ভারতের গণতন্ত্র পৃথিবীকালে বিষয়, তা মাথা পেতে নিতে হয়। যারা তা নিতে পেরেছে তারাই ভারতে মহান হয়েছে। সহিষ্ণুতা, সম্ভ্রম, পরস্পরের প্রতি ভালোবাসা, সংযম ঈশ্বরীয় অনুভূতি এনে দেয়। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: ভালো থাকবেন।
2: বন্ধু মানছি, কেন আপনার কাছে আমার মনের কথা খুলে বলতে পারি। সার্টিফিকেটটা আমাকে সারা জীবনের জন্য একটা অন্যরকম উৎসাহ জায়গায় রেখে দিয়েছি, যেটা আমি যখনই কি বলবো, মানে আমি আঁকড়ে রেখে দিয়েছি।
0: বাবা,
2: এইটুকুই জানালাম।
0: ভালো থাকবেন, আঁকড়ে থাকুন তাকে। কেমন খুব খুব অস্পষ্ট শব্দ। নমস্কার। হ্যাঁ বলুন, শুনছি। শেষ পর্যন্ত পেলাম না তাকে, আশা রাখছি আবারও পাবো।

0: 9434921300 তে কে এসেছেন বন্ধু?
1: হ্যাঁ, আমি খায়রুল বাশার পুনিয়া মুর্শিদাবাদ থেকে কথা বলছি।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকের বিষয়ে কথা বলবো রাখিব যতনে।
1: আসল কথা কি, বিষয়টা তো খুব সাংঘাতিক বড় বিষয় এবং আমরা যাকে রাখতে চাই সেটা একটা কলম হতে পারে, একটা সেটা বইও হতে পারে,
0: একদম,
1: এবং একটা প্রিয়সী হতে পারে এবং মাও হতে পারে।
0: আপনি কি রেখেছেন, কাকে রেখেছেন, কিভাবে রেখেছেন?
1: আসল কথা হচ্ছে আমার বিষয়টা একটু আলাদা।
0: কিরকম?
1: তার কারণ হচ্ছে আমি কি বলবো, পিয়ারলি রিপোর্টার এবং সেখানে লেখালেখি করি, কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ সমস্ত কিছুই। তবে আমার সব থেকে ভালো লাগে, আমি তুমি বলে একটা যে কবিতা লিখেছিলাম, দীর্ঘ কবিতা, তো সেই কবিতাটা এত সারা ফেলেছিল, তো সেই কবিতাটাকে আমি তুমি কবিতার নাম সেটাকে আমি যেখানে আঁকড়ে রেখেছি এবং আপনার সঙ্গে এবং সকল শ্রোতা বন্ধুদের সঙ্গে আমি এটাই শেয়ার করলাম। ভালো থাকবেন, নমস্কার।
0: ভালো থাকবেন, সঙ্গে থাকুন।
2: এই রেডিওর সঙ্গে কথা বলি, রেডিওটাকে সবসময় আমি পরিষ্কার সকাল ঘুম থেকে গেলে শুভ সকাল যখন আসে রেডিওটাকে পরিষ্কার করে দেবে রেডিও আমার সঙ্গে দিদি ভাই।
3: মাকে সারা জীবন যত্ন করতে ইচ্ছা করে, নিজে না খেয়ে না পেয়ে মা কি করছে, মা ভালো আছে, মা এসে
0: এই মা কি আপনার কাছেই থাকেন?
3: হ্যাঁ দিদি ভাই, মা আমার কাছেই আছে। মার সাথে কথা বলবেন?
0: অবশ্যই। আমার প্রণাম জানবেন,
4: আমার ভালোবাসা স্নেহনীয় মা,
0: ভালো থাকবেন। আপনার মতো মানুষকে পেয়ে সত্যি আমরা খুব গর্বিত। এই যে রাজ্যকে বসে আছেন রেডিওর ওপারে এবং আপনার পুত্র আপনাকে টেলিফোনটা ধরিয়ে দিচ্ছেন, সত্যি সত্যি এভাবেই যেন আগলে থাকে সমস্ত পুত্র তার মাদেরকে। ভালো থাকবেন, কেমন?
4: ভালো থাকবেন, তুমি ভালো থেকো মা।
0: অবশ্যই অবশ্যই। এমনই কত কি নিঃশব্দ রাতে হাতে এসে ধরা দেয়, মাতাল করা কামিনী গন্ধে ব্যাকুল হয়ে যায় ক্ষণে ক্ষণে, মাঝে মাঝে ভুলে যায় তারিখ দিন ক্ষণের হিসাব। না পাওয়া জীবনে কত না কিছু আমরা লাভ করি, আর সে লাভ ক্ষতির দাঁড়িপাল্লায় তেমন ওজনদার কিছু না থাকলেও জানেন, এই সব স্মৃতিগুলো, এই সব বস্তু অবস্তু নানা রকম জিনিস মহামূল্যের। দেখবেন আপনি সেই তুচ্ছাতি তুচ্ছ জিনিসগুলো জীবন থেকে বাদ দিতে পারবেন না কখনো। হতে পারে তা কোনো বই, হতে পারে কলম, হতে পারে নিজের হাতের কোনো গল্প কবিতা, হতে পারে হারিয়ে যাওয়া মানুষের হাতের কাজ, হতে পারে কারো চিঠি, অনেকের বাড়ির দেওয়াল যে দেখা যায় কোনো এক কোণে পড়ে আছে লালতে পাতার চিঠির অক্ষর, আর তার সাথে জুড়ে আছে কত প্রিয় মানুষের মুখ। ভুলতে পেরেছেন কি তাদের কথা, নাকি ভুলতে পারবেন কোনো দিন? তারাও যে জীবনের সাথে বহমান, আজও আজও রেখে দিই তাদের সযত্নে। 9434921300 নমস্কার। নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
1: আমি পূর্ব বর্ধমান জেলার ভূজপুর থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: দিদি ভাই ভালো আছেন তো? দিদি ভাই
0: একদম একদম। বিষয় কথা বলি
1: হচ্ছে দিদি ভাই, রাখবো রাখিব যতনে। তো দিদি ভাই, আমার মা 78 বছর বয়স, তো এখনো পর্যন্ত আমি মাকে আমার কাছে রেখেছি এবং মা খুব ভালোভাবে আছে। আমার বাবা 2009 মারা গেছেন, তো বাবা আমাকে হাত ধরে বলে গেছিল মরার আগে দুদিন আগে, বাবা তুমি আমার বাবা, তোমার মাকে রেখে গেলাম, তুমি যত্ন করে রেখো। হ্যাঁ, তো মাকে বট গাছের মতন দিদি ভাই আমি যত্নে রেখেছি। প্রত্যেকবার আমার জন্মদিনে মা কিন্তু পায়েস করে আমার মুখের সামনে ধরে বলে যে বাবা পায়েসটা খেয়ে নাও, আজ তোমার জন্মদিন। তো এই যে পাওয়া, যত্ন করে রেখেছি দিদি ভাই, এইটাই আমার কাছে বিরাট প্রাপ্য। এবং আমি চাই যে মাকে যতদিন রাখতে পারবো যেন আমার বট গাছ আমার কাছে থাকুক।
0: খুব ভালো লাগছে
1: দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: সঙ্গে থাকুন, কেমন?
1: হ্যাঁ দিদি ভাই, ভালো থাকবেন।
5: সর্বপ্রথম যেটা মনে হয় সেটা আমার গর্ভধারণী জননী জন্মভূমি সরকারে বিগড়িয়েছে মহিলা, যে মহিলা আমাকে জন্ম দিয়েছিল, ধন্যবাদ সেই মহিলার। হ্যাঁ, তার আত্মার শান্তি কামনা করি, তিনজন সঙ্গে থাকেন। তারপরে আমার হচ্ছে আব্বা, বুঝলেন, মা বাপের ছবি এই সবসময় হৃদয়ের ডান পাশে এবং বাম পাশে
0: রেখেছে।
5: তারপরে মানে দিদি কল্পনার কাল পুরুষ যাদেরকে দেখিনি সেই বিশ্ব রাসূলকে রেখেছি মধ্যখানে। এইটুকু বললাম, ভালো থাকবেন,
0: সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আলমারির খাজে খাজে ল্যাপথলিনের গন্ধে নেমে আসে ভাদ্রের কড়া রোদ, মনে করিয়ে দেয় প্রতি বছর দুর্গাপুজোর আগে কাপড় চোপড় কাঁথা কম্বলের সাথে সময় করে রোদে দিতে হবে পুরনো সব বইপত্র, যেগুলোর সাথে জুড়ে থাকে কত গল্প। সেই গল্পের নায়ক বা নায়িকারা হলেন দাদু, জেঠু, বিকাশ কাকু, মিলিদিদি, বা কখনো নিজেই বইয়ের তাকে গোজা গল্পগুচ্ছ পড়তে বসলেই সেই বিচিত্র মনের মানুষ মুক্তি কাকু যেন পাশেই দাঁড়িয়ে থাকেন। আর আকাশ ভরা সূর্য তারা গানে স্থান দিই রবীন্দ্র অনুরাগী অশোক কাকুকে, তার সাথে প্রাণ মেলে দিয়ে যিনি মনের মাঝে বিরাজ করেন তিনি আর কেউ নন, আমার পিসিমণি। গানময় জীবন বলতে আপনারা যা বোঝেন তিনি ঠিক সেই রকমই মানুষ, কপালে বড় জলজলে সিঁদুরের টিপ, মনে করিয়ে দেয় তিনি আছেন। আর যখনই তেমনই কাউকে সামনে দেখি মনে হয় তিনি তো। একদিন কি কারণে খুব স্বাদের হারমোনিয়ামটা আমার হেফাজতে রেখে কোথায় যে গেলেন আর ফিরে এলেন না, এত পথ চেয়ে থাকি যতন হৃদয়ে রেখে। আদরণী শ্যামা মাকে যখন গুনগুন করতেন আর বলতেন রক্ষা করো মা গো, রক্ষা করো, শেষ রক্ষা হয়েছেন কিনা জানি না, তিনি কিন্তু ফিরে আসেননি। কিন্তু যখনই সেই গানের কলি কানে আসে না, তখনই হৃদয়ে জেগে ওঠে যত্নে আসন পাতা সেই মানুষটিকে।

0: 0348-2259-648। নমস্কার।
1: নমস্কার নেবেন দিদি ভাই, সর্বপ্রথমে
0: স্বাগত। কে বলছেন?
1: আমি নরসংহা গোয়াটা হালদার বাসে নরসং হালদার বলছি।
0: স্বাগত নরোত্তম বাবু, একদম শেষ সময়ে আপনি এসেছেন, খুব ছোট্ট করে শুনবো।
1: সব থেকে আমার প্রিয় জিনিস হচ্ছে আপনার যতনে রাখিব, সেটা হচ্ছে এই রেডিও সেট। এই রেডিও সেটে আমি মোটামুটি গোটা পৃথিবীর খবর সবকিছু পাই, বা আপনাদের সঙ্গে আদান প্রদান হয়, কথাবার্তা হয়, তা এইটা সবথেকে বিরাট যত্নে রেখেছি আমি। তবে আমার রেডিও এখানে একটা খারাপ হয়েছে, বহরমপুর যাবো, আমার নতুন রেডিও নিয়ে আসবো। এটা প্রায় 5-6 রেডিও আমার মানে কেনা হয়ে গেল। এবার লাস্ট জীবনে আর একটা মানে রেডিও কিনবো, কিনি এইটা আমি সবথেকে যত্নে রেখেছি। 24 ঘন্টা প্রায় রেডিও শুনি, ওই রাত্রিবেলায় হয়তো 12টার পর 4-5 ঘন্টা শোনা হয় না, তাছাড়া সবসময় আমি রেডিও শুনি।
0: এইভাবেই কতজন কত কিছু পুষে রাখেন হৃদয়ে, কারণে অকারণে হানা দেয় কেবলই। আমরা যারা সংসারের কেজো মানুষ, সবই তো হ্যাঁ ছাড়া না খুব একটা মুখে বলি না। সারাদিনের পর একটা শূন্যময় পৃথিবী নিয়ে দিনে দিনে খইতে থাকি, আর শুধুই আমরা সব কিছু দেওয়ার প্রত্যাশী। আর কিছু মানুষ রয়ে যান যারা শুধু নিংড়ে নিতেই জানেন। এই পৃথিবীতে বিনামূল্যে দাবাইখানা আজও আছে জানেন? হ্যাঁ ঠিকই শুনছেন, বিনামূল্যের দাবাইখানা। তবে সে চিকিৎসালয়ে সবাই কিন্তু পৌঁছতে পারেন না, কারণ সেখানে পৌঁছতে গেলে লাগে হৃদয় রতন। পৃথিবীতে ছোট হয়ে যাওয়া মানুষেরা দিন দিন আরও ছোট হয়ে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে সম্পর্কের বাঁধন, সামান্য কথাতেই ভেঙে চুরমার হয়ে

যাচ্ছে পরিবার। আসলে যত্ন করতে আমরা মনে হয় ভুলে যাচ্ছি। কানে কানে একটা ছোট্ট কথা বলি, সম্পর্কে যত্ন করতে হয়, নাহলে সে সম্পর্ক টেকে না। তার জন্য বেশি কিছু লাগে না জানেন, সত্যি বলছি, শুধু একটুখানি ভালোবাসার পরশ। তাই আপনার জীবন এনে দেবে শ্রাবণের অতল ধারা। সময়ে অসময়ে যখন আপনি হাসফাঁসিয়ে উঠবেন, দম বন্ধ হয়ে আসবে আপনার, দেখবেন সেই ভালোবাসার পরশটুকু আপনাকে ভিজিয়ে দিয়েছে। আসুন সেইটুকুই আমরা যত্নে রাখি, আগলে রাখি। কেমন? তবেই তো আমরা বাঁচতে পারব, আর আমরা বাঁচলে পৃথিবীটাও সুন্দর হবে।

শ্রোতা বন্ধুদের এই অবসরে জানিয়ে দিই, আগামীকাল রাত 10:10 লাইভ ফোন ইন মজলিশ অনুষ্ঠানের বিষয় তার আর পর নেই, থাকবেন ফেরদৌস আরা বেগম। একই সঙ্গে জানিয়ে দিই, আগামীকাল সকাল 8:00 লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় আমার শক্তি, উৎস আমার পরিবার, থাকবেন মানসী মিত্র।

এর সঙ্গে জুড়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মুর্শিদাবাদ জেলার আবহাওয়া শুষ্ক থাকলেও জেলার কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, আর তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30 থেকে 50 কিলোমিটার।

গোস্বামী, শুভরাত্রি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। শুরুতেই অমৃতবাণী, তারপর ভক্তিমূলক গান। 6:20 শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 6:30 রবীন্দ্রসঙ্গীত, 6:50 নজরুল গীতি। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান 7:45 সকাল 8:00 শুভ সকাল। কাল শুনবেন আমার শক্তির উৎস আমার পরিবার, এই বিষয়ে থাকবেন মানসী মিত্র। এবং আগামীকাল রাত 10:10 লাইভ ফোন ইন মজলিস অনুষ্ঠানের বিষয় তার আর পর নেই, থাকবেন ফেরদৌস আরা বেগম। শুনলাম আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে, আর এই সঙ্গে শেষ হল আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:00। জয় হিন্দ।